আকাশবাণী শিলিগুড়ি, সুপ্রভাত। আজ সোমবার, 28শে বৈশাখ 1948 শকাব্দ, 18ই মে 2026 খ্রিস্টাব্দ, 3রা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। এখন সময় সকাল 5টা বেজে 58 মিনিট 40 সেকেন্ড। আজকের অধিবেশন শুরু হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে।

পণ্ডিত অজয় চক্রবর্তীর গাওয়া গান শুনলেন আজকের বন্দনা অনুষ্ঠানে। আকাশবাণী শিলিগুড়ি। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস। প্রথমে কোচবিহার জেলা। কোচবিহার জেলায় হালকা ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আপেক্ষিক আর্দ্রতা 94%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 71%, বাতাসের গতিবেগ ঘন্টায় 8 থেকে 21 কিলোমিটার। জলপাইগুড়ি জেলার বৃষ্টিপাত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেড, বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 91%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 65%, বাতাসের গতিবেগ ঘন্টায় 9 কিলোমিটার। উত্তর দিনাজপুর জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 91%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 63%, বাতাসের গতিবেগ ঘন্টায় 17 কিলোমিটার। আলিপুরদুয়ার জেলার আবহাওয়ার পূর্বাভাস। আলিপুরদুয়ার জেলায় বৃষ্টিপাত মাঝারি ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 91%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 68%, বাতাসের গতিবেগ ঘন্টায় 11 কিলোমিটার। সবজি খেতে ছত্রাক ঘটিত রোগের প্রতিরোধক হিসেবে প্রতি 15 লিটার ট্যাঙ্ক পিছু ম্যানকোজের 75%, WB 37.5 গ্রাম অথবা ক্লোরোথ্যালোনিল 75%, WP 37.5 গ্রাম জলে মিশিয়ে স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী দিনেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় জমিতে সেচ না দেওয়া এবং সার ও কীটনাশক না প্রয়োগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। জমির জল নিকাশি ব্যবস্থা ভালো করার পাশাপাশি বেশি করে জল বের করে দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। এতক্ষণ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এবারে চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন, লঙ্কা গাছের ফুল ঝরে যাচ্ছে, কি প্রতিকার করবেন আমাদের কৃষক ভাইরা? বলবেন দার্জিলিং জেলার উপকৃষি অধিকর্তা পার্থ রায়।
1: লঙ্কা একটা খুবই অর্থকরী ফসল। এই লঙ্কার যে প্রাইমারি সমস্যা, সেটা কিন্তু ফুল ঝরে যাওয়ার একটা সমস্যা। প্রচুর ফুল আসে, কিন্তু সেখান থেকে অনেক ফুল ঝরে যায়। ফুল যদি ঝরে যায় তাহলে তো পরাগমিলন হবে না, পরাগমিলন না হলে কি হবে, ফলনটা আসবে না। সেই জন্য এটা একটা বড় সমস্যা। এই সমস্যাকে নিয়ে যদি আমরা দেখি তাহলে দেখতে হবে যে শুরুর থেকে আমাদের কি হবে না, লঙ্কা গাছে কিন্তু পটাশটা আমরা বলবো, যে আমি বলবো যে পটাশটা অন্তত দুবার যাতে চাপান দেওয়া হয়, এইটার দিকে নজর রাখা। দ্বিতীয়ত, লঙ্কার যে ফুল আসা এবং সেটা ধরে থাকা, সেটা একটা হরমোনের জন্য হয়। সেই হরমোনের পরিমাণ কমে যাওয়া গাছের মধ্যে এবং তার যে ডিসব্যালেন্স হওয়া, সেক্ষেত্রে কিন্তু ফুল ঝরে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। ফুল আসছে কিন্তু হরমোনের প্রভাবে, কিন্তু সেই ফুলটা ধরে থাকতে পারছে না, অর্থাৎ তার একটা কোথাও ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এই ফুলকে ধরে রাখার জন্য বাজারে মোটামুটি কিছু ওষুধ পাওয়া যায়, প্ল্যানোফিক্স বলে একটা ওষুধ পাওয়া যায় আর কি। ও হচ্ছে এই হরমোনটাই গাছের শরীর, IAA, IBA এই ধরনের যে হরমোনগুলো আছে, এই হরমোনগুলো অনেক কিছু নিয়ন্ত্রণ করে। এর ঘাটতি মেটাতে এটা আমরা চাষিকে বলতে পারি যে হরমোন দিয়ে, খুব কম মাত্রায় লাগে, কিন্তু এটা যদি দুবার দেওয়া যায় তাহলেই কিন্তু চাষি দেখতে পাবে যে ফুলটা আসাটা, ফুল আসছে ঠিকই কিন্তু ফুল এসে ঝরে যাচ্ছে না। আরও কতগুলো কারণ হতে পারে, সেটা হচ্ছে যে লঙ্কা গাছে খুব ভাইরাসের আক্রমণ হয়, পাতাগুলো হলদেটে হলদেটে হয়ে যায়। হ্যাঁ, তখন ভাইরাসের আক্রমণের জন্য লঙ্কা গাছটা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তখন কিন্তু প্রথম লক্ষণ হচ্ছে যা ফুল আসবে ছেড়ে দেবে, অর্থাৎ তার শরীরে ফুলটা আর ধরে রাখতে পারবে না। তাহলে এই ভাইরাসটাকে কন্ট্রোল করার জন্য যে সমস্ত ওষুধ আমরা বলি আর কি, যেমন ইমিডাক্লোরবিট হতে, অ্যাসিটামিপ্রিড হতে পারে, এই ধরনের ওষুধগুলো যদি আমি ঠিকঠাক প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু এই ভাইরাসটা আসবে। থেকেই তো সব কিছু হয়, পাতাই হচ্ছে গাছের রান্নাঘর। এবার সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা পাতার মধ্যেই হয়, পাতার থেকে যেখানে যার পৌঁছানো সেটা পৌঁছায়। তখন যদি এটা ঠিকঠাক পৌঁছায় তাহলে কিন্তু হরমোনাল ডিসব্যালেন্স হবে না।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।

0: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আজকের আরোগ্য অনুষ্ঠানে এইডস এই প্রসঙ্গে বলছেন ডাক্তার মনীশ শেখর চক্রবর্তী।
1: এই রোগটা একটা ভাইরাস জনিত রোগ। পৃথিবীতে নানা ধরনের ভাইরাস আছে এবং তারা নানা ধরনের রোগও সৃষ্টি করে। যেমন ধরুন, মশা মাছি দিয়ে এনকেফালাইটিস হয়, বা খাদ্য দূষিত করে, মাছিরা খাদ্য দূষিত করে, তার ফলে খাদ্য পানীয়ের মাধ্যমে পোলিও বা হেপাটাইটিস, যা সহজভাবে আমরা বলি জন্ডিস, তা হতে পারে। এমনি অনেক ধরনের ভাইরাস রোগ আছে। যেমন স্বাভাবিকভাবে মায়েরা জানেন, বাচ্চাদের যে হাম হয়, বসন্ত হয়, এগুলো ভাইরাস রোগ। এইডস তেমনি একটা ভাইরাস রোগ। কিন্তু নানা ধরনের যে ভাইরাস রোগ হয়, তাদের সংক্রমণ পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি এবং সারিয়ে তোলবার কলাকৌশল ডাক্তারবাবুদের জানা আছে। কিন্তু এইডস নামে যে রোগটা আত্মপ্রকাশ করলো 1981 সালে, আজ পর্যন্ত দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও তার কোনো সঠিক কার্যকরী ওষুধ তৈরি হয়নি, বা এখনও তার কোনো ফলদায়ী টিকাও তৈরি হয়নি। তার ফলে এই রোগটাকে নিয়ে সবাই একটুখানি বিভ্রান্ত বোধ করছেন। কিন্তু এটা আমরা জানি যে এই এইডস রোগ, এটা যেভাবে সংক্রমণ পদ্ধতি, তাতে যদি আমরা বাধা সৃষ্টি করতে পারি, তো রোগটাকে জনজীবনে এড়ানো সম্ভব। এবং এই এইডস রোগ নিয়েই আমি আজকে আপনাদের কিছু কথা বলতে চাই। যে এই রোগটা প্রথম 1981 সালে উত্তর আমেরিকায় দেখা গেল, তার ঠিক 2 বছর পরে 83 সালে এ রোগের সৃষ্টিকারী ভাইরাস ধরা পড়ল 1983 সালে। 1985 সালে এর পরীক্ষা নিরীক্ষা, রক্ত পরীক্ষায় স্থির কী করে ভাইরাসের সংক্রমণ ঘটেছে সেটা আমরা জানতে পারলাম। তার ফলে আমরা এখন যেটা জেনেছি যে রোগটা মূলত একটা যৌন ব্যাধি। এটা পরস্পরে নারী পুরুষে এ রোগটা ছড়িয়ে থাকেন, এটাই মূলত সিংহভাগ রোগ এমনি করেই ছড়াচ্ছে। তারপরে দূষিত রক্ত, অর্থাৎ যিনি সংক্রমণ পেয়েছেন তিনি রক্ত দান করলেন, সেই রক্ত যিনি নেবেন তার হবে। এছাড়া রক্ত দিয়ে মাখানো, সেই সংক্রামিত দূষিত রক্ত মাখানো সিরিঞ্জ নিডল দিয়ে, যেটা স্বাস্থ্য ব্যবস্থায় হতে পারে, কিংবা মাদকাসক্ত যারা একই সিরিঞ্জ নিয়ে পরস্পরে মাদক বিনিময় করে, তেমনি রোগও বিনিময় করেন। আর সর্বশেষে হচ্ছে মা থেকে সন্তানে। কিন্তু অনেক কিছু জানার পর আজকে আমরা বুঝতে পাচ্ছি যে দেশ জুড়ে যে রক্ত পরীক্ষা হচ্ছে, সরকারিভাবে যে সমস্ত প্রতিরোধ সৃষ্টির চেষ্টা হচ্ছে, তারই ফল হিসেবে রক্তের মাধ্যমে বা অন্য মাধ্যমে রোগ ছড়ানো কমে যাচ্ছে। কিন্তু এটা আমরা বুঝছি যে নরনারী পরস্পরে রোগটা বিস্তার ঘটছে এখানে ব্যাপক হারে। ঠিক এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে আমরা 631 জনের মাঝে দেখেছি রোগের সংক্রমণ ঘটেছে। সারা ভারতবর্ষে 23,000-এর উপর লোক সংক্রমণ ঘটেছে। একটা বিষয় আপনাদের সবিনয়ে বলতে চাই, যে এইডসের সংক্রমণ ঘটেছে কিনা জানতে গিয়ে অনেকে ভয় পান রক্ত পরীক্ষা করতে। আমি নির্দিষ্টভাবেই বলছি, রক্ত পরীক্ষায় অনেক সুফল পাওয়া যায়।
0: আরোগ্য অনুষ্ঠানে এতক্ষণ এইডস নিয়ে বললেন ডক্টর মানস শেখর চক্রবর্তী। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন লোকগীতি, শিল্পী জ্যোৎস্না রায়।

লোকগীতি শুনলেন জ্যোৎস্না রায়ের কণ্ঠে। শিল্পীর সঙ্গে দোতারায় ছিলেন প্রদীপ রায়, বাঁশিতে নীরব রায় এবং ঢোলে স্বর্ণাভ সরকার। শিল্পীর পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন আজ বেলা 1:50 আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী প্রিয়াঙ্কা বণিক।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন প্রিয়াঙ্কা বণিকের কণ্ঠে। শিল্পীর সঙ্গে এসরাজে ছিলেন পার্বতীচরণ চট্টোপাধ্যায়, তবলায় যোগেশ ছেত্রী এবং পারকাশনে বিপ্লব দে। শিল্পীর পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন আজ রাত 8:30 আকাশবাণী শিলিগুড়ি। প্রত্যুষা।

সুপ্রভাত। আজকের দিনটি কি দিবস হিসেবে পালিত হচ্ছে জানেন? আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস। আন্তর্জাতিক জাদুঘর পরিষদ এটির সমন্বয় করে থাকে। প্রতি বছর একটি নির্দিষ্ট বিষয়কে প্রতিপাদ্য করে দিবসটি আয়োজন করা হয়। আন্তর্জাতিকভাবে জাদুঘরগুলো যেসব সমস্যার মুখোমুখি হয় সেগুলোকে প্রতিফলিত করে বা কোনো প্রাসঙ্গিক আবহকে কেন্দ্র করে প্রতি বছর প্রতিপাদ্য পরিবর্তন করা হয়। আন্তর্জাতিক জাদুঘর পরিষদের আহ্বানে 1977 সালে প্রথম আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করা হয়। প্রতি বছর বিশ্বব্যাপী জাদুঘরের ভূমিকা প্রচারের জন্য এই দিবসে অংশগ্রহণের জন্য আন্তর্জাতিকভাবে জাদুঘরগুলোকে আমন্ত্রণ জানানো হয়। 1992 সালে এই আয়োজনের জন্য একটি বার্ষিক প্রতিপাদ্য প্রথম গৃহীত হয়। আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক জাদুঘর দিবস।

চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এ মাস অর্থাৎ মে মাসের চিঠির বিষয় রবি কিরণে। এ নিয়ে চিঠি লিখেছেন অমিয় আদক, গ্রাম পোস্ট, চিলাডাঙ্গি, জেলা হুগলি থেকে। প্রিয় প্রভাত সাথী প্রত্যুষা, সৌরমণ্ডলের তৃতীয় গ্রহ, আমাদের বাসভূমি ধরিত্রী। ধরিত্রীর সূর্য থেকে পরিমিত দূরত্বে অবস্থান, ধরণীর সামঞ্জস্যপূর্ণ আহ্নিক ও বার্ষিক গতির কারণেই তার বুকে প্রাণের স্পন্দন। পরিমিত রবিকিরণের কারণেই এই ধরণী বিচিত্র প্রজাতির প্রাণী উদ্ভিদের বাসভূমি। সমগ্র প্রাণী ও উদ্ভিদকুলের প্রাণোন্মেষ ও শক্তির আধার রবিকিরণ। ধন্য আমাদের জীবন রবির করুণায়। অন্য এক রবির কিরণেও আমাদের বাঙালি জীবন ধন্য। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ। তাঁর প্রায় অতল স্পর্শী সাহিত্য সম্ভারের শুভ বিকিরণে আমরা মুগ্ধ, প্রাণিত। ভক্তি ও আত্মনিবেদনের প্রেরণা পাই গানে গানে, অন্তর বেদনায় মেলে প্রশান্তি, অনুপম আনন্দ জাগায় সঙ্গীতের অনুপম সুরমাধুর্য। জীবনে প্রাপ্তি অশেষ, তাঁর কবিতা বিকীর্ণ বিচিত্র অনুভূতিসমূহ আমাদের নিত্য প্রাণিত করে। জীবনে চলার পথের দিশা পাই তাঁর বিচিত্র রচনা সম্ভারে। আমাদের প্রাত্যহিক জীবন জুড়ে রবীন্দ্র সৃজনের প্রভাব বারংবার অনুভূত। শয়নে, স্বপনে, জাগরণে, কর্মে, অবসরে আমরা পাই তাঁর রচনার অনন্য অনুভূতি। তাঁর সাহিত্য, সঙ্গীত, কবিতা, প্রবন্ধ, পত্র সাহিত্য ইত্যাদি বিচিত্র ধারার সৃজনে আমাদের রবি কিরণ স্নান চলে। বয়সে, লিঙ্গ বিচারে আমরা শিশু, বালক, বালিকা, কিশোর, কিশোরী, যুবক, যুবতী, প্রৌঢ়, প্রৌঢ়া, বৃদ্ধ, বৃদ্ধা হলেও রবিকিরণের পরশে আমরা থাকি প্রাণময়, জাগ্রত। সত্যই রবিকিরণে আমরা মুগ্ধ, প্রাণিত, অভিভূত। তাই তিনি সবার হৃদয়ে রবীন্দ্রনাথ এবং সবার হৃদয়ে রবীন্দ্রনাথ। বাংলা ভাষা রবি যতদিন, বাঙালির রবিকিরণ স্নানে প্রাণিত হওয়া অব্যাহত থাকবেই তা আমাদের দৃঢ় বিশ্বাস। লিখেছেন অমিয় আদক, গ্রাম পোস্ট, চিলাডাঙ্গি, জেলা হুগলি থেকে। সাগর ভট্টাচার্য, আপনি লিখছেন ঘোষপুকুর, জেলা দার্জিলিং থেকে। অসময়ে প্রভাতে মেঘ বৃষ্টি দেখে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। অনতিবিলম্বে মেঘ চিরে রবির কিরণে জগৎ উদ্ভাসিত। আবাল বৃদ্ধ বনিতা সকলের মনে উচ্ছ্বাস, আনন্দে ভরপুর। ভুট্টা ক্ষেতের চাষি, আলু ক্ষেতের কৃষক বিপুল উৎসাহে রবিকিরণে নিজেদের চাষে ব্যস্ত। শিশুরা রবিকিরণে খেলায় মত্ত। ঠিক এইভাবে আর এক রবি 1268 বঙ্গাব্দের 25 বৈশাখ উদয় হয়ে তার কিরণে জগৎবাসীকে কিরণ উজ্জ্বল করে গেছেন। যতদিন চন্দ্র, সূর্য, গ্রহ, তারা রহিবে জগৎ মাঝে, এই রবিও সমানভাবে বিরাজিবে এই জগৎ মাঝারে। তিনি হলেন রবি ঠাকুর। মানুষের জীবনে সবসময় তিনি ওতপ্রোতভাবে জড়িত। দুঃখে, ভয়ে যখন কেউ ভীত, সন্ত্রস্ত, তখন তার কবিতা মনে সাহস যোগায়। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার, ক্ষয় নাই। কবিতাটি নির্ভীকতা ও আত্মত্যাগের বার্তা দেয়। আবার চলার পথে বা বিপদে কেউ সাথে না থাকে, তবে তিনি লিখেছেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। আবার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বিপদে কেউ যদি সাথ নাহি দেয়, তাতে লিখেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে। তার কবিতা যেন গীতার মতন। সুখ দুঃখ বিপর্যয়ে তার কবিতা মানব মনে সান্ত্বনা দেয়, এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখায়। নামের এক অদ্ভুত সমাবর্তন, এক রবির কিরণে জগৎ আলোকিত, আর এক রবি কিরণে মানব মনে আসার সঞ্চার হয়, এগিয়ে যাওয়ার পথ প্রদর্শক এই রবি ঠাকুর, এই রবি কিরণে। লিখেছেন সাগর ভট্টাচার্য, ঘোষপুকুর, জেলা দার্জিলিং থেকে। জগন্ময় চট্টোপাধ্যায় শিবপুর বেতাইতলা হাওড়া থেকে লিখছেন, রবির কিরণ রবি ঠাকুর, শত প্রণাম নিও, তোমার গানের ভালোবাসায় আমায় থাকতে দিও। তোমার কবিতা গল্পগুলো সবই পড়তে চাই, তোমার সুরের মধ্যে যেন ঈশ্বরকেই পাই। বৈশাখের এক শুভ 25 তোমার জন্মদিন, উদ্ভাসিত রবির কিরণে তুমি যে তুলনাহীন, তুমি যে তুলনাহীন। লিখেছেন
জগন্ময় চট্টোপাধ্যায়, শিবপুর বেতাইতলা হাওড়া থেকে। সজল কর্মকার, গ্রাম ও পোস্ট আদিত্যপুর, শান্তিনিকেতন বীরভূম থেকে লিখছেন জীবনবাণী প্রত্যুষা। বিশ্বের বিস্ময় রবিকবি রবীন্দ্রনাথ আমাদের রবি ঠাকুর। সবখানেতেই তোমার চরণ পাতা, কোনখানেতে রাখব আমায় প্রণাম। সত্যি তাই, সূর্যের তেজের মতোই কবির বাণীর উজ্জ্বল কিরণ আমাদের জীবনে নবজন্ম দেয়। বড় বড় কবি মহারথীরা তার পদতলে বসেই তাঁদের জীবনের প্রাথমিক পাঠ নিতেন। বিয়ে পড়ার সময় সোনার তরী পড়তে গিয়ে নতুন ভাবার্থ পেলাম, যেতে নাহি দেব, এই কবিতায় কি নিগুড় গভীর জীবন মর্মার্থ। গীতবিতান কাব্যের প্রতিটি ছত্রে আছে জীবনের অমূল্য মানিক ছড়িয়ে, ছোট গল্পগুলোতে আছে জীবনের কুসুম চয়নের মতো জীবন সৌরভ। ওনাকে দেখিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই। তিনি মূলত কবি, জীবন নিয়ে তার ভাবনা নশ্বর জীবনকে মৃত্যুঞ্জয়ী করে তুলেছে। যত দুর্ভাবনা, যত আক্ষেপ, কবিকে জেনে আমাদের জীবনকে আলোয় আলোয় ভরিয়ে তুলি। তাঁর কিরণ যে পেল, সে জীবনের এক নতুন অর্থ পেল, যে পেল না সে তার জীবনকে অসম্পূর্ণ করেই জেনে থাকল। জীবনের মহিমা যে কত বড় অনির্বচনীয়, ভাব যে তার আস্বাদন করতে পারল না, সে সত্যি করুণার পাত্র। জীবন যে সূর্যের কোমল কাঠিন্য মিশ্রিত এক অপূর্ব দীপ্তিময় সঙ্গীতালেখ্য, তা থেকে বঞ্চিত করো না, তুমি করুণাধারা এসো। নিত্যদিন আমি তুলে রাখি কুসুম চয়নে, তিনি কত সহজ ভাষায় বলেন, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। আমরা যদি তার একটুখানিও পদাঙ্ক অনুসরণ করতে পারতাম, জীবনের প্রেম ভরিয়ে নিতাম শূন্য জীবনে, বুঝতাম জীবনের কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই। লিখেছেন সজল কর্মকার, গ্রাম ও পোস্ট আদিত্যপুর, শান্তিনিকেতন বীরভূম থেকে। জয়ন্ত কুমার সরকার বিষ্ণুপুর জেলা বাঁকুড়া থেকে লিখছেন জীবন যখন হতাশায় আচ্ছন্ন, হৃদয় যখন দুঃখে কাতর হয়, মৃত্যু যখন ছিনিয়ে নেয় প্রিয়জন, ব্যর্থ জীবনে তখন শান্তির আশ্রয় হয়ে ওঠেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ এক বিস্ময়কর প্রতিভা, সমগ্র জীবন সত্তা জুড়ে আশ্চর্য তাঁর সৃষ্টিশীলতা। বাঙালির স্বপনে মননে বিরাজমান রবীন্দ্রনাথের গান কবিতা সাহিত্যের সুন্দরতম সৃষ্টি। রবীন্দ্রনাথের সহজপাঠের আলোক ছটায় শিশুরা বড় হতো তখন, এখন অভিভাবকরাই রবীন্দ্র আনুকূল্য থেকে দূরে রাখি ওদের। বাংলা মাধ্যমে পড়লে নাকি কৌলিন্য বজায় থাকে না, ওদের ফিরিয়ে আনতে হবে, এই দায়িত্ব প্রতিটি বাঙালির। রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস গোড়ায় কেন্দ্রীয় চরিত্র গোড়ার হিন্দু ধর্মের প্রতি অতি সংবেদনশীল মনোভাব সংকীর্ণ দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে বিশ্ব মানবতায় উত্তরণ ঘটিয়েছেন রবীন্দ্রনাথ। তখন রবির কিরণে উদ্ভাসিত হয়েছে আমাদের ছেলেবেলা। ছোটদের মনে কি সহজেই গেঁথে যেত হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে, কিংবা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, অথবা প্রশ্ন কবিতায় ছোট্ট শিশুর মাকে কৌতূহলী জিজ্ঞাসা, অমূল্য সব সোনালী শব্দবিন্যাস আজও হৃদয় অমলিন। ছোট গল্পেও তিনি অতুলনীয়, বলাই গল্পে শিশু বলাইয়ের প্রকৃতির প্রতি সংবেদনশীলতা দৃষ্টি আকর্ষণ করে বাঙালি পাঠকের। রবীন্দ্রসঙ্গীত বাদ দিয়ে বাঙালি বাঁচতেই পারে না, রবীন্দ্র কবিতা ছাড়া বাঙালির সাহিত্যচর্চা অপূর্ণ থেকে যায়। গভীর মানবতাবাদী দার্শনিক রবীন্দ্রনাথ জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে মানবতার জয়গান গেয়েছেন। কি অপরিসীম আত্মবিশ্বাস কবির, তাঁর কবিতা শতবর্ষ বেঁচে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কবিতার লাইনে। আজই হতে শতবর্ষ পরে কে পড়িছ বসে আমার কবিতাখানি কৌতূহল ভরে। লিখেছেন জয়ন্ত কুমার সরকার বিষ্ণুপুর জেলা বাঁকুড়া থেকে। সৌমিত্র মজুমদার পূর্বাচলপল্লী রহড়া উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন তোমারও অসীমে প্রাণমন লয়ে, যত দূরে আমি ধাই কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই। হ্যাঁ,
এই গানটি যেদিন মন দিয়ে বারবার শুনেছিলাম, মর্মে মর্মে সেদিন সত্যি অনুভব করেছিলাম কি অপূর্ব মনের ভাষা পড়তে পারতেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে একে একে যতদিন পেরোতে থাকল, তাঁর আরও নানান অমূল্য সৃষ্টি হৃদয়কে উদ্ধেলিত আর তোলপাড় করা শুরু করল। তাঁর রচিত হাজারো গান, কবিতা, গল্প, নাটক থেকে খুঁজে পেলাম বেঁচে থাকার সুরভি। জীবনের যে কোনো ধাপে, যে কোনো পরিস্থিতিতে তাঁর অজস্র সৃষ্টি সম্ভারকে অবলম্বন ও অনুসরণ করতে পারলে অনুভূতিগুলো আরও যেন মর্মস্পর্শী ও বাংময় হয়ে ওঠে। আনন্দ বেদনায়, দুঃখ সুখে, বিরহ মিলনে সবেতেই তিনি রাজার মতো বিরাজমান আজও। তাঁর পদচিহ্ন জীবনের সকল মুহূর্তেই বড্ড বেশি উজ্জ্বল। আজ এই বৈশাখে তাঁর জন্মমাসে তাঁর কিরণেই স্নাত হয়ে চলেছি আমরা। তিনি আমাদের মায়া কাটিয়ে চলে গেছেন 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে, অর্থাৎ 85 বছর অতিক্রান্ত। তবু তাঁর উজ্জ্বল উপস্থিতি, তাঁর প্রখর কিরণ আপামর বাঙালির হৃদয় জুড়েই। তাঁর উদ্দেশ্যে এটাই বলি, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখব প্রণাম। 25শে বৈশাখ তাঁর শুভ জন্মদিনে প্রতি বছর তাঁর গান আর কবিতা দিয়েই গঙ্গা জলে গঙ্গা পুজো সারি আমরা। আজ এই ক্ষণে স্মৃতির স্মরণী বেয়ে মন জুড়ে কেবলই যেন বেজে ওঠে সেই সব গানের কলি। তুমি রবে নীরবে হৃদয়ে মম, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। লিখেছেন সৌমিত্র মজুমদার, পূর্বাচল পল্লী, রহড়া, উত্তর 24 পরগনা থেকে। বিমল মণ্ডল, কন্টাই টাউন, রাখালচন্দ্র বিদ্যাপীঠ, করকুলি, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। ভোরের রবিকিরণ স্পর্শ করলেই ঘুম ভাঙে, শুধু শরীরে নয় চিন্তারও। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে সূর্যের এই আলো বাহিরের আলো নয়, ভেতরের আলো। অন্ধকার যেমন অজ্ঞতা, সংকীর্ণতা আর ভয়ের প্রতীক, রবিকিরণ তেমন মুক্তি, বোধ আর নবজীবনের নাম। শান্তিনিকেতনের পাঠশালায় তিনি আলো বাতাসকেই শিক্ষক করেছিলেন। খোলা প্রান্তরে গাছের তলায় বসে ছাত্ররা শিখত, কারণ প্রকৃতির আলোতেই মন প্রসারিত হয়। রবীন্দ্রনাথের দৃষ্টিতে সূর্য সবার জন্য সমান, তাই শিক্ষাও হওয়া উচিত নির্বিচার, মুক্ত। তার কবিতা ও গানে রবিকিরণ একাধিক রূপে ফিরে এসেছে। উদাহরণ, আলো আমার আলো গো গানে তিনি হৃদয়ের তমসা দূর করার প্রার্থনা করেন। এই তো আমার মনের ভাষা গানে আলো বাতাস মানুষকে জীবনের গান শোনায়। নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় তিনি দেখান, আলো পেলে জড়তাও ভেঙে প্রবাহমান হয়। রবিকিরণের ধর্মই দেওয়া, নিজে জ্বলে তবু পৃথিবীকে উজ্জ্বল করে, বিনিময় কিছু চায় না। রবীন্দ্রনাথ চেয়েছিলেন মানুষও সেই ধর্মে চলুক, নিজের জন্যে নয়, অন্যের জন্যে আলো হোক, ছায়া হোক। তাই রবিকিরণে শুধু দিনের সূচনা নয়, জীবনের সূচনা হয়। যে জীবনে সত্য, সেবা আর সৌন্দর্য একসাথে মেলে, এই আলোয় মানুষ নিজেকে চেনে, অন্যকে ভালোবাসে, সত্যের পথে অবিচল থাকে। লিখেছেন বিমল মণ্ডল, কন্টাই টাউন, রাখালচন্দ্র বিদ্যাপীঠ, পোস্ট করকুলি, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। শ্রাবণী ভট্টাচার্য, আপনি লিখছেন কলেজ স্ট্রিট, কলকাতা থেকে। নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে, লিখেছিলেন কবিগুরু। বৈশাখের শুরুতেই প্রথম যে উৎসব পালন করেন আপামর বাঙালি, তার নাম রবীন্দ্র জয়ন্তী বা রবীন্দ্র নজরুল জয়ন্তী। আলোকের ঝর্ণাধারায় চারিদিকে ধুয়ে যায় কালবৈশাখী, এখনও পর্যন্ত খুব কমই হল। সিঁদুর কৌটোতলায় আম কুড়িয়ে আনতে যাওয়ার জন্যে সময় হয় না এখন আর আজকের উপদুর্গার। সেমিস্টার পরপর চলবে, ক্লাস শুরুর কিছুদিন পর থেকেই ওদের স্কুল থেকে কোথাও বেড়াতে নিয়ে যাওয়া হয় না। পাঠ্যবইয়ের পাশাপাশি সুকুমার রায়ের লেখা, হজবরল, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা, ছোটদের মহাভারত, রামায়ণ আর পড়ার সময় ওরা পায় না। গ্লোবাল ওয়ার্মিংয়ের দাপটে ওদের স্কুলগুলোতে এখন এয়ার কন্ডিশন বসাবে বলেছে। সহজ পাঠ, বর্ণ পরিচয়,
এই বইগুলো কিশলয় সহায়ক পাঠ, শুকতারা, সন্দেশ, বীরপুরুষের মতন বই সব শিশুদের পড়বার মতন উপায় খুব কম। স্কুল থেকে বেরিয়ে সাঁতার আঁকা শেখার পর ব্যাডমিন্টন খেলে আর কখন পড়তে বসবে ওরা? ছুটির দিনগুলোতে প্রচুর হোমওয়ার্ক আছে। প্রজাপতি বা জোনাকি শহরের ছেলেদের দেখা হয় না। আজকে মাসের 2 তারিখ, আসছে সপ্তাহে এমন দিনে ভোর হতেই উদয় দিগন্তে শঙ্খ বেজে উঠবে, শুরু হবে কবি বন্দনা। প্রতি বছর গঙ্গা জলে গঙ্গা পুজোর অর্ঘ্য নিবেদন করা হয় জোড়াসাঁকো ও বিশ্বভারতীতে সমানভাবে। আগে জোড়াসাঁকোতে কবিপক্ষ অনুষ্ঠিত হতো। আমি নানারকম কাজের ফাঁকে চেষ্টা করি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাওয়ার, প্রতিবারই সববার হয়ে ওঠে না। কবির জন্মদিনের প্রাক্কালে প্রণাম জানিয়ে বলি, একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে, সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। লিখেছেন শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে। শর্মিষ্ঠা দত্ত, আপনি লিখেছেন 4 রাখালদাস আড্ডি রোড, চেতলা, কলকাতা থেকে। প্রভাতের এই আনন্দ সভাটি সাজিয়ে তোলার জন্যে রাত্রি নামক এক অন্ধকার পুরুষ যে কত আয়োজন করে তার কোনো সীমা পরিসীমা নেই। নিত্য রবি তার আপন মহিমায় মহীয়ান হয়ে ওঠে। রবির স্নিগ্ধ সোনালী কিরণ যখন অন্ধকারকে ভেদ করে ধীরে ধীরে পৃথিবীর বুকে নেমে আসে, তখন যেন সৃষ্টির প্রতিটি কোণায় প্রাণের স্পন্দন ধ্বনিত হয়। রবি তার অফুরন্ত শক্তির ভাণ্ডার দিয়ে পৃথিবীর প্রতিটি প্রাণকে লালন পালন করে। শিশির ভেজা ঘাসে ঝলমল করে ওঠে আলোর মুক্ত, শস্যের সোনালী হাসি ও পাখির কলতান, সব কিছুতেই মিশে থাকে চিরন্তন রবির আশীর্বাদ। তাই রবির কিরণ সে তো শুধু আলো নয়, জীবনের নতুন জাগরণ ও চেতনার উন্মেষ। ঠিক তেমনি আমাদের মানব জীবনের অন্তর আকাশেও আর এক রবির দীপ্তি চির উদীয়মান। তিনি হলেন আমাদের সকলের প্রাণের রবীন্দ্রনাথ। তাঁর সৃষ্টির আলো প্রতিটি মানুষের অন্তরকে আলোকিত করে সংস্কৃতির আঙিনায়। তাঁর কবিতায় প্রাণ পেয়েছে মানবতার এক অপার সৌন্দর্য। তাঁর গানে আমরা খুঁজে পাই এক অনন্ত মুক্তির স্বাদ, জীবনের এক আনন্দময় সুরধারা। তাঁর সৃষ্টির এই প্রবাহমান যাত্রা মানব হৃদয়ে অনন্তকাল ধরে বেঁচে থাকবে সত্য ও সুন্দর রূপে। তাই সূর্যের আলো যেমন অন্ধকারকে ভেদ করে আলোর প্রদীপ জ্বালে, ঠিক তেমনি রবীন্দ্রনাথের ভাবনা আমাদের অজ্ঞান ও তার আবরণকে সরিয়ে জ্ঞানের প্রদীপ জ্বালে। এই দুই রবির সম্মিলিত দীপ্তিতেই জীবন খুঁজে পায় পূর্ণতার পথ। লিখেছেন শর্মিষ্ঠা দত্ত, রাখালদাস আড্ডি রোড, চেতলা, কলকাতা থেকে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা বাবার প্রতি শ্রদ্ধাবনত চিত্তে আমরা অনেকেই কম বেশি এই শ্লোক দুটি জানি। মা বাবা দুটি ছোট শব্দ, এই দুটি শব্দের মধ্যে লুকিয়ে আছে আদর, স্নেহ, ভালোবাসা, যা দুনিয়ার কোনো মাপযন্ত্র দিয়ে পরিমাপ করা অসাধ্য। তাদের জন্যই এই পৃথিবীতে চোখ মেলা, তারাই আমাদের জীবনের ঈশ্বর। বাবার ছায়া আর মায়ের স্নেহের আঁচল আমাদের সবচেয়ে নির্ভরস্থল, পরম আশ্রয়। মা বাবা কত স্বার্থ ত্যাগ করেন আমাদের মুখে হাসি ফোটানোর জন্যে, তাদের আশীর্বাদই আমাদের জীবনের পাথেয়। সন্তান যত সম্পদশালী বিত্তশালী হোক না কেন, বাবা মায়ের ঋণ কি শোধ করা যায়? আপনার মননে চিন্তনে এই জিজ্ঞাসা কি করাঘাত করে? তাহলে সেই অনুভবকে লিখিত রূপে পাঠিয়ে দিন প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষার জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়? লিখুন এই ঠিকানায় aiarpratyusha@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার চিঠি পাঠাতে পারেন। সহজ ভাষায় 200 শব্দের মধ্যে লিখুন প্রত্যুষার জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়?

0: প্রত্যুষা যে পর্যন্তই, প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।
1: প্রত্যুষা অনুষ্ঠানটি শুনলেন, উপস্থাপনায় সোমনাথ দাস, আকাশবাণী শিলিগুড়ি। এখন আজ সারাদিনে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠান প্রচার করা হবে সেগুলি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। 7:45 নজরুল গীতে শিল্পী কাবেরী গুপ্ত। হ্যালো আকাশবাণী, লাইভ ফর নিন এই অনুষ্ঠান শুনতে পাবেন 8:30। সকাল 9:00 আধুনিক গান আশা ভোসলে, ভজন শুনবেন পরিণীতা শর্মার কণ্ঠে 9:30। হিন্দি ভাষা শিক্ষার আসর 9:45। সকাল 10:00 এইডস সম্পর্কে জানা দরকার, এই নিয়ে আলোচনা ডক্টর শৈবাল বন্দ্যোপাধ্যায়, ডক্টর রুদ্রনাথ ভট্টাচার্য, ডক্টর গোবিন্দ চন্দ্র সাহা এবং সংযোজনায় প্রণব কুমার চট্টোপাধ্যায়। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান সকাল 10:30। সকাল 11:00 কিছু কথায় কিছু গানে, বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান 11:30। বেলা 12:05 কথায় সুরে, দুপুর 1:00 মহিলা মজলিস, জ্যোৎস্না রায়ের কণ্ঠে লোকগীতি শুনবেন 1:50, নেপালি অনুষ্ঠান 2:30, বিকেল 3:00 গান পরম্পরা, যুব অনুষ্ঠান 3:30, গ্রামেগঞ্জে বিকেল 4:00 জীবন ও জীবিকা অনুষ্ঠানটি শুনতে পাবেন 4:30, দেশাত্মবোধক গান ইন্দিরা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় বিকেল 4:50, বিকেল 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি ছবির গানের অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা 5:30, মেঠো সুর লাইভ ফোন ইন অনুষ্ঠান 6:05, 6:40 লোকগীতি জ্যোৎস্না রায়ের কণ্ঠে, হিন্দি ছবির গানের অনুষ্ঠান 7:05, রাত 8:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান 8:30, রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা বণিক, গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনতে পাবেন 9:30, রাত 10:10 রবীন্দ্রসঙ্গীত, 10:30 মনের জানালা। এতক্ষণ আজ সারাদিনে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠান প্রচার করা হবে সেগুলি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হল। আকাশবাণী শিলিগুড়ি, এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। সেদেশের রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মধ্যাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগদানের পাশাপাশি বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করতে দুই দিনের ছত্তিশগড় সফরে গতকাল সন্ধ্যায় রায়পুরে পৌঁছেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। কেরালার পরবর্তী মন্ত্রিসভার আজ শপথ গ্রহণ। কংগ্রেসের বিডি সতীশান প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। হরমুজ প্রণালী দিয়ে শত্রুদেশের সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। শ্রী মোদী আগামীকাল নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদান করবেন। রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গারস্টোরের সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদী। তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন তিনি। প্রযুক্তি ও উদ্ভাবন, পুনর্নবীকরণযোগ্য পরিবেশ বান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশসহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে ৪৩ বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সে দেশে যাচ্ছেন। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেন সফর করেন। সেদেশের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বাণিজ্য সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা সহ বেশ কিছু ক্ষেত্রে আলোচনা করেন। উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ফন ডার লিয়েনের সঙ্গে ইউরোপীয় রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে যৌথভাবে ভাষণ দেন বলে আকাশবাণীর সংবাদদাতা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ডক্টর সুশ্রুত শর্মা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। এটি শ্রী মোদীর ৩১তম আন্তর্জাতিক সম্মান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের বেসরকারি সংস্থাগুলিকে মেক ইন ইন্ডিয়া, জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন এবং জাতীয় খনিজ মিশনের মতো উদ্যোগের আওতায় ভারতে তাদের উপস্থিতি বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন। সুইডেনের গোথেনবার্গে বেশ কিছু সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সভায় শ্রী মোদী উৎপাদন শিল্প, গ্রিন হাইড্রোজেন শিল্প, পরিচ্ছন্ন জ্বালানি এবং অন্যান্য খাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য আহ্বান জানান। সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী ইতালি যাবেন। সেদেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে বৈঠক করবেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, এটি দেশের জন্য গৌরবের মুহূর্ত। ওম বিড়লা সমাজ মাধ্যমের এক বার্তায় বলেন, এই সম্মানে ভারত ও সুইডেনের বন্ধুত্ব সুদৃঢ় হবে, পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে মত প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুই দিনের ছত্তিশগড় সফরে গতকাল সন্ধ্যায় রায়পুরে পৌঁছেছেন। আগামী ১৯ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জগদ্দলপুরে মধ্যাঞ্চলীয় আঞ্চলিক পরিষদের ২৬তম বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। শ্রী শাহ রায়পুর এবং বস্তারে বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সফরের প্রথম দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সকালে রায়পুরে জরুরি পরিষেবা ডায়াল ১১২ এর আওতায় নতুন যানবাহনের উদ্বোধন করবেন। এরপর তিনি বস্তারের নেতানার গ্রামে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধন করবেন। এই কেন্দ্রের মূল লক্ষ্য দুর্গম এলাকায় বসবাসকারী মানুষের কাছে সরকারি ও ডিজিটাল পরিষেবা সহজলভ্য করে তোলা। এরপর শ্রী শাহ জগদ্দলপুরে অমরবাটিকায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বিকেলে সেখানকার বাদল একাডেমিতে তিনি শহীদদের পরিবার, নিরাপত্তা বাহিনীর সদস্য, মাওবাদী হিংসায় ক্ষতিগ্রস্ত মানুষ এবং বিভিন্ন স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন। সন্ধ্যায় তিনি লোকসংস্কৃতিমূলক অনুষ্ঠান বস্তার কে সাংয়ে যোগ দেবেন। উল্লেখ্য, ছত্তিশগড় রাজ্যকে নকশালমুক্ত ঘোষণা করার পর এটি শ্রী শাহের প্রথম সে রাজ্য সফর। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সে রাজ্যের মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। এই প্রক্রিয়ার ফলে সে রাজ্যের সরকারে নতুন দুজন পূর্ণমন্ত্রী এবং চারজন প্রতিমন্ত্রীকে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি অন্য দুজন প্রতিমন্ত্রীকে স্বাধীনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দুজন পূর্ণমন্ত্রী হিসেবে ভূপেন্দ্র চৌধুরীকে অতিক্ষুদ্র, ক্ষুদ্র মাঝারি শিল্প, এমএসএমই দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মনোজ কুমার পাণ্ডেকে খাদ্য ও গণবণ্টন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে অজিত পাল সিং খাদ্য সুরক্ষা এবং ঔষধ নিয়ন্ত্রণ দপ্তরের দায়িত্ব নিয়েছেন। অন্যদিকে সৌমেন্দ্র তোমার সৈনিক কল্যাণ এবং ক্রান্তীয় রক্ষা দল দপ্তরের দায়িত্ব সামলাবেন।
কংগ্রেসের বিডি সতীশান কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন। গতকাল 21 সদস্যের মন্ত্রিসভার তালিকা প্রকাশ করেন তিনি। এদের মধ্যে সতীশান সহ 14 জন এই প্রথমবার মন্ত্রী হচ্ছেন। সম্পূর্ণ মন্ত্রিসভা একসঙ্গে শপথ গ্রহণ করবে বলে তিনি জানিয়েছেন। মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি কংগ্রেসের 11 জন মন্ত্রী রয়েছেন। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ পেয়েছে 5টি মন্ত্রিত্ব। এছাড়া কেরালা কংগ্রেস জোসেফ, আরএসপি, কেরালা কংগ্রেস জেকব এবং কমিউনিস্ট মার্কসিস্ট পার্টি একটি করে মন্ত্রিত্ব পেয়েছে। সতীশান আরও বলেছে, তিরুবাঞ্চু রাধাকৃষ্ণন স্পিকার হিসেবে এবং ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন শনিমল ওসমান। 2027 সালে জনগণনার প্রথম ধাপে 5টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহতালিকা তৈরি ও আবাসন গণনার ফিল্ড পর্যায়ের কাজ শুরু হয়েছে। দেশব্যাপী জনগণনার প্রক্রিয়ার অংশ হিসেবে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল রাজস্থান, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লি পৌর নিগম এলাকা। এদিকে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহতালিকা তৈরির কাজ চালাচ্ছেন। দেশে মাত্র 2 দিনের জ্বালানি সঞ্চয় রয়েছে বলে সমাজ মাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন বলে সরকার খারিজ করে দিয়েছে। পিআইবির তথ্য যাচাই শাখা জানিয়েছে এই নতুন তথ্য সম্পূর্ণ অসত্য। পিআইবির পক্ষ থেকে দাবি করে বলা হয়েছে দেশে 60 দিনের অশোধিত তেলের মজুত রয়েছে। এছাড়াও তেল শোধন ক্ষমতা অতিরিক্ত যোগানো রয়েছে। পিআইবি নাগরিকদের আতঙ্কিত না হতে এবং সরকারি সূত্রে জারি করা তথ্যই শুধু বিশ্বাস রাখতে অনুরোধ করেছে। তিরুবনন্তপুরম সেন্ট্রাল হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসে গতকালের অগ্নিকাণ্ডের ঘটনায় পশ্চিম মধ্য রেলওয়ে এক উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত শেষ করতে হবে বলে রেল তরফে জানা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে রেল। উল্লেখ্য, মধ্যপ্রদেশের লুনি রিচা এবং বিক্রমগড় আলোর স্টেশনের মাঝামাঝি ট্রেনটিতে আগুন লাগে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশের সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ স্নায়ুকেন্দ্র দিয়ে আন্তর্জাতিক রাজনীতি ইতিমধ্যেই তুলকালাম চলছে। ইরানের অন্যতম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, তেহরান এর আগে অরমুজ প্রণালী দিয়ে পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখতে তৎপর হয়নি। ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন সামরিক পণ্যের যাতায়াতের অনুমতিও তারা দিয়েছিল। এখন থেকে এই নীতির পরিবর্তন করা হবে। ইরানের সংবাদ সংসদে জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি গতকাল ঘোষণা করেন, হরমুজ প্রণালী দিয়ে পণ্য যাতায়াত নিয়ন্ত্রিত করতে তেহরান এবং পেশাদারী ব্যবস্থাপনা উদ্ভাবন করেছে। এর সাহায্যে ইরানের সঙ্গে সহযোগী দেশগুলির বাণিজ্যিক পণ্যই একমাত্র হরমুজ দিয়ে যেতে পারবে, এমন একটি ব্যবস্থা তৈরি করা হয়েছে। ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হারিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পরেই শ্রী হরিশ এই মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা 79তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন। জেনিভায় আয়োজিত 6 দিনব্যাপী এই সমাবেশের এবারের মূল ভাবনা বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠন এবং যৌথ দায়িত্ব, রিশেপিং গ্লোবাল হেলথ শেয়ার রেসপন্সিবিলিটি। বিশ্বব্যাপী স্বাস্থ্যের চ্যালেঞ্জগুলির মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের গুরুত্বকে এই সমাবেশে বিশেষভাবে তুলে ধরা হবে বলে সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী নাড্ডা উল্লেখ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ততম রেলপথের কর্মীরা ধর্মঘটে বসেছেন। এর ফলে নিউ ইয়র্ক অঞ্চল জুড়ে যাতায়াত করা লক্ষ লক্ষ যাত্রী চরম ভোগান্তির মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। বেতন এবং কাজের নিয়মাবলী নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হওয়ার পর নিউ ইয়র্কের লং আইল্যান্ড রেল রোডের কর্মীরা গত শনিবার থেকেই ধর্মঘট শুরু করে। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। 12 ম্যাচে 14 পয়েন্ট সংগ্রহ করে সানরাইজার্স লীগ তালিকায় তৃতীয়, চেন্নাই 12 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। সে দেশের রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মধ্যাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগদানের পাশাপাশি বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করতে 2 দিনের ছত্তিশগড় সফরে গতকাল সন্ধ্যায় রায়পুর পৌঁছেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে মন্ত্রিসভা আজ দ্বিতীয় বৈঠকে বসছে। ধনধান্য অডিটোরিয়ামে আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইসিএসই পরীক্ষার কৃতীদের সম্বর্ধনা দেবে রাজ্য সরকার। সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেসের 10 জন নেতা ও প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছে। আগামী 28 মে রাজ্য জুড়ে ঈদ উল আজহা পালিত হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গলের মধ্যে ম্যাচটি গতকাল 1-1 গোলে শেষ হয়েছে। যুব ভারতীতে মেসি কাণ্ডে বঞ্চিত দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার জন্য রাজ্য সরকার উপযুক্ত পদক্ষেপ করবে বলে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন। আসছি বিস্তারিত সংবাদে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য সরকার আজ নবান্নে মন্ত্রিসভা

0: দ্বিতীয় বৈঠকে বসে। এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আরজিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের মতো বিষয় সিদ্ধান্ত হতে পারে বলে সচিবালয় সূত্রে জানা গেছে। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত জমিতে কাঁটাতার দেওয়া এবং আউটপোস্ট তৈরির জন্য বিএসএফকে 45 দিনের মধ্যে জমি দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা নিয়েও মুখ্যমন্ত্রী অন্য আরেকটি বৈঠক করবেন। উপস্থিত থাকবেন বর্তমান মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, প্রাক্তন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী সহ বিএসএফের অন্যান্য আধিকারিকরা। এরপর বিকেলে মুখ্যমন্ত্রীর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এবছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসসি, আইসিএসসি পরীক্ষার কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানোর কথা। সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের অডিট শাখা তরফে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ এ পদের নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে করা হয়েছে 41 বছর, গ্রুপ বি পদে তা বেড়ে হয়েছে 44 বছর, আর গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে 45 বছর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যেসব পদে ইতোমধ্যে 41 বছরের বেশি বয়সসীমা কার্যকর রয়েছে সেখানে আগের নিয়মে বহাল থাকবে। পাশাপাশি রাজ্য সরকারি সংস্থা, সরকারি কোম্পানি এবং স্থানীয় স্বশাসিত সংস্থাগুলির ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের বাইরে হওয়া নিয়োগের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা 45 বছর হল। 11 মে 2026 থেকে এই সিদ্ধান্ত কার্যকর ধরা হবে। এদিকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে 2013 ব্যাচের WBCS অফিসার বিশ্বনাথ চৌধুরীকে। বর্তমানে তিনি হুগলি জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত। কলকাতায় বেআইনি পার্কিং রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন। নির্দিষ্ট জায়গা ছাড়া পার্কিং করলে দিতে হবে জরিমানা। রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন রাস্তার দুধারে অবৈধভাবে পার্কিং বন্ধ করা হবে। পার্কিংয়ের নিয়ম নেই, এমন জায়গায় কোনো গাড়ি রাখা যাবে না বলেও স্পষ্ট জানান তিনি। এদিকে পুর দপ্তরের তরফে বার্তা পাওয়ার পরই 27টি ট্রাফিক গার্ডে বেআইনি পার্কিং ইস্যুতে বিশেষ অভিযান চালিয়েছে কলকাতা পুলিশ। দখলদার সরানোর জন্য অভিযানকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে গতকাল কলকাতার পার্ক সার্কেল 7 পয়েন্ট ক্রসিং এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে শুরু করলে পুলিশ ও আধাসামরিক বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়, নামানো হয় র্যাফ। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইটের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মীও। বেআইনি জমায়েত হঠাৎই পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে বলে কলকাতা পুলিশের এসিপি অশেষ বিশ্বাস সাংবাদিকদের জানিয়েছেন।
1: एक अवैध जमायत हुआ था, वो कोशिश कर रहा था रास्ता अवरुद्ध करने के लिए, पुलिस जब हटा रहा था तो पुलिस के ऊपर थोड़ा अटैक किया है, पुलिस का 3 हायर्ड व्हीकल उसको थोड़ा तोड़फोड़ किया है। तो हम लोग का तरफ से जो लीगल एक्शन है हम लोग ऑलरेडी ले चुका है और बाद में के जो लीगल एक्शन है हम लेंगे। कल से कुछ बाहर से भी हम लोग के पास ऐसे इंटेलिजेंस आया हुआ है, वी आर इन द प्रोसेस ऑफ वेरीफाइंग ऑल दोस नेम्स। हम लोग ऑलरेडी कुछ अरेस्ट किया है, केस तो हुआ ही है, अरेस्ट किया है हम लोग, बहुत स्ट्रांग लीगल एक्शन।
0: কোচবিহারের দিনহাটা পৌরসভার বিল্ডিং প্ল্যান দুর্নীতি মামলায় পুলিশ পৌরসভার বিল্ডিং বিভাগের কর্মী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে। 2024 সালে দিনহাটা পৌরসভার বিরুদ্ধে বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান পাশ করানোর অভিযোগ ওঠায় কয়েকজন পুর কর্মচারী গ্রেপ্তার হয়, যদিও পরে তারা জামিন পায়। সম্প্রতি পুলিশ মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে। তাকে গতকাল দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। নদিয়ার কৃষ্ণনগর 1 নম্বর ব্লক কৃষি কর্মাধ্যক্ষ সরজিৎ বিশ্বাসকে তোলাবাজির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। দিকনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ওই তৃণমূল কংগ্রেস নেতাকে গতকাল কৃষ্ণনগর আদালত 5 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ বিভিন্ন অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগে যোধ শ্রীরাম পঞ্চায়েতের সদস্য তপন মালিক ও তৃণমূল কংগ্রেস কর্মী রফিকুল ইসলাম ওরফে মিন্টুকে গ্রেপ্তার করেছে। গতকাল তাদের বর্ধমান আদালতে তোলা হয়। হুগলির আরামবাগের একটি তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে তাজা বোমা উদ্ধারের খবর পাওয়া গেছে। এদিকে জেলার বৈদবাটি পুরসভা তৃণমূল কংগ্রেস কাউন্সিলর রাজু পারুই ওরফে চণ্ডেকে পুলিশ গ্রেপ্তার করেছে। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর মণিপুরে বিজেপির বিজয় মিছিল থেকে ফেরার সময় 3 কর্মী সমর্থকের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। আহতদের সন্দেশখালীর খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর পর দলের জেলা পরিষদ সদস্যদের সঙ্গে গতকাল

0: বৈঠক করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। কালীঘাটে তাঁর বাড়িতেই বৈঠক বসে। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির পর নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছে প্রাক্তন ডিজি রাজীব কুমার, প্রাক্তন মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের। এরা ছাড়াও তৃণমূল কংগ্রেসের মোট 10 নেতা প্রাক্তন মন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা সরানো হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জুলাই মাস থেকে চালু হতে চলেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা জি রামজি প্রকল্প। কেন্দ্রীয় সরকার এক নির্দেশিকায় জানিয়েছে, কাজ শুরুর আগে নথিভুক্ত সব শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা সবিস্তার তথ্য যাচাই করতে হবে। রাজ্যের পঞ্চায়েত দপ্তর সেই মর্মে কাজ শুরু করতে নির্দেশ দিয়েছে আধিকারিকদের একটি প্রতিবেদন।
1: আগের সরকারের আমলে দীর্ঘ রাজনৈতিক বিতর্কের অবসানে অবশেষে এ রাজ্যে চালু হতে চলেছে 100 দিনের কাজ। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা জি রামজি চালু করেছে কেন্দ্রীয় সরকার, যেখানে 125 দিনের কাজ নিশ্চিত করতে বলা হয়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ ইতোমধ্যেই জানিয়েছেন, জব কার্ড আছে এমন প্রত্যেককেই ব্যাংক অ্যাকাউন্টের KYC কার্যকর করে ফেলার নির্দেশ এসেছে কেন্দ্র থেকে এবং সেই মর্মে আধিকারিকদের জানিয়েও দেওয়া হয়েছে। প্রকল্পের মূল লক্ষ্য স্থায়ী সম্পদ তৈরি করা। এখানে কেন্দ্রীয় সরকার দেবে 60% ও রাজ্য দেবে 40% বলে জানা গেছে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আগামী 28 মে রাজ্য জুড়ে ঈদ উল আজহা পালিত হবে বলে কলকাতার নাখোদা মসজিদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মসজিদ কমিটি গতকাল এক বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন মসজিদ কমিটির ট্রাস্টি বোর্ডের কনভেনার নাসির ইব্রাহিম। হাওড়ার উলুবেড়িয়ার গরুহাটা মোড়ের কাছে ঝোপ থেকে কালো ট্রলি ব্যাগে এক প্রৌঢ়ের দেহ উদ্ধারের ঘটনায় গতকাল চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে, দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গলের মধ্যে গতকালের ম্যাচটি নাটকীয়ভাবে 1-1 গোলে শেষ হয়। 84 মিনিটে এডমন্ডের দেওয়া গোলে ইস্টবেঙ্গল 1-0 এগিয়ে যায়। 89 মিনিটে জেসন কামিন্স গোল করে মোহনবাগানকে খেলায় সমতায় ফেরান। ডার্বি ম্যাচে ড্র করে ইস্টবেঙ্গল ISL খেতাব জয় দৌড়ে অনেকটাই এগিয়ে গেল। যুবভারতী ক্রীড়াঙ্গনে গত ডিসেম্বর মাসে লিওনেল মেসিকে দেখতে এসে যেসব দর্শক বঞ্চিত হয়েছিলেন তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার জন্য পদক্ষেপ করা হবে বলে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন।
2: যে মানুষগুলো প্রতারিত হয়েছে, যে মানুষগুলো ক্রীড়াঙ্গনে এসে যারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, যারা চোখের জল ভাসিয়ে যাদেরকে ক্রীড়াঙ্গন থেকে ফিরতে হয়েছে, যে কারণে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে মেসি ফাইল তদন্ত চলছে, সেই ফাইলের স্টাডি চলছে এবং নিশ্চিতভাবে এর পেছনে যারা কালপিট রয়েছে তাদেরকে যেমন খুঁজে বের করা হবে, ঠিক একই রকমভাবে আমরা যে এজেন্সি প্রোগ্রাম করেছে তাদেরকে বলেছি যে কোনো প্রকারেই হোক যারা কষ্টার্জিত অর্থ খরচ করে মেসিকে দেখতে এসেছিলেন তাদের প্রত্যেকের কষ্টার্জিত অর্থ ফেরত।
0: সরকার যুবভারতীর বাইরে তৃণমূল সরকারের আমলে বানানো মূর্তিটিকেও সরিয়ে দেবে বলে তিনি জানান। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে মন্ত্রিসভা আজ দ্বিতীয় বৈঠকে বসছে। সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গলের মধ্যে গতকালের ম্যাচটি 1-1 গোলে শেষ হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী কাবেরী গুপ্তা।

নজরুল গীতি শুনলেন কাবেরী গুপ্তর কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই প্রথমে হিন্দি সংবাদ ও পরে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: এতক্ষণ হা মাইনে ভি প্যার কিয়া ছবির গান শুনলেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ, হ্যালো দাদা ভাই, শুভ সকাল।
0: শুভ সকাল, শুভ সকাল। হ্যালো, কে?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল দাদা।
0: প্রবীর বাবু, প্রবীর বাবু আমাদের নিয়মিত শ্রোতা, আমাদের নিয়মিত টেলিফোন করে থাকেন এবং আপনার এই মতামত, আপনার বক্তব্য আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে এবং সেটাই ভাবছিলাম যে আপনি কখন ফোন করবেন।
1: এক আত্মা এক আত্মা এক প্রাণ, আমরা তো সব সময় জুড়ে আছি।
0: একদম একদম।
1: সেই জন্য দেখুন, গানটাও সকালবেলায় যে গানটা শোনালেন,
0: হুম হুম
1: তো এই গানটাও খুব ভালো লাগলো।
0: হুম
1: হ্যাঁ
0: একদম।
1: তো দাদাভাই, হ্যাঁ দাদাভাই, আজকে বিষয় কিছু
0: আজকের,
1: রেখেছেন দাদা।
0: হ্যাঁ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের মতামত শুনবো সেটা হলো আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস। এবং এই আন্তর্জাতিক জাদুঘর দিবস, জাদুঘরে তো আমরা সবাই মোটামুটি কোনো না কোনো সময়ে তো গিয়েইছি এবং সেখানে গিয়ে আমাদের ফিলিংস বা সেখানে গিয়ে বেশ কিছু সমস্যা বা কিছু ভালো জিনিস, ভালো লাগা, খারাপ লাগা, এই বিষয়গুলো আমাদের সকলেরই কিন্তু চোখে পড়ে সব সময়। তো আপনার এরকম কোনো অভিজ্ঞতা রয়েছে?
1: হ্যাঁ দাদা ভাই, দেখুন, জাদুঘরে আমি কলকাতায় জাদুঘরে দুবার তিনবার গেছি,
0: হুম হুম
1: জিনিস বোঝার জন্য দাদা ভাই,
0: একদম।
1: যে মানে যে জিনিসগুলো রাখা আছে সত্যি করেই সেই জিনিসগুলো মানে চোখে দেখতে পাওয়া যায় না। ওইখানে না গেলে, জাদুঘরে আপনি যদি না যান, তাহলে কিন্তু সেই সমস্ত মানে জিনিসগুলো, যে যে জিনিসগুলো রাখা আছে, মনে করুন মানুষের
0: একদম
1: কঙ্কাল,
0: দুষ্প্রাপ্য
1: হ্যাঁ
0: জিনিস যেগুলো রয়েছে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো সেই জাদুঘরে, সত্যি করে জাদুঘরে আমাদের না গেলে সেই মানে বাচ্চাদেরকে নিয়ে একবার গেছিলাম, একবার নিজে গেছিলাম,
0: হুম হুম
1: এবং খুব ভালো লাগে দাদা ভাই যে জাদুঘরে। আর জাদুঘরে সব থেকে শিক্ষণীয় একটা ব্যাপার আছে,
0: হুম
1: যেটা আমরা সত্যি করে ওইখান থেকে শিখতে পারি,
0: হুম হুম
1: যেটা আমরা বইয়ে পড়েছি সেইটা তো বইয়ে পড়েছি দেখিনি,
0: ঠিক
1: কিন্তু ওখানে কিন্তু একদম চাক্ষুষ দেখতে পাচ্ছি, এবং সেটা মনে হচ্ছে যে আমরা হাতে চান্স পেলাম। তো দাদা ভাই, সেই
0: একদম
1: জায়গাটা,
0: তাই, একদমই তাই।
1: হ্যাঁ, তো সেই সেই জায়গাটা ভালো লাগে, এবং খুব আপনাদের আজকে যে বিষয়টা রেখেছেন, সত্যি করে আপনাদেরকেও শতকোটি প্রণাম দাদা ভাই, যে জাদুঘরের
0: একদম
1: এই যে, হ্যাঁ, তো এই জায়গাটা আমরা পাই এবং ভালো লাগে দাদা ভাই। এইটুকু বললাম, ভালো
0: একদম।
1: থাকবেন, সুস্থ
0: প্রবীরবাবু,
1: থাকবেন।
0: আপনার মতামত এবং আপনার বক্তব্য আপনি শেয়ার করলেন, আমাদের অগণিত শ্রোতা বন্ধু কিন্তু আজকে আপনার এই কথা শুনলেন। আমরা চাই আমাদের আরও অনেক শ্রোতা বন্ধু আমাদের টেলিফোন করুক, 9434076705। আপনার সারাটা দিন ভালো কাটুক আজ প্রবীরবাবু।
1: হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, ভালো থাকুক। হ্যাঁ
0: একদম একদম, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সঙ্গে ছিলেন আমাদের খুব অতি পরিচিত একজন শ্রোতা বন্ধু, আমাদের নিয়মিত টেলিফোন করেন, তার নিয়মিত সুচিন্তিত মতামত আমাদের জানান। প্রবীর কুমার মণ্ডল পূর্ব বর্ধমান থেকে আমাদের টেলিফোন করেছিলেন, অনেক অনেক ধন্যবাদ প্রবীরবাবু। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে, আমরা তার সঙ্গে একটু কথা বলে নিই। হ্যালো, নমস্কার।
2: নমস্কার দাদা,
0: হ্যাঁ
2: আমি
0: নমস্কার।
2: সৌভিক সরকার বলছিলাম কসবা থেকে।
0: হ্যাঁ হ্যাঁ, সৌভিক বাবু, সৌভিক বাবু আমাদের, সৌভিক বাবু আমাদের অনেক পরিচিত শ্রোতা, নিয়মিত শ্রোতা, আমাদের নিয়মিত টেলিফোন করেন। সৌভিক বাবু কলকাতা থেকে টেলিফোন করেন, কেমন আছেন বলুন?
2: অবশ্যই ভালো আছি, আর আপনি?
0: আমিও খুব ভালো। আপনি, আপনার সঙ্গে আমাদের প্রতিদিনই নিয়মিত আমাদের কথা হয় এবং আপনি, আপনার যে মতামতগুলো আমাদের কিন্তু শুনতে বেশ বেশ ভালো লাগে। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, আন্তর্জাতিক জাদুঘর দিবস আজকে, এই নিয়ে আপনার কি বক্তব্য?
2: প্রথমত জাদুঘর যে দিবস,
0: হুম
2: সেটা
0: হুম
2: আমি আপনার এখানে, আমাদের জাদুঘর রয়েছে, আপনি জানেন যে কলকাতায় এখানে
0: একদম
2: একটি
0: একদম,
2: জাদুঘর
0: হ্যাঁ নিশ্চয়ই,
2: মিউজিয়াম রয়েছে।
0: একদম
2: ছোট্টবেলায় বাবার হাত ধরে ওখানে মিউজিয়ামে গেছিলাম, অবাক হয়ে তাকিয়েছিলাম যেখানে পাথর কিছু কিছু মজুত
0: ঠিক
2: করে রাখা হয়েছিল,
0: ঠিক ঠিক
2: এবং অবাক হয়ে দেখছিলাম আর কি। বাবা বোঝাচ্ছিল এটা এই জিনিস, এটা ওই জিনিস,
0: হুম
2: যেটা আমরা ইতিহাসের পাতায় বা
0: ঠিক,
2: অন্য কোথাও
0: বইয়ের
2: পড়েছি
0: বইয়ের
2: সেটা।
0: পাতায় যেগুলো আমরা দেখি সেগুলো একদম চাক্ষুষ ইয়ে করা না? হ্যাঁ
2: একদম ঠিক কথা, চাক্ষুষ আমরা দেখতে পাচ্ছি, এবং অনেক কিছু মানে অনেক অদ্ভুত অদ্ভুত কিছু প্রাণীদের আমরা সেই যে হাড়
0: হুম
2: বলুন বা
0: হুম
2: কঙ্কাল
0: হুম
2: আমরা দেখতে পাচ্ছি,
0: হুম
2: অবাক হয়ে তাকিয়েছিলাম আর কি।
0: হুম হুম
2: এত সুন্দর জিনিসগুলো, আর এতগুলো মেনটেন করে রাখা হয়েছিল,
0: হুম
2: না
0: হুম
2: যেন কোনো ক্ষয়ে না যায় বা কোনো রকম
0: ঠিক
2: ভাবে যে না হয়ে যায়।
0: একদমই তাই,
2: আসল জাদুকর আপনি হয়তো বইয়ের পাতায় পড়ছেন, যেটা যখন চাক্ষুষ দেখতে পাচ্ছেন আর কি।
0: হ্যাঁ হ্যাঁ একদম,
2: আরো কিন্তু আপনার মনে না আরো কিছু প্রশ্নার্থী জাগিয়ে দিচ্ছে,
0: তার অনুভূতিটাই একেবারে আলাদা
2: একদম। মানে আপনি হয়তো জিনিসটা যখন অনুভূতি যেটা আলাদা হচ্ছে, এবং আপনি হয়তো আপনার মনে অনেক প্রশ্ন যাচ্ছে, আপনি একটু জিজ্ঞেস করছেন আপনার যে অভিভাবক আছে যারা, তাদের জিজ্ঞেস কাছে আছে এটাই জিনিস কেন, এটাই এরকম কেন, ওটা এরকম, তারাও সে উত্তরগুলো দিচ্ছে আপনার পরবর্তীকালে। এবং আপনি যখন কাউকে নিয়ে যাচ্ছেন ছোট কাউকে, তাদের মনেও কিন্তু সে একই কিউরিসি হতে যাচ্ছে মনের মধ্যে।
0: ঠিকই, একদমই ঠিক বলেছেন। এবং যখন ইতিহাসের পাতায় যখন আমরা দেখি এবং সেই লেখাটির সঙ্গে যখন আমি চোখের সামনে দেখছি সেই বস্তুটি বা সেই জিনিসটি, একদম মানে আলাদা একটা অনুভূতি, তাই না?
2: একদম, আসলে শুধু কলকাতা মিউজিয়াম বলেই না, আমি

0: অনেক মিউজিয়াম দেখি,
1: হুম
0: আপনি
1: হুম
0: মুর্শিদাবাদে ওখানে যে হাজারদুয়ারি আছে ওখানেও
1: একদমই তাই আছে। হুম হুম
0: বা নানা রকম আরো সব মিউজিয়াম বলুন, বা আমাদের এখানে বেলুড় মঠে এখানে মিউজিয়ামে বলুন, নানা
1: হুম
0: রকম গেছি। এখানে স্বামী বিবেকানন্দ যে সব বস্ত্র ব্যবহার করতেন, যে বই বইগুলো যে লিখে গেছে যেগুলো,
1: ঠিক,
0: ওগুলো সবকিছু দেখে আমি অবাক হয়েছিলাম যে এত জিনিসগুলো
1: সত্যি
0: আমরা
1: তাই,
0: দেখি।
1: ভীষণ ভীষণ ভীষণ ভালো লাগে। এবং
0: অবশ্যই
1: ছোটবেলায় দেখার কিন্তু ধরনটা একরকম থাকে, আবার যখন আমরা বড় হয়ে যাই, যখন আমাদের বোঝার একটা শক্তি থাকে, বোঝার ক্ষমতা থাকে, তখনকার দেখার দৃষ্টি, মানে সেই দৃষ্টিভঙ্গিটাই কিন্তু আলাদা হয়, তাই না?
0: আসল দাদা, আজকে যে মিউজিয়াম নিয়ে সত্যি খুবই ভাল লাগে, এবং আরো যে বন্ধুরা যে ফোন করছে তাদের থেকে
1: ঠিকই,
0: অনেক কিছু জানতে পারছি আর
1: অনেক
0: কি।
1: অনেক ধন্যবাদ সৌভিক বাবু আপনাকে। আপনি আমাদের নিয়মিত শ্রোতা, আমাদের নিয়মিত অবশ্যই টেলিফোন করবেন, আপনার টেলিফোনের জন্য কিন্তু আমরা অপেক্ষা করে থাকি।
0: অবশ্যই খুব
1: অবশ্যই
0: ভালো
1: টেলিফোন
0: লাগে,
1: করবেন, ভালো থাকবেন।
0: অবশ্যই আপনিও খুব খুব ভালো থাকবেন। নমস্কার দাদা,
1: নমস্কার,
0: নমস্কার।
1: ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের কলকাতা থেকে টেলিফোন করেছিলেন সৌভিক সরকার, তার সঙ্গে আমরা কথা বললাম। সৌভিকবাবু আমাদের অত্যন্ত নিয়মিত শ্রোতা এবং নিয়মিত টেলিফোন করেন, আমাদের আমাদের অনুষ্ঠান শোনেন। আপনারাও আমাদের টেলিফোন করুন 9434076705 নম্বরে, নম্বরটি আবার জানাচ্ছি 9434076705, এই নম্বরে আমাদের টেলিফোন করে আপনার মতামত আমাদের জানান। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে, তার সঙ্গে কথা বলে নিই। হ্যালো, নমস্কার।
2: নমস্কার দাদা,
1: হ্যাঁ নমস্কার,
2: নমস্কার।
1: বলুন।
2: হ্যাঁ, মেকলিগঞ্জ ব্লকের রানীরহাট থেকে বলছি, বিকাশ।
1: হ্যাঁ, মেকলিগঞ্জ, মেকলিগঞ্জ থেকে কে বলছেন?
2: হ্যাঁ, মেকলিগঞ্জে মানে মেকলিগঞ্জ ব্লক রানীরহাট থেকে বলছি, বিকাশ।
1: বিকাশ,
2: হ্যাঁ হ্যাঁ, বিকাশ স্যার।
1: বিকাশ রায়?
2: হ্যাঁ
1: আচ্ছা
2: হ্যাঁ দাদা,
1: হ্যাঁ, বিকাশবাবু, বিকাশবাবু আপনি তো আমাদের নিয়মিত টেলিফোন করেন,
2: হ্যাঁ হ্যাঁ করি তো, মাঝে একটু মাঝখানে
1: মাঝখানে
2: করতাম
1: বেশ
0: আমি।
1: কিছুদিন করেননি। হ্যাঁ হ্যাঁ, আমার তাই
0: হ্যাঁ
1: মনে
0: হ্যাঁ
1: হচ্ছে যে আপনাকে বোধহয় অনেকদিন পর পেলাম আমরা সরাসরি টেলিফোনে,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: কারণ আগে
0: আমরা
1: আমরা এই
0: অনেক,
1: অনুষ্ঠানে কিন্তু আপনাকে আমরা পেয়েছি এবং আপনার মতামত আমাদের জানিয়েছেন, আপনার সঙ্গে কথা হয়েছে, অনেক
0: হ্যাঁ
1: গল্প
0: হ্যাঁ
1: হয়েছে,
0: হ্যাঁ
1: কিন্তু মাঝখানে বোধহয় বেশ
0: হ্যাঁ
1: কিছুদিন কোনো সমস্যা ছিল নাকি?
0: হ্যাঁ, এই কাজে কর্মে
1: আচ্ছা আচ্ছা,
0: ব্যস্ততার
1: কাজে
0: জন্য
1: ব্যস্ত
0: একটু
1: থাকার
0: ছুটি
1: কারণে।
0: নিয়ে
1: আচ্ছা
0: নিয়েছিলাম।
1: আচ্ছা
0: হ্যাঁ
1: আচ্ছা,
0: হ্যাঁ হ্যাঁ
1: আমি কিন্তু আমরা কিন্তু আশা করছি আপনি কিন্তু এবার থেকে নিয়মিত আবার আমাদের টেলিফোন করবেন, আপনার
0: হ্যাঁ
1: মতামত
0: অবশ্যই
1: জানাবেন। আজকের বিষয় তো আপনি জানেন অবশ্যই।
0: অবশ্যই, হ্যাঁ শুনলাম, দুই দাদা ভাই ফোন করলেন,
1: হ্যাঁ
0: যেমন
1: হ্যাঁ হ্যাঁ
0: আমাদের ইন্টারন্যাশনাল জাদুঘর, যেটাকে বলে কলকাতা জাদুঘর,
1: হুম,
0: তাই না?
1: আন্তর্জাতিক জাদুঘর দিবস নিয়ে কলকাতা
0: হ্যাঁ,
1: জাদুঘর গিয়েছিলেন আপনি?
0: কলকাতা গেছিলাম, কিন্তু ভাগ্যক্রমে যেতে পারিনি,
1: আচ্ছা
0: জাদুঘরে ঢুকতে পারিনি গো,
1: আচ্ছা
0: কিন্তু
1: আচ্ছা,
0: শুনেই খুব খুশি, অনেক রকম
1: অনেক
0: তারপরে
1: রকম
0: আবার।
1: অভিজ্ঞতা, মানে শুনেও তো একটা বোঝা যায় যে, একটা অনুভূতি করা যায়
0: হ্যাঁ
1: যে
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং
1: কিরকম কি কি জিনিস ওখানে রয়েছে এই বিষয়গুলো।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন আমরা বইয়ের পাতায় যখন পড়ে দেখছি
1: হুম
0: কঙ্কালের স্মৃতি, আরো অনেক ধরনের
1: হুম হুম
0: পিসি সরকার সাহেবের, হ্যাঁ
1: একদম একদম,
0: পিসি সরকার সাহেব মানে উনি খ্যাত আমাদের
1: আপনি
0: ভারতের, এবং
1: আপনি অবশ্যই তাহলে
0: বিখ্যাত
1: একবার
0: হয়েছে
1: একবার অবশ্যই কিন্তু ঘুরে আসবেন
0: অবশ্যই।
1: জাদুঘরে, এবং
0: হ্যাঁ
1: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার কিন্তু
0: হ্যাঁ হ্যাঁ
1: খুব সহজ, যাতায়াত ব্যবস্থা খুব সহজ, আপনি গিয়ে
0: হ্যাঁ
1: একবার অবশ্যই দেখে আসবেন, ভালো লাগবে আপনার,
0: হ্যাঁ হ্যাঁ,
1: আপনার ভালো
0: আমি
1: লাগবে, নতুন
0: চিড়িয়াখানা
1: একটা
0: গেছি, আমি
1: অভিজ্ঞতাও হবে,
0: চিড়িয়া
1: তাই না?
0: আমি চিড়িয়াখানা গেছি,
1: আচ্ছা
0: চিড়িয়াখানা
1: আচ্ছা, চিড়িয়াখানা
0: সাতক্ষীরা
1: দেখেছেন,
0: গেছি,
1: আচ্ছা
0: হ্যাঁ অবশ্যই
1: বাহ,
0: সাতক্ষীরা,
1: বেশ,
0: আমার পরিবার সহ গেছি তো,
1: আচ্ছা আচ্ছা
0: হ্যাঁ আমরা
1: বাহ,
0: একবার গেছি, কিন্তু এই ঘুরে
1: আজ
0: খুব
1: আপনি কি
0: মজা
1: করছেন
0: পেয়েছি।
1: এখন?
0: হ্যাঁ বলুন।
1: আজ আপনি কি করছেন এখন?
0: এই বাড়িতে কাজ করছি,
1: বাড়িতেই
0: বাড়িতেই
1: কাজকর্ম
0: আমার
1: করছেন? আচ্ছা
0: বাড়ি কাজ,
1: আচ্ছা,
0: এবং আমাদের এই ভারত সার্বভৌমত্বের মধ্যে যে পৃথিবীতে বিখ্যাত জিনিস টাইগার হিল, আমাদের বাড়ির পাশেই এই দার্জিলিং এ,
1: হুম
0: আমি তো এই মেকলিগঞ্জের লোক,
1: হুম
0: বলুন
1: হুম
0: না
1: হুম হুম
0: কি সুন্দর আমাদের প্রাকৃতিক দৃশ্য,
1: একদম
0: তাই না?
1: একদম তাই, মেকলিগঞ্জের
0: উফ,
1: প্রাকৃতিক
0: মনোরম।
1: শোভা অবশ্যই একদম ভীষণ
0: হ্যাঁ
1: ভালো লাগে,
0: আমাদের
1: আমরাও
0: এই,
1: মেকলিগঞ্জ গিয়েছি
0: হ্যাঁ
1: অনেকবার, খুব ভালো
0: হ্যাঁ
1: জায়গা, খুব
0: হ্যাঁ
1: ভালো লাগে ওখানে, বেশ কয়েকদিন কাটাতে
0: হ্যাঁ
1: বেশ ভালোই লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকবেন বিকাশবাবু,
0: ধন্যবাদ
1: আপনি সুস্থ থাকবেন,
0: ধন্যবাদ,
1: এবং আমাদের
0: আপনিও
1: নিয়মিত
0: সুস্থ।
1: টেলিফোন করবেন, আমাদের আপনার মতামত আমাদের জানাবেন। অনেক অনেক ধন্যবাদ।
2: ধন্যবাদ সকলকে, ধন্যবাদ জানালেন,
1: ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের একজন শ্রোতা বন্ধু মেকলিগঞ্জ থেকে বিকাশ রায়। বিকাশবাবু আমাদের টেলিফোন করেছিলেন। আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে। নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705 এই নম্বরে।

0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করনি কি?
0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন। পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করনি কি?
0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হ্যালো আকাশবাণী। আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
2: বীরভূম থেকে নিতাই দাস, নিতাই বাবু আপনি কেমন আছেন?
3: হ্যাঁ ভালো আছি।
2: কি করছেন এখন?
3: এখন আমি তাঁতের কাজ করছি।
2: ও আচ্ছা আচ্ছা, আপনি তাঁতের কাজ করেন। আপনি তো এরকম আমাদের টেলিফোন করেছিলেন, আমাদের নিয়মিত শ্রোতা আপনি। ভালো লাগে আপনার সঙ্গে কথা বলতে। আপনি নিয়মিত আমাদের টেলিফোন করবেন। আজকে তো জানেন আজকের যে বিষয় রয়েছে, আন্তর্জাতিক জাদুঘর দিবস, কি বলবেন এটা নিয়ে?
3: কি বললেন?
2: আজ তো আন্তর্জাতিক জাদুঘর দিবস। জাদুঘরে তো যাওয়া হয়েছিল?
3: না, জাদুঘর আমার যাওয়া হয়নি এখনো পর্যন্ত।
2: আচ্ছা তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা।
3: মানে যেসব জন্তু জানোয়ার দেখেছি সেটা দেখেছি, আমি দেখেছি একদম
2: চিড়িয়াখানায় দেখেছেন?
3: হ্যাঁ পুরীতে দেখেছি, সেখানে দেখেছি আমি।
2: আচ্ছা, জাদুঘরে যাওয়া হয়নি এখনো পর্যন্ত?
3: না, জাদুঘরে যাওয়া হয়নি এখনো পর্যন্ত।
2: আচ্ছা আচ্ছা,
3: পুরীতে দেখেছি জীবজন্তু।
2: আচ্ছা আচ্ছা, সেখানে। আচ্ছা আচ্ছা,
3: আর
2: কলকাতা জাদুঘরে যাওয়া হয়নি এখনো? একদম একদম, একদম অবশ্যই ঘুরে আসুন, ভালো লাগবে। প্রচুর জিনিস যেগুলো হয়তো বইয়ের পাতায় আপনি পড়েছেন, দেখেছেন, ছবি দেখেছেন, সেগুলো একদম নিজের চোখে আপনি দেখতে পারবেন, ভালো লাগবে। নিতাইবু আপনি আমাদের নিয়মিত শ্রোতা, আমাদের নিয়মিত টেলিফোন করেন, কেমন লাগে অনুষ্ঠান?
3: হ্যাঁ অনুষ্ঠান আমাদের তো খুবই ভালো লাগে, আমি প্রত্যেক অনুষ্ঠান আপনাদের শুনি। সব সময় তো ফোন করা যায় না, আমাদের কথা শুনি, শ্রোতা বন্ধুদের কথা শুনি, অনুষ্ঠান খুবই ভালো লাগে।
2: করবেন, আমাদের নিয়মিত টেলিফোন করবেন। আপনাদের টেলিফোন, টেলিফোনের কিন্তু আমরা আশা করি যে আপনারা টেলিফোন করবেন, এবং আপনাদের জন্যই অনুষ্ঠান এই অনুষ্ঠানটা, কিন্তু সম্পূর্ণভাবে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য।
3: হ্যাঁ ঠিকই তো, নিশ্চয়ই। হ্যাঁ, আরো যাতে শ্রোতা বন্ধু বাড়ে সেই চেষ্টা আমি করছি।
2: একদম একদম,
3: ভালো থাকবেন।
2: নমস্কার, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের বীরভূম থেকে টেলিফোন করেছিলেন একজন শ্রোতা বন্ধু, আমাদের নিয়মিত টেলিফোন করেন বীরভূম থেকে, নিতাই দাস, নিতাই বাবু আমাদের নিয়মিত শ্রোতা, আমাদের টেলিফোন করেছিলেন। আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে। হ্যালো নমস্কার।
4: হ্যাঁ, এর আগে যে মেকলিগঞ্জ থেকে করেছিলেন একজন ভদ্রলোক, মেকলিগঞ্জ মহকুমারী গ্রাম জামাল রহর থেকে বলছি, সত্যেন মজুমদার।
2: সত্যেন মজুমদার?
4: হ্যাঁ সত্যেন মজুমদার।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যেনবাবু আপনি তো আমাদের অনুষ্ঠান শোনেন নিয়মিত?
4: নিয়মিত শুনি, কিন্তু ফোনটা মানে ইয়ে করতে পারি না, ধরেই না অনেক সময়। আজকে যেমন লাস্ট ফোন মনে হয় আমার।
2: ও আজকে অনেকদিন পর শুনছেন, মানে আজকের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন পরিষ্কার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ আসলে আমাদের প্রচুর শ্রোতা বন্ধু তো আমাদের, আসলে কি এই অনুষ্ঠান, বিশেষ করে এই হ্যালো আকাশবাণী অনুষ্ঠান

0: সম্পূর্ণ আপনাদের অনুষ্ঠান, আপনাদের কথা শোনার অনুষ্ঠান, তাই না?
1: আর আমি তো প্রথম দিকে শিলিগুড়ি যে রেডিও সেন্টার 64 সাল থেকে,
0: আচ্ছা,
1: সেই সময় থেকে শ্রোতা আমি।
0: আচ্ছা, মানে আমাদের অনেক, মানে প্রথম দিককার, একেবারে প্রথম দিকের থেকে, প্রথম দিন থেকে আছেন আমাদের সঙ্গে।
1: এই মহালয়া সেই তখন এই রেডিও শোনা হতো। আর আজকে বিষয়টা,
0: হুম হুম বলুন,
1: এই বিষয়টা মানে যে মিউজিয়াম নিয়ে,
0: হুম হুম
1: ইন্টারন্যাশনাল মিউজিয়াম নিয়ে আমার ইচ্ছে ছিল কি, মানে এখন তো আমাদের শেষ সময়, আর তো বোধহয় ইয়ে হবে না, ইচ্ছে ছিল যে আপনাদের মুখ থেকে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন বিখ্যাত সেই মিউজিয়ামের কিছু কথা শোনার জন্য।
0: হ্যাঁ, কিন্তু আমরা না, আমরা চাইছি যে আমরা বলার চাইতে আপনাদের কথা শুনবো, এবং আমাদের শ্রোতা বন্ধুদের, যেহেতু এটা পুরোটাই আমাদের শ্রোতা বন্ধুদের অনুষ্ঠান, সুতরাং আমরা তো বলার বিভিন্ন স্কোপ রয়েছে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা তথ্য মানুষের কাছে বা শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দিতেই পারি, কিন্তু আমরা চাই যে আপনাদের অভিজ্ঞতা, আপনাদের কথা, আপনাদের এই বিষয়গুলো নিয়ে আপনাদের চিন্তা ভাবনা, এগুলোই যদি আমরা শুনতে পারি আমাদের কিন্তু বেশ ভালো লাগবে। আপনার তো এমনি মিউজিয়াম যাওয়া তো হয়েছিল নিশ্চয়ই বিভিন্ন জায়গায়, জাদুঘরে তো আপনার যাওয়া হয়েছে বিভিন্ন জায়গাতে নিশ্চয়ই?
1: না, সে আমার বেশি অভিজ্ঞতা নেই,
0: আচ্ছা,
1: এজন্যই আমি চাইছিলাম যে আপনাদের কাছ থেকে।
0: আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের পরবর্তী কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই এই বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের প্রত্যুষা অনুষ্ঠানেও কিন্তু আজকে আন্তর্জাতিক জাদুঘর দিবস নিয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে, আপনি হয়তো শুনে থাকবেন আমাদের। আচ্ছা আচ্ছা, আজকে আমাদের প্রত্যুষা অনুষ্ঠানেও কিন্তু এই বিষয় নিয়ে কথা হয়েছে, আলোচনা হয়েছে, এখানেও আমাদের বেশ বিস্তারিতভাবেই এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের সময়ও শেষ, আমাদের অনুষ্ঠানও শেষ করতে হবে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে টেলিফোন করবার জন্য সত্যেনবাবু। আপনি আমাদের নিয়মিত টেলিফোন করবেন, ভবিষ্যতেও টেলিফোন করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
1: আপনারাও ভালো থাকবেন,
0: ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন মেকলিগঞ্জ থেকে সত্যেন মজুমদার, তিনি আমাদের টেলিফোন করেছিলেন। আমাদের সময় কিন্তু শেষ, আমাদের অনুষ্ঠান তাই শেষ করতে হচ্ছে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ভাস্কর, আমরা আবার চলে যাব আমাদের পরবর্তী অনুষ্ঠানে।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
3: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুড়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী আশা ভোঁসলে।

আধুনিক গান শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পাঁচ দেশ সফরে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ে পৌঁছবেন। সুইডেনের বেসরকারি সংস্থাগুলিকে মেক ইন ইন্ডিয়া, হাইড্রোজেন মিশন এবং জাতীয় খনিজ মিশনের মতো উদ্যোগে আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন ভি ডি সতীশন। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে মন্ত্রিসভায় দ্বিতীয় বৈঠকে বসছে। 20,000 মেট্রিক টন এলপিজি সহ একটি জাহাজ হরমুজ প্রণালী পেরিয়ে গুজরাতের কান্ডলা বন্দরে পৌঁছেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এ মাসের 26 তারিখ কেরালামে প্রবেশ করতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে মৌসুম বিভাগ। আইপিএল ক্রিকেটে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশ সফরে চতুর্থ পর্যায়ে নরওয়ে পৌঁছবেন। শ্রী মোদী আগামীকাল নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদান করবেন। রাজা হ্যারল্ড এবং রানী সঞ্জার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদী। তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করার কথা রয়েছে তাঁর। প্রযুক্তি ও উদ্ভাবন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, প্রতিরক্ষা, মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। গতকাল প্রধানমন্ত্রী সুইডেন সফর করেন। সেদেশের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে বাণিজ্য সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি সহ বেশ কিছু ক্ষেত্রে আলোচনা করেছেন শ্রী মোদী। উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন্ডার লিয়েনের সঙ্গে ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে যৌথভাবে ভাষণ দিয়েছেন। আমাদের প্রতিনিধি প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ডক্টর সুশ্রুত শর্মা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। এটি শ্রী মোদীর 31তম আন্তর্জাতিক সম্মান। প্রধানমন্ত্রী সুইডেনের বেসরকারি সংস্থাগুলিকে মেক ইন ইন্ডিয়া, ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন এবং জাতীয় খনিজ মিশনের মতো উদ্যোগে আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। সুইডেনের গোথেনবার্গে বেশ কয়েকটি সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। শ্রী মোদী ভারতীয় শিল্পে বিনিয়োগের জন্য সংস্থাগুলিকে আহ্বান জানান। সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী ইতালি যাবেন। সেদেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন তিনি। সুইডেনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বিভিন্ন ব্যবসায়িক সংস্থার প্রধান কার্যনির্বাহী আধিকারিকরা ভারতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বলে বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে। গত কয়েক বছরে ভারতের ধারাবাহিক অর্থনৈতিক সংস্কারের ফলে যে রূপান্তর ঘটেছে তার ভূয়সী প্রশংসা করেন তারা। সুইডেনের গোথেনবার্গে শিল্প বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চল সচিব সিবি জর্জ একথা জানান।
1: Which was attended by a large number of key companies in Europe. I would like to highlight that in his meetings today with the CEOs and other senior leaders from the business, they all highlighted about their interest. You know, they have been observing India for last few years. They have been investing in India for last few years. What they have seen is a complete transformation in India in the last few years. They emphasized that.
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের ছত্তিশগড় সফরে গতকাল সন্ধ্যায় রায়পুর পৌঁছেছেন। শ্রী শাহ রায়পুর এবং বস্তারে বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সফরের প্রথম দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ সকালে রায়পুরে জরুরি পরিষেবা ডায়াল 112 এর আওতায় নতুন যানবাহনের উদ্বোধন করবেন। এরপর তিনি বস্তারের নেতানার গ্রামে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধন করবেন। এই কেন্দ্রের মূল লক্ষ্য দুর্গম এলাকায় বসবাসকারী মানুষের কাছে সরকারি ও ডিজিটাল পরিষেবা সহজলভ্য করে তোলা। এরপর শ্রী শাহ জগদলপুরে অমর বাটিকায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বিকেলে সেখানকার বাদল একাডেমিতে তিনি শহীদদের পরিবার, নিরাপত্তা বাহিনীর সদস্য, মাওবাদী কার্যকলাপে ক্ষতিগ্রস্ত মানুষ এবং বিভিন্ন স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। আগামী 19 মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জগদলপুরে মধ্যাঞ্চলীয় আঞ্চলিক পরিষদের 26তম বৈঠকে পৌরোহিত্য করবেন। কংগ্রেসের ভি ডি সতীশন কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন। গতকাল 21 সদস্যের মন্ত্রিসভার তালিকা প্রকাশ করেছেন তিনি। এর মধ্যে সতীশন সহ 14 জন এই প্রথমবার মন্ত্রী হচ্ছেন। সম্পূর্ণ মন্ত্রিসভা একসঙ্গে শপথ গ্রহণ করবেন বলে তিনি জানান। মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি কংগ্রেসের 11 জন মন্ত্রী রয়েছেন। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ IUML পেয়েছে 5টি মন্ত্রিত্ব। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে পশ্চিমবঙ্গ সরকার আজ নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বসছে। এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আরজিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের মতো নানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। এরপর বিকেলে মুখ্যমন্ত্রীর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এবছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, CBSE, ICSE পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার কথা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সিরাজের মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন। এই প্রক্রিয়ার ফলে সিরাজের সরকারে নতুন 2 পূর্ণমন্ত্রী এবং 4 প্রতিমন্ত্রীকে নিয়োগ করা হয়েছে। 5 লক্ষ টাকার বিনিময়ে নিটের প্রশ্নপত্র কেনার অভিযোগে CBI মহারাষ্ট্রের নান্দেড় থেকে এক ব্যক্তিকে তলব করেছে। গতকাল তাকে CBI এর পুনে কার্যালয়ে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। আগামীকালও ফের তাকে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সংকটের মধ্যেই 20,000 মেট্রিক টন LPG নিয়ে একটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে গুজরাতের কান্ডলায় দীনদয়াল বন্দরে পৌঁছেছে। মার্শাল আইল্যান্ডের পতাকা বহনকারী জাহাজ MV সাইমি কাতার থেকে যাত্রা শুরু করে চলতি মাসের 13 হরমুজ প্রণালী অতিক্রম করেছিল। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তেহরানের উদ্দেশ্যে নতুন করে কড়া সতর্কবার্তা জারি করায় পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের হাতে সময় ফুরিয়ে আসছে, তাদের দ্রুত চুক্তির পথে এগোতে হবে। এদিকে ইরানের সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে যে ওয়াশিংটনের দেওয়া মূল শর্তগুলি কোনোভাবেই মেনে চলা সম্ভব নয়। এতে বলা হয়েছে ইরানকে তাদের মজুত 400 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে। তেহরান আমেরিকার এই শর্তাবলীকে সম্পূর্ণভাবে খারিজ করে পাল্টা কয়েকটি শর্ত আরোপ করেছে। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশে সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে ইরান ফের ঘোষণা করেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্নায়ুকেন্দ্র নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ইতোমধ্যেই তুলকালাম চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী HD দেবেগৌড়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি দেবেগৌড়াকে প্রকৃত অর্থেই মাটির সন্তান বলে অভিহিত করেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চলতি মাসের 26 কেরালামে প্রবেশ করতে পারে বলে মৌসুম বিভাগ জানিয়েছে। এদিকে আগামী 2-3 মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণ পূর্ব আরব সাগর, বঙ্গোপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের আরও কিছু অংশে প্রবেশ করার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ততম রেলপথের কর্মীরা ধর্মঘটের ডাক দিয়েছেন। এর ফলে নিউ ইয়র্ক অঞ্চল জুড়ে যাতায়াত করা লক্ষ লক্ষ যাত্রী চরম ভোগান্তির মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। বেতন এবং কাজের নিয়মাবলী নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হওয়ার পর নিউ ইয়র্কের লং আইল্যান্ড রেল রোডের কর্মীরা গত শনিবার থেকেই ধর্মঘট শুরু করেছেন। IPL ক্রিকেটে আজ চেন্নাইয়ের AMA চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। গান্ধীনগরে অনুষ্ঠিত এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারত একটি রূপো, 9টি ব্রোঞ্জ সহ মোট 10টি পদক নিয়ে অভিযান শেষ করেছে। মহিলাদের 53 স্ন্যাচ ইভেন্টে ভারতের হয়ে একমাত্র রূপো পেয়েছেন জ্ঞানেশ্বরী যাদব। রোমে আয়োজিত ইটালিয়ান টেনিস ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুটকে 6-4, 6-4 সেটে পরাজিত করে জ্যানিক সিনার খেতাব জয় করেছেন। এই জয়ের সুবাদে 1976 আদ্রিয়ানো পানাত্তার পর সিনারই প্রথম ইতালীয় পুরুষ খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টের শিরোপা জিতলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 5 সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ে পৌঁছবেন। সুইডেনের বেসরকারি সংস্থাগুলিকে মেক ইন ইন্ডিয়া হাইড্রোজেন মিশন এবং জাতীয় খনিজ মিশনের মতো উদ্যোগে আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। কেরালামের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন VD সতীশন। খবর এখনকার মতো শেষ হল।
2: আকাশবাণী কলকাতা। সমীক্ষা শিরোনাম প্রকৃতি ধ্যানী পদ্মশ্রী ইয়ঞ্জন, লিখেছেন চন্দনা চৌধুরী। পাহাড়ের গাছগাছালি, ভেষজ উদ্ভিদ, জীববৈচিত্র্য নিয়ে আজীবন গবেষণার জন্য, পরিবেশ সংরক্ষণে তাঁর বিশেষ অবদানের জন্য ভারত সরকার গম্ভীর সিং ইয়ঞ্জনকে 2026 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন। তিনি কালিম্পং কলেজের প্রাক্তন অধ্যক্ষ। একজন প্রখ্যাত উদ্ভিদবিজ্ঞানী হওয়া ছাড়াও তিনি একজন দায়িত্বশীল সমাজকর্মী। তিনি হিমালয়ান সায়েন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। হিমালয়ের জীববৈচিত্র্যে ঔষধি উদ্ভিদ নিয়ে একাধিক গ্রন্থও রচনা করেছেন। এর মধ্যে রয়েছে নেপালি ভাষায় তাঁর লেখা হাম্রো পর্যাবরণ। গম্ভীর সিং কালিম্পংয়ের সিনজি বস্তিতে জন্মগ্রহণ করেন 1939 সালের 17ই নভেম্বর। তাঁর জীবন শুরু হয় পূর্ব হিমালয়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও অপূর্ব প্রাকৃতিক পরিবেশে। দার্জিলিংয়ের গভর্নমেন্ট কলেজ থেকে বিএসসি অনার্স পাশ করেন। 1964 তিনি এমএসসি পাশ করেন। এরপর তিনি দার্জিলিং সরকারি কলেজে অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনিই প্রথম পাহাড়বাসী হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1976 সালে পিএইচডি করেন। বর্তমান পৃথিবী যতই একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে এগিয়ে চলেছে, অন্যদিকে সারা বিশ্বসহ ভারতেও জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়ছে। হিমালয়ে হিমবাহ গলে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে নদনদী, জীব বৈচিত্র্য রক্ষা করা দুষ্কর হয়ে উঠেছে, ভেঙে পড়ছে বাস্তুতন্ত্র। এই সময় দাঁড়িয়ে মূল ভাবনা, প্রকৃতিকে কিভাবে রক্ষা করা যায়। হিমালয়ান অঞ্চলে অসংখ্য ভেষজ উদ্ভিদ গাছপালা রয়েছে যার সংরক্ষণ তিনি করে চলেছেন দীর্ঘ বছর নিরলসভাবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, এই যেন তাঁর জীবনব্রত। গভীর তাঁর জ্ঞান অথচ সহজ সরল অত্যন্ত পরিশীলিত জীবনযাপন, যেন এক অরণ্যে বসবাসকারী প্রকৃতির ধ্যানরত সাধু। তাঁর চিন্তায় মননে কেবলমাত্র প্রকৃতিকে রক্ষা করার প্রবল ইচ্ছা পরিস্ফুট। তিনি মনে করেন,

0: আরও অনেক কাজ বাকি রয়েছে তার। গত দু তিন দশক ধরে পাহাড়ে গড়ে উঠেছে বহুতল বাড়িঘর, পাহাড়ে গিজগিজ করছে যানবাহন, জনঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, ফলে পাহাড় ভেঙে পড়ছে, নষ্ট হচ্ছে মহামূল্য সব ভেষজ উদ্ভিদ গাছ, হারিয়ে যাচ্ছে বাস্তুতন্ত্র জীববৈচিত্র্য। উদ্ভিদ কীটপতঙ্গ জীব বৈচিত্র্য ধ্বংস হলে মানব সভ্যতাও হারিয়ে যাবে একদিন। আশু প্রয়োজন প্রকৃতি পরিবেশ রক্ষা করা। ইয়োনজন একজন উদ্ভিদ বিজ্ঞানী, শিক্ষাবিদ। ১৯৮৬ সালে সিঙ্গালিলা নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। পূর্ব হিমালয়ের জীববৈচিত্র্য রক্ষায় যা অত্যন্ত সহায়ক। তিনি হিমালয়ান সায়েন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে পরিবেশগত সচেতনতা, বিজ্ঞান চেতনা প্রসারে কাজ করে যাচ্ছেন। হিমালয়ের ঔষধি গাছ, অর্কিড, উদ্ভিদ, মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে কাজ করে চলেছেন তিনি। স্থানীয় কৃষকদের আর্থসামাজিক উন্নয়নের জন্য ঔষধি গাছের ওপর অজস্র কর্মশালার আয়োজন করেন তিনি। এইসব উদ্ভিদ চাষ করে কৃষকরা কীভাবে তাদের আয় বাড়াতে পারবেন, পাশাপাশি ভেষজ উদ্ভিদের সংরক্ষণ কীভাবে করবেন, এই প্রশিক্ষণ তিনি আজও চালিয়ে যাচ্ছেন। ৮৭ বছর বয়সের ইয়োনজন আজও কাজ করে চলেছেন যেন প্রকৃতির সঙ্গেই মিলেমিশে একাকার হয়ে। তাঁর সঙ্গে আলোচনা করলে নানা কীটপতঙ্গ গাছগাছালির জীবন নিয়ে অনবরত বলে যেতে পারেন, হাতের তালুর মতো চেনেন, জানেন তাদের। ১৯৯৩ সালে প্রথম নেপালি ভাষী গোর্খা হিসেবে ভারতে ইউনাইটেড স্টেটস এডুকেশনাল ফাউন্ডেশন থেকে তাঁকে মর্যাদাপূর্ণ ফুলব্রাইট ফেলোশিপ দেওয়া হয়। এই পুরস্কার তাঁর বৈজ্ঞানিক প্রতিভা ও আন্তর্জাতিক স্বীকৃতির এক অনন্য নিদর্শন। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন চন্দনা চৌধুরী।
1: আকাশবাণী কলকাতা। একটু পরেই শুনবেন বাংলা ছায়াছবির গান নিয়ে গানে গানে দ্বিতীয় পর্ব।
2: গাড়ি চালানোর সময়
3: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন শুনবেন ভজন, শিল্পী পরিণীতা শর্মা।

0: এক সময় হিন্দিকে বলা হতো অত্যন্ত কঠিন ভাষা। অভিযোগটা অবশ্য পুরোপুরি অস্বীকার করা যায় না, কারণ এর জন্যে বিশেষ করে দায়ী হচ্ছে হিন্দির লিঙ্গ। হ্যাঁ, এর জন্যে বিশেষ করে দায়ী হচ্ছে হিন্দির লিঙ্গ, কারণ বাংলায় আমরা জানি যে বাংলায় লিঙ্গের সংখ্যা সাধারণত তিনটি, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। তবে উভয় লিঙ্গ বলেও একটা লিঙ্গ আছে, কিন্তু মোটামুটি আমরা বাংলায় বলে থাকি পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ, এই তিনটি লিঙ্গ। কিন্তু হিন্দিতে লিঙ্গ কটি জানো তোমরা?
1: হ্যাঁ, হিন্দিতে তো শুনেছি লিঙ্গ দুটি,
0: হুম,
1: পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ।
0: স্ত্রীলিঙ্গ
1: হিন্দিতে ক্লীবলিঙ্গ বলতে কিছু নেই,
0: হ্যাঁ,
1: আর এজন্য ভাষাটা কঠিন হয়ে পড়ে।
0: হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, হিন্দিতে লিঙ্গ হচ্ছে দুটি, পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। হিন্দিতে ক্লীবলিঙ্গ বলতে কিছু নেই, উভয় লিঙ্গ হয়তো হতে পারে, দু চারটে আছেও, কিন্তু ক্লীবলিঙ্গ বলতে কিছু নেই, আর এই জন্যেই ভাষাটা কঠিন হয়ে পড়ে। যে সকল বস্তু, ধরো জড় পদার্থ বা অপ্রাণীবাচক, বাংলায় তাদের ক্লীবলিঙ্গ ধরছি, কিন্তু হিন্দিতে এগুলি হয় পুংলিঙ্গ আর না হয় হবে স্ত্রীলিঙ্গ।
2: হ্যাঁ স্যার, আর এই কারণেই বুঝতে পারি না যে এগুলোর মধ্যে কোন শব্দটা পুংলিঙ্গ আর কোনটা স্ত্রীলিঙ্গ।
0: হ্যাঁ, না বুঝতে পারাটাই খুবই স্বাভাবিক, আর এই জন্যেই ভাষা শক্ত বলে মনে হয়, কারণ কোনখানে আমরা কিভাবে কোন শব্দটাকে কোন লিঙ্গে ব্যবহার করব যদি বুঝতেই না পারি, ক্রিয়ার গোলমাল হয়েই যাবে। এছাড়া এই ভাষায় জটিলতা আর কোথাও কিছুতে নেই। দেখো, হিন্দির লিঙ্গ জ্ঞান হয়ে গেলেই আমার মনে হয় ভাষাটা সহজ হয়ে যায়। তোমরা দেখেছ যে হিন্দি যত তাড়াতাড়ি শেখা যায়, অন্য ভাষা অত তাড়াতাড়ি শেখা যায় না। এর আরেকটি কারণ হচ্ছে আমরা হিন্দিতে যা লিখি তাই উচ্চারণ করি, অর্থাৎ হিন্দি লেখা এবং বলা দুটোর মধ্যে কোনো পার্থক্য থাকে না, যা লিখি হিন্দিতে সেটাই উচ্চারণ করি। কিন্তু বাংলাতে কি তা হয়? হয় না। যেমন দেখো, বাংলায় আমরা লিখি এ আর ক, লিখলাম এ আর ক, তবে উচ্চারণ এক না করে উচ্চারণ করি এক। তাহলে দেখো, লিখলাম এ আর ক কিন্তু উচ্চারণ করলাম এক। হিন্দিতে কিন্তু আমরা ওই এক উচ্চারণ করব না, এ আর ক লিখলে আমরা একই উচ্চারণ করব। হিন্দিতে বলবো এক কিন্তু বাংলায় বলছি এক। বাংলায় লিখছি ময়েকার মে লয়াকার লা, হওয়া উচিত মেলা, ময়েকার মে লয়াকার লা, মেলা হওয়া উচিত, কিন্তু উচ্চারণ করছি মেলা। হ্যাঁ, কি উচ্চারণ করছি?
1: উচ্চারণ করছি মেলা।
0: হুম,
1: হিন্দিতে মেলা উচ্চারণ করব।
0: হ্যাঁ, হিন্দিতে আমরা উচ্চারণ করব মেলা, কিন্তু বাংলায় উচ্চারণ করছি মেলা। তাহলে দেখো, বাংলায় আমরা যা লিখছি তা উচ্চারণ করছি না, কিন্তু হিন্দিতে আমরা যা লিখছি তাই উচ্চারণ করছি। আচ্ছা, আমি লিঙ্গের কথা বলছিলাম। তাহলে হিন্দিতে দুটি লিঙ্গ, পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। তবে কোন শব্দটি পুংলিঙ্গ আর কোন শব্দটি স্ত্রীলিঙ্গ?
2: এদের নিশ্চয়ই কিছু নিয়ম আছে যা থেকে আমরা বলতে পারবো কোন শব্দটি পুংলিঙ্গ আর কোন শব্দটি স্ত্রীলিঙ্গ।
0: হ্যাঁ, নিশ্চয়ই আছে, ধরা বাঁধা নিয়ম তো আছেই। তবে এটুকু জেনে রাখো যে সব ক্ষেত্রে নিয়ম খাটে না। আচ্ছা, আমরা আগে নিয়মের কথাই আলোচনা করি। যেমন ধরো, অঙ্গ প্রত্যঙ্গের নাম, হিন্দিতে অঙ্গ প্রত্যঙ্গের নাম সাধারণত পুংলিঙ্গ হয়ে থাকে। অঙ্গ প্রত্যঙ্গের নাম মনে রাখবে, অঙ্গ প্রত্যঙ্গের নাম সাধারণত পুংলিঙ্গ হয়ে থাকে। আচ্ছা, তোমরা এক কাজ করো, তোমরা হিন্দিতে কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গের নাম বলো, বলতে পারবে?
1: আমি পারবো।
0: বলো।
1: যেমন শির, হাত, আঁখ, কান, পেট,
0: পের,
1: পের, মুখ, পেট ইত্যাদি।
0: হ্যাঁ,
1: এগুলি সবই তাহলে হিন্দিতে পুংলিঙ্গ শব্দ হবে?
0: হবে, তবে সবগুলি নয়। তুমি বললে শির, হাত, আঁখ, কান, পের, মুখ, পেট, এই কতগুলি শব্দ, এগুলো সবই অঙ্গ প্রত্যঙ্গ, নিঃসন্দেহে ভুল কিছু নেই এর মধ্যে। কিন্তু এই যে বললাম যে সবসময় নিয়ম মেনে চলে না, তাই এই প্রত্যেকটি শব্দকে আমরা যদি নিয়ম অনুযায়ী আমি পুংলিঙ্গ বলি তাহলে ভুল হয়ে যাবে। যেমন ধরো এদের মধ্যে আঁখ শব্দটি, আঁখ, এই আঁখ শব্দটি কিন্তু পুংলিঙ্গ নয়, এটি স্ত্রীলিঙ্গ শব্দ। নিয়ম যেমন আছে ঠিক তেমনি তার অপবাদও আছে। যেখানে আমরা বলছি মেরা হাত, মেরা পের, মেরে দাঁত, সেখানে বলতে হবে মেরি আঁখ কিংবা মেরি ছাতি। তাহলে দেখছো যে আমি এখানে অঙ্গ প্রত্যঙ্গ হওয়া সত্ত্বেও পুংলিঙ্গে ব্যবহার না করে স্ত্রীলিঙ্গে ব্যবহার করলাম। মেরি আঁখ, আমার চোখ, মেরি ছাতি, বাংলায় বলি বুক, হিন্দিতে বলছি ছাতি। তাহলে এ দুটিও স্ত্রীলিঙ্গ শব্দ। তাহলে মনে রাখবে যে এখানে আঁখের ক্ষেত্রে মেরা আঁখ বলতে পারছি না, কিংবা ছাতির ক্ষেত্রে মেরা ছাতি বলতে পারছি না, এইভাবেই হচ্ছে।
2: তাহলে দুই একটি শব্দ স্ত্রীলিঙ্গ, অধিকাংশ শব্দই হচ্ছে পুংলিঙ্গ, শুধু আঁখ আর ছাতি স্ত্রীলিঙ্গ।
0: হ্যাঁ, শুধু আঁখ আর ছাতি নয়, আরও আছে, তবে অধিকাংশ শব্দ নিয়ম অনুযায়ী পুংলিঙ্গ। তুমি বললে যে আঁখ আর ছাতি, না না, যেমন দেখো উঙ্গলি, উঙ্গলি, হর্ষৌ চন্দ্রবিন্দু গ লয় দীর্ঘই হিন্দিতে লেখা হয় উঙ্গলি, উঙ্গলি মানে আঙুল, তাই উঙ্গলি শব্দটিও স্ত্রীলিঙ্গ। এই উঙ্গলি, উঙ্গলি মানে আঙুল, কিন্তু আমরা এটা পুংলিঙ্গে ব্যবহার না করে স্ত্রীলিঙ্গে ব্যবহার করছি। বলছি মেরি উঙ্গলি, হাত কি উঙ্গলি, পের কি উঙ্গলি, হ্যাঁ, হাতের আঙুল, পায়ের আঙুল ইত্যাদি। আবার দেখো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নাক শব্দটিও তো আছে, কিন্তু এই নাক

0: শব্দটি কিন্তু পুংলিঙ্গ নয়। এই নাক শব্দটিকে স্ত্রীলিঙ্গে ব্যবহার করতে হবে, বলতে হবে মেরি নাক, কিংবা সূর্পনখা কি নাক কট গই, সূর্পনখার নাক কাটা গেল, সূর্পনখা কি নাক বলছি। তাহলে দেখো নাক শব্দটিও স্ত্রীলিঙ্গ। জিভ, জিভ যাকে আমরা বাংলাতে জিভ বলি, হিন্দিতেও বলা হয় থেকে জিভ, এই শব্দটিও স্ত্রীলিঙ্গ। তাহলে দেখো এগুলো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হয়েও পুংলিঙ্গ নয়। আমাদের কিন্তু নিয়মে ছিল যে অঙ্গ প্রত্যঙ্গের নাম হলেই সেগুলো পুংলিঙ্গ হবে, কিন্তু আমরা দেখছি অপবাদে বেশ কতকগুলি আমরা শব্দ পেয়ে গেলাম যেগুলো পুংলিঙ্গ নয়, স্ত্রীলিঙ্গ। বলছি আপনি জিভ দেখাও।
1: তাহলে নাক, আক, জিভ, ছাতি, উঙ্গলি এগুলি সব স্ত্রীলিঙ্গ।
0: হ্যাঁ নিশ্চয়ই।
1: আর পুংলিঙ্গ হলো শির, মুহা, কান, হাত, পেট, পের ইত্যাদি।
0: হ্যাঁ, তাহলে দেখছি আমরা শির, মুহ, কান, হাত, পেট, পের এগুলি সবই পুংলিঙ্গ, কিন্তু নাক, আঁখ, জিভ, ছাতি, উঙ্গলি এগুলি অঙ্গ প্রত্যঙ্গের নাম হওয়া সত্ত্বেও এগুলি কিন্তু স্ত্রীলিঙ্গ। তাহলে কি দেখলে? দেখলে যে যেমন নিয়ম আছে, অর্থাৎ নিয়ম অনুযায়ী যেমন শব্দ আছে, ঠিক তেমনি নিয়ম বহির্ভূত শব্দও আছে। আরও একটি নিয়মের কথা বলছি। সাধারণত বারের নাম, হ্যাঁ বারের নাম পুংলিঙ্গ হয়ে থাকে, সাধারণত বারের নাম পুংলিঙ্গ হয়ে থাকে। তুমি হিন্দিতে বারের নাম বলতে পারবে?
1: হয়তো পারবো, চেষ্টা করে দেখছি।
0: বল।
1: যেমন সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার।
0: হ্যাঁ, বারের নাম তো মুখস্থ আছে দেখছি তোমার, গড়গড়িয়ে বলে দিলে, কিন্তু উচ্চারণটা করবে সোমবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার। তবে জেনে রাখো এগুলি সবই পুংলিঙ্গ শব্দ। যেমন রবিবার বিত গয়া, সোমবার ভি বিতা যা রাহা হে, অর্থাৎ রবি চলে গেল, সোমবারও চলে যাচ্ছে। তাহলে এগুলি কোন লিঙ্গে ব্যবহার করলাম বলো তো সহেদি?
1: আপনি এগুলি পুংলিঙ্গে ব্যবহার করলেন, তাহলে বারের নাম পুংলিঙ্গে ব্যবহার করা হয়, এর কোনো অপবাদ নেই তো?
0: না, এর কোনো অপবাদ নেই। তাহলে দেখো আর একটি কথা বলি তোমাদের, এই যে বার হলো, বারের মতো মাসের নামও পুংলিঙ্গে ব্যবহার করা হয়। আচ্ছা তুমি হিন্দিতে মাসের নাম বলতে পারবে?
1: আমরা পড়েছি, বলবার চেষ্টা করছি।
0: হ্যাঁ বল।
1: হিন্দিতে মাস হবে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদো, আশ্বিন, কার্তিক, আঘ্রাণ, পৌষ, মাঘ, ফাগুন আর চৈত্র।
0: হ্যাঁ খুব ভালো বলেছো, বৈশাখ উচ্চারণ করবে, বৈশাখ না বলে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদো, আশ্বিন, কার্তিক, আঘ্রাণ, পৌষ, মাঘ, ফাগুন আর চৈত্র। মনে রাখবে এগুলিও সব পুংলিঙ্গে ব্যবহার করা হয়। যেমন বৈশাখ চলা গয়া, ইহ জ্যৈষ্ঠ হে, মাঘ কে বিততে হি ফাগুন আ যায়গা। কি বললাম? বৈশাখ চলা গয়া, ইহ জ্যৈষ্ঠ হে, মাঘ কে বিততে হি ফাগুন আ যায়গা। এইভাবে সবই পুংলিঙ্গে ব্যবহার করেছি। তোমরা কোনো বাক্য বলো, চেষ্টা করো সহেলি, তুমি চেষ্টা করো।
1: আমি বলছি, আশ্বিন আ গয়া, পৌষ কা মহিনা আচ্ছা হোতা হ্যায়।
0: ভালো বলেছো, আশ্বিন আ গয়া, পৌষ কা মহিনা আচ্ছা হোতা হ্যায়। তাহলে আজ আমরা কি কি জানলাম?
1: আমরা জানলাম যে অঙ্গ প্রত্যঙ্গ, বার ও মাসের নাম সাধারণত পুংলিঙ্গ হয়ে থাকে।
0: হ্যাঁ, তবে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন কিছু শব্দ আছে যেগুলি পুংলিঙ্গ নয়, স্ত্রীলিঙ্গ, এগুলি মনে রাখবে। পরের দিন আরও কিছু নিয়মের কথা আলোচনা করব, আজ এই পর্যন্তই মনে রাখো।
2: হিন্দি ভাষা শিক্ষার আসর শেষ হলো।

0: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
1: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
0: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
2: আকাশবাণী শিলিগুড়ি। এখন বিশেষ অনুষ্ঠান, এইডস সম্পর্কে জানা দরকার।
3: এইডস রোগটা কেমন এ সম্পর্কে নিঃসন্দেহে আজ আমাদের জানার প্রয়োজন কতটা তা বিভিন্ন রকমের তথ্য ইত্যাদি আমাদের বলে দিচ্ছে যে রোগটা সত্যিই খুব ভয়ঙ্কর। আজ আমাদের আলোচনার বিষয়ও ঠিক তাই, এইডস রোগ সম্পর্কে জানা দরকার। তো এ প্রসঙ্গে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ডক্টর শৈবাল বন্দ্যোপাধ্যায়, ডক্টর গোবিন্দচন্দ্র সাহা এবং ডক্টর রুদ্রনাথ ভট্টাচার্য। এরা তিনজনই এই বিষয়টি অর্থাৎ এইডস এবং সেক্সুয়ালি কমিউনিকেবল ডিজিজ এই সমস্ত বিষয়ের উপরে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তো আমরা আজ চেষ্টা করব এই এইডস রোগটা সম্পর্কে সাধারণ জনমানুষে যতটা সম্ভব একটা পরিষ্কার ধারণা দিয়ে দেওয়ার, যাতে করে প্রত্যেকেই তারা বুঝতে পারেন, আমরা বুঝতে পারি যে রোগটা কি সাংঘাতিক একটা ভয়ঙ্কর হয়ে উঠছে ধীরে ধীরে আমাদের দেশে। একটা সময় ছিল যখন ভাবা হতো যে এই রোগটা বোধহয় শুধুমাত্র পাশ্চাত্য দেশেই সীমায়িত, আমাদের দেশে হয়তো আসবে না, বা আমাদের দেশের যে সামাজিক ব্যবস্থা, আর্থসামাজিক ব্যবস্থা, তার মধ্যে হয়তো এটা খুব বেশি মাত্রায় প্রবেশ করবে না বা তার অগ্রাসন খানিকটা বন্ধ করবে বা তেমন করে ঘুরে আসবে না। কিন্তু সে সমস্ত ভাবনা চিন্তার ধারণা সব বদলে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সমস্ত পরিসংখ্যান বা তথ্য। তো রোগটা কি বা রোগটা কেমন এ সম্পর্কে আমরা প্রথমে ডক্টর শৈবাল বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই জানতে চাইব যে প্রথমে বলুন, সাধারণ মানুষকে একটু বুঝিয়ে দেওয়া দরকার যে রোগটা ঠিক কি এবং কেমন।
4: এইডস রোগটা হলো একটি ভাইরাস ঘটিত রোগ, যে ভাইরাসটির নাম হলো HIV বা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। অর্থাৎ সোজা বাংলায় যে ভাইরাস আমাদের শরীরে ঢুকে সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয়, সেই ভাইরাসটির শরীরে প্রবেশের পর থেকে বিভিন্ন আনুষঙ্গিক অন্য উপসর্গ দ্বারা জর্জরিত হয়ে সেই মানুষ ধীরে ধীরে মৃত্যুমুখে পতিত হয়, ভাইরাস শরীরে প্রবেশের পর থেকে সাধারণত 5-10 বছরের মধ্যে। তা এই ভাইরাস আক্রান্ত হওয়ার পরে বিভিন্ন রকম সাইন সিমটম দেখা যেতে পারে, সেটাও আবার নির্ভর করছে যে কি ধরনের আনুষঙ্গিক উপসর্গ বা অপরচুনিস্টিক ইনফেকশন দ্বারা সেই ব্যক্তিটি আক্রান্ত হয়েছেন তার উপরে।
3: তো তাহলে বোঝা যাচ্ছে যে রোগটি খুব ভয়ঙ্কর, অর্থাৎ এটা আমাদের দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা একেবারে সম্পূর্ণ তছনছ করে দেয় বলতে হবে, ফলে অন্যান্য যে কোনো রোগ তখন আক্রমণ করতে পারে এবং তার মানে তার কিছুই মানে তার কি বলবো তার প্রতিরোধ ক্ষমতা বলে তার দেহের আর কিছু থাকে।
4: একদম ঠিক।
3: তো আচ্ছা ডক্টর শাহ, একটুখানি জেনে নিই যে এই রোগগুলো হবার ঠিক কারণ সম্পর্কে এখন প্রায় গ্রামের লোকেরা অনেকটাই জেনে গেছেন, শহরের শহরাঞ্চলেও এটা অজানা নয়। তবু আপনার কাছ থেকে আমরা একটু জেনে নেব যে এর কারণটা ঠিক কী এবং কীভাবে একে এই রোগটাকে একটুখানি দূরে সরিয়ে রাখা যেতে পারে বা আটকানো যেতে পারে।
5: আচ্ছা, আমি কারণ সম্বন্ধে সব থেকে প্রথমে বলছি, কারণ 4টে কারণের প্রধান, যেমন যৌন ক্রীড়া 1 নম্বর। আমাদের দেশে প্রায় 85% যে HIV বা এইডস রোগ হচ্ছে তার 85%ই যৌন কারণে হচ্ছে। তাছাড়া অন্য যে কারণগুলো রয়েছে তার মধ্যে ব্লাড ট্রান্সফিউশন মানে রক্তদান, আমরা যখন রক্ত সংগ্রহ করি বা ব্লাড ব্যাংক থেকে যখন আমরা রক্ত সংগ্রহ করি, এই দুটো জায়গায় আমরা তো আমাদের খুব করে দেখতে হবে যে যাদের কাছ থেকে রক্ত নিচ্ছি তাদের

0: এইচআইভি ইনফেকশন আছে কি না, কিন্তু যখন আমরা রক্ত গ্রহণ করি তখন সেই টেস্টটা আমরা সেই যে ব্যক্তির কাছ থেকে রক্ত নিচ্ছি তাকে করতে পারি না। তাই যখন সেটা ব্লাড ব্যাংকে চলে যায় তখন হয়তো সেটা আমরা টেস্ট করি। যদি আমরা টেস্ট করে সেখানে দেখি যে সেই ব্লাডে এইচআইভি জীবাণু আছে, তাহলে সেই রক্তটা আমরা অন্য কোনো রোগীকে দেবার জন্যে বারণ করে দিই। কিন্তু সাধারণ যারা পাবলিক তাদেরও একটা উচিত, যখন ব্লাড ব্যাংক থেকে রোগীর জন্য রক্ত আনবেন তখন এগুলো একটু দেখে আনবেন যে এইচআইভি টেস্ট হয়েছে কি না। তাহলে এই রক্ত দান বা রক্ত যখন গ্রহণ করি আমরা, তার ভেতর দিয়ে এইচআইভি রোগ ছড়াতে পারে।
1: আচ্ছা, একটা কথা যে এই যে বিভিন্ন রক্তদান শিবির হচ্ছে, তো এই রক্তদান শিবিরগুলো সম্পর্কে একটু ডক্টর ব্যানার্জি বোধ হয় ভালো বলতে পারবেন। আমরা এই সম্প্রতি উত্তরবঙ্গে বেশ কয়েকটা রক্তদান শিবির হয়ে গেল, তো এই রক্তদান শিবিরগুলোতে কি সরকারি তরফে কোনো রকম এরকম কোনো একটা সেফগার্ড আছে কি যে সেখানে ওই এইচআইভি টেস্ট করে রক্তদানটা রক্তটা নেওয়া হবে?
2: অবশ্যই আছে। প্রথম কথা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, আপনি যেটা প্রশ্নটা করলেন যে এইচআইভি টেস্টিং করে তার রক্ত নেওয়া হবে কি না, সেটা করার একটা অসুবিধে আছে নীতিগতভাবে, তার একটা সামাজিক দিক আছে। কিন্তু এটা ঘটনা প্রতিটি রক্তদান শিবির থেকে যে রক্তগুলি সংগৃহীত হয়, যারা রক্তগ্রহীতা হবেন মানে রুগী, তাদেরকে দেওয়ার আগে অবশ্যইভাবে আবশ্যিকভাবে 5টি পরীক্ষা, যাদেরকে আমরা ম্যান্ডেটরি ব্লাড স্ক্রিনিং টেস্ট বলে থাকি, সেটি করা হয়। তার মধ্যে এইচআইভি অন্যতম, এইচআইভি পরীক্ষা অন্যতম। আরও যে 4টি টেস্ট আছে তার মধ্যে একটি হচ্ছে ম্যালেরিয়া, হেপাটাইটিস বি এবং সি, এবং ভিডিআরএল বা সিফিলিসের জন্য টেস্ট।
1: আচ্ছা, তাহলে রক্ত দান করার জন্য তাহলে পরে সেখানে এইচআইভি টেস্টটা খুব প্রয়োজনীয় নয়, বরং রক্তটা যখন ব্যবহার করা হবে তখনই এটা বেশি প্রয়োজন, তাই তো?
2: বলাই বাহুল্য। আচ্ছা, কারণ রক্তদান শিবিরের আগেই যদি আমরা এইচআইভি টেস্টিং করে নেওয়ার চেষ্টা করি, সেটা শুধু যে প্রযুক্তিগতভাবে একটা বিপজ্জনক হয়ে দাঁড়াবে তাই নয়, এটা রক্তদান আন্দোলন বা মুভমেন্টকে একটি অন্তরায় হয়ে দাঁড়াবে। কারণ লোকেরা ভয় পাবে যে আমার এইচআইভি টেস্টিংটা জানাজানি হয়ে গেলে।
1: ঠিক আছে, ডক্টর সাহার কাছ থেকে একটুখানি জানতে চাইবো, সেটা হচ্ছে যে একটু আগে আপনি যেটা বলছিলেন যে রক্তদানের ব্যাপারটা এইভাবে, এবং যে যৌন কারণের কথা আপনি বলছিলেন, আমি বলবো যে একটুখানি এটা ব্যাখ্যা করে বলুন যে যৌন কারণের ঠিক কী কী ধরনের ক্ষেত্রে এই রোগটা সংক্রামিত হবার সম্ভাবনা থাকে। যৌন সংসর্গ হলে বা দৈহিক সংসর্গ হলেই যে হবে এমন তো কথা নেই, কোন ক্ষেত্রে হবে সেটা যদি একটু বলেন
0: না। যৌন সংসর্গ অনেক রকমভাবেই করা যায়, যেমন এখন পর্যন্ত আমাদের যে ডেফিনেশন আছে তাতে আমরা যৌন ইচ্ছায় প্রণোদিত হয়ে যদি আমি অপোজিট মানে আমার যে যার সঙ্গে যৌন ক্রীড়া করছি তাকে যদি জড়িয়ে ধরি বা তাকে যদি চুম্বন করি, সেটাও কিন্তু যৌন ক্রিয়া। কিন্তু সেই যৌন ক্রিয়ার যতটা না আসছে, এটা হচ্ছে যদি আমরা যৌন অঙ্গের সঙ্গে যৌন অঙ্গের যে মিলন সেই রকমভাবে করি, তাহলে এর সম্ভাবনা খুব বেশি থাকে। এবং এই চুম্বন কথাটা বললাম, চুম্বনটাও যদি আমাদের স্যালাইভা সিক্রেশন বা তরল পদার্থ সিক্রেশনের সঙ্গে হয় এবং সেখানে কোনো একটুও রক্ত সঞ্চালন বা রক্ত মিশ্রণ হয়, তাহলে কিন্তু সেই চুম্বনের মাধ্যমেও আমাদের এইটা ছড়িয়ে পড়তে পারে।
1: অর্থাৎ তার মানে ব্যাপারটা মূলত হচ্ছে যে যৌনাঙ্গের স্পর্শ সঙ্গে কোনো রকম সংস্পর্শ, যে কোনো রকম শারীরিক সংস্পর্শ চাই, এটা ছড়িয়ে পড়তে পারে, এই তো? তাহলে আরেকটি কথা বলছিলাম যে সেটা হচ্ছে যে ধরুন এটা স্বামী স্ত্রী, যেটা তাদের যে একটা স্বাভাবিক সম্পর্ক, সেখান থেকেও এই জিনিসটা হতে পারে যদি স্বামী বা স্ত্রী যদি কোনোভাবে
0: একজনকার যদি এইচআইভি ইনফেকশন থাকে, তাহলে নিশ্চয়ই যৌন ক্রিয়া সেই স্বামী স্ত্রীর মধ্যে করলেও অন্যজনের সেই অসুখ সংক্রামিত হতে পারে। এটা সেকেন্ড কারণ হলো যে রক্তবাহিত রক্ত যখন আমরা গ্রহণ করি তখন তার মাধ্যমে এইচআইভি সংক্রামিত হতে পারে। তৃতীয় কারণ হচ্ছে যে নেশা, আমরা যে নেশা করি ওষুধ খেয়ে নেশা, বা ওষুধ ইঞ্জেকশন নিয়ে শিরায় ইঞ্জেকশন নিয়ে যে নেশা করি, সেই যে ইঞ্জেকশনের সিরিঞ্জ সেইটা যদি সেই সুচটা

0: যদি আমরা অনেকে একই সূচ ব্যবহার করি, তাহলে সেই সূচের মাধ্যমে কিন্তু সূচের সঙ্গে যে রক্তটা লেগে থাকে, সেই রক্তের ভেতর দিয়ে আমাদের এই এইচআইভি সংক্রমণ হতে পারে। যদি যারা সূচ ব্যবহার করছে তাদের মধ্যে যদি একজন কারো এইচআইভি সংক্রমণ থাকে। আর চতুর্থ কারণ হচ্ছে মায়ের থেকে তার সন্তানের সংক্রামিত হতে পারে। মা যখন গর্ভবতী অবস্থায় থাকে, তখন তার ভেতরে যখন সন্তান থাকে সেখানে সংক্রামিত হতে পারে। যখন সে প্রসব করছে আর কি, সেই সময় হতে পারে, বা যখন সেই সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছে সেই বুকের দুধের মাধ্যমেও এই রোগ সংক্রামিত হতে পারে, যদি সেই মায়ের এইচআইভি সংক্রমণ থাকে।
1: আচ্ছা, তো এগুলোর মধ্যে অনেক প্রত্যক্ষ পরোক্ষ কারণ আমরা শুনলাম, কিন্তু এটাকে কী করে নিবারণ করা যেতে পারে? অর্থাৎ সাধারণ মানুষের কী কী জিনিসের দিকে সবথেকে বেশি জোর দেওয়া প্রয়োজন, যাতে অন্তত যে গতিতে এটা বেড়ে যাচ্ছে সেটাকে যদি কিছুটা, অন্তত খানিকটা তার গতি যদি কিছুটা রুদ্ধ করা যায়?
0: আমরা যদি দেখি যে এই যে এইচআইভি বা এইডস রোগ আমাদের, আমরা পশ্চিমবঙ্গের কথাই বলছি, পশ্চিমবঙ্গে যেই রকম গতিতে বেড়ে যাচ্ছে সেই গতি নিবারণ করবার জন্যে আমরা নিশ্চয়ই কিছু কিছু পন্থা ব্যবহার করতে পারি। সেই পন্থার মধ্যে সব থেকে আগে যেটা বলা দরকার যে যৌনক্রিয়া না করা সব থেকে ভালো। কিন্তু এই যৌনক্রিয়া না করা সব থেকে ভালো এই কথাটা উচ্চারণ করাও অনুচিত, কারণ যৌনক্রিয়া এমন একটা ক্রিয়া, পৃথিবীর এমন কোনো প্রাণী নেই যার যৌন ইচ্ছা নেই। তাহলে এই পয়েন্টটা আমাদের না বলাই উচিত, যদিও এটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ পন্থা যৌনক্রিয়ার মাধ্যমে সংক্রামিত না হওয়া। কিন্তু তাছাড়া কী হতে পারে? তাছাড়া যে সেফ সেক্স আমরা বলি, সেক্সটা এই যে যৌনক্রিয়া, একে যদি আমরা সীমিত করতে পারি, সীমিত মানে না করে নয়, একে যদি আমরা ইচ্ছেটাকে কমিয়ে আনতে পারি আরও ভালো। না হলে আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কন্ডোম ব্যবহার করা। কন্ডোম যদি আমরা ব্যবহার করি, যে কন্ডোম সমস্ত সরকারি হাসপাতালে এমনকি হেলথ সেন্টারে এটা বিনা পয়সায় পাওয়া যায়, সেই কন্ডোম যদি আমরা ব্যবহার করে আমরা যৌনক্রিয়া করি, তাহলে অন্তত 90-95% আমরা যৌনক্রিয়ার মাধ্যমে যে সংক্রমণ তাকে প্রতিরোধ করতে পারি।
1: আচ্ছা, এবারে আমরা একটুখানি ডক্টর ভট্টাচার্যের কাছ থেকে জেনে নেব যে এই মুহূর্তে ভারতে এবং পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গে আপনার অভিজ্ঞতা এবং কিছুটা তথ্য, এটা একটুখানি যদি আমাদের জানান।
2: আপনার যেই জিনিসটা জিজ্ঞেস করলেন, প্রশ্নটা সত্যি ভীষণ দামি প্রশ্ন। মানে একটা সময় আমরা, আমাদের দেশের লোকের ধারণা ছিল যে এটা আমাদের দেশের জন্য কোনো সময় সমস্যা হবে না, এটা মানে বিদেশে আমেরিকা বা ইউরোপে ওইসব দেশে সীমাবদ্ধ থাকবে। কিন্তু যত দিন যাচ্ছে এখন পরিসংখ্যানগত দেখতে গেলে ভারতবর্ষে এমন কোনো রাজ্য নেই যেখানে এইচআইভি এইডসের দ্বারা লোকে আক্রান্ত লোক নেই। এবং আমাদের দেশে এই মুহূর্তে আন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র এইসব রাজ্যে রোগের ভয়াবহতা অনেক বেশি। আবার যদি আমরা আমাদের নর্থ ইস্ট,
1: উত্তর পূর্বাঞ্চল
2: যেটা আমরা বলে থাকি, সেখানে যে আছে সেখানে দেখবো যে মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এখানেও কিন্তু এখন এইডস রোগের সংখ্যা অনেক বেড়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংগঠন বলে দিচ্ছে যে গড়ে 14,000 মানুষ প্রতিদিন এইচআইভি মানে এইডস রোগের যে ভাইরাস জীবাণু দ্বারা আক্রান্ত হচ্ছে। তো এই পরিসংখ্যান
1: সারা পৃথিবীর চিত্র।
2: তো সেখানে তো ভারতবর্ষও আছে, সুতরাং এটা একটা মানে ভয়াবহ দিক। আর যদি আমরা আজকে উত্তরবঙ্গের কথাটা ভাবি, যেটা আপনি জিজ্ঞেস করলেন, এবং এটা উত্তরবঙ্গের মানুষদের জানাও উচিত যে আজকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বহু মানুষ আছে যারা আজকে কাজের জন্যে উত্তরবঙ্গ ছেড়ে বাইরে জায়গায় যাচ্ছেন। এবং এটা মানুষের ফিজিক্যাল নিড বলুন বা তার দৈনন্দিন জীবনের কাজের ভেতরে বলুন, যেহেতু তারা পরিবার থেকে দূরে থাকে এবং একটা বিপদ বা ঝুঁকি নিয়ে মাঝে মাঝে যৌনক্রিয়া যেখানে তারা অসাবধানতা অবলম্বন করেন, কন্ডোম ব্যবহার করেন না, কিংবা ওই সূচ নিয়ে যারা নেশা করেন তাদের সঙ্গে থেকে এই রোগটা নিয়ে তারা বাড়িতে ফিরছেন এবং বাড়িতে এসে নিজের জীবনসঙ্গিনীকেও তারা এই রোগে দ্বারা আক্রান্ত করছেন। এবার যদি আপনি একটু আমাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের চিত্রটা দেখেন, ইদানিং কিন্তু আমাদের হাসপাতালে মেডিকেল ওয়ার্ড বা সার্জিক্যাল ওয়ার্ড অন্য ওয়ার্ডে বিভিন্ন জায়গার থেকে জেলার থেকে অন্য অন্য ডাক্তারবাবুরা কেসগুলিকে রেফার করে পাঠাচ্ছেন, কিংবা যারা প্রাইভেট ডাক্তার যারা আছেন তারা যাদের সন্দেহ করছেন তারা পাঠাচ্ছেন, এবং এই সংখ্যাটা কিন্তু দিন দিন বাড়ছে। কারণ আমাদের এখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সরকারি ব্যবস্থাপনায় একটি ভিজিটিসি, মানে আমার স্বইচ্ছায় সম্মতি দিয়ে রক্ত পরীক্ষা করতে পারি যে আমি এইডস রোগে জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে কি হয়নি, সেটা 2002 সেপ্টেম্বর মাস থেকে আমাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজি বিভাগে শুরু হয়েছে। সেখানে যে কোনো মানুষ এই নিজের রক্ত পরীক্ষাটা নিজের সম্মতি দিয়ে করাতে পারেন এবং জানতে পারেন যে ওনার শরীরে এইডস রোগের জীবাণু এইচআইভি দ্বারা উনি আক্রান্ত হয়েছেন কি হননি। এবং সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে সেখানে কিন্তু সংখ্যাটা বেশ বেশি, এবং এর ভেতরে শুধু যে একটা পুরনো ধারণা যে শহরের মানুষের হবে তা না, এর ভেতরে গ্রাম বাংলারও কিন্তু বহু যুবক যুবতীরাও কিন্তু এই এই সেন্টারে এসছেন রক্ত পরীক্ষা, তারা কিন্তু এখন পজিটিভ বেরোচ্ছেন। সুতরাং আপনি যে প্রশ্নটা করলেন সেটা কিন্তু সত্যি মানে ভীষণ সময়োপযোগী, যে এখন আমাদের মানে পশ্চিমবঙ্গে বা উত্তরবঙ্গের সমস্যাটা কি, সমস্যাটা সত্যি গম্ভীর এবং এটা নিয়ে চিন্তা ভাবনা করাটা ভীষণ প্রয়োজন।
1: কারণ একটা কথাই আমার মনে হচ্ছে যে ওই যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, প্রথমেই মনে হয়েছিল যে এইডসটা হয়তো পাশ্চাত্য দেশীয় কোনো একটি সমস্যা যেটা আমাদের দেশে হয়তো কখনোই তেমন করে আসবে না, এবং ঠিক ওই রকম একটা আশ্বস্ততা বোধ হয় আমার মনে হয়েছে আমাদের উত্তরবঙ্গের মানুষরাও বোধ হয় আমরা এই মুহূর্তে ওই রকম একটা আশ্বস্ততায় ভুগছি। এটা ভুগছি এই কারণে যে আমরা ভাবছি না উত্তরবঙ্গে এরকম হতে পারে না, এরকম একটা কারণ এখানে বড় শিল্প নেই, এখানে বিরাট বড় বাইরের লোকেরা আনাগোনা নেই, তেমন করে খুব বিরাট কিছু নেই, একটা বড় শিল্প নগরীতে যে ব্যাপারটা হয়। অথচ আপনার এই যে বক্তব্যটি, এটা যেটা আপনি একেবারে ঘোড়ার মুখের কথা যাকে বলে, একেবারে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আপনি যা পেয়েছেন বলছেন, তাহলে এটা এই মুহূর্তে খুবই চিন্তাভাবনার কথা। তো ডক্টর শাহ, আপনার কাছ থেকে একটু জানতে চাইব, আপনিও দীর্ঘ অভিজ্ঞতা এই এই বিষয়টির উপরে, গ্রাম এবং শহর এই দুটোর সম্পর্কে আপনার কী মনে হচ্ছে, যে ঠিক এই মুহূর্তে চিত্রটা আমাদের দেশের কথাই বলি, বিশেষ করে পশ্চিমবঙ্গের অবস্থাটা কেমন?
0: আমরা এতদিন জানতাম যে এই এইচআইভি আর এইডস রোগটা শহর কেন্দ্রিক, কিন্তু এখন যত দিন যাচ্ছে আমরা দেখছি না সেটা নয়, এটা এই রোগের প্রবণতা কিন্তু গ্রামেগঞ্জেও ছড়িয়ে পড়েছে, তার অনেক কারণ আছে। আজকাল শহর আর গ্রামগঞ্জের মধ্যে প্রভেদ ঘুচে যাচ্ছে, ঘুচে যাচ্ছে, তার কারণ হচ্ছে সড়কপথ নির্মাণ, সড়কপথে যাতায়াত করার সুযোগ বেড়ে গেছে, যার জন্যে গ্রামের মানুষ কাজের জন্যে বা অন্যান্য দৈনন্দিন কাজের জন্যে হোক, রুজি রোজগারের জন্যে হোক, শহরে আসতে বাধ্য হচ্ছে। আবার এই সড়কপথ নির্মাণের জন্যে সমস্ত যানবাহন যাতায়াত হচ্ছে, তাতে কি হচ্ছে, তাতে এই যে সমস্ত যারা যানবাহন নিয়ে যাচ্ছে তাদের মধ্যেও কিছু কিছু লোক আছে যারা হয়তো অনেক দিন তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে, তাদেরও এই গ্রামগঞ্জে তাদের অবাধ গতি হয়ে যাচ্ছে, এদের মধ্যে হয়তো কারো এইডস রোগ আছে, গ্রামগঞ্জে তারা হয়তো কোনো একজন, হ্যাঁ, দারিদ্র প্রপীড়িত কোনো মহিলার সঙ্গে হয়তো মিশেছেন, মিশে তারা এই যৌন রোগটা সেখানে ছড়িয়ে দিয়েছে। সেই রকম যারা গ্রাম থেকে কাজের জন্যে শহরে আসছেন বা অন্যান্য কারণে আসেন, পড়াশুনোর জন্যে বা অন্য কোনো ব্যাপারেই আসছেন, তারা অনেক দিন তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকছেন, যার জন্যে শহরে পতিতালয় হোক বা অন্য কোনো যারা কল গার্ল আছে তাদের সঙ্গে তাদের যৌন সংসর্গ হচ্ছে, হয়ে এইডস রোগটা নিয়ে তারা আবার গ্রামে তাদের পরিবারে ফিরে যাচ্ছে, ফিরে গিয়ে সেখানে এই এইডস রোগটা ছড়িয়ে দিচ্ছে। সেই জন্যে এই এইডস রোগ শহর গ্রামাঞ্চলের প্রভেদটা আস্তে আস্তে ঘুচে যাচ্ছে।
1: তাহলে একটা ব্যাপার হচ্ছে যে, আচ্ছা, আমরা সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকাতেও দেখেছি, পড়েছি, সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের বিভিন্ন শহরে, আমি নাম না করেই বলছি, বিভিন্ন রকমের বিউটি পার্লারগুলোতে পুলিশি আনা হয়েছে, এবং সেখানেও দেখা গেছে যে নানা রকমের এরকম সেক্স ট্রেড হচ্ছে সেখানে, তাই তো? এটা আমি ডক্টর ভট্টাচার্যকে আমি একটুখানি ব্যাপারে আলোকপাত করতে বলছি যে সেখান থেকেও তো তাহলে এই এইডস রোগটা কোনো না কোনোভাবে ছড়ানোর একটা সুযোগ আছে।
2: হ্যাঁ, এই জিনিসটা আপনি যেটা জানতে চান এটাকে কিন্তু এড়িয়ে যাওয়া সম্ভব নয় যে বিউটি পার্লার থেকে এইডস ছড়াবে না, কারণ ওটা একটা কারণ হতে পারে যদি বিউটি

0: পার্লারের নামে ওখানে দেহ ব্যবসা চলে, এবং সেখানে যদি আবার সাবধানতা অবলম্বন না করা যায়, এবং একটা হতে পারে যে যেখানে বিউটি পার্লার আছে বা ধরুন হোটেল আছে, যেহেতু আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি একটা ট্যুরিস্টে বড় বড় জায়গা, প্রচুর লোকজন বাইরে থেকে এখানে বেড়াতে আসেন, তাহলে এখানে বিভিন্ন হোটেল, বিউটি পার্লার হোক, সেই সব জায়গায় এই এইডস রোগের সম্বন্ধে সচেতনতা করার জন্যে এবং সেখানে কনডম যাতে আমরা সরবরাহ করতে পারি, সেটা একটা ব্যবস্থা কিন্তু করা যেতে পারে।
1: আচ্ছা, এই ব্যাপারে একটুখানি আমার দরকার, সেটা হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত আমরা সমস্যাটার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম, এখন যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের আজকের এই আলোচনাটা যাতে খুব ফলপ্রসূ হতে পারে তার জন্য যেটা আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে যে সচেতনতা, অর্থাৎ এ সম্পর্কে যতটা সম্ভব সচেতনতা বাড়বে তত বেশি জনমানুষে এটার সম্পর্কে একটা ভীতি তৈরি হবে বা এ সম্পর্কে এটাকে দূরে রাখবার সম্পর্কে একটা প্রবণতা তৈরি হতে পারে। তো এই সচেতনতা এবং কাউন্সিলিং, এটা ডক্টর ভট্টাচার্যের কাছ থেকে একটু জেনে নেব যে এটা তো বিভিন্ন স্তরে হওয়া প্রয়োজন, তাই নয় কি? কারণ এটা শহর, গ্রাম, স্কুল ইত্যাদি, এ ব্যাপারে আপনার কী মনে হয়?
0: এটাও ঠিক যে আজকে যখন আমরা এইডস নিয়ে সচেতনতার কথাটা ভাবছি, যেটা আপনি বললেন, তাহলে আমাদের ভাবতে হবে যে শহরের যে মানুষরা আছেন তাদের ভেতরে যারা চাকরি করছেন, সেখানে সেই চাকরি ক্ষেত্রে যদি আমরা সচেতনতার জন্য বিশেষ করে ওখানে যদি কোনো একটা অভিযান চালাই, যারা এখানে কলেজে ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য একটা, গৃহবধূ যারা আছেন তারা, আজকে যদি আমি ধরুন শিলিগুড়ির কথাই নিচ্ছি, আমি শিলিগুড়ি নিচ্ছি বললে
1: মানে উদাহরণ
0: হিসাবে নিচ্ছি, আজকে ধরুন শিলিগুড়িতে 152টি এখানে বস্তি এলাকা, তো এক এক জায়গায় কিন্তু এক এক ধরনের সেখানকার শিক্ষাগত যোগ্যতা, তাদের ওখানে মানসিকতা, তারা কী ধরনের কাজের মধ্যে আছেন, তাদের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে আমরা সচেতনের জন্য চেষ্টা করতে পারি। এবং সেখানে কিন্তু শিলিগুড়ি কর্পোরেশন, এখানকার স্বেচ্ছাসেবী সংগঠন, মহিলা সংগঠন, আমাদের এখানে ICTS কর্মী আছেন, স্বাস্থ্য বিভাগে কর্মীরা আছেন যারা এই ব্যাপারে প্রচণ্ড উদ্যোগী, সেখানে কিন্তু বিভিন্ন সময় কর্মশালা করা যেতে পারে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এত স্টুডেন্টরা আছে তাদের আমরা এ ব্যাপারে যোগাযোগ করতে পারি, তাদের হেল্প নিতে পারি। আবার গ্রামের দিকে যদি আমরা ভাবি, এবং গ্রামের দিকে মহিলাদের বা ওখানকার পুরুষদের যারা কাজ করছেন তাদের এই ব্যাপারে সচেতন করার জন্য পঞ্চায়েতের আমরা সচেতন নিতে পারি, সরকার এইভাবে যথেষ্ট সুযোগ আছেন, সেখানকার গ্রামে মহিলা মণ্ডলীরা আছে, ICDS-এর মহিলারা আছে, আমাদের এখানকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা আছে, তাদের নিয়েও কিন্তু আমরা এই ধরনের অভিযান চালাতে পারি। এবং আরেকটি প্রোগ্রাম যেটা আমাদের RCH প্রোগ্রাম বা রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ প্রোগ্রাম, যার ভেতরে বয়সন্ধিকালে মানে ছেলে মেয়ে যাদের বয়স 10-19, তাদের ভেতরে কিন্তু যৌনরোগ সম্বন্ধে, তাদের অন্য অসুবিধার সম্বন্ধে, কারণ ওই সময়টা তাদের একটা মানসিক শারীরিক বৃদ্ধি পায় এবং নানান রকমের মানসিক দিকে তারা কিন্তু অনেকগুলি জিনিসের ব্যাপারে ক্লিয়ার থাকে না, তাদেরও কিন্তু এই রোগের সম্বন্ধে আমরা সচেতন করতে পারি। তো এই যেটা আপনি বলেন এটা কিন্তু বিভিন্ন জায়গায় নিতে হবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যারা আজকে এই রোগে দ্বারা আক্রান্ত তাদের একটা জায়গা আনা কিন্তু দরকার, কারণ তারা কিন্তু সমাজ থেকে অনেকটা ছড়িয়ে গেছেন, ওনারা সমাজ এখনও তাদের স্বীকৃতি দিচ্ছে না। একটা সময় ছিল যে টিবি হলে আমরা ওই বাড়িতে ঢুকতে ভয় পেতাম, কুষ্ঠ হলে তার থেকে এক মাইল দূরে থাকতাম, কিন্তু এখন কিন্তু টিবি রোগী, কুষ্ঠ রোগীরা আমাদের সাথে একই সাথে বাসে ট্রেনে যাতায়াত করছেন, চিকিৎসার জন্যে সরকারি হাসপাতালে যাচ্ছেন, হেলথ সেন্টারে যাচ্ছেন। তো এইডসের জন্য এটা কিন্তু আনাটা দরকার, যার জন্য যারা এই রোগে আক্রান্ত তাদের কিন্তু একটা জায়গা আনা দরকার, যেখানে তারা নিজেদের কথা, নিজেদের সুখ দুঃখের কথা, আগামী দিনে তাদের জীবনযাপনটা কেমন হবে, তারা কীভাবে বেঁচে থাকবেন, তাদেরও কিন্তু একটা জায়গা দরকার, কারণ তারা কিন্তু নিজেদের ভীষণ একাকী বোধ করছেন এবং তাদের ভেতরে একটা মানে একটা হীনতার ভাব আসে, অনেকে কাজকর্ম ছেড়ে দেন, একটা জীবনের প্রতি একটা বিতৃষ্ণা আসতে পারে, অন্যদের প্রতি একটা ঘৃণা আসতে পারে, নিজের প্রতি একটা ঘৃণা এসে যায়, তাদেরও কিন্তু আমাদের কাছে নিয়ে আসতে হবে। এবং এটাও ঠিক, যদি এদের আমরা সঙ্গে রাখতে পারি আগামী দিনে এরা কিন্তু এইডস রোগ থেকে বাঁচাবার জন্যে আমাদের সবথেকে বড় সচেতনতার হাতিয়ার হবেন।
1: তো এ ব্যাপারে ডক্টর ব্যানার্জি, আমাদের সময় বড্ড কম, প্রায় শেষের দিকে চলে এসেছি, সরকারি তরফে এবং বিভিন্ন বেসরকারি তরফে উত্তরবঙ্গে এই মুহূর্তে কী কী ধরনের উদ্যম নেওয়া হচ্ছে বলুন তো, এই ধরনের সচেতনতাটাকে যতটা সম্ভব ছড়িয়ে দেওয়ার জন্য?
2: শুধু উত্তরবঙ্গে নয়, এটা আমাদের সামগ্রিকভাবে গোটা ভারতবর্ষেই এইডসের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। প্রতি বছরে যেমন পরিবার স্বাস্থ্য সচেতনতা পক্ষ তার একটা উদ্যোগ, তার আগে আমি একটা ছোট্ট কথা ছোট্টভাবে বলে নিতে চাই যে এইডসের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে কী করে রোগটা হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা ডক্টর সাহা করেছেন, ডক্টর ভট্টাচার্য করেছেন। আমি একটা ফর্মুলা অনুযায়ী বলার চেষ্টা করব যে আপনারা মনে রাখবেন দুটো বি, ইংরেজি অক্ষরে দুটো বি এবং দুটো এস, মানে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটস, এইটুকু যদি আমি মনে রাখতে পারি খুব ছোট্টভাবে। দুটো এস কি? একটা এস হলো সেক্স, কি সেক্স? যেটা ডক্টর শাহা ডিটেলসে আলোচনা করেছেন বিশদভাবে, আনপ্রোটেক্টেড আনসেফ সেক্স, পেনিট্রেটিভ সেক্স। এক দ্বিতীয় এস কি? শার্প নিডল, সেইগুলো যদি খোঁচাখুঁচি লাগে, একজনের শরীর থেকে অন্যজনের শরীরে রক্তরস ঢুকে যায়, তাহলে হতে পারে, কারণ কারণটা ভাইরাস ঘটিত। আর দুটো বি, সেটাও আলোচনা হয়ে গেছে, আমি সাম আপ করার জন্য বলছি, একটা হচ্ছে থ্রু ব্লাড, ব্লাড ট্রান্সফিউশন রক্তের মাধ্যমে, আর একটা হচ্ছে থ্রু বার্থ বা জন্মগতভাবে মায়ের থেকে বাচ্চার শরীরে। মোদ্দা কথায়, কোনো আক্রান্ত শরীরে মানুষের শরীরে রক্ত বা রক্তরস বা দেহরস, যেমন প্রফেসর সাহা বলেছেন যে মায়ের বুকের দুধ বা বীর্য বা যোনি নিঃসৃত রস, যেখানে প্রচুর পরিমাণে এইডসের ভাইরাস এইচআইভি পাওয়া যায়, সেই ভাইরাসজনিত রক্তরস যদি আরেকজন অনাক্রান্ত রোগের শরীরে ঢোকে, তাহলে কিন্তু এটা হতে পারে। অতএব আপনারা নিশ্চয়ই যারা শুনছেন বুঝতে পারছেন, আমি যদি কোনোরকমভাবে এই আক্রান্ত মানুষের শরীরের রক্ত বা রক্তরস বা দেহরস আমার শরীরে প্রবেশটাকে আটকাতে পারি, এবং সেই প্রবেশের পথ চারটি যেটা বহুভাবে আলোচনা হয়েছে, তাহলে আমি নিজেকে সুরক্ষিত করতে পারবো।
1: এ ব্যাপারে সরকারি উদ্যম কি আপনারা নিয়েছেন, মানে শুরু করে নিশ্চয়ই নিয়েছেন, তো সে ব্যাপারে কীরকমভাবে কতটা এগিয়েছেন, বা বেসরকারি কোনো সংস্থা থেকে কোনো রকম সহায়তা?
2: নিশ্চয়ই বেসরকারি বিভিন্ন এনজিও তো সরকারের সঙ্গে হাত মিলিয়ে এই চারটি রকম পদ্ধতি কী করে নিবারণ করা যায় সেভাবে কাজ করে চলেছে নিরন্তরভাবে। আমাদের এখানে ওই মায়ের থেকে শরীরে এই যে ভার্টিক্যাল ট্রান্সমিশন যেটা জন্মগতভাবে হয় সেটার সংখ্যা কম, বাকি যে তিনটেভাবে আমাদের আসতে পারে, যেমন রক্তের মাধ্যমে, সেই জন্য ব্লাড স্ক্রিনিং করে দেওয়া হয়, এটা মোটামুটি ফুল প্রুফ মেথড, কিছু ফ্যালাসি আছে, এক সেটা সরকারি বেসরকারি সব তরফ থেকেই নেওয়া হচ্ছে, আর বাকি সিরিঞ্জ নিডল শার্প এবং অন্য যে মধ্যে দিয়ে হচ্ছে সেখানে সরকারের নির্দিষ্ট পদ্ধতি নেওয়া আছে, যেটা নিয়ে আমরা বিভিন্ন সরকারি হাসপাতালে এবং বেসরকারিভাবেও অ্যাওয়ারনেস জেনারেশন অ্যামংস দ্য কমিউনিটি বা জনগণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, তার বিভিন্ন রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম ট্রেনিং, সেগুলো বছর ভরেই নেওয়া হয়, সেইভাবে চলছে।
1: আমরা আজকে সময়ের শেষ প্রান্তে এসে গেছি, এবারে আমাদের একটুখানি জাল গুটোনোর সময়, অর্থাৎ আজকের যে আলোচনা আমাদের হলো সেখান থেকে প্রথমে একটা ব্যাপার খুব পরিষ্কার, সেটা হচ্ছে এই মুহূর্তে এইডস রোগটা অত্যন্ত সংকট পূর্ণ একটি অবস্থার কথা, এবং যেটি এই মুহূর্তে উত্তরবঙ্গ তার থেকে বাইরে নয়, এবং সেটা আমাদের ডক্টর ভট্টাচার্য আমাদের একটা অদ্ভুত ভয়ঙ্কর চিত্র দিলেন, যেটা থেকে শহর এবং গ্রাম, বিশেষ করে উত্তরবঙ্গে, এবং ডক্টর সাহাও বলেছেন যে শহর গ্রাম বলে এখন আর কিছু নেই, এবং এই নয় যে শুধু বিত্তবানদের জন্য এই রোগটি, এটা একেবারে নিম্নবিত্ত, একেবারেই বিত্তহীন যারা তাদের মধ্যেও চলে যাচ্ছে। কারণ প্রথম কথা হচ্ছে যে দেখা গেছে যে এই যে একটা দৈহিক জৈবিক যে একটা প্রয়োজন ক্ষুধা, তার কোনো অন্ত নেই, এবং সেটা কোনো শ্রেণী ভেদে সেটা আলাদা নয়, একই রকম স্বাভাবিকভাবে সেই পথ ধরেই বিভিন্নভাবে এ রোগটি চলে আসছে, এবং এই মুহূর্তে সেটা বেশ ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেছে ঠিকই, কিন্তু যদি বিভিন্নভাবে আমরা সচেতন হই এবং তার জন্য যেভাবে এটাকে দূরে রাখবার জন্য যে যে কথা আমাদের ডাক্তারবাবুরা বললেন এগুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে পরে নিঃসন্দেহে রোগটা একটা যে গতিতে বেড়ে চলেছে সেই গতিটা হয়তো স্তব্ধ করে দেওয়া যাবে। এই আশা নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি।

এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান, এইডস সম্পর্কে জানা দরকার। আলোচনায় ছিলেন ডাক্তার শৈবাল বন্দ্যোপাধ্যায়, ডাক্তার উদ্যনাথ ভট্টাচার্য এবং গোবিন্দচন্দ্র সাহা। সংযোজনায় প্রণব কুমার চট্টোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসিইআরটি উমাঙ্গ পর্ব 1286।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্স এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুরু হতে চলেছে অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। আমরা আজ এই কিছু কথায় কিছু গানে সরাসরি ফোন আপনাদের সাথে কথা বলে নেব এবং আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে। আমি একবার নাম্বার বলে দিচ্ছি, 9434076705, এই নাম্বারে যোগাযোগ করুন। এই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি জুড়ে যেতে পারেন আমাদের সাথে এবং কথা বলে নিতে পারেন আমাদের সাথে, নিজের ভাব, নিজের বক্তব্য সব কিছুই আমাদের সাথে শেয়ার করতে পারেন। নাম্বারটি আবারও বলে দিচ্ছি, 9434076705, এই নাম্বারে। আজকে কথা না হয় আমরা বলি শ্রোতা বন্ধুরা কিছু বিশেষ বিষয় নিয়ে, যেমন আমাদের জ্যৈষ্ঠ মাস কিন্তু পড়ে গিয়েছে। ঠিক কদিন আগে আমরা রবীন্দ্র জন্মজয়ন্তী কাটিয়ে এলাম, বৈশাখ মাস কাটিয়ে এলাম, আর ঠিক এই মুহূর্তেই আমরা এসে প্রায় উপস্থিত হয়েছি জ্যৈষ্ঠের একেবারেই শুরুতে। আসলে এই সময়টি ভীষণ অদ্ভুত একটি সময়। কেন অদ্ভুত? কারণ এই সময় আমাদের নজরুল, কাজী নজরুল ইসলামেরও জন্মদিন। তো এই সময়টিতে আমরা ভীষণ রকমভাবে আবেগ আপ্লুত থাকি। আচ্ছা, আমরা নিশ্চয়ই কথা বলবো, তার আগে জুড়ে গিয়েছেন আমাদের সাথে একজন শ্রোতা বন্ধু, আমরা তার সাথে কথা বলে নেই। নমস্কার শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি রাঙাপানি থেকে প্রফুল্ল বলছি।
0: আচ্ছা, রাঙাপানি থেকে প্রফুল্ল বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত, কেমন আছেন বলুন?
1: আছি ভালো।
0: তারপর কেমন চলছে আজকালকার দিন?
1: আজকালকার দিন তো এখন তো আকাশের উপরে ভরসা করে আমরা চলতেছি। হ্যাঁ, কারণ এমন বাইরে গেলে কোন সময় বৃষ্টিটা চলে আসে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, খাতা কিন্তু নিতে হবে, সঙ্গে খাতাটাকে নিতে হবে। হ্যাঁ, তো আমি ওই জমিতে আছি, জমিতে চাষ করতেছি। তো ওই জমির একটু পরিচর্যা করি শাকসবজি গুলো।
0: আচ্ছা, কি কি শাকসবজি লাগিয়েছেন আপনি?
1: আমি ওই ধুন্দুল করেছি।
0: আচ্ছা,
1: আর এই টাওয়ার ডাটা, তারপরে মিঠা পাট আর তিতা পাট আর সাদা ডাটা।
0: আচ্ছা,
1: আরো পুঁই শাক করেছি, মানে সবই, মানে বিক্রি করার জন্য আবার এবং খাওয়ার জন্য।
0: আচ্ছা আচ্ছা,
1: আর অল্প ভেন্ডি।
0: আর এই যে বৃষ্টিটা হচ্ছে, এতে কি সুবিধে হচ্ছে আপনার মানে চাষে?
1: হ্যাঁ, যারা আগাম প্রস্তুতি নিয়ে চাষ করেছে তাদের ভালো।
0: আচ্ছা,
1: আর যারা লেটে পড়েছে, হয়তো 15 দিন আগে ফেলছে, তাদের জমিটা আবার স্যাঁতসেঁতে হয়ে যাচ্ছে, কাদা হয়ে যাচ্ছে, তাদের ফসলগুলো নষ্ট হচ্ছে।
0: আচ্ছা আচ্ছা,
1: আর আমরা তো ওই আগাম একদম আগে বুনেছি, যত জল পাচ্ছে বৃষ্টি, হ্যাঁ, তাতে কিন্তু শাকসবজি গুলো আবার সতেজ হয়ে উঠেছে। এটাই বাড়ি ভালো লক্ষণ। হ্যাঁ, আর বর্ষাটা একটু একটু আগে আসবে মনে হয়, এরকম ভাবটা লাগতেছে।
0: আচ্ছা, যাক, তাহলে আপনি আকাশবাণীর সাথে জুড়ে থাকুন, শুনতে থাকুন গান, তার সাথে করতে থাকুন চাষ, সুন্দর সুন্দর সবজি ফলান।
1: ধুন্দুলে পোকা ধরেছে, ওই যে মাটি পোকাটা, তাতে একটা ওই যে আলোক ফাঁদ, ওটা তো

0: আলু ফাঁদ বলে না একটা একটা কেমিক্যাল জাতীয় একটা গন্ধ থাকে,
1: আচ্ছা আচ্ছা,
0: সেই সেই ফাঁদে পড়ে যায়। প্রত্যেকদিন ওইগুলোকে ঝাড়াই করতে হচ্ছে, মানে ছোট ছোট মাছিগুলো,
1: আচ্ছা
0: আর
1: আচ্ছা,
0: ওই ওইগুলো কিন্তু নষ্ট করে দেয় ওই পোকাগুলোই। হ্যাঁ
1: এতে নিম পাতার জল দেওয়া যায় না?
0: না, এই মাছি মারার জন্য ওরা উড়িয়ে যায়। হ্যাঁ,
1: আচ্ছা,
0: তাতে তাতে এটা যে বিজ্ঞানসম্মত এখন তৈরি করেছে
1: হুম হুম,
0: যে এর ব্যবহারটা করলেই মানে প্রতিদিন ওই আলুর আলো তো না, ওটা একটা গন্ধ আছে,
1: হুম হুম হুম,
0: মানে একটা মিষ্টি মিষ্টি গন্ধ আছে, ওইখানে গেলে ঢুকলেই খোপের মধ্যে ঢুকলে আর বের হতে পারবে না।
1: ও আচ্ছা,
0: হ্যাঁ, তো এইটা বুনেছি।
1: বাহ, তো বেশ ভালো লাগলো যে আপনার থেকে অনেক কিছু আমরা কিন্তু মানে টিপস পেলাম।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: এইটা খুব ভালো লাগলো, কারণ বেশ বর্ষা এসে গেছে, চলছে বৃষ্টি অনেক দিন ধরেই, আর
0: হ্যাঁ
1: আজকেও আকাশের মুখ গোমড়া, আর
0: হ্যাঁ
1: দু তিন
0: বন্ধু,
1: ফোঁটা বৃষ্টি পড়ছে।
0: হ্যাঁ
1: তাহলে সাথে থাকুন, আমাদের সাথে জুড়ে
0: আচ্ছা
1: থাকুন,
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: আবারও
0: সাথে
1: ফোন
0: আছি।
1: করবেন, আর
0: আচ্ছা
1: আমি
0: আচ্ছা আচ্ছা,
1: আপনার জন্য বাজিয়ে দিচ্ছি একটি সুন্দর বাংলা আধুনিক গান।
0: ঠিক আছে ঠিক আছে,
1: একদম, সুস্থ থাকুন, ভালো থাকুন।
0: ঠিক আছে।
1: তাহলে আমাদের শ্রোতা বন্ধুর জন্য এই মুহূর্তে কথা হলো, এবং তার জন্য রইল একটি সুন্দর বাংলা আধুনিক গান। গানটির কথা অরূপ ভট্টাচার্য, সুর দিয়েছেন নচিকেতা ঘোষ, এবং আজকে আমরা যার গান নিয়ে এগোব তা হলো নির্মলা মিশ্র।

0: তাহলে শ্রোতা বন্ধুরা, আপনারা শুনে নিলেন এই সুন্দর গানটি নির্মলা মিস্ত্রের কণ্ঠে। আর এরপর আপনারা আমাদের সাথে ফোনে জুড়ে যেতে পারেন বলতে বলতেই আমাদের সাথে এক দর্শক শ্রোতা বন্ধু জুড়ে গিয়েছেন। নমস্কার শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার দিদি ভাই, আমি বীরভূম জেলা সাতপুরিয়া থেকে বিশ্বজিৎ বাবু বলছিলাম।
0: বাহ, অনেক দিন বাদে কথা হচ্ছে আপনার সাথে বিশ্বজিৎ বাবু। কেমন আছেন প্রথমত তো বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, আমি তো এমনি তো জানেন।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই এতদিনের কথা, মাঝখানে একটু বিরতি ছিল আমাদের কিছু প্রয়োজনীয় কারণে, তো এতদিন বাদে কথা হচ্ছে, বলুন কেমন লাগছে?
1: এখন আপনাদের অনুষ্ঠানটাই খুব ভালো লাগে। মোটামুটি আপনারা আছেন বলে বা অনুষ্ঠান আছে বলেই তারই মধ্যে জীবনযাপন করছি।
0: হ্যাঁ, মাঝে কদিন একটু বিচ্ছেদ ঘটেছিল, আমাদের সাথে কথা হয়নি, কিন্তু খুব ভালো লাগার বিষয় যে আবারও যোগাযোগ শুরু হয়েছে এবং আমরা আবারও কথা বলতে পারছি। আর এই তো, আচ্ছা ওখানে বলুন একটু, সে বৃষ্টি হচ্ছে কি?
1: বৃষ্টি যেদিন হচ্ছে সেদিন অপর্যাপ্ত বৃষ্টি হচ্ছে, আর যেদিন বৃষ্টি হচ্ছে না, এই যেমন
0: হুম হুম
1: সকাল
0: হুম
1: থেকে তাই এই ওয়েদারের মধ্যে মনে হচ্ছে আর রোদের তেজ, আর সে দোকানে বসেও শান্তি নেই, বাড়িতে থেকেও শান্তি নেই, মনে হচ্ছে না গাছতলাটাই সব থাকার মতো জায়গা। হ্যাঁ, একটু ঠান্ডা লাগবে আর কি।
0: আসলে নগরায়ণ অবশ্যই, এক সময় তো গরম এত বেশি ছিল না, যেই সব কিছুর প্রভাবে গরম যেমন বেড়েছে তার জন্য আমরাও দায়ী, অবশ্যই আমরাই দায়ী প্রকৃতির এই দুর্গতির জন্য।
1: যেমন গাছকে করছি আমরা, যেমন প্রকৃতির ওপর যেভাবে মানে অন্যায় অত্যাচার করছি, প্রকৃতি আলাদা। হ্যাঁ,
0: হুম হুম
1: প্রকৃতির কাছে সবাই অসহায়, কারণ এই কারণে আমরা সেটা মনে রাখতে পারি না। তো
0: হুম
1: আমরা
0: হুম হুম
1: মনে মনে করি কিছু, কিন্তু তা নয়, কারণ এই কারণে গাছ শ্বাস প্রশ্বাস থেকে আরম্ভ করে যে খাবার ধরুন গাছ যোগায়, সেই গাছকে আমরা শান্তিতে বস করতে না দিই। আমরা যদি গাছ নিধন করি, আমরা যদি বড় বড় ফ্ল্যাট বানাই, দেখুন কেন এই যে করোনা, যে করোনার সময়
0: হুম হুম
1: দেখেন পলিউশন না থাকার জন্য ওয়েদারটা এত সুন্দর থাকতো, মানে যে খুব একটা ওয়েদার যে খারাপ হতো তাও নয়, আর যে একবারে হতো না তাও নয়, কিন্তু এত সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছিল যে মনে হচ্ছিল যেন সত্যি আমাদের এই মানব জন্ম সার্থকতা। তা সে আবার চলে গিয়ে আবার যেইকে পলিউশন সেইকে তৈরি হচ্ছে, যে জায়গায় স্বচ্ছতা নিরবতা পালন করছিলাম সেই সমস্ত গুলো এখন সব মানুষ ভুলে গেছে। কেননা আমরা কখন ঠাকুরকে ডাকি জানেন, যখন কেউ কাটে পড়ি তখন ঠাকুরকে ডাকি, তা কিন্তু আমরা ঈশ্বর আল্লাহ হরি কিছুই বলি না। হ্যাঁ
0: সেটা তো ঠিকই, সত্যি বিপদে পড়লে তখন আমরা আশ্রয় খুঁজতে চাই এবং তখনই আমাদের মনে পড়ে আমাদের সেই যিনি আমাদের অতীন্দ্রিয় ঈশ্বর রয়েছেন, তাকে যাকে আমরা ইন্দ্রিয়তে ধরা দিতে মানে দেন না তিনি, তার কাছে আমরা আশ্রয় গ্রহণ করতে চাই, কিন্তু অনেক কিছুই আমাদের নিজেদের হাতে থাকে। আমরা যদি সত্যিই চেষ্টা করতে পারি বা পারতাম, তাহলে হয়তো আজকে এই পরিস্থিতির সৃষ্টি হতো না।
1: হ্যাঁ, আমরা স্বীকার হতাম না এই পরিস্থিতিতে, মানুষ তো বোঝে না, মানুষ তো অবুঝ, কারণ এই কারণে আজকে যদি আপনি কাউকে কিছু বলতে যান তাহলে সে তখন বলবে আমার যা ভালো লাগে আমি তাই করছি, আপনার যা ভালো লাগে, এইটাই তো কথা।
0: তবু যদি আমরা দু চারজনও বুঝতে পারি এবং নিজেদের নিজেদের মধ্যে চেষ্টা করতে পারি, তবেও কিছু ভালো হতে পারে, আশা তো রাখাই
1: হ্যাঁ
0: যেতে পারে,
1: সেটা তো ঠিক কথা দিদি ভাই,
0: কারণ তো বিন্দু বিন্দু জলেই হয় সিন্ধু, তো সেইটার চেষ্টাটা কিন্তু আমরা সকলে মিলে করতে পারি, আমি আপনি আমাদের আর পাঁচজন, ধীরে ধীরে যদি সে দেখে আরো মানুষে শেখে।
1: সে তো গোয়ার তুমি থাকে
0: হুম হুম হুম
1: এক্সপার্ট, সেগুলোকে বাদ দিয়ে আমরা যদি নিজেরা যদি কাজ করি এবং স্বচ্ছতা নিরবতা বা যে সমস্ত এই যে গাছ নিধন এই সমস্ত জিনিসগুলোকে আমরা যদি বয়কট করি, তাহলে আমার তো হয়তো 5 জন মানুষ শিখবে,
0: একেবারে
1: আমরা আমরা তো প্রতি পদক্ষেপেই মানে
0: বা বিশ্বজিৎ বাবু, অনেক অনেক দিন বাদে আমার আপনার সাথে কথা হলো আর খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। নববর্ষের শুভেচ্ছাও জানানো হয়নি, নতুন বছরে আমরা পদার্পণ অনেক দিন আগে করেছি, তবুও এই নতুন বছর ভালো কাটুক, সুন্দর কাটুক, আর একদম আমাদের সাথে জুড়ে থাকবেন, আর বিচ্ছেদ নয়, একদম আমরা সারাক্ষণ কথা বলতে থাকবো, তার সাথে শুনবো গান, একদম। ধন্যবাদ, সাথে থাকুন। তাহলে এই যে আমরা জ্যৈষ্ঠ মাসে পড়েছি, বুঝতেই পাচ্ছেন যে আমাদের প্রকৃতি কীরকম অদ্ভুতভাবে, কোথাও হয়তো কখনো অতিবৃষ্টি হচ্ছে, কিংবা কখনো অসম্ভব রকম গরম। প্রকৃতির এই পরিস্থিতির জন্য কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা সকলেই দায়ী। একটু ভাবতে হবে, প্রকৃতি তো আমাদের মা, এই মাটি আমাদেরকে আঁকড়ে ধরে রেখেছেন, এই মাটি আমাদেরকে রসদ দেন বাঁচার। যাই হোক, কথা পরে হবে, এই মুহূর্তে আমরা শ্রোতা বন্ধুদের জন্য রাখলাম একটি গান। আজ আমরা শুনছি নির্মলা মিশ্রের কণ্ঠে গান। এবারের গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন সলিল চৌধুরী।

আপনারা শুনছেন কিছু কথায় কিছু গানে অনুষ্ঠান। কথা বলছি শ্রোতা বন্ধুদের সাথে এবং শুনছি বিভিন্ন রকম গান, সুন্দর সুন্দর বাংলা আধুনিক গান। আপনারা আবারও আমি ফোন নাম্বারটি বলে দিচ্ছি, যাদের ইচ্ছে আছে, যারা জুড়তে চান, যারা শোনেন আমাদেরকে, তারা যদি সরাসরি আমাদের স্টুডিওতে আমাদের সাথে কথা বলে নিতে চান তাহলে ফোন করুন 9434076705 এই নম্বরে। নাম্বারটি আরও বলে দিচ্ছি আবারও, 9434076705। দেরি কি, তাড়াতাড়ি ফোন করুন, ফোন করে জুড়ে যান, কথা তো হচ্ছেই, তার সাথে শোনা হচ্ছে আধুনিক গান। কথা বলছিলাম আজকে আবহাওয়া নিয়ে। সত্যি এই মুহূর্তে যখন আমরা দেখি যে এবার এত শুরুতে এত সুন্দরভাবে গাছে গাছে মুকুল এসেছিল, আম্র মুকুলের এক সুন্দর গন্ধে চারপাশ শোভিত হয়ে উঠছিল, কিন্তু হঠাৎ করে এলো অতিবৃষ্টি, যার ফলে আমাদের যে আশেপাশে রাস্তায় বা কোনো ছোট ছোট পাড়াগুলোর যে অনেক এরকম আম গাছ রয়েছে যেগুলোতে সেই অতিবৃষ্টির ফলে মুকুলগুলো অসময়ে ঝরে গেল, এটা কি সত্যি প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য সঠিক একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি বলে মনে হয়? আজ যখন আমি দেখি যে এই সময়ে, যে সময় কাঁচা আম কিংবা কাঁচা পাকা আম গাছে গাছে ঝোলার কথা, আর তার সেই যে সৌন্দর্য, সেই অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যে আমাদের মন ভরে ওঠার কথা, সেগুলো কিন্তু এবছর হলো না। খুব কম দেখা গিয়েছে যে গাছের মধ্যে একটা দুটো আম ঝুলছে কাঁচা, কিন্তু তাও সময় পেরিয়ে চলেছে। আমরা বাজারে যেই ফলগুলো পাচ্ছি সেগুলোকে দেখেও ঠিক টাটকা বলে বোধ হচ্ছে না। তাহলে প্রকৃতির ভারসাম্য কিন্তু সত্যিই হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে এরকম অনেক কিছু যা কিছু নিয়ে আমাদের জীবন যাপন। তো এই যে যাপন, এই যাপনকে সঠিক রাখতে গেলে, প্রকৃতিকে সঠিকভাবে পরিচালিত করতে গেলে, তাকে নিজের ছন্দে নিজের মতো করে চলতে দিতে হলে আমাদের কিন্তু কোথাও ভাবতে হবে এবং থামতে হবে। আমরা যেরকমভাবে এক যথেচ্ছাচার করে চলেছি এই প্রকৃতির ওপর, সেটা কি সত্যি সঠিক? সঠিক নয়। সঠিক নয় জন্যই আমাদেরকে শোধরাতে হবে নিজেদেরকে। আসুন না আপনি আমি আরও পাঁচজন মিলে সুন্দরভাবে একটু একটু করে নিজেদের আশপাশটাকে ঠিক করি, তাহলে হয়তোবা আমরা সত্যি এই সমগ্র পরিবেশটাকে একদিন সুন্দরভাবে, আরও সুন্দর, আগের মতো ভারসাম্যযুক্ত করে তুলতে পারব। ফিরছি গানে। আজ শুনছি আমরা নির্মলা মিস্টের কণ্ঠে গান। এবারের গানটির কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন নচিকেতা ঘোষ।

শুনে নিলাম আমরা নির্মলা মিশ্রের কণ্ঠে একটি সুন্দর গান। শ্রোতাবন্ধুরা আমাদের সাথে জুড়ে যেতে ফোন করুন 9434076705 এই নাম্বারে। নাম্বারটি আবারও বলে দিচ্ছি, 9434076705 এই নম্বরে। এবং এই নম্বরে ফোন করে আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন, কথা বলতে পারেন আমাদের সাথে এবং ভাগ করে নিতে পারেন নিজের মনের অনুভূতি। আজ আমরা শুনছি কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে নির্মলা মিস্টের কণ্ঠে সুন্দর সুন্দর গান। তার সাথে কথা হচ্ছে শ্রোতা বন্ধুদের সাথে, প্রকৃতি নিয়ে কথা হলো, চাষ নিয়ে কথা হলো, চাষের কিছু আমরা টিপস জানতে পারলাম, তার সাথে কথা হলো প্রকৃতির এই যে পরিবর্তন বিবর্তন সেই সব কিছুর মধ্যে দিয়ে। আসলে এই যে বিবর্তন, আমার বিশ্বাস যে বিবর্তনের একমাত্র মানে সমাধান হতে পারে অভিযোজন। তাহলে সেভাবেই আমাদেরকে বদলাতে হবে, যেই রকম পরিস্থিতি থাকবে ঠিক সেই মতো। আমরা আমাদের ঘড়ির কাঁটা বলছে আমরা অনেকটাই এগিয়ে এসেছি, তাহলে চটজলদি আরও একটা গান শুনে নিই। এবারের গানটি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং সলিল চৌধুরীর সুরে, নির্মলা মিশ্রের কণ্ঠে গান।

কিছু কথায় কিছু গানে অনুষ্ঠান আজ এখানেই শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান জলই জীবন।

0: শুরু হচ্ছে অনুষ্ঠান জলই জীবন। নিবেদনে পশ্চিমবঙ্গ সরকার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর।
1: নমস্কার, আজ আমরা এই অনুষ্ঠানে রায়গঞ্জ ডিভিশনের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সন্দীপ গাঙ্গুলির কাছ থেকে কিছু কথা শুনে নেব।
2: নমস্কার, উত্তর দিনাজপুর জেলার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল জীবন মিশনের অধীনে গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জলের কাজ পূর্ণ গতিতেই চলছে। আমাদের জেলায় মোট 396টি জল প্রকল্প হবে এবং সব জল প্রকল্পই ভূগর্ভস্থ জলের উপর নির্ভরশীল। ইতিমধ্যেই প্রায় 250,000 মানুষকে কানেকশান পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এই বছরের মধ্যেই গ্রামীণ এলাকায় সমস্ত বাড়িতেই জলের কানেকশান পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বাড়ি বাড়ি কানেকশান দেওয়ার পর ও জল অনেকেই পাচ্ছে না, তার প্রধান কারণ হলো জলের অপচয় এবং জলের অপব্যবহার। মনে রাখতে হবে পিএইচির এই জল শুধুমাত্র রান্না ও পানের কাজে ব্যবহার করতে হবে, গাড়ি ধোয়া, কৃষিকাজ এই সব কাজের জন্য নয়। অনেক জায়গায় মোটর পাম্প লাগিয়ে পাইপ ফুটো করে জল টেনে নেওয়া হচ্ছে, তার ফলে গ্রামের শেষ প্রান্তে জল পৌঁছচ্ছে না। এর জন্যে পিএইচির তরফে বিভিন্ন কর্মসূচি যেমন লোকগান, লিফলেটের মাধ্যমে জলের অপচয় বন্ধের প্রচার ইত্যাদি করা হচ্ছে। স্কুলের বাচ্চাদের সচেতন করার জন্যে স্কুলে বিভিন্ন অ্যাওয়ারনেস করা হচ্ছে। অঙ্গনওয়াড়িতে বাচ্চাদের সাথে তার মায়েদের জলের সঠিক ব্যবহার বোঝানো হচ্ছে। পিএইচির ট্যাপ প্রয়োজনে সময়ে বন্ধ ও খোলার কথা বলা হচ্ছে গ্রামে গ্রামে। অযথা নল খোলা রেখে জল অপচয় করলে অন্য মানুষরা এই জল পাওয়া থেকে বঞ্চিত হবে। সকল মানুষকে এই বিষয়ে সজাগ হতে হবে। জেলা প্রশাসন, মহকুমা এবং ব্লক প্রশাসন এই পরিকল্পনা রূপায়ণ ও পরিচালনায় সর্বতোভাবে আমাদের সাহায্য করছে। সকল জনপ্রতিনিধি এবং সকল গ্রামবাসীরা বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আমাদের এই কর্মসূচিতে সাহায্য করেছে। আমাদের আশা, সকলের মিলিত উদ্যোগে আমাদের এই সরকারি প্রকল্পের সুফল সবাই পাবে। ধন্যবাদ।
3: শুনো উত্তর দিনাজপুরের মা বোনেরা, শুনো উত্তর দিনাজপুরের দাদা ভাইয়েরা, আমি বলছি গানের ভাষাতে।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান জলই জীবন, নিবেদনে পশ্চিমবঙ্গ সরকার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, প্রযোজনা
1: দর্শন কমিউনিকেশন, পরিচালনায় সুজাতা দাস, সম্পাদনা শুভময় ব্যানার্জি।
2: এখন শুনবেন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে, শিক্ষামূলক এই অনুষ্ঠানে আজ বিষয় রয়েছে নবম শ্রেণীর বাংলা। পাঠদান করবেন শিক্ষক মধুসূদন বিশ্বাস এবং সঙ্গে রয়েছেন ছাত্রী সুদেষ্ণা বিশ্বাস এবং সুইটি রায় মণ্ডল, আমবাড়ি উচ্চ বিদ্যালয়।
3: সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রী, আমরা আকাশবাণী শিলিগুড়িতে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে এসেছি আমবাড়ি হাইস্কুল থেকে। আমি মধুসূদন বিশ্বাস, আমার সঙ্গে রয়েছেন আমার দুই ছাত্রী সুইটি রায় মণ্ডল এবং সুদেষ্ণা বিশ্বাস। আমরা আজকে কবি সত্যেন্দ্রনাথ দত্তের আমরা এই কবিতাটা আমরা আলোচনা করব। আমরা শুরু করছি কবি সত্যেন্দ্রনাথ দত্তের আমরা এই কবিতাটা। তো প্রথমেই মূল কবিতাতে যাওয়ার আগে আমরা কবির সম্বন্ধে দু এক কথা বলে নিই। আচ্ছা সুইটি, সত্যেন্দ্রনাথ দত্তের নাম তুমি এর আগে শুনেছো?
4: হ্যাঁ স্যার।
3: কোনো কবিতা তুমি পড়েছিলে?
4: হ্যাঁ স্যার।
3: কোন কবিতা পড়েছো বলো তো?
4: পালকির গান।
3: হ্যাঁ, পালকির গান, এছাড়া দূরের পাল্লা, মেথর, উত্তম অধম, বিশেষ করে বাংলাদেশ, এই কবিতাটা কিন্তু একেবারে খুব সুন্দর একটি কবিতা। বাংলার প্রকৃতির কথা খুব সুন্দরভাবে এখানে বলা হয়েছে। এই সত্যেন্দ্রনাথ দত্ত বিংশ শতাব্দীর প্রথম দিকে একজন অন্যতম শ্রেষ্ঠ এবং জনপ্রিয় কবি, সঙ্গে সঙ্গে ছড়াকারও বটে। তিনি অনেক উপন্যাসও লিখেছেন। হ্যাঁ, তার কবিতার বিভিন্নভাবে যে ছন্দের ব্যবহার, অত্যন্ত নিপুণভাবে দক্ষতার সঙ্গে তিনি তার কবিতার ছন্দের ব্যবহার করেছেন। এবং তোমরা শুনলে তোমাদের ভালো লাগবে যে স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবি সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর এই নামে ভূষিত করেছিলেন। 1882 সালের 11 ফেব্রুয়ারি কলকাতার কাছাকাছি নিমতা নামক একটি জায়গা, সেখানে কবি জন্মগ্রহণ করেছিলেন। কবির পিতা রজনীনাথ দত্ত ছিলেন সেই সময়কার একজন বিখ্যাত ব্যবসায়ী। পিতামহ ছিলেন অক্ষয় কুমার দত্ত। আচ্ছা, অক্ষয় কুমার দত্তের নাম তোমরা শুনেছ?
4: হ্যাঁ স্যার।
3: হ্যাঁ, অক্ষয় কুমার দত্ত ছিলেন বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য প্রাবন্ধিক, এবং তিনি তত্ত্ববোধিনী পত্রিকা সেই সময় প্রকাশিত হতো, এই পত্রিকার সম্পাদকও ছিলেন। ছোটবেলা থেকেই সত্যেন্দ্রনাথ দত্ত কিন্তু খেলাধুলার চাইতে তিনি লেখালেখিতে বেশি আগ্রহ প্রকাশ করতেন, এবং তার প্রথম নেই 1894 সালে স্বর্গদপী গরীয়সী বলে একটি কবিতা প্রকাশিত হয়েছিল। এছাড়া তার প্রথম কাব্যগ্রন্থ সবিতা 1900 সালে প্রকাশিত হয়। এছাড়া অন্য অন্য যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো, যেমন সন্ধিক্ষণ, বেণু ও বীণা, হোমশিখা, তীর্থসলিল, তীর্থরঞ্জন ইত্যাদি। আমাদের যে পাঠ্য এই আমরা কবিতাটি, এই কবিতাটি কিন্তু সত্যেন্দ্রনাথ দত্তের কুহু ও কেকা 1912 সালে প্রকাশিত যে কাব্যগ্রন্থ কুহু ও কেকা, সেই কাব্যগ্রন্থের অন্তর্গত। আচ্ছা, সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য বৈশিষ্ট্য সম্বন্ধে যদি আমরা একটু আলোচনা করি, কী ধরনের তিনি লেখা লিখতেন, কাদের জন্য তিনি লিখতেন? তিনি ছিলেন বিশ্ব মানবতাবাদে বিশ্বাসী, এবং মনে প্রাণে তিনি ছিলেন বাঙালি। বাংলার বিশেষ করে এই বাংলা ভূমির পল্লী প্রকৃতি, এই এলাকার বাংলার নদীঘাট মাঠ, এখানকার মানুষজন, সমস্ত কিছুকেই নিয়ে তিনি কাব্য লিখেছিলেন। এছাড়া বাঙালির শৌর্য, বীর্য, সাহসিকতা, সভ্যতা, সংস্কৃতি, বিজ্ঞান, সাহিত্য প্রভৃতি বিষয়ে তার যে শ্রদ্ধা, সেটা গভীরভাবে স্মরণীয়। তার কবিতায় একদিকে রয়েছে দেশাত্মবোধ, মানবপ্রেম, এবং অবহেলিত অসংখ্য মানুষের কথা ফুটে উঠেছে। 1922 সালের 25 জুন, মাত্র 40 বছর বয়সে এই মহাকবি তার প্রয়াণ ঘটেছিল। তাহলে আমরা কবি সম্বন্ধে জানলাম, এবার আমরা মূল কবিতায় ফিরে যাই। আমরা আগেই বলেছি যে আজকে আমাদের পাঠ্য সত্যেন্দ্রনাথ দত্তের আমরা এই কবিতাটি। প্রথমেই আমাদের মনে এই প্রশ্ন জাগতে পারে, আচ্ছা এখানে আমরা বলতে কাদের কথা বলা হয়েছে? তোমরা কি কবিতাটা পড়েছ?
4: হ্যাঁ স্যার।
3: আচ্ছা বলো তো, আমরা বলতে এখানে কাদের কথা বলা হয়েছে?
4: বাঙালিদের কথা।
3: হ্যাঁ, শুধু বাঙালিদের কথা তো বলাই হয়েছে, সেই সঙ্গে বাংলার বাঙালির সৌন্দর্যবোধ, পল্লী প্রকৃতি, সেই বাঙালিদের শৌর্য বীর্য, সাহসিকতা, শিল্প সংস্কৃতি, বিজ্ঞান কোনো কিছুই তিনি বাদ রাখেননি। অর্থাৎ বাঙালি এবং বাংলার যে ঐতিহ্য সেটাকে গভীরভাবে তিনি এখানে তুলে ধরেছেন। আমরা যদি এই কবিতার একেবারে প্রথম দিকেই চলে যাই, দেখো এই কবিতার প্রথমেই কবি কী বলেছেন, মুক্ত বেনীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। মুক্ত বেনীর গঙ্গা, আচ্ছা তোমরা গঙ্গা নদীর নাম শুনেছ?
4: হ্যাঁ স্যার।
3: হ্যাঁ, ভারতবর্ষের একটা অন্যতম প্রধান নদী এবং বাংলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী। এই সেই নদীকে মুক্তবেনীর গঙ্গা কেন বলা হয়েছে তোমরা কি জানো? হ্যাঁ, এই প্রসঙ্গে একটা পৌরাণিক একটা কাহিনী আছে। অর্থাৎ এই পুরাণকালে সগর রাজা বলে একজন রাজা ছিলেন, সেই সগর রাজার 60,000 পুত্র ছিল। সগরমুনি একসময় কী করেছিলেন না, তিনি একটা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন এবং সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটি হারিয়ে গিয়েছিল। সগর রাজার 60,000 পুত্র সেই অশ্বমেধের ঘোড়া অন্বেষণ করবার জন্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেন এবং খুঁজতে খুঁজতে তারা কোথায় চলে আসলেন, না কপিল মুনির আশ্রমে চলে আসলেন। আমরা পরবর্তীকালে কপিল মুনি সম্বন্ধে জানব। এই কপিল মুনির আশ্রমে আসলেন এবং তাদের মনে এই সন্দেহ দানা বাঁধল যে সম্ভবত কপিল মুনি তাদের অশ্বমেধের এই ঘোড়াটি চুরি করেছেন। অন্তর্যামী কপিল মুনি সেটা বুঝতে পারলেন এবং বুঝতে পারবার সঙ্গে সঙ্গেই তিনি সগর রাজার পুত্রদের উদ্দেশ্যে অভিশাপ দিলেন এবং সেই অভিশাপেই সগরমুনির 60,000 পুত্রের মৃত্যু হলো। এবারে দেখো 60,000 পুত্রের মৃত্যু হওয়ার পরে অত্যন্ত দুঃখ বেদনা নিয়ে সগররাজ মুনির কাছে চলে আসলেন এবং তাদের পুত্রদের প্রাণ ভিক্ষা করলেন। কিন্তু মুনিবর তাকে বললেন যে অভিশাপ আমি একবার দিয়েছি সেই অভিশাপ আর ফিরিয়ে নেওয়ার নয়, কিন্তু তোমার বংশে যদি কোনো সুপুত্র কোনোদিন জন্মগ্রহণ করে এবং সে যদি স্বর্গ থেকে যদি গঙ্গাকে নিয়ে আসতে পারে তার পবিত্র বাড়িধারায় তোমার পুত্রদের জীবন ফিরে পেতে পারে এবং তোমাদের ভালো লাগবে শুনলে সেই বংশেই ভগীরথ বলে একজন জন্মগ্রহণ করেছিলেন, ভগীরথ তার কঠোর তপস্যার বলে তিনি গঙ্গাকে মর্ত্যে আনতে সমর্থ হয়েছিলেন। অর্থাৎ যে গঙ্গা দেবাদিদেব মহাদেবের জটাজালে আবদ্ধ ছিল, হ্যাঁ সেই গঙ্গাকে তিনি সেখান থেকে মুক্ত করে ধরাধামে নিয়ে আসলেন, সঙ্গে সঙ্গে তার পূর্বপুরুষরা সেখান থেকে মুক্ত হলো, এই জন্য গঙ্গাকে মুক্তবেনীর সঙ্গে তুলনা করা হয়েছে। মুক্তবেনীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙে, কি বিতরণ করছে, না মুক্তি বিতরণ করছে, কাদের মুক্তি বিতরণ করছে, না পাপী তাপী অসংখ্য মানুষ যারা ধর্মপ্রাণ মানুষ তারা মনে করে গঙ্গার জলে একবার স্নান করতে পারলে তার সমস্ত পাপ ধুয়ে যাবে, অর্থাৎ সেই গঙ্গা যেন সেই কাজটি যেন সেই পূর্ণ কাজটি যেন করে যাচ্ছে, আর আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। আমরা বাঙালি কতটা ভাগ্যবান যে যে বঙ্গভূমিকে একটা তীর্থক্ষেত্রের সঙ্গে তুলনা করা হয়েছে, যে বঙ্গভূমিতে একটা তীর্থের সমান সেই বঙ্গভূমিতে আমরা জন্মগ্রহণ করতে পেরেছি। হ্যাঁ, সেই বঙ্গভূমি যেন তার সন্তানের উদ্দেশ্যে সবসময় বরদান করছে, হ্যাঁ তাকে যেন মুক্ত করবার জন্য সে সবসময় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এই জন্য বলা হয়েছে বরদ বঙ্গে, বরদাত্রী, বঙ্গ মানে বাংলা। বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধু কমালা, ভালে কাঞ্চন সিংহ মুকুট, কিরণে ভুবনালা। এবার দেখো এই যে পরের দুটো লাইন, এই পরের দুটো লাইনে বাংলার প্রকৃতির যে অপরূপ শোভা সেই শোভা বর্ণনা করা হয়েছে এবং এখানে অবিভক্ত বঙ্গদেশের কথা বলা হয়েছে। অবিভক্ত বঙ্গদেশের সেই সময় যদি বলা যায় যে আমাদের সিলেট বা নোয়াখালী এই সমস্ত এলাকায় প্রচুর পরিমাণে কমলার চাষ হতো এবং তার ফুল এর কথা বলা হয়েছে, আর ডান দিকে ছোটনাগপুর মালভূমি এলাকা, বিশেষ করে ধরো আমাদের পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত এলাকায় এই সময় মহু আর ফুল পাওয়া যায় তার কথা বলা হয়েছে। এবং দেখো ভালে কাঞ্চন সিংহ মুকুট, বঙ্গভূমি আমাদের মায়ের মতো, তার ভাল মানে কপাল, তার কপালে কী শোভা পাচ্ছে, না কাঞ্চনজঙ্ঘা সিংহ সেটা যেন একটা বড় একটা টিপের মতো, মায়েরা যেমন টিপ পরে সেটা মানে টিপের মতো শোভা পাচ্ছে, তার রঙটা কীরকম, না কাঞ্চনজঙ্ঘা সিংহের বরফাবৃত কাঞ্চনজঙ্ঘার সিংহে যখন সূর্যের আলো পড়ে তার আভাটা হয় একদম রক্তিম আভা, সেটা যেন মনে হচ্ছে বঙ্গভূমির কপালে একটা টিপের মতো রয়েছে এবং তার কিরণে গোটা ভুবন, ভুবন মানে পৃথিবী, গোটা পৃথিবী যেন আলোকিত হয়ে রয়েছে। আর কোল ভরা যার কনক ধান্য বুক ভরা স্নেহ। তোমরা জানো বাংলা ভূমি এমন একটি সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা প্রকৃতি, যে বাংলার বুকে অনেক কবি একটা জায়গায় বলেছেন যে ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাছ আছে সে দেশ সকল দেশের সেরা, তাই না? এই যে দেখো সুজলা সুফলা বঙ্গভূমি, তার যে কনক সোনার ধান, তার যে বুক ভরা স্নেহ। কবি আরেক জায়গায় বলেছেন অন্য এক কবি যে ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমায় ধরি। অর্থাৎ বাংলা মায়ের স্নেহ, বুক ভরা তার স্নেহ সন্তানকে যেন

0: সে বুক ভরা স্নেহ মমতা দিয়ে সে আগলে ধরেছে, আর চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ। বঙ্গভূমি বাংলা মায়ের গোটা শরীরে যেন পদ্ম অতসী অপরাজিতা এই সমস্ত ফুল দিয়ে যেন তার গোটা শরীরকে যে সে সুন্দর করে সাজিয়ে তুলেছে। সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে। আবার দেখো, এই বাংলা ভূমির একেবারে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর প্রবাহিত হয়েছে তোমরা জানো, এবং সেই বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ প্রত্যেক মুহূর্তে যেন বাংলা মায়ের চরণ দুখানি সুন্দর করে ধুয়ে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং সাগর যেন এই বাংলা মায়ের তার প্রত্যেকটি তরঙ্গে একটা করে এক ঢেউ উঠছে এবং একটা করে ঢেউ ভাঙছে, সেই প্রত্যেকটা তরঙ্গের মধ্যে যেন সে বাংলা মায়ের চরণ বন্দনা করছে, আর আমরা বাঙালি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে আমরা বসবাস করছি বলে আমরা যেন নিজেকে ধন্য মনে করছি। আচ্ছা সুদেশনা, বুঝতে পেরেছো?
1: না স্যার। স্যার, বাঞ্ছিত ভূমি বঙ্গে বলতে কি বোঝানো হয়েছে?
0: বাহ, সুন্দর কথা বলেছো। এখানে দেখো, বাঞ্ছিত ভূমি বলতে সেই বঙ্গভূমিকেই বলা হয়েছে। বাঞ্ছিত কথাটার মানে হচ্ছে অভিলাষ, ইচ্ছা প্রকাশ করা। সমগ্র পৃথিবীর মানুষ বাংলা রূপ রস সৌন্দর্য তার স্নেহ মমতা সুজলা সুফলা শস্য শ্যামলা তার প্রাকৃতিক সৌন্দর্য এগুলোকে উপভোগ করবার জন্য বাংলা ভূমিতে ছুটে আসে, এবং এই বাংলা ভূমিতে জন্মগ্রহণ করবার জন্য তাদের প্রাণ যেন সবসময় ব্যাকুল হয়ে ওঠে। আর আমরা বাঙালি না চাইতেই সেই বাংলা ভূমিতে বসবাস করতে পেরেছি, এই জন্যই বাংলা ভূমিকে বলা হয়েছে বাঞ্ছিত ভূমি, অর্থাৎ সবাই যে ভূমিতে বসবাস করবার ইচ্ছা প্রকাশ করে, এই জন্যই বাংলা ভূমিকে বলা হয়েছে বাঞ্ছিত ভূমি। বুঝতে পেরেছো এবার? আচ্ছা, এবার দেখো, এবার আমরা তার পরের প্যারাতে চলে যাচ্ছি। এখানে কি বলেছে, বঙ্গ প্রকৃতির যে প্রাকৃতিক সৌন্দর্য বা তার যে অরণ্য প্রকৃতি গভীর বন, একদিকে রয়েছে তার উত্তরে রয়েছে সুবিস্তৃত হিমালয় পর্বতমালা, একদিকে দক্ষিণ দিকে রয়েছে সুন্দরবনের ঘন বন, হ্যাঁ, তার যে শোভা বা তার যে ভয় ভীতি আমাদের মধ্যে কাজ করে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। দেখো কি বলেছে, বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি। অর্থাৎ তোমরা জানো যে বাংলাদেশে বাংলার অবিভক্ত বাংলার দক্ষিণ প্রান্তে কি রয়েছে, কোন অরণ্য রয়েছে?
1: সুন্দরবন।
0: হ্যাঁ, সুন্দরবন। আচ্ছা বলো তো, সুন্দরবন কি জন্য বিখ্যাত?
1: রয়্যাল বেঙ্গল টাইগার।
0: হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার। আবার দেখো, সেই সুন্দরবনের যে যারা অধিবাসী, সেই অধিবাসীদের প্রধান জীবিকা কি?
1: মৎস্য শিকার
0: এবং বনের থেকে মধু সংগ্রহ করা, তাই না? এই যে মৎস্য শিকার এবং মধু সংগ্রহ করতে গিয়ে প্রত্যেক মুহূর্তে তাদের বাঘেদের সঙ্গে লড়াই করতে হচ্ছে, প্রত্যেক মুহূর্তে জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা। তবু কি বাঙালিরা সেই বাঘের ভয় কখনো পিছিয়ে এসেছে?
1: না,
0: আসেনি। এই জন্য বলেছে, বাঘের সঙ্গে যুদ্ধ করে আমরা এখনো বেঁচে আছি, আমরা মরে যাইনি। আবার আমরা হেলায় নাগেরে খেলাই নাগেরই মাথায় নাচি। আচ্ছা, নাক মানে কি বলো তো সুইজি? হ্যাঁ, সাপ। বঙ্গভূমির যে অরণ্য প্রকৃতি তার যে ঘন জঙ্গল সর্বত্র সাপ আমরা দেখতে পাচ্ছি, তাই না? এবং যারা আমরা উত্তরবঙ্গে বিশেষ করে বসবাস করি, দেখো আমরাও কিন্তু প্রকৃতির বিভিন্ন হিংস্র জন্তু জানোয়ারের সঙ্গে প্রত্যেক মুহূর্তে আমাদেরও যুদ্ধ করতে হচ্ছে। দেখো আমাদের স্কুলটা হচ্ছে ঘোষপুকুর এই সমস্ত এলাকায়, এখানে চা বাগানে আমরা বারবার দেখতে পাচ্ছি চিতাবাঘ বেরিয়ে আসছে, তার সঙ্গে আমাদের লড়াই করতে হচ্ছে, বা কখনো বন থেকে হাতি বেরিয়ে আসছে তার সঙ্গে আমাদের লড়াই করতে হচ্ছে, সাপ তো আমরা যত্রতত্র দেখতে পাচ্ছি, আমাদের বাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে আমরা সাপ দেখতে পাচ্ছি। এই বিভিন্ন বিষধর সাপের আক্রমণে অনেকের হয়তো প্রাণও চলে যাচ্ছে, কিন্তু সেই বিষধর সাপের ভয়ে কি বাঙালিরা কখনো গুটিয়ে থেকেছে, চুপচাপ বসে থেকেছে? না, সেই সাপকে আমরা পোষ মানিয়েছি। শুধু পোষ মানিয়েছি তাই নয়, সেই সাপের মাথায় যেন আমরা নাচছি, তাই না? আবার দেখো পরের যে দুটো লাইন, সেই দুটো লাইনের মধ্যে বাঙালিদের যে অতীত ঐতিহ্য তার গৌরব, সেই গৌরব গাথা যেন বর্ণনা করা হয়েছে। কি বলেছে, আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে দশানঞ্জয় রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। আমাদের যে সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনী কার সঙ্গে যুদ্ধ করেছে? না, শ্রীরামচন্দ্রের প্রপিতামহ রঘুর সঙ্গে বাঙালি জাতি কৃতিত্বের সঙ্গে যুদ্ধ করেছে, এবং শুধু যুদ্ধ করেছে তাই নয়, এই যুদ্ধে জয়ী হয়েছে বাঙালিরা। আবার দেখো কিভাবে যুদ্ধ করেছে, না সজ্জিত চতুরঙ্গে। আচ্ছা চতুরঙ্গ মানে তোমরা জানো, চতুরঙ্গ বলতে কি বোঝো? আর চতুরঙ্গ কথাটির অর্থ হচ্ছে এখন দেখো যে বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ যুদ্ধ হচ্ছে, সেখানে বোমা বন্দুক এই সব ক্ষেপণাস্ত্র এই সমস্ত দিয়ে যুদ্ধ হচ্ছে। আগে কি এই সমস্ত জিনিস ছিল বলো তোমরা?
2: না,
0: এগুলো ছিল না। আগে কিভাবে যুদ্ধ হতো? না, আগে কেউ হাতির পিঠে যুদ্ধ করতো, কেউ ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করতে যেত, কেউ রথে চড়ে যুদ্ধ করতো, আবার কেউ পায়ে হেঁটে যুদ্ধ করতে যেত। এই যে চার ধরনের সৈন্য, হস্তি বাহিনী, অশ্বারোহী, রথারোহী এবং পদাতিক, এই চার ধরনের বাহিনীকে একসঙ্গে বলা হয় চতুরঙ্গ। তাহলে চতুরঙ্গ কথাটির অর্থ বুঝতে পারলে?
2: হ্যাঁ স্যার।
0: চতুরঙ্গ কথাটির অর্থ হচ্ছে তাহলে চার ধরনের বাহিনীর একত্র সমাবেশ। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা কোরিয়া জয় সিংহল নামে রেখে গেছে নিঃশৌর্যের পরিচয়। আমাদের ঘরের ছেলে বিজয় সিংহ, এই বিজয় সিংহ সম্বন্ধে যদি একটু বলি, হ্যাঁ, এই বিজয় সিংহ এক সময়ে ভারত মহাসাগর পাড়ি দিয়ে তিনি সিংহ অর্থাৎ লঙ্কা ভূমিতে উপস্থিত হয়েছিলেন এবং ধীরে ধীরে সেখানে তিনি অনেক সৈন্য সামন্ত আস্তে আস্তে সংগ্রহ করে সেই লঙ্কার রাজাদের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল। এবং শুধু যুদ্ধ নয়, সেই যুদ্ধে তিনি গৌরবের সঙ্গে বিজয়ী হয়েছিলেন এবং নিজের নাম অনুসারে সেই দেশের নাম রেখেছিলেন সিংহল। অর্থাৎ এই যে বিজয় সিংহের সিংহল অভিযান এবং সিংহল শ্রীলঙ্কাকে জয় করে নিজের নামে সিংহল রাষ্ট্রের নাম রাখা, এটাতে কিন্তু বাংলা বাঙালিদের যে গৌরব, তাদের যে অতীত ঐতিহ্য, সেই কথাই কিন্তু ইঙ্গিত করছে। আবার দেখো, এক হাতে মোরা মগেরে রুখেছি মোগলের, আর হাতে চাঁদ প্রতাপের হুকুমে ঘটিতে হয়েছে দিল্লিনাতে। আমরা বাঙালিরা বিভিন্ন সময়ে আমাদের এই বাংলাদেশে বিভিন্ন অত্যাচারী শাসক, বিভিন্ন লুণ্ঠনকারী শাসকেরা বিভিন্ন সময় এসেছিলেন এবং আমাদের বাংলাকে সুজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গভূমির উপরে তাদের অত্যাচার চালিয়েছেন, লুণ্ঠন চালিয়েছেন। কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে কিন্তু প্রতিহতও করেছি। যেমন তাদের মধ্যে একটি শক্তি হচ্ছে মগ। এই মগরা কারা? না, মগরা হচ্ছেন মূলত আরাকানের অধিবাসী। এরা হচ্ছে একটা দুর্ধর্ষ জাতি, লুণ্ঠন লুটতরাস এই সমস্তই তাদের কাজ। হ্যাঁ, এরা বিশেষ করে বাংলাদেশের অবিভক্ত বাংলার খুলনা, নোয়াখালী, সুন্দরবন এই এলাকায় তারা জলপথে আসতেন এবং লুটপাট করতেন, একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছিলেন। অর্থাৎ এই মগদেরকে কিন্তু আমরা শক্ত হাতে মোকাবিলা করতে পেরেছি। আবার মোগলরা, যারা সেই সময়, তোমরা যেন মুঘল সাম্রাজ্যের কথা পড়েছ, বাবর থেকে আকবর থেকে শুরু করে একদম আওরঙ্গজেব পর্যন্ত তাদের কথা তোমরা পড়েছ, মুঘল সম্রাট দীর্ঘকাল ধরে মুঘল সম্রাটরা দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। আমাদের সেই সময়কার চাঁদ রায় এবং প্রতাপ রায়, এরা বাংলার বারো ভূঁইয়াদের নাম শুনেছ তোমরা?
2: হ্যাঁ স্যার।
0: সেই চাঁদ রায় এবং প্রতাপ রায় বিখ্যাত বারো ভূঁইয়াদের মধ্যে অন্যতম। এবং চাঁদ রায়ের ভাই হচ্ছে তোমার কেদার রায়। চাঁদ রায় ঢাকা জেলার বিক্রমপুর পরগনা অঞ্চলে রাজত্ব করতেন। তিনি অত্যন্ত স্বাধীনচেতা মানুষ ছিলেন। দিল্লির মোগল সম্রাটদের অধীনতা স্বীকার করতে তিনি কোনো মতেই রাজি হননি এবং তার সময় তিনি স্বাধীনভাবে রাজত্ব করতে পেরেছিলেন। একচ্ছত্র দিল্লির সম্রাটকেও তারা প্রতিহত করতে পেরেছিলেন। এবং আরেকজনের কথা যদি বলা যায় ইস প্রসঙ্গেই, প্রতাপ রায়, তিনিও কিন্তু বাংলা বারো ভূঁইয়াদের অন্যতম ছিলেন। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় তিনি যশোর, খুলনা এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে শাসন করতেন। মুঘল সম্রাটদের বশ্যতা তিনি কিন্তু স্বীকার করেননি। অর্থাৎ এই যে স্বাধীনচেতা মনোভাব, হ্যাঁ, মুঘল প্রবল পরাক্রমশালী মুঘল সম্রাটদের অধীনতা স্বীকার না করা, এর মধ্যেও কিন্তু বাঙালিদের শৌর্য বীর্য এবং তাদের যে পরাক্রম, সেই পরাক্রমের কথা কিন্তু তারা রচনা করেছিলেন। এই অর্থে আমরা বাঙালিরা তাদেরকে নিয়ে অত্যন্ত গর্ববোধ করতে পারি, তাই কি না বলো? আমাদের পূর্বপুরুষরা এত বড় বড় কাজ করেছেন, তার উত্তরসূরি হিসাবে আমরা নিশ্চয়ই গর্ববোধ করতে পারি। এবার দেখো, আচ্ছা এই জায়গাটা তো তোমরা বুঝতে পেরেছো তো?
2: না স্যার।
0: কোন জায়গাটি বলো, বুঝতে পারোনি?
2: স্যার, এখানে দিল্লিনাথ বলতে কাদের কথা বলা হয়েছে?
0: হ্যাঁ, দিল্লিনাথ বলতে যে সময় বাংলাতে বারো ভূঁইয়াদের শাসন চলছে, সেই সময় দিল্লির যারা অধীশ্বর ছিলেন, বিশেষ করে সেই সময় আকবর এবং জাহাঙ্গীর মুঘল সম্রাট, তাদের রাজত্ব চলছিল, তাদের কথাই বলা হয়েছে। অর্থাৎ সেই দিল্লিনাথেরই অধীনতা কিন্তু স্বীকার করতে চাননি বারো ভূঁইয়াদের অন্যতম রাজা চাঁদ রায় এবং প্রতাপ রায়। বুঝতে পেরেছো দিল্লিনাথ বলতে?
2: হ্যাঁ স্যার।
0: আচ্ছা এবার দেখো, তারপরের প্যারাতে আমরা চলে যাচ্ছি। কি বলেছে এই প্যারাতে? জ্ঞানের নিধান আদি বিদ্যান কপিল সাংখ্যকার। জ্ঞানের নিধান, আচ্ছা নিধান কথাটির অর্থ কি জানো তোমরা?
1: আধার।
0: হ্যাঁ, নিধান কথাটার মানে হচ্ছে আধার, অর্থাৎ যেখানে কোনো কিছু রাখা হয়। এখানে কিসের আধার? না, জ্ঞানের আধার। এবং আদিবিদ্যান, আদিবিদ্যান মানে অত্যন্ত প্রাচীনকালে, সেই পুরাকালে, ঠিক আছে, কপিল সাংখ্যকার, কপিল সাংখ্যকার। অর্থাৎ কপিল বলতে এখানে ওই কপিল মুনির কথা বলা হয়েছে, এবং এই কপিল মুনি তিনি সাংখ্য দর্শন রচনা করেছিলেন। সাংখ্য দর্শনের মধ্যে কী আছে না, এই যে বেদ আমাদের, সেই বেদের যে ব্যাখ্যা, সেই বেদের ব্যাখ্যা কিন্তু সাংখ্য, এই সাংখ্য দর্শনের মধ্যে খুব সুন্দরভাবে তিনি সেখানে ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, এবং আমাদের ছয় ধরনের দর্শনের কথা বলা হয়েছে পুরাণে, তার মধ্যে সাংখ্য দর্শন, ন্যায় দর্শন, যোগ দর্শন, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত, এই ছয় ধরনের দর্শনের কথা বলা হয়েছে।
2: এখানে কপিল মুনিকে আদিবিদ্যান বলা হয়েছে কেন?
0: আদিবিদ্যান বলা হয়েছে অত্যন্ত পুরাতনকালে, অর্থাৎ প্রথম দিকে তিনি বিদ্যান অর্থাৎ পণ্ডিত ব্যক্তি ছিলেন বলে। আদি কথাটির অর্থ কি বলতো? আদি মানে একেবারে পুরাতন, প্রাচীন, বুঝতে পেরেছো? এই জন্যই তাকে আদিবিদ্যান বলা হয়েছে। এবং বিদ্যান মানে তো তোমরা জানোই, বিদ্যান মানে অত্যন্ত পণ্ডিত লোক। হ্যাঁ, এবং কি করেছেন? জ্ঞানের নিধান আদিবিদ্যান কপিল সাংখ্যকার, এই বাংলার মাটিতে গাতিল সূত্রে হীরক হার। হীরক হার, হীরা, হীরার তৈরি হার যেরকম অত্যন্ত মূল্যবান, সেরকম করে সাংখ্য দর্শন রচনা করে তিনি যেন সেরকম একটি মহামূল্যবান কাজ করেছেন, সেরকম একটি সুন্দর কাজ তিনি আমাদের উপহার দিয়েছেন। এই জন্যই বলা হয়েছে যে এই বাংলার মাটিতে গাতিল, গাথিল সূত্রে, সুতো দিয়ে যেন হীরার হার তো গেঁথেছেন তিনি সাংখ্য দর্শন রচনা করার মধ্য দিয়ে। আবার দেখো, বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর। বাঙালি অতীশ, বাঙালি অতীশ মানে এখানে অতীশ দীপঙ্করের কথা বলা হয়েছে। অতীশ দীপঙ্করের নাম শুনেছো তোমরা?
1: হ্যাঁ স্যার।
0: অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান 980 খ্রিস্টাব্দে ঢাকার কাছে বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, তিনি একজন বৌদ্ধ মহাযান সম্প্রদায়ের ভিক্ষু ছিলেন। তিব্বতী ভাষায় তিনি অনেক মূল্যবান গ্রন্থ রচনা করেছিলেন। তিনি বিক্রমশীল বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ ছিলেন। তিব্বতের রাজাদের অনুরোধে তিনি তিব্বত ভ্রমণ করেছিলেন, এবং সেখানে শুধু ভ্রমণ করা নয়, সেখানে তিনি বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসারের কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। এই বাঙালি অতীশ, তিনিও তো একজন বাঙালি ছিলেন, তাহলে বাঙালি হিসাবে আমাদের গর্ববোধ করবার কথা কি না বলো? হ্যাঁ, তাহলে সেই কবে সেই অতীশ দীপঙ্কর, সেই মানে যে তুষারাবৃত ভয়ঙ্কর হিমালয় সহজ পথে সহজে যাওয়া যায় না, সেই দুর্গম গিরি অতিক্রম করে তিব্বতে পৌঁছে গিয়েছিলেন, এবং শুধু পৌঁছনো নয়, জ্বালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। সেখানে কিসের দ্বীপ জ্বেলেছিলেন? না জ্ঞানের দ্বীপ, জ্ঞানের আলো তিনি জ্বেলেছিলেন। কোথায় জ্বেলেছিলেন? না সেই তিব্বতের মানুষদের মধ্যে তিনি জ্ঞানের আলো তিনি বিস্তার করেছিলেন। এবারে দেখো, কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাতন করি, বাঙালির ছেড়ে ফিরে এলো দেশে যশের মুকুট পরি। প্রত্যেকটাই লাইনের, এই কবিতার প্রত্যেকটি লাইনের মধ্যেই বাঙালিদের এই বিজয়গাথা, বাঙালিদের গৌরব, বাঙালিদের ঐতিহ্যের কথাই কিন্তু বারবার করে বলা হয়েছে। এখানে আরও একজন বাঙালির কথা বলা হলো, কিশোর বয়সে, অত্যন্ত কম বয়সে, এখানে বলা হয়েছে তোমার শ্রী চৈতন্যদেবের সমসাময়িক রঘুনাথ মিশ্র বলে একজন ছিলেন। এই রঘুনাথ মিশ্রও কিন্তু অত্যন্ত পণ্ডিত ব্যক্তি ছিলেন। রঘুনাথ মিশ্র সেই সময় মিথিলার আর একজন নৈয়ায়িক ছিলেন, পক্ষধর মিশ্র। পক্ষধর মিশ্র অত্যন্ত ন্যায়শাস্ত্রে অত্যন্ত পণ্ডিত ছিলেন, এবং তর্কবিদ্যায় কেউ তাকে হারাতে পারত না। এই পক্ষধর মিশ্রকে আমাদের অত্যন্ত কম বয়সে রঘুনাথ মিশ্র তর্কযুদ্ধে পরাজিত করেছিলেন। এবং শুধু পরাজিত করাই নয়, পক্ষধর মিশ্রের যে অহংকার, তার যে একটা প্রবল একটা অহংকার, সেই অহংকারকে চূর্ণ করেছিলেন। হ্যাঁ, এবং পণ্ডিত পক্ষধর মিশ্রকে তর্কে পরাজিত করে তার অহংকারকে ধুলায় মিশিয়ে দেওয়াকেই এখানে পক্ষধরের পক্ষ সাতন বলা হয়েছে। পক্ষ সাতন মানে না তার পাখনা যেন কেটে দেওয়া হয়েছে, তাই না? কিসের পাখা? না তার অহংকারের পাখা। হ্যাঁ, কে এটা করেছে? পক্ষ সাতন কে করলো? রঘুনাথ মিশ্র, তাই না? কার পক্ষ সাতন করলো?
2: পক্ষধরের।
0: তাহলে কি হলো, আমরা এখানে আরও এক বাঙালির কথা বললাম, পক্ষধর মিশ্রের পক্ষ সাধন করেছিলেন রঘুনাথ মিশ্রের কথা বলা হলো, তোমরা শুনলে। এবারে দেখো, বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি। বারবার কিন্তু এই বাংলা কবিতার মধ্যে, আমরা এই কবিতার মধ্যে বাঙালিদেরই বিজয় গাথা বলা, এখানে কি অন্য কারো কথা বলা হয়েছে বলো?
1: না,
0: শুধু বাঙালিদের গৌরব তার বিজয় গাথার কথাই কিন্তু এই কবিতায় বারবার করে এসেছে। বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি। যশ মানে কি? যশ মানে খ্যাতি, গৌরব। কিসের মুকুট পরে এসেছে? না যশের গৌরব, বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে, করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকনদে। এখানে দেখো বাংলার রবি, রবি মানে কে?
2: সূর্য।
0: সূর্য আবার আর এক রবি হচ্ছে

0: এই কথাটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে কবি জয়দেবের তার যে কাব্য সাধনা, তার যে গীতগোবিন্দ কাব্য, তার যে শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে কিন্তু কবি এই কথাগুলি বললেন। আবার দেখো পরের স্তবকে যদি আমরা যাই, এই স্তবকেও কিন্তু বাঙালিরা যে শিল্প কলা বিভিন্ন ধরনের স্থাপত্য নির্মাণ এই সমস্ত ক্ষেত্রেও বাঙালিরা যে পিছিয়েও ছিল না, শিল্প স্থাপত্য চিত্রকলার ক্ষেত্রেও বাঙালিরা যে যথেষ্ট গৌরবের পরিচয় দিয়েছিল, এই পরের স্তবকে কিন্তু আমরা সেটা দেখতে পাবো। কি বলেছে এখানে দেখো, স্থপতি মোদের স্থাপনা করেছে বর ভূধরের কীর্তি। আমাদের স্থপতি কি করেছে না স্থাপনা করেছে, অর্থাৎ তৈর সৃষ্টি করেছে, কি সৃষ্টি করেছে, বর ভূধরের যে ভিত্তি সেটা স্থাপন করেছে। তোমরা বরভূধর সম্বন্ধে তোমরা জানো কিছু? আচ্ছা, এখানে বরভূধর বলতে বলা হয়েছে অষ্টম নবম শতকে দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়াতে যে শৈলেন্দ্র বংশের রাজারা, সেই রাজাদের আমলে বরভূধরের বৌদ্ধস্তূপটি কিন্তু নির্মিত হয়েছিল। অর্থাৎ এই যে বৌদ্ধস্তূপটি নির্মিত হলো, তার যে কারুকার্য, সেই কারুকার্য সৃষ্টিতে, তার যে শিল্পকলা, সেই শিল্পকলা সৃষ্টিতে বাঙালিদের যে গৌরব, তাদের যে ঐতিহ্য, তাদের যে নৈপুণ্যতা, সেই নৈপুণ্যতার কথাই কিন্তু এখানে সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে। এবং দেখো শ্যাম কম্বোজে ওঙ্কার ধাম। ওঙ্কার ধাম কি? ওঙ্কার ধাম হচ্ছে এখানে অক্ষরধাম বা ওঙ্কার ধাম এর যে বিষ্ণু মন্দির, সেই বিষ্ণু মন্দিরের কথা বলা হয়েছে। এটাও কিন্তু দ্বাদশ শতকে যে কম্বোজে দ্বিতীয় সূর্যসেন বংশের রাজত্বকালে এটা কিন্তু তৈরি হয়েছিল। এবং এই দুটি মন্দিরেই পাল ও সেন যুগের স্থাপত্যকলা অত্যন্ত একটা ইতিবাচক দিক, তারা স্থাপত্যকলা এবং চিত্রকলার দিক থেকে কতটা উন্নত ছিল সেই দিকের কিন্তু দিকে আমাদের ইঙ্গিত করেছে। আবার দেখো ধ্যানের ধ্যানে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর। কারা ভাস্কর? না বিটপাল এবং ধীমান, পাল যুগের অত্যন্ত দুজন বিখ্যাত চিত্রকর। হ্যাঁ, ধীমান এবং বিটপাল, তাদের নাম শুনেছ? হ্যাঁ, তারা তাদের স্থাপত্যের মধ্য দিয়ে, চিত্রকলার মধ্য দিয়ে তাদের জন্য কীর্তিকে অবিনশ্বর করে রেখেছে। অবিনশ্বর কথাটির অর্থ হচ্ছে যা নশ্বর নয়, যা অত্যন্ত চিরকাল ধরে যেটা থেকে যায়। আচ্ছা, আবার দেখো তারপরের লাইনগুলোতে কি বলেছে, আমাদেরই পর আমাদেরই কোনো সুপটু পটুয়া লীলায়িত তুলিকায় আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায়। তোমরা অজন্তা ইলোরার গুহা চিত্রের নাম শুনেছ? আমাদের এই পূর্বপুরুষেরা যেন সেই অজন্তা এবং ইলোরার যে গুহাচিত্র, সেই গুহাচিত্র নির্মাণেও তারা যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর তাহলে আমরা আজকে এখানেই শেষ করলাম। হ্যাঁ, আগামীতে আবার আগামী ক্লাসে আমরা আলোচনা করবো কবিতার বাকি অংশটুকু। তোমরা ভালো থাকবে, সবাই তোমরা ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।
1: থ্যাংক ইউ স্যার।
2: এতক্ষণ শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজকের বিষয় ছিল বাংলা নবম শ্রেণীর। পাঠদান করলেন শিক্ষক মধুসূদন বিশ্বাস এবং সঙ্গে ছিলেন ছাত্রী সুদেশনা বিশ্বাস এবং সুইটি রায় মণ্ডল, আমবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে অনুষ্ঠান কথায় সুরে। আপনাদের প্রিয় দ্বিপ্রাহরিক অনুষ্ঠান কথায় সুরে নিয়ে আজ আমি হাজির হয়েছি। কথা হবে, তার সাথে হবে গান, এবং তার সাথে থাকবে আরও অনেক নানা রকম আলোচনা এবং আড্ডা। এই যে জ্যৈষ্ঠ মাসে আমরা এসে পৌঁছেছি, জ্যৈষ্ঠ মাস বাংলাশনে দ্বিতীয় এবং গ্রীষ্মের কিন্তু শেষ মাস, অর্থাৎ কোথাও যেন বলছে যে তীব্র গরমের যে একটি উষ্ণতম এই যে তাপ তপ্ততা রয়েছে, তা কিন্তু আমরা প্রায় শেষের মুহূর্তে এসে বৃষ্টিকে স্বাগত জানাতে চলেছি। সেই যে জ্যৈষ্ঠ মাস, এই যে জ্যৈষ্ঠ মাসের সূচনা হয়েছে, আর এই একটি মাস আমাদের ভীষণ বলা হয়ে থাকে মধুমাস, অর্থাৎ রসালো ফল মূল এই সকল কিছুর বিশাল আয়োজন। সব কিছু নিয়ে আম জাম কাঁঠাল লিচু আনারসের মতো সুস্বাদু ফল রসালো ফলের সমাহার ঘটে থাকে এই মাসে। আর জ্যৈষ্ঠ মাসে প্রধানত এই যে গ্রীষ্মকালে, এই জ্যৈষ্ঠ মাসের নাম করা হয়েছিল কিন্তু জ্যৈষ্ঠা নক্ষত্রের নাম অনুসারে। আর এই সময় অনেক রকম আমাদের যে বাংলা ধর্মের অনেক রকম উৎসব আয়োজন অনুষ্ঠান হয়ে থাকে, আর এই বৈশাখে আমরা বিভিন্ন রকমভাবে উদযাপন করি। অনেক রকম ছোট ছোট আমাদের ঘরোয়া নিয়ম আচার এবং অনুষ্ঠান, আর তার সাথেই বলা চলে যে এই যে এই সময়ে আমরা উদযাপন করি কাজী নজরুল ইসলামের জন্মদিনও। বৈশাখে আমরা রবীন্দ্রনাথকে পেয়েছিলাম এবং জ্যৈষ্ঠ মাসে আমরা পেয়েছি নজরুলকে। এই বিদ্রোহী কবি দুখু মিয়া, তার রয়েছে অসম্ভব প্রচুর রকমের সম্ভার, এমন অনেক সম্ভার রয়েছে যা আমরা সংগ্রহ করে আঁকতে হয়তো বা পারিনি, কিন্তু যা পেরেছি তাতে তিনি তার নিজস্ব স্বকীয়তাতে মহিমায় এক অনন্য ভূমিকায় রয়েছেন। এই সময় সর্বত্র আমরা দেখে থাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আপামর বাঙালি ভেসে থাকে রবীন্দ্র নজরুল সন্ধ্যা যাপনে। বিভিন্ন রকম নাচ গান অনুষ্ঠান আবৃত্তি নাটক বিভিন্ন রকম শিল্প চর্চায় আমরা মেতে থাকি। আরও কথা হবে এবং আরও অনেক রকম আলোচনা হবে, তবে কথায় সুরে অনুষ্ঠানে এই মুহূর্তে আজকে আমরা প্রথম গানটি শুনে নিই।

কথায় সুরে অনুষ্ঠানে আজকে যে প্রথম গানটি শুনলাম তা আমাদের গুরুদেবের গান। আর এই গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, ছায়াছবির নাম দাদার কীর্তি। এই যে আমরা কথা বলছিলাম রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী নিয়ে, এই সময়টায় সর্বত্রই কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম সংস্থার তরফ থেকে আমরা উদযাপন করে থাকি রবীন্দ্র নজরুল সন্ধ্যা, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। আসলে রবীন্দ্রনাথের জন্মদিবস পেরিয়ে আসার পরে আমরা এগিয়ে যাই কিন্তু গুটি গুটি পায় নজরুলের জন্মজয়ন্তীতে। এবং এই বিদ্রোহী কবি এত সম্ভার রেখে গেছেন, যদিও তিনি রবীন্দ্র সমসাময়িক, তারপরেও তিনি রচনা করেছেন একেবারেই নিজস্ব ভিন্নতার এবং নিজের এক ধারার লেখনী যার মাত্রা একদম ভিন্নতম। কিন্তু তার সাথে তিনি বিবিধের মাঝে দেখো মিলন মহান এই কথাটিও কিন্তু বুঝিয়ে দিয়েছেন। কারণ যখন কবি কাজী নজরুল ইসলাম রচনা করছেন অদ্ভুত সুন্দর রাধাকৃষ্ণের প্রেমলীলা, কখনো তিনি কীর্তন রচনা করছেন এই যে রাধা কৃষ্ণের অপূর্ব প্রেমকে বিশ্বময় ছড়িয়ে দেওয়া, এই অদ্ভুত সুন্দর কীর্তনের মধ্যে দিয়ে, অদ্ভুত সুন্দর শ্যামা সঙ্গীতের মধ্যে দিয়ে, তখন কিন্তু সত্যিই বলতে হয় যে কাজী নজরুল ইসলাম আমাদেরকে শিখিয়েছেন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। এবার কথায় সুরে অনুষ্ঠানে এগিয়ে যাচ্ছি আবারও পরের গানে, শুনে নিন আরেকটি সুন্দর গান শ্রোতা বন্ধুরা আপনাদের জন্য।

0: এবার মরুর সঙ্গে কি মিলিয়েছি বলতো?
1: কি গরু?
0: সে তো তুই রে। শোন,

শুনলেন দাদার কীর্তি ছায়াছবি থেকে এই সুন্দর গানটি। গানটি গেয়েছেন মান্না দে। কথা হচ্ছিল জ্যৈষ্ঠ মাস নিয়ে, তাছাড়া আজকের এই দিনের বিশেষত্ব নিয়েও। আজকের এই দিনটি প্রত্যেকটি দিনই যেমন বিশেষত্ব বহন করে কিছু না কিছুর, তেমন কিন্তু আজকের দিনটিও ব্যতিক্রম নয়। আজকে বার্টন্ড রাসেল, আমরা যার নাম জানি একজন দার্শনিক হিসেবে, একজন ইংরেজি বিজ্ঞানী হিসেবে এবং লেখক সাহিত্যে নোবেল বিজয়ী হিসেবে, সেই বার্টন্ড রাসেল জন্মগ্রহণ করেছিলেন 1872 সালের আজকের এই দিনেই। এছাড়া ফ্র্যাঙ্ক ক্যাফকা, ইতালীয় আমেরিকান চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং লেখক, তিনিও 1897 সালে আজকের এই দিনেই জন্মগ্রহণ করেন। প্রশান্ত কুমার পাল, তিনি রচনা করেছিলেন রবীন্দ্র জীবনী, সেই জন্য তিনি বিখ্যাত রবীন্দ্র জীবনীকার, তারও আজকে জন্মদিন। এই যে সকল যেমন জন্ম যেমন চিরন্তন সত্য, তার সাথে ঘটে অবশ্যই বিয়োগ অর্থাৎ মৃত্যু। আজ এমন কিছু মানুষও রয়েছেন যারা বিশেষত্ব এবং বিশেষভাবে সমাজে বিশেষ কিছু স্থানের অধিকারী, কিন্তু তারা আজকের এই দিনেই বিদায় নিয়েছিলেন পৃথিবীর এই মায়া কাটিয়ে। তাদের মধ্যে যারা ভীষণ রকমভাবে স্মরণীয় এবং বরণীয়, তাদের কথা আজকে আমরা স্মরণ করে নিচ্ছি। যেমন 1886 সালের আজকের এই দিনেই অক্ষয় কুমার দত্ত, বাংলা সাহিত্যে যিনি প্রাবন্ধিক এবং সাহিত্যকার, তার মৃত্যু হয়েছিল। এছাড়া রয়েছে চারণ কবি মুকুন্দ দাস, আমরা সবাই তাকে ভীষণ রকমভাবে চিনি অর্থাৎ তার রচনা জানি। স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী বিপ্লবাত্মক গান এবং নাটক রচনা করে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। তাছাড়া রয়েছেন 1943 সালের আজকের এই দিনেরই বিদায় নিয়েছিলেন পৃথিবী থেকে নীলরতন সরকার, প্রখ্যাত বাঙালি চিকিৎসক এবং শিক্ষাবিদ। নলিনীকান্ত সরকার, বাঙালি সাহিত্যিক, সাংবাদিক, কবি, গায়ক, সাহিত্য বোদ্ধা এবং ছন্দশ্রী, আমরা তার লেখা সকলেই পড়েছি। 1984 সালের আজকের এই দিনে অর্থাৎ 18ই মে তিনিও দেহত্যাগ করেন। রিমা লাগু, আমরা কিন্তু তাকে ভীষণ রকমভাবে দূরদর্শনের পর্দায় বা সেই সময়ের বিভিন্ন রকম শিল্পে, সংস্কৃতিতে, মারাঠি মঞ্চে, হিন্দি মঞ্চে এবং চলচ্চিত্র জগতে অভিনেত্রী হিসেবে কাজ করতে দেখেছি। তিনি কিন্তু 2017 সালের আজকের এই দিনেই এই পৃথিবীর মায়া কাটিয়ে বিদায় নিয়েছিলেন। এবারও ফিরি আমরা গানে। এবারের গানটি শুনুন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছায়াছবি আবারও সেই দাদার কীর্তি।

তাহলে শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন সুন্দর সুন্দর কিছু গান ছায়াছবি দাদার কীর্তি থেকে। এবারের গানটিও তাই, গিয়েছিলেন আরতি মুখোপাধ্যায় এবং সুর দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। আমরা কথা বলছিলাম আজকে শুরুতেই, এই যে গ্রীষ্মকাল, যার মধ্যে রয়েছে প্রায় শেষ গ্রীষ্মকাল, এক মাস আমরা পেরিয়ে এসেছি, আরেকটি মাস রয়েছে, তার মধ্যে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। এবং আজকেও সকালবেলা যখন আমি এসেছি, রাস্তা দিয়ে বেরিয়েছি, তখনও দেখি ছোট ছোট সুন্দর বৃষ্টির ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছে। এবং অবশ্যই এমন সুন্দর বৃষ্টি দিনের বেলা কোথাও কাজে ব্যাঘাত ঘটায় ঠিকই, কিন্তু মনকে আনমনা করে তোলে হঠাৎই। জ্যৈষ্ঠের আসলে প্রধান বৈশিষ্ট্যই কিন্তু প্রচণ্ড গরম। এই সময় সূর্যের যে প্রখর তাপ, তাতে কিন্তু প্রকৃতি রুক্ষ হয়ে ওঠে, খাল বিল নদী নালা শুকিয়ে যায়, ফেটে চৌচির হয়ে যায় মাঠঘাট। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় প্রচণ্ড গুমোট গরম হয়, প্রাণীকুল কিন্তু অতিষ্ঠ হয়ে ওঠে বটেই। তবে জ্যৈষ্ঠ এই যে গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তির একেবারে শেষ পর্যায়ে, কারণ এর সাথেই চলে আসে কোথাও বৃষ্টির ওই যে বললাম স্নিগ্ধতা। জ্যৈষ্ঠ মাসকে মধুমাস বলা হয়। আসলে চৈত্র মাসকে মধুমাস বলা হলেও জ্যৈষ্ঠর সাথে ওই নামটি কোনো না কোনোভাবে জুড়ে গিয়েছে, কারণ এই সময়ের সেই শুরুতেই বলেছিলাম বিভিন্ন রকম রসালো ফলের সম্ভার। এছাড়া এই সময় আমাদের আপামর বাঙালির ঘরে ঘরে বিভিন্ন রকম আচার অনুষ্ঠান হয়ে থাকে, তাদের মধ্যে অবশ্যই গঙ্গা পুজো, জয়মঙ্গলব্রত পুজো, এছাড়া জামাই ষষ্ঠী, এই সকল কিছু কিন্তু উদযাপন হয়ে থাকে। আর তার মধ্যে থাকে বিভিন্ন রকম ফল মূল মিষ্টি খাওয়ার দাওয়ারের প্রচুর রকম সম্ভার। আসলে জ্যৈষ্ঠ মাস তার প্রচণ্ড রুদ্র রূপ এবং ফলের মধুর স্বাদ, এই সকল কিছুর কিন্তু একটা মেলবন্ধন সৃষ্টি করে আর হয়ে ওঠে এক অনন্য ঋতু অন্য সকল ঋতুদের মধ্যে। খরতাপ যেমন প্রকৃতিকে ধ্বংস করতে পারে, শুষ্ক করতে পারে, ঠিক তেমনই যে ফলের একটা মৌমৌ গন্ধ রয়েছে এবং বৃষ্টির যে আগমনের বার্তা রয়েছে, তাতে কিন্তু আমাদের জীবনকে এই গ্রীষ্মের মাস আমাদের এক অনন্য বার্তা দিয়ে যায়। এবং এই জ্যৈষ্ঠের রূপ আমাদের লোক সংস্কৃতি এবং সাহিত্যেও গভীরভাবে মিশে যায়। ফিরছি আবারও গানে। এবারের গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর।

0: শুনলেন অনুসন্ধান ছায়াছবি থেকে এই সুন্দর গানটি কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে। সুর দিয়েছেন আরটি বর্মণ। এবার আমরা জানিয়ে দিচ্ছি আজকের আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর প্রাপ্ত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং সিকিমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সিকিমের কিছু স্থানে হালকা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। শুনলেন আজকের আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি।
1: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
2: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
1: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
2: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
1: डायल कीजिए 8700014242।
2: नंबर एक बार फिर नोट करें 8700014242।
0: কথায় সুরে অনুষ্ঠানে বাংলা গানের পর্ব পেরিয়ে এবার আমরা এগিয়ে যাব হিন্দি ছায়াছবির গানের পর্বে। শুনব আরও অনেক ভালো ভালো গান এবং কথা হবে আরও অনেক। এই মুহূর্তে হিন্দি ছায়াছবির গানে প্রথম গানটি শুনে নেওয়ার পালা কুণাল গাঞ্জাওয়ালার কণ্ঠে।

আহিস্তা আহিস্তা ছায়াছবি থেকে শুনলেন কুণাল গাঞ্জাওয়ালার কণ্ঠে এই গানটি। এবার জানিয়ে দেওয়া হচ্ছে আজকের অর্থাৎ 18ই মে সোমবার শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। প্রধান ধীরগতির ও নির্মাণাধীন চলমান এলাকা দার্জিলিং মোড় ক্রসিং মোড়ে উন্নয়নমূলক কাজ চলছে। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা। সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। রাস্তার অংশজুড়ে মেরামতি ও উন্নয়নের কাজ চলছে। ধীরে গাড়ি চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH10 অর্থাৎ শালুগাড়ায় সড়ক নির্মাণের কাজ চলছে। গতি কম রাখুন এবং অন্যান্য গাড়ি থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজ অর্থাৎ তিস্তা ক্যানেল মোড়ে নতুন সেতু নির্মাণের কারণে ব্রিজটি বন্ধ রয়েছে। বেলাকোপা শিলিগুড়ি এবং আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন আজকের ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি। ফিরছি আবারও আমরা কথায় সুরে, এবং আমরা কথায় সুরেতে এই মুহূর্তে রয়েছি হিন্দি গানের পর্বে। হিন্দি গানের পর্বে এবার আমরা শুনব সোনু নিগম এবং শুনে নেব এখন একটি সোনু নিগম এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে গান।

হিমেশ রেশমিয়ার সুরে এবং সোনু নিগম আর অলকা ইয়াগনিকের কণ্ঠে শুনলেন আজকের এই গানটি। ছায়াছবির নাম মিলেঙ্গে মিলেঙ্গে। কথায় সুরে অনুষ্ঠানের আমরা মোটামুটি মাঝে এসে পৌঁছেছি। কথা হচ্ছে, গান হচ্ছে, এবং তার সাথে কথা হচ্ছে অবশ্যই রবীন্দ্র নজরুল সন্ধ্যার। এবং এই যে এই সময়টা আপামর বাঙালি এক অদ্ভুতভাবে এক সাংস্কৃতিক আবহে তার যাপন কাটায়। কোথাও সুন্দরভাবে রবীন্দ্রিক সন্ধ্যা, কোথাও আবার নজরুলগীতি, সবে মিলে যে এত সুন্দর এক পরিবেশ তৈরি হয়, সত্যিই যেন আমাদের মনের এই যে গ্রীষ্মের দাবদাহ, এই যে রুদ্রতা গ্রীষ্মের, এই সকল কিছুকে আমরা ভুলে মেতে উঠি কখনো সঙ্গীতে, কখনো কাব্যে, কখনো সাহিত্যে। কথায় শুরুতেও ঠিক তেমনই কথা হচ্ছে। তার মাঝে শুনে নেব আরও একটি গান। এবারের গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর, ছায়াছবির নাম দিলসে।

কথা হচ্ছিল শিল্প সংস্কৃতি নিয়ে, সঙ্গীত নিয়ে, রবীন্দ্র জন্মজয়ন্তী নিয়ে, নজরুল জন্মজয়ন্তী নিয়ে। তাছাড়াও রয়েছে বাংলার আরও নিজস্ব অনেক রকম সম্ভার। রয়েছে বাউল গান, কীর্তন, যা সকল কিছুই বাংলার নিজস্ব সংস্কৃতির সম্পদ। এছাড়া তো বিভিন্ন রকমভাবে আমাদের এই বাংলায় রয়েছে নৃত্যকলারও প্রচুর রকমের ধরন। ছৌ রয়েছে, গৌড়ীয় নৃত্য রয়েছে, রাবীন্দ্রিক নৃত্যশৈলী রয়েছে, আমাদের যে সকল শাস্ত্রীয় নৃত্য রয়েছে এই সকল কিছু ছাড়াও। আসলে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, এটিই কিন্তু আসল সংস্কৃতি। আর তার সাথে জুড়ে যায় বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজন। এছাড়া আমাদের এই বাংলায় রয়েছে বাঁকুড়ার পোড়ামাটির টেরাকোটা শিল্প, বিষ্ণুপুরের শিল্প, মন্দির স্থাপত্য, কত বিশ্বখ্যাত সৃষ্টি, নকশি কাঁথা, যা বাংলার গ্রামীণ মহিলাদের সূচিকর্মের এক অনবদ্য শিল্পকর্ম, যা কিন্তু আজ পর্যন্ত অমলিন। তাঁত ও বস্ত্রশিল্প যেমন রয়েছে বালুচরি, জামদানি, শান্তিপুরি তাঁত, বাংলার কত কিছুই না নিজের ঐতিহ্য রয়েছে, বলতে গেলে হয়তো শেষই হবে না। আবার যদি অন্য ধারায় দেখি তাহলে রয়েছে শোলার কাজ, ডোকরা শিল্প, ধাতব শিল্প, শাঁখের কাজ, বাংলায় লোকশিল্প, লোকসংস্কৃতি, লোকগান, এই সকল কিছুই কিন্তু একেবারে আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে। ফিরছি আবারও পরের গানে। এবারের গানটি গিয়েছেন রাহাত ফতে আলী খান এবং শ্রেয়া ঘোষাল, ছায়াছবির নাম বডিগার্ড।

কথায় সুরে অনুষ্ঠানের একেবারেই আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তাই বলতেই হয়, গ্রীষ্ম হোক কিংবা বর্ষা, মন কেমনের পালা কিন্তু সর্বদাই থাকে। তবু এই যে মন কেমনের ব্যাপারটি, সেটাকে কিন্তু আমরা সযত্নে একটু বদলাতে পারি, বিভিন্ন রকমভাবে এমন কিছু করে যা আমাদের মনে ভালো লাগে। এই যে এই দ্বিপ্রাহরিক অনুষ্ঠান কেউ শুনে আপনাদের মন ভালো করছেন, কিংবা কেউ যারা গৃহিণী বা ঘরের কাজে ব্যস্ত, তারা হয়তো সুন্দর সুন্দর রান্না করে নিজেদের মনকে মাতিয়ে রাখছেন, যাতে পরিবারের সেই মানুষগুলো তাদের স্বাদের খাবারগুলো খেয়ে একেবারেই তৃপ্ত হতে পারবে। কিংবা যারা কর্মব্যস্ত, তারা নিজেদের কর্মজীবনে কিংবা অফিসে কাজকর্ম নিয়ে ব্যস্ততায় তাদের নিজের জীবনকে ব্যস্ত রেখেছেন। কিন্তু এইগুলো করলেই কি মন ভালো থাকে? থাকে না। মন ভালো থাকার জন্য, মনকে ভালো রাখার জন্য বেছে নিতে হয় নিজের ভালোবাসার এবং পছন্দের কিছু ছোট ছোট বিশেষ বিশেষ ভালো লাগার কাজ। শুনুন না, বেতার শুনুন, গান শুনুন, গল্প করুন, গল্প পড়ুন, কিংবা কখনো যদি কিছু ইচ্ছে হয় লিখতে, তবে লিখেও ফেলুন। আর যদি কিচ্ছু মনেও না হয় কখনো, বৃষ্টি হোক বা রোদ, জানালা খুলে বাইরের দিকে তাকিয়ে থাকুন, প্রকৃতির দিকে কিংবা সেই শুনিয়ে আকাশের দিকে, দেখবেন মনখানি কিন্তু সত্যি খুব ভালো হয়ে যাবে। আজকের এই দ্বিপ্রাহরিক অনুষ্ঠান কথায় সুরে আজকে এখানেই শেষ হচ্ছে। আগামী দিনে, আগামী পর্বে নতুনভাবে

নমস্কার মা বোনেদের তো বটেই, সেই সঙ্গে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আপনাদের পুরনো বন্ধু সাহানা শুরু করছি আজকের মহিলা মজলিশ। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন।

0: নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই দুপুরে আপনাদের সকলে চিরচেনা নারীমন অনুষ্ঠানে আমি জুলি আপনাদেরকে আবার স্বাগত জানাই। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই অনুষ্ঠান একান্তভাবে আপনাদেরই জন্য, তাই আর দেরি না করে আপনাদের না বলা কথা আর মনে জমিয়ে রাখা দুঃখ সুখের অনুভূতিগুলো আমাদের সাথে ভাগ করেই নিতে পারেন। আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বার হল 9800881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার 8373837996, 8373837996। এই অনুষ্ঠান প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে সম্প্রচারিত হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা শুনব মৃণালবাবুর পরিবারের ঘটনা। মৃণালবাবু তার একমাত্র ছেলে দুলালের মৃত্যুর পর তার একমাত্র নাতনি মধুকে অতি আদরে লালন পালন করতে থাকেন। কেউ তাকে শাসন করুক এটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারতেন না। আর এই সুযোগ নিয়ে মধু তার অন্যায় চাওয়াগুলো পূরণ করতে থাকে। মধুর মা মাধবী তিনি চাইলেও কিছু করতে পারতেন না। এরপর কি হলো, আসুন আজ এই ঘটনা শুনে নেওয়া যাক।
1: মধু, মধু, এ মধু, আরে উঠে পড় মা, অনেক বেলা হলো। আরে সামনে যে তোর পরীক্ষা, উঠে পড়তে বস। এই কি হলো, উঠ বলছি।
2: আহ মা, কি যে করো তুমি, আর একটু ঘুমাতে দাও না, আমার খুব ঘুম পেয়েছে।
1: যত খুশি ঘুমিয়ে নে, আমি আর কিচ্ছু বলবো না, আমার কথা কে শোনে, আমার কথার তো কোনো মূল্য নাই কারো কাছে, যা খুশি তাই কর, আমি বেশি কিছু বলবো না। আরে বাবা, আর তো কয়েকটা দিন পরেই পরীক্ষা, না পড়লে কিভাবে পরীক্ষা দিবে, না আমি ভাবতেই পারছি না।
3: ও কাকিমা, কাকিমা, একা একা কি সব বলছো?
1: ও মনীষা, তুই কি আর বলবো বল, এই দেখ না এখনো কেমন ঘুমাচ্ছে, কোনো কথাই শোনে না রে, একে নিয়ে যে কি করি। তা তুই বল, তোর মা তোকে কেন পাঠিয়েছে?
3: এই যে কাপড়গুলো দিয়েছে, তুমি মাকে সেলাই করতে দিয়েছিলে না, সেগুলোই হয়ে গেছে।
1: দেখি দেখি, হ্যাঁ ঠিক আছে, এই মনীষা, এগুলো ওই টেবিলটার উপর একটু রেখে দে না মা।
3: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে কাকিমা।
1: এই নে এই 300 টাকা, তোর মাকে দিয়ে দিবি। আর শোন, তুই কাল বিকালে একবার আবার আয় তো, আরো কিছু কাপড় আছে নিয়ে যাস।
3: ঠিক আছে কাকিমা।
0: এইভাবে সময় এগিয়ে যেতে থাকে আর মধু মৃণালবাবুর অন্ধ স্নেহের অজুহাতে নিজের খেয়াল খুশি মতো জীবনযাপন করতে থাকে। ক্লাস 9-এ দুবার ফেল করে স্কুলের দোষ দেখিয়ে অন্য স্কুলে ভর্তি হয়, কিন্তু পড়লে তো পাশ করবে, তাই সেখানেও ফেল করে।

0: আরও উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। তার জীবনে লক্ষ্যই হয়ে ওঠে নিজের খুশি মতো জীবনযাপন করা। এতে কে দুঃখ পেল, কার কষ্ট হলো, এতে তার কিছুই আসে যায় না। তারপর,
1: কিরে মধু, এই দুপুরবেলা কোথায় যাচ্ছিস তুই?
2: কেন রে, তুইও যাবি নাকি? না না, তুই তো ভালো মেয়ে, তোর তো এইসব চলবে না। থাক থাক মায়ের আঁচল ধরে।
1: কি যে বলিস তুই, মায়ের আঁচল ধরে থাকবো কেন? আমিও তো অনেক বড় হয়ে গেছি।
2: বড় হয়েছিস? তবে চল না সিনেমা দেখতে যাই। রাহুল, সুমন ওরা সবাই যাচ্ছে, অনেক মজা হবে। আমাকে তো রাহুলই নিয়ে যাবে তার বাইকে করে। কি রে, যাবি নাকি?
1: না রে, তোরাই যা, আমার আবার ওইসব ভালো লাগে না।
2: আরে বাবা, আমি জানি এসব তোর জন্য না, এসব হলো আমাদের জন্য, তোকে আর কি বলবো। আরে বাবা, জীবনটাতে একটু এনজয় কর, এখন করবি না তো কবে করবি? শুনি,
1: তোর বাড়ির লোক কিছু বলে না রে?
2: বাড়ির লোক? বাড়ির লোক আর কি বলবে, ওদের আমি সাফ সাফ বলে দিয়েছি, আমার জীবন আমি বুঝে নেব, তোমাদের এত মাথা না ঘামালেও চলবে। হ্যালো, হ্যাঁ রাহুল, হ্যাঁ হ্যাঁ, আরে বাবা আসছি তো, হ্যাঁ রেডি, হ্যাঁ এসে পড়ো।
3: এটা কিন্তু ঠিক হচ্ছে না মাধবী, দেখো এর জন্য তোমাকে একদিন পস্তাতে হবে। হ্যাঁ, বাচ্চাদের ভালোবাসা ভালো, কিন্তু এতটা ভালোবেসো না যাতে ও নিজেকে নষ্ট করে ফেলে। ছেলে বন্ধুদের সাথে সিনেমা দেখে এত রাত্রি বাড়ি ফিরে, এ কেমন কথা?
4: আমিও সব জানি, কিন্তু কিছু করার উপায় নাই, আমার কথার কোনো মূল্য দেয় না। জানো দাদা, আমার চোখের সামনে এত কিছু হচ্ছে, আর আমাকে চুপ করে থাকতে। আমি যে ওর মা, কি করে সন্তানের এমন অবস্থা দেখি তুমি বলো তো।
3: তুমি চুপ করো মাধবী, দুঃখ করো না, আমি বুঝতে পেরেছি তোমার কষ্ট। আমি কাকুকে সব বলার জন্য এসেছি, দেখো আমি চেষ্টা করব, তারপর দেখি কি হয়।
4: তুমি বসো দাদা, আমি তোমার জন্য চা তৈরি করছি।
0: মৃণালবাবু দীপকবাবুর সব কথা শুনলেন, তিনিও বেশ জানতে পারছিলেন তার আদরের নাতনি মধুর কৃত্তিকলাপ। তারপর,
5: তুমি ঠিক বলেছো দীপক, মেয়েটা আমাদের আদরে একদম বরবাদ হয়ে গেছে, এবার তো ওকে শাসন করতেই হবে। না না না, আমি ভাবতে পারছি না ও কেন এমন ব্যবহার করছে, ওর যা প্রয়োজন আমি তো তাই জুগিয়েছি, কোনো অভাব রাখিনি, কিন্তু জানো কারো কোনো কথাই শোনে না।
3: আসলে কি জানো, ছেলে মেয়েদের ভালোবাসার পাশাপাশি শাসনটাও খুব জরুরি, আর তাও সময় থাকতেই, নয়তো বড় বিপদ।
5: তুমি ঠিক কথাই বলেছ, সময়ের শাসন, এই সময়ের শাসনটা খুবই গুরুত্বপূর্ণ, না হলে ওরা নাগালের বাইরে চলে যায়। এই যে বৌমা, আমায় তুমি মাফ করে দাও মা, আমি বড্ড ভুল করে ফেলেছি।
4: বাবা, আপনি একি বলছেন?
5: হ্যাঁ বৌমা, আমি ঠিক কথাই বলছি। আসলে কি জানো, সন্তান স্নেহ বড়ই কঠিন বিষয়, আমি তো একেবারে অন্ধ হয়েছিলাম, তাই তোমার কথাও আমি বুঝতে পারিনি। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, ভুল যখন আমি করেছি তখন তো সংশোধন আমাকেই করতে হবে। হ্যাঁ, আমাকে একটু কঠিন তো হতে হবে, একটু কঠিন হতে হবে।
2: মা, মা, আরে কোথায় তুমি?
4: হ্যাঁ যাই। কি রে, কি হলো?
2: আরে এখানে এসো তো, এই দেখো না, আমার ইতিহাস বইটা খুঁজে পাচ্ছি না।
4: কোথায় রেখেছিস মনে নাই?
2: মনে থাকলে নিজেই খুঁজে নিতাম, তোমাকে কি বলতাম?
5: খুব ভালো কথা, তোমার বই তুমি জানো না? নিজের মায়ের সাথে এমন কথা কেন বলছো দিদি ভাই?
2: আরে দাদু, তুমি এ কথা বলছো? আমি তো অবাক হয়ে যাচ্ছি, কি হলো তোমার?
5: আমার আবার কি হবে? দেখো, আগে তুমি ছোট ছিলে তাই সব মেনে নিয়েছি, এখন তুমি বড় হয়েছ তাই ওসব আর চলবে না। আর হ্যাঁ, এখন কি টিউশন যাচ্ছ না অন্য কোথাও?
2: কি যে বলো না তুমি, টিউশন না গিয়ে কি সিনেমা দেখতে যাবো নাকি? জানো দাদু, একটা নতুন সিনেমা এসেছে, হেভি হয়েছে।
5: এই শোনো, তোমাকে আর টিউশন যেতে হবে না, কাল থেকে রতন মাস্টার বাড়িতে এসে পড়াবে।
2: কি যে বলো না তুমি, বাড়িতে আমি একা একা পড়বো? আমার তো একদম ভালো লাগে না, আমি পড়বই না।
5: চুপ, একদম চুপ। তোমার কথা আমরা অনেক শুনেছি, এবার থেকে আমাদের কথা শুনতে হবে, বুঝলে? নইলে
2: কি করবে দাদু, কি করবে? আমি জানি এই বাড়িতে কেউ আমাকে ভালোবাসে না, আমাকে কেউ সহ্য করতে পারে না। না, এই বাড়িতেই আমি আর থাকবই না।
4: এই তুই একই কথা বলছিস, কোথায় যাবি তুই?
2: তুমি চুপ করো তো, তোমার কি যেদিকে খুশি সেদিকে চলে যাব। তোমরা সবাই শান্তিতে থাকো, আমার জন্য চিন্তা করতে হবে না।
5: এই মধু, এই একই কথা তুমি বলছো, তুমি চলে গেলে আমরা শান্তিতে থাকবো? না না না, এমন করো না। এই মধু, মধু, আরে যেও না, যেও না। বৌমা, ও বৌমা, ওকে আটকাও, ওকে আটকাও বৌমা। ঈশ্বর, এখন আমি কি করি? আমার ভুলেই আজ এত বড় সর্বনাশ, আমাকেই দেখতে হচ্ছে। মধু, এই মধু,
2: আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকব না, আমাকে আমাকে কেউ ভালোবাসে না, আমি চলে যাব।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, মৃণালবাবু সেই বুঝলেন, কিন্তু একটু দেরিতে। তখন সমস্যাটা অনেক বড় বিপদে পরিণত হয়ে গেছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, সন্তানকে ভালোবাসা খুবই ভালো বিষয়, কিন্তু প্রকৃত ভালোবাসা শাসনের কথাও বলে। ভুলে গেলে চলবে না, আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার হাতেই। আপনি যত্ন করে যা তৈরি করবেন তারই ফল আপনাকে পেতে হবে। তাই সতর্ক হন এবং অন্যকে সচেতন করুন, যাতে আর কারো জীবনে এমন ভুল না হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আবার অনেক কথা হবে আগামী দিনে ঠিক একই সময়ে, তাই ফোন করতে ভুলবেন না যেন। আমাদের ফোন নাম্বার হল 9800881525। আবার বলি, 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার 8373837996, 8373837996। সমগ্র অনুষ্ঠানটি শুনলেন বিকাশ দর্শনের সৌজন্যে। আর হ্যাঁ, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি জুলি বিদায় নিই, নমস্কার।

এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারীমন। শ্রোতা বন্ধুরা, গত শুক্রবার আমি নিয়ে এসেছিলাম রবীন্দ্রনাথের ছোট গল্প মধ্যবর্তিনীর প্রথম অংশ। আজকে আমি নিয়ে এসেছি মধ্যবর্তিনী গল্পটির পরবর্তী বা শেষ অংশ। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক গল্পটি। হরসুন্দরী যেদিন প্রথম পরিষ্কার রূপে আপন অবস্থা বুঝিতে পারিল, সেদিন নিবারণ ও শৈলবালাকে আপন শয়নগৃহ ছাড়িয়া দিয়া ভিন্ন গৃহে একাকিনী গিয়া শয়ন করিল। 8 বৎসর বয়সে বাসর রাত্রে যে শয্যায় প্রথম শয়ন করিয়াছিল, আজ 27 বৎসর পরে সেই শয্যা ত্যাগ করিল। প্রদীপ নিভাইয়া দিয়া এই সধবা রমণী যখন অসহ্য হৃদয় ভার লইয়া তাহার নতুন বৈধব্য শয্যার উপর আসিয়া পড়িল, তখন গলির অপর প্রান্তে একজন শৌখিন যুবা বেহাগ রাগিনীতে মালিনীর গান গাহিতেছিল, আর একজন বায়া তবলায় সঙ্গত করিতেছিল এবং শ্রোতৃবন্ধুগণ সমের কাছে হাহ হাহ করিয়া উঠিতেছিল। তাহার সেই গান সেই নিস্তব্ধ জ্যোৎস্না রাত্রে পার্শ্বের ঘরে মন্দ শুনাইতেছিল না। তখন বালিকা শৈলবালা ঘুমে চোখ ঢুলিয়া পড়িতেছিল, আর নিবারণ তাহার কান্নের কাছে মুখ রাখিয়া ধীরে ধীরে ডাকিতেছিল, শৈ। লোকটি ইতিমধ্যে বঙ্কিমবাবুর চন্দ্রশেখর পড়িয়া ফেলিয়াছে এবং দুই একজন আধুনিক কবির কাব্যও শৈলবালাকে পড়িয়া শুনাইয়াছে। নিবারণের জীবনে নিম্নস্তরে যে একটা যৌবন উৎস বরাবর চাপা পড়িয়াছিল, আঘাত পাইয়া হঠাৎ বড় অসময়ে তাহা উচ্ছ্বসিত হইয়া উঠিল। কেহই সেজন্য প্রস্তুত ছিল না। সেই হেতু অকস্মাৎ তাহার বুদ্ধিশুদ্ধি এবং সংসারের সমস্ত বন্দোবস্ত উল্টাপাল্টা হইয়া গেল। সে বেচারা কোনো কালে জানিত না মানুষের ভিতরে এমন সকল উপদ্রবজনক পদার্থ থাকে, এমন সকল দুর্দাম দুরন্ত শক্তি যাহা সমস্ত হিসাব কিতাব শৃঙ্খলা সামঞ্জস্য একেবারে নয়ছয় করিয়া দেয়। একদিন ঘনঘোর মেঘ করিয়া আসিয়াছে, এমন অন্ধকার করিয়াছে যে ঘরের মধ্যে কাজকর্ম করা অসাধ্য। বাহিরে ঝুপঝুপ করিয়া বৃষ্টি হইতেছে, কুল গাছের তলায় লতাগুল্মের জঙ্গলে জলে প্রায় নিমগ্ন হইয়া গিয়াছে এবং প্রাচীরের পার্শ্ববর্তী নালা দিয়া ঘোলা জলস্রোত কলকল শব্দে বহিয়া চলিতেছে। হরসুন্দরী আপন নতুন শয়নগৃহে নির্জন অন্ধকারে জালনার কাছে চুপ করিয়া বসিয়াছে। এমন সময় নিবারণ চোরের মতো ধীরে ধীরে দ্বারের কাছে প্রবেশ করিল। ফিরিয়া যাইবে কি অগ্রসর হইবে ভাবিয়া পাইল না। হরসুন্দরী তাহা লক্ষ্য করিল কিন্তু একটি কথাও কহিল না। তখন নিবারণ হঠাৎ একেবারে তীরের মতো হরসুন্দরীর পার্শ্বে গিয়া এক নিঃশ্বাসে বলিয়া ফেলিল, গোটা কয় গহনার আবশ্যক হইয়াছে, জানো তো অনেক দিনা হইয়া পড়িয়াছে, পাওনাদার বড়ই অপমান করিতেছে, কিছু বন্ধক রাখিতে হইবে, শীঘ্রই ছাড়াইয়া লইতে পারিব। হরসুন্দরী কোনো উত্তর দিল না। নিবারণ চোরের মতো দাঁড়াইয়া রহিল। অবশেষে পুনশ্চ কহিল, তবে কি আজ হইবে না? হরসুন্দরী কহিল, না, ঘরে প্রবেশ করাও যেমন শক্ত, ঘর হইতে অবিলম্বে বাহির হওয়াও তেমনই কঠিন। নিবারণ একটু এদিক ওদিকে চাহিয়া ইতস্তত করিয়া বলিল, তবে অন্যত্র চেষ্টা দেখিকে যাই বলিয়া প্রস্থান করিল। ঋণ কোথায় এবং কোথায় গহনা বন্ধক দিতে হইবে হরসুন্দরী তাহা সমস্তই বুঝিল। বুঝিল নববধূ পূর্বরাত্রে তাহার এই হতবুদ্ধি পোষা পুরুষটিকে অত্যন্ত ঝঙ্কার দিয়া বলিয়াছিল, দিদির সিন্ধুক পরা গহনা আর আমি বুঝি একখানা পড়িতে পাই না। নিবারণ চলিয়া গেলে ধীরে ধীরে উঠিয়া লোহার সিন্ধুক খুলিয়া হরসুন্দরী সমস্ত গহনা বাহির করিল। শৈলবালাকে ডাকিয়া প্রথমে আপনার বিবাহের বেনারসি শাড়ি পরাইল, তাহার পর তাহার আপাদ মস্তক এক একখানি করিয়া গহনায় ভরাইয়া দিল। ভালো করিয়া চুল বাঁধিয়া দিয়া প্রদীপ জ্বালিয়া দেখিল বালিকার মুখখানি বড় সুমিষ্ট, একটি সদ্য পক্ক সুগন্ধ ফলের মতো নিটোল রসপূর্ণ। শৈলবালা যখন ঝমঝম শব্দ করিয়া চলিয়া গেল, সেই শব্দ বহুক্ষণ ধরিয়া হরসুন্দরীর শিরায় রক্তের মধ্যে ঝিমঝিম করিয়া বাজিতে লাগিল। মনে মনে কহিল, আজ আর কি লইয়া তোতে আমাতে তুলনা হইবে, কিন্তু একসময় আমারও তো ওই বয়স ছিল, আমিও তো অমনি যৌবনের শেষ রেখা পর্যন্ত ভরিয়া উঠিয়াছিলাম, তবে আমাকে সে কথা কেহ জানাই নাই কেন। কখন সেদিন আসিল এবং কখন সেদিন গেল তাহা একবার সংবাদও পাইলাম না, কিন্তু কি গর্বে কি গৌরবে কি তরঙ্গ

স্বাভাবিক নিয়মে তাহার মধ্যে আসিয়া পরিসমাপ্ত হইবে, কারণ সে হইল শৈলবালা, সে হইল সই। এক একজন লোক স্বপ্নাবস্থায় নির্ভীকভাবে অত্যন্ত সংকটের পথ দেয়া চলিয়া যায়, মুহূর্তমাত্র চিন্তা করে না। অনেক জাগ্রত মানুষেরও তেমনই চির স্বপ্নাবস্থা উপস্থিত হয়, কিচ্ছু মাত্র জ্ঞান থাকে না, বিপদের সংকীর্ণ পথ দিয়া নিশ্চিন্ত মনে অগ্রসর হইতে থাকে, অবশেষে নিদারুণ সর্বনাশের মধ্যে গিয়া জাগ্রত হইয়া ওঠে। আমাদের ম্যাকমোরান কোম্পানির হেডবাবুটিরও সেই দশা। শৈলবালা তাহার জীবনের মাঝখানে একটি প্রবল আবর্তের মতো ঘুরিতে লাগিল এবং বহুদূর হইতে বিবিধ মহার্গ পদার্থে আকৃষ্ট হইয়া তাহার মধ্যে বিলুপ্ত হইতে লাগিল। কেবল যে নিবারণ মনুষ্যত্ব এবং মাসিক বেতন, হরসুন্দরী সুখ সৌভাগ্য এবং বসনভূষণ তাহা নহে, সেই সঙ্গে ম্যাকমোরান কোম্পানির ক্যাশ তহবিলেও গোপনের টান পড়িল। তাহার মধ্য হইতেও একটি দুইটি করিয়া তোড়া অদৃশ্য হইতে লাগিল। নিবারণ স্থির করিত, আগামী মাসের বেতন হইতে আস্তে আস্তে শোধ করিয়া রাখিব, কিন্তু আগামী মাসের বেতনটি হাতে আসিবা মাত্র সেই আবর্ত হইতে টান পড়ে এবং শেষ দুয়ানিটি পর্যন্ত চকিতের মতো চিকমিক করিয়া বিদ্যুৎ বেগে অন্তর্হিত হয়। শেষে একদিন ধরা পড়িল, পুরুষানুক্রমে চাকুরি সাহেব বড় ভালোবাসে, তহবিল পূরণ করিয়া দিবার জন্য দুই দিন মাত্র সময় দিল। কেমন করিয়া সে ক্রমে ক্রমে 2,500 টাকার তহবিল ভাঙিয়াছে তাহা নিবারণ নিজেই বুঝিতে পারিল না। একেবারে পাগলের মতো গিয়া হরসুন্দরীর কাছে গেল, বলিল সর্বনাশ হইয়াছে। হরসুন্দরী সমস্ত শুনিয়া একেবারে পাংশুবর্ণ হইয়া গেল। নিবারণ কহিল, শীঘ্র গহনাগুলি বাহির করো। হরসুন্দরী কহিল, সে তো আমি সমস্ত ছোট বউকে দিয়াছি। নিবারণ নিতান্ত শিশুর মতো অধীর হইয়া বলিতে লাগিল, কেন দিলে ছোট বউকে, কেন দিলে, কি তোমাকে দিতে বলিল? হরসুন্দরী তাহার প্রকৃত উত্তর না দিয়া কহিল, তাহাতে ক্ষতি কি হইয়াছে, সে তো আর জলে পড়ে নাই। ভীরু নিবারণ কাতর স্বরে কহিল, তবে যদি তুমি কোনো ছুতা করিয়া তাহার কাজ হইতে বাহির করিতে পারো দেখো, কিন্তু মাথা খাও, বলিও না যে আমি যাহিতেছি কিংবা কি জন্য যাহিতেছি। তখন হরসুন্দরী মর্মান্তিক বিরক্তি ও ঘৃণা ভরে বলিয়া উঠিল, এই কি তোমার ছলছুতা করিবার সোহাগ দেখাইবার সময়? চলো, বলিয়া স্বামীকে লইয়া ছোট বউর ঘরে প্রবেশ করিল। ছোট বউ কিচ্ছু বুঝিল না, সে সকল কথাতেই বলল, সে আমি কি জানি, সংসারে কোনো চিন্তা যে তাহাকে কখনো ভাবিত হইবে এমন কথা কি তাহার সহিত ছিল? সকলে আপনার ভাবনা ভাবিবে এবং সকলে মিলিয়া শৈলবালার আরাম চিন্তা করিবে, অকস্মাৎ ইহার ব্যতিক্রম হয়, এ কি ভয়ানক অন্যায়! তখন নিবারণ শৈলবালার পায়ে ধরিয়া কাঁদিয়া পড়িল। শৈলবালা কেবলই বলল, সে আমি জানি না, আমার জিনিস আমি কেন দিব? নিবারণ দেখিল, ওই দুর্বল ক্ষুদ্র সুন্দর সুকুমারী বালিকাটি লোহার সিন্ধুকের অপেক্ষাও কঠিন। হরসুন্দরী সংকটের সময় স্বামীর এই দুর্বলতা দেখিয়া ঘৃণায় জর্জরিত হইয়া উঠিল। শৈলবালার চাবি বলপূর্বক কাড়িয়া লইতে গেল। শৈলবালার তৎক্ষণাৎ চাবির গোছা প্রাচীর লঙ্ঘন করিয়া পুষ্করণীর মধ্যে ফেলিয়া দিল। হরসুন্দরী হতবুদ্ধি স্বামীকে বলিল, তালা ভাঙিয়া ফেলো না। শৈলবালা প্রশান্ত মুখে বলিল, তাহা হইলে আমি গলায় দড়ি দিয়া মরিব। নিবারণ কহিল, আমি আর একটা চেষ্টা দেখিতেছি, বলিয়া এলোথেলো বেশে বাহির হইয়া গেল। নিবারণ 2 ঘন্টার মধ্যেই পৈতৃক বাড়ি 2,500 টাকায় বিক্রয় করিয়া আসিল। বহু কষ্টে হাতের বেড়িটি বাঁচিল, কিন্তু চাকরি গেল। স্থাবর জঙ্গমের মধ্যে রহিল কেবল দুটি মাত্র স্ত্রী। তাহার মধ্যে ক্লেশ কাতর বালিকা স্ত্রীটি গর্ভবতী হইয়া নিতান্তই স্থাবর হইয়াই পড়িল। গলির মধ্যে একটি ছোট স্যাঁতস্যাঁতে বাড়িতেই ক্ষুদ্র পরিবার আশ্রয় গ্রহণ করিল। ছোট বউয়ের অসন্তোষ এবং অসুখের আর শেষ নাই। সে কিছুতেই বুঝিতে চায় না যে তাহার স্বামীর ক্ষমতা নাই। ক্ষমতা নাই যদি তো বিবাহ করিল কেন? উপরের তলায় 2টি মাত্র ঘর, একটি ঘরে নিবারণ ও শৈলবালার শয়নগৃহ, আর একটি ঘরে হরসুন্দরী থাকে। শৈলবালা খুঁতখুঁত করিয়া বলে, আমি দিন রাত্রি শোবার ঘরে কাটাইতে পারি না। নিবারণ আশ্বাস দিয়া বলিল, আমি আরেকটি ভালো বাড়ির সন্ধানে আছি, শীঘ্র বাড়ি বদল করিব। শৈলবালা বলিত, কেন, ওই তো পাশে আরেকটি ঘর আছে। শৈলবালা তাহার পূর্ব প্রতিবেশীর দিকে কখনো মুখ তুলিয়া চাহি নাই। নিবারণের বর্তমান দুরাবস্থায় ব্যথিত হইয়া তাহারা একদিন দেখা করিতে আসিল। শৈলবালা ঘরে খিল দিয়া বসিয়া রহিল, কিছুতেই দ্বার খুলিল না। তাহারা চলিয়া গেলে রাগিয়া কাঁদিয়া উপবাসী থাকিয়া হিস্টেরিয়া করিয়া পাড়া মাথায় করিল। এমন তরু উৎপাত প্রায়ই ঘটিতে লাগিল। অবশেষে শৈলবালা শারীরিক সংকটের অবস্থায় গুরুতর পীড়া হইল, এমনকি গর্ভপাত হইবার উপক্রম হইল। নিবারণ হরসুন্দরীর 2 হাত ধরিয়া বলিল, তুমি শৈলকে বাঁচাও।
হরসুন্দরী দিন রাত্রি শৈলবালার সেবা করিতে লাগিল। তিলমাত্র

ত্রুটি হইলে শৈল তাহাকে দুর্বাক্য বলিত, সে একটি উত্তর মাত্র করিত না। শৈল কিছুতেই সাগু খাইতে চাহিত না, বাটি শুদ্ধ ছুঁড়িয়া ফেলিত, জ্বরের সময় কাঁচা অম্বল দিয়া ভাত খাইতে চাহিত, না পাইলে রাগিয়া কাঁদিয়া অনর্থপাত করিত। হরসুন্দরী তাহাকে লক্ষ্মী আমার, বোন আমার, দিদি আমার বলিয়া শিশুর মতো ভুলাইতে চেষ্টা করিত। কিন্তু শৈলবালা বাঁচিল না, সংসারের সমস্ত সোহাগ আদর লইয়া পরম অসুখ ও অসন্তোষে বালিকার ক্ষুদ্র জীবন অকালে নষ্ট হইয়া গেল। নিবারণে প্রথমে খুব একটা আঘাত লাগিল, পরক্ষণেই দেখিল তাহার একটা মস্ত বাঁধন ছিঁড়িয়া গিয়াছে। শোকের মধ্যেও হঠাৎ তাহার একটা মুক্তির আনন্দ হইল। হঠাৎ মনে হইল এতদিন তাহার বুকের ওপর একটা দুঃস্বপ্ন চাপিয়াছিল, চৈতন্য হইয়া মুহূর্তের মধ্যে জীবন নিরতিশয় লঘু হইয়া গেল।

তাহার চিরজীবনের সঙ্গিনী হরসুন্দরী, দেখিল সেই তো তাহার সমস্ত সংসার একাকিনী অধিকার করিয়া জীবনের সমস্ত সুখ দুঃখে স্মৃতি মন্দিরের মাঝখানে বসিয়া আছে। কিন্তু তবু মধ্যে একটা বিচ্ছেদ, যেন একটা ক্ষুদ্র উজ্জ্বল সুন্দর নিষ্ঠুর ছুরি আসিয়া একটি হৃৎপিণ্ডের দক্ষিণ এবং বাম অংশের মাঝখানে বেদনাপূর্ণ বিদারণ রেখা টানিয়া দিয়া গেছে। একদিন গভীর রাত্রে সমস্ত শহর যখন নিদ্রিত, নিবারণ ধীরে ধীরে হরসুন্দরী নিভৃত শয়নকক্ষে প্রবেশ করিল। নীরবে সেই পুরাতন নিয়ম মতো সেই পুরাতন শয্যার দক্ষিণ অংশ গ্রহণ করিয়া শয়ন করিল। কিন্তু এবার তাহার সেই চির অধিকারের মধ্যে চোরের মতো প্রবেশ করিল। হরসুন্দরীও একটি কথা বলিল না, নিবারণও একটি কথা বলিল না। উহারা পূর্বে যেরূপ পাশাপাশি শয়ন করিত, এখনও সেইরূপ পাশাপাশি শুইল। কিন্তু ঠিক মাঝখানে একটি মৃত বালিকা শুইয়া রহিল, তাহাকে কেহ লঙ্ঘন করিতে পারিল না। শ্রোতা বন্ধুরা, মধ্যবর্তিনী গল্পটির দ্বিতীয়াংশ আপনারা শুনলেন। রবীন্দ্রনাথের রচনা নিয়ে কিছু বলার ধৃষ্টতা আমাদের নেই, তবু এই মধ্যবর্তিনী আমাদের মনে কেমন যেন একটা দাগ কেটে যায়, যে অপরিণত বালিকাটি খুব অল্প সময়ের জন্য সংসারে এসে সবার আদর ভালোবাসা যত্ন মনোযোগ কেড়ে নিয়ে চলে গেল, সে ঠিক শুয়ে রইল দুজন পূর্ণ বয়স্ক পরিণত মানুষের মধ্যে তার সমস্ত উপস্থিতিটা নিয়ে। কেমন লাগলো আজকের এই সাহিত্য পাঠের আসর থেকে মধ্যবর্তিনী গল্প পাঠ? আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ বিদায় নিচ্ছি, ফিরে আসবো মহিলা মজলিশের অন্য কোনো দিনে অন্য কোনো পর্বে। ততদিন ভালো থাকবেন সবাই, নমস্কার।

শুনলেন মহিলা মজলিশ অনুষ্ঠান। আজ ছিল সাহিত্য থেকে পাঠ, উপস্থাপনায় সাহানা বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে বাংলা এবং অব্যবহিত পরে স্থানীয় বাংলা সংবাদ। কিছুক্ষণের মধ্যে আকাশবাণী কলকাতা কেন্দ্রের ঘোষণা।

আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে সুইডেন থেকে নরওয়ের রাজধানী অসলোয় গিয়ে পৌঁছেছেন। এই সফরে ভারত নরওয়ে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে তিনি যোগ দেবেন। শ্রী মোদী সুইডেন সফরকালে সে দেশের কোম্পানিগুলিকে আরও বেশি করে ভারতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে সতর্কবার্তার পর পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। কেরালামে আজ শপথ নিয়েছে ভিডি সতীশনের নেতৃত্বে নতুন ইউডিএফ মন্ত্রিসভা। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আজ দ্বিতীয় বৈঠকে বসে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এ মাসের 26 তারিখে কেরালামে প্রবেশ করার সম্ভাবনা। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে সুইডেন থেকে নরওয়ের রাজধানী অসলোয় গিয়ে পৌঁছেছেন। এই সফরে ভারত নরওয়ে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে তিনি যোগ দেবেন। নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের

0: মন্ত্রীদের সঙ্গে এই তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলন হবে। শ্রী মোদী রাজা হ্যারল্ড ও রানী সঞ্জয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরও থাকবেন। শ্রী মোদী তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রযুক্তি ও উদ্ভাবন, পুনর্নবীকরণযোগ্য ও পরিবেশ বান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে গেলেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইটালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডিশ কোম্পানিগুলিকে মেক ইন ইন্ডিয়া, জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন ও বিরল খনিজ মিশনের মতো উদ্যোগে আরও বেশি করে ভারতে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন। গোথেনবার্গে বাছাই করা সুইডিশ কোম্পানিগুলির সিইওদের সঙ্গে আলাপচারিতায় শ্রী মোদী ভারতের পণ্য প্রস্তুত, পরিবেশ অনুকূল হাইড্রোজেন মিশন, স্বচ্ছ জ্বালানি সহ অন্যান্য ক্ষেত্রে আরও বেশি করে অংশ নেবার অনুরোধ জানান। ভারত ও সুইডেনের মধ্যে উদ্ভাবন, স্বচ্ছতা, সুস্থায়ী উন্নয়ন ও গণতন্ত্রের অভিন্ন মূল্যবোধের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারতের দ্রুত অর্থনৈতিক রূপান্তরে সুইডিশ কোম্পানিগুলির অংশগ্রহণ আরও অর্থবহ হয়ে উঠবে। মোবাইল প্রযুক্তির মানোন্নয়নের ওপর তিনি জোর দেন।
1: ভোডাফোন, এরিকসন, নোকিয়া, ওরাঞ্জ জেসি কম্পানিয়ন কা ভারত মে বিশাল অনুভব হ্যায়। ভারত 5G সে 6G ট্রানজিশন, AI enabled networks, secure connectivity और digital inclusion में बड़ा partner बन सकता है।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের লখিমপুর ফেরির দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। নিহত প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা ও আহতদের 50,000 টাকা দেওয়ার কথাও তিনি ঘোষণা করেছেন। উল্লেখ্য, উত্তরপ্রদেশের লখিমপুর ফেরির কাছে আজ সকালে একটি দ্রুতগামী ট্রাক এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তেহরানের উদ্দেশ্যে নতুন করে কড়া সতর্কবার্তা জারি করায় পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের হাতে সময় ফুরিয়ে আসছে, তাদের দ্রুত চুক্তির পথে এগোতে হবে। এদিকে ইরানের সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে যে ওয়াশিংটনের দেওয়া মূল শর্তগুলি কোনোভাবেই মেনে চলা সম্ভব নয়। এতে বলা হয়েছে, ইরানকে তাদের মজুদ 400 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সংকটের মধ্যেই 20,000 মেট্রিক টন এলপিজি নিয়ে একটি জাহাজ গুজরাটের কান্দলায় দীনদয়াল বন্দরে এসে পৌঁছেছে। মার্শাল আইল্যান্ডের পতাকা বহনকারী জাহাজ MV সাইমি কাতার থেকে যাত্রা করে চলতি মাসের 13 তারিখে হরমুজ প্রণালী অতিক্রম করেছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে নতুন দিল্লি থেকে রওনা হয়েছেন। এই দুই দেশের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি আলোচনা করবেন। ভিয়েতনাম সফরে প্রতিরক্ষা মন্ত্রী সেদেশের জাতীয় নিরাপত্তা মন্ত্রী জেনারেল ফ্যান ভ্যান গিয়াংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। আগামীকাল ভিয়েতনামের প্রাক্তন রাষ্ট্রপতি হো চি মিনের 136তম জন্মবার্ষিকীতে শ্রী সিং সেখানে থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইডাওতে গতকাল এক বায়ুসেনা ঘাঁটিতে এয়ার শো চলার সময় 2টি ফাইটার জেটের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয়। তবে 4 জন ক্রু সদস্যের সকলেই সংঘর্ষের আগে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন। মাঝ আকাশে 2টি বিমানের সংঘর্ষের কারণ অবশ্য কর্তৃপক্ষ জানায়নি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেরালামে প্রবীণ কংগ্রেস নেতা VD সতীশনের নেতৃত্বে নতুন UDF মন্ত্রিসভা আজ তিরুবনন্তপুরমে শপথ নিয়েছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার নতুন মন্ত্রীদের পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। কেরালার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও প্রাক্তন বিরোধী নেতা রমেশ চেন্নিথালা, সনি জোসেফ, কে মুরলীধরন এবং IUML নেতা PK কনহারি কুট্টি নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। কেরালামে 21 সদস্যের মন্ত্রিসভা আজ শপথ নিল। প্রধানমন্ত্রী শ্রী সতীশনকে কেরালামের মুখ্যমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রায়পুরে 400টি নেক্সট জেন ডায়াল 112 গাড়ির যাত্রার সূচনা করলেন। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই, রাজ্য বিধানসভার অধ্যক্ষ রমন সিং এবং উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা উপস্থিত ছিলেন। ডায়াল 112 পরিষেবাটি ছত্তিশগড়ের 16টি জেলায় উপলব্ধ ছিল। রাজ্য সরকার এখন এই পরিষেবাটিকে রাজ্যের

33টি জেলায় সম্প্রসারিত করেছে। এরপর শ্রী শাহ বস্তারের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি নেতানাল গ্রামে অবস্থিত সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর ক্যাম্প চত্বরে স্থাপিত একটি জনসেবা কেন্দ্রের উদ্বোধন করবেন। এই কেন্দ্রটি প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষদের সরকারি ও ডিজিটাল পরিষেবাগুলি সহজে পেতে সহায়তা করবে। 5 লক্ষ টাকার বিনিময়ে নিটের প্রশ্নপত্র কেনার অভিযোগে সিবিআই মহারাষ্ট্রের নান্দেড় থেকে এক ব্যক্তিকে তলব করেছে। গতকাল তাকে সিবিআই এর পুনে কার্যালয়ে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। আগামীকালও ফের তাকে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে। অন্যদিকে এই একই মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত পুনের বাসিন্দা মনীষা মান্ধারেকে 14 দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে। গত শনিবার এই মামলার তদন্তে তাকে গ্রেপ্তার করে সিবিআই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, অন্নপূর্ণ যোজনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের জানান, অন্নপূর্ণা যোজনায় মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে। রাজ্য সরকারি বাসে মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, নিগম, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদির বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও তথ্য সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পগুলি এ মাস পর্যন্ত চলবে, পরের মাস থেকে তা বন্ধ করা হবে। সংরক্ষণ ও তালিকা পুনর্বিবেচনার ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে অনুসন্ধানের পর হাইকোর্ট যে সমস্ত গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করেছে সে বিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু চলতি মাসের 26 তারিখে কেরালামে প্রবেশ করতে পারে বলে মৌসুম বিভাগ জানিয়েছে। এদিকে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে মৌসুমি বায়ু দক্ষিণ পূর্ব আরব সাগর, বঙ্গোপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের আরও কিছু অংশে প্রবেশ করার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আইএমডি আরও জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, উপকূলীয় কর্ণাটক এবং কেরালা ও মাহেতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকলও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে আইএমডি। মধ্য আফ্রিকার কঙ্গো এবং উগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু উদ্বেগ প্রকাশ করেছে। এখনও পর্যন্ত 80 জন ইবোলা আক্রান্তে মৃত্যু হয়েছে বলে 80 জনের ইবোলা আক্রান্তে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিহারের সাসারাম রেল স্টেশনে প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্ত চলছে বলে ভারতীয় রেল জানিয়েছে। আজ ভোরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা খালি সাসারাম পাটনা প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরায় আগুন ধরে যায়। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে সুইডেন থেকে নরওয়ের রাজধানী অলসোয় গিয়ে পৌঁছেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে সতর্কবার্তার পর পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। কেরালামে আজ শপথ নিয়েছে ভিডি সেডিশনের নেতৃত্বে নতুন ইউডিএফ মন্ত্রিসভা। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে দ্বিতীয় বৈঠক। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয় নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল দুদিনের জেলা সফরে যাচ্ছেন। প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বহাল রাখার কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর এখনই কোন স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন লুকিয়ে থাকার পর বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু আজ ইডির দপ্তরে হাজিরা দিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক পুত্র সহ পাঁচজন গ্রেপ্তার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা, গরমে নাজেহাল সাধারণ মানুষ। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, অন্নপূর্ণা যোজনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র

0: সূত্রাপাল সাংবাদিকদের জানান, অন্নপূর্ণা যোজনায় মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে, রাজ্যে সরকারি বাসে মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন।
1: অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন 2026 সালের পয়লা জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন, তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে।
0: সংরক্ষণ তালিকা পুনর্বিবেচনার ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে অনুসন্ধানের পর হাইকোর্ট যে সমস্ত গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করেছে সে বিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে বলেও অগ্নিমিত্র পল জানিয়েছেন। প্রতিশ্রুতি অনুযায়ী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জনতার দরবার শুরু করেছেন। সল্টলেকের বিজেপি কার্যালয়ে আজ তিনি চাকরি প্রার্থীদের অভাব অভিযোগ শোনেন। দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন। জনতার দরবারে যারা অভিযোগ জানাবেন তাদের নাম নথিভুক্তকরণের কাজ আজ সকাল থেকে শুরু হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুদিনের জেলা সফরে যাচ্ছেন। আগামী বুধবার সকালে কলকাতা থেকে রওনা হয়ে বাগডোগরা পৌঁছে শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের 7 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন তিনি। আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার ছাড়াও নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমানের প্রশাসনিক আধিকারিক এবং বিধায়কদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। রাজ্য সরকার খাদ্য সমবায় দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনিয়ার ব্যক্তিগত সচিব হিসেবে 2016 ব্যাচের WBCS এক্সিকিউটিভ আধিকারিক কৌশিক কুমার মাইতিকে নিয়োগ করেছে। বর্তমানে তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিকল্পনা আধিকারিক পদে কর্মরত রয়েছেন। অন্যদিকে আদিবাসী কল্যাণ ও উন্নয়ন দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর প্রধান সচিব হিসেবে 2016 ব্যাচের WBCS আধিকারিক কৃষ্ণচন্দ্র মুন্ডাকে নিয়োগ করা হয়েছে। বর্তমানে তিনি বাঁকুড়ার খাতড়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর পদে কর্মরত রয়েছেন। জাতীয় শিক্ষানীতি বাংলায় কার্যকর করার ব্যাপারে আজ বিকাশ ভবনে বৈঠক করেছেন বিজেপি বিধায়ক স্বপন দাশগুপ্ত ও শঙ্কর ঘোষ। বৈঠকে শিক্ষা সচিব বিনোদ কুমার সহ অন্য আধিকারিকরা হাজির ছিলেন। শিক্ষা দপ্তরের কাজকর্ম পর্যালোচনা করেন তারা। মূলত জাতীয় শিক্ষানীতি রাজ্যে কিভাবে কার্যকর করা যাবে তার রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বহাল রাখার কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর আপাতত কোনো স্থগিতাদেশ দিলেন না সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ। অগস্টের তৃতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি। ইতোমধ্যে সব পক্ষকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছিলেন। কারণ ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল সিবিআই তদন্তে দুর্নীতির বা অনিয়মের প্রমাণ মেলেনি। সেই নির্দেশের বিরুদ্ধেই শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু আজ ইডির দপ্তরে হাজিরা দিয়েছে। দীর্ঘদিন লুকিয়ে থাকার পর অবশেষে আজ সে হাজিরা দেয়। আর্থিক প্রতারণা ও তোলাবাজি সহ অসংখ্য বেআইনি কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গেও সে বিভিন্ন বেআইনি কাজে যুক্ত ছিল বলে ইডি আধিকারিকদের দাবি। সিজিও কমপ্লেক্সে তার জেরা চলছে। এদিকে তোলাবাজি, হুমকি ও অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে আসানসোল উত্তর ব্লকের তৃণমূল সভাপতি রাজু আলুওয়ালিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তোলাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের একাধিক অভিযোগ ছিল। পুলিশ জানিয়েছে এই তোলাবাজি চক্রে আর কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতকে আজ আসানসোল আদালতে পেশ করা হলে 3 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে বিষ্ণুপুরের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলের পুত্র অভিক ওরফে অর্ঘ্য মণ্ডল সহ 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল গভীর রাতে লালবাটি এলাকায় বেআইনি জমায়েত এবং অস্ত্র রাখার অভিযোগে তাদের আটক করা হয়। ধৃত সৈকত রায়, রাজু নস্কর, শুভজিৎ বাল্মিকী এবং সন্দীপ সেন সহ 5 জনই পৈলানের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযান চলাকালীন দুটি আগ্নেয়াস্ত্র এবং একটি গাড়ি উদ্ধার হয়েছে। ধৃতদের আজ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান রক্ষা কবচের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মিথ্যা এফআইআর দায়ের হওয়া তিনি সুরক্ষার জন্য আদালতে এসেছেন বলে আবেদনে জানানো হয়েছে। আইনজীবী কিশোর দত্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন। আজ দুপুরে এই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় বেআইনি পার্কিং রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন। নির্দিষ্ট জায়গা ছাড়া পার্কিং করলে দিতে হবে জরিমানা। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, রাস্তার দুধারে অবৈধভাবে পার্কিং বন্ধ হবে, পার্কিং এর নিয়ম নেই এমন জায়গায় কোনো গাড়ি রাখা যাবে না বলে স্পষ্ট জানান তিনি। আসানসোলে বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবরডিহি চেকপোস্টে এক পথ দুর্ঘটনায় রমেন সাহা নামে সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে চেকপোস্টে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করার সময় ঝাড়খণ্ডের দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান ওই সিভিক ভলেন্টিয়ারকে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আগামী 28 মে রাজ্য জুড়ে ঈদ উল আজহা পালিত হবে বলে কলকাতার নাখোদা মসজিদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মসজিদ কমিটি গতকাল এক বৈঠকের পরে সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন মসজিদ কমিটির ট্রাস্টি বোর্ডের কনভেনার নাসের ইব্রাহিম। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 7 দিন শুষ্ক অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঝোড়ো হাওয়া সাময়িক স্বস্তি দিতে পারে দু একদিন, তবে অস্বস্তি কমবে না। কলকাতা ও তার আশপাশ অঞ্চলে তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় হালকা বৃষ্টি হলেও তাতে গরম কমার কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রাতেও বিশেষ কোনো হেরফের হবে না আগামী কয়েকদিন। পারদ ঊর্ধ্বমুখী মহানগরী কলকাতাতেও আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি বেশি। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় গোটা সপ্তাহই অল্প বিস্তর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো দিন ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন গোটা উত্তরবঙ্গেই দমকা হাওয়া বইতে পারে। আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জেলায়। শেওড়াফুলির তরুণ সংঘের উদ্যোগে গতকাল সারা বাংলা আমন্ত্রণমূলক দেহ সৌষ্ঠব ও মেন্স ফিজিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। 5টি ওজন বিভাগে 150 প্রতিযোগী অংশ নিয়েছিলেন। হাওড়ার অভিষেক গুপ্তা চ্যাম্পিয়ন হয়েছেন। রানার্স আপ হয়েছেন নদিয়ার অভিজিৎ বিশ্বাস। মেন্স ফিজিক বিভাগে শুভজিৎ দাস বিজয়ী হয়েছেন। প্রাক্তন মিস্টার ইন্ডিয়া দামোদর চ্যাটার্জি, অঞ্জন মিত্র, তাপস দত্ত প্রমুখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, অন্নপূর্ণা যোজনা সহ একাধিক বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয় নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুদিনে জেলা সফরে যাচ্ছেন। প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বহাল রাখার কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর এখনই কোনো স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর 5:10।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে লোকগীতির অনুষ্ঠান, পরিবেশনায় শিল্পী জ্যোৎস্না রায়।

জ্যোৎস্না রায়ের কণ্ঠে শুনলেন লোকগীতির অনুষ্ঠান। যন্ত্রণার সঙ্গে ছিলেন দোতারায় প্রদীপ রায়, বাঁশিতে নীরব রায়, ঢোলে স্বর্ণাভ সরকার। আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে ইংরেজি সংবাদ এবং অব্যবহিত পরে হিন্দি সংবাদ। কিছুক্ষণের মধ্যে আকাশবাণী দিল্লি কেন্দ্রের ঘোষণা।

শুনলেন এতক্ষণ অনুষ্ঠান গান পরম্পরা। বিদুষী ধন্দতাই কুলকার্ণীর কণ্ঠে শুনলেন খেয়াল, রাগ সুহা এবং মিতালী ব্যানার্জি ভৌমিকের কণ্ঠে শুনলেন গোর্স্থারাঙ্গ। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে যুব অনুষ্ঠান মুডস অ্যান্ড মেলোডিজ। উপস্থাপনায় রয়েছেন শ্রীজ্যোতি ভট্টাচার্য এবং অনুষ্কা দে।

0: যুব বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের মুডস অ্যান্ড মেলোডিজের পর্বে। আমি জানি পুরো সপ্তাহ জুড়ে তোমরা আজকের এই বিশেষ পর্বের জন্য সত্যি অপেক্ষায় থাকো, আর তাই অপেক্ষার অবসান, আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের প্রিয় যুব বন্ধু শ্রীজ্যোতি, এবং আমার সঙ্গে আজকের এই পর্বে রয়েছে তোমাদের আরও এক প্রিয় যুব বন্ধু অনুষ্কা।
1: নমস্কার সবাইকে। শ্রীজ্যোতি, অনেকদিন পর দেখা, কেমন আছো?
0: আমি বেশ ভালো আছি।
1: এবং আজ আমাদের যেই বিষয় নিয়ে কথা হচ্ছে বা কথা হবে এরপর, পপ মিউজিক।
0: আমরা কথা কম, আমার মনে হয় গান বেশি শুনলেই মন্দ হয় না।
1: একদম,
0: প্রথমে একটা গান দিয়ে শুরু হোক তাহলে আমাদের আজকের এই পর্ব।
1: একেবারেই শুনি আমরা আমাদের প্রথম গান আজকের।

0: আমরা এতক্ষণ শুনছিলাম ওয়ান ডিরেকশনের বেস্ট সং এভার।
1: পপ মিউজিক মানেই শুধু গান নয়, বরং অনুভূতি, ফ্যাশন, জীবনযাত্রা আর তরুণ মনের এক অনন্য প্রকাশ। সহজ কথায় বলা যেতে পারে, আকর্ষণীয় সুর আর আধুনিক বাদ্যযন্ত্রের ব্যবহারে পপ গান খুব সহজেই মানুষের মনে জায়গা করে নেয়। বিশ্ব সঙ্গীতের ইতিহাসে 60-এর দশক থেকে পপ মিউজিকের জনপ্রিয়তা দ্রুত বাড়তে শুরু করে। অন্যান্য দেশের শিল্পীদের হাত ধরে এই ধারার বিকাশ হলেও আজ ভারতীয় সঙ্গীতে পপ এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে। মাইকেল জ্যাকসন, মাডোনা, বিটলস থেকে শুরু করে আজকে টেইলর সুইফট কিংবা বিটিএস, প্রত্যেকেই পপ সঙ্গীতকে নতুন মাত্রা দিয়েছেন। ভারতেও আলিসা চিনাই, শান, নেহা কক্কর, অরিজিৎ সিং কিংবা বাংলা ব্যান্ড সঙ্গীতের নানা শিল্পীরা পপ ঘরানাকে আরও সমৃদ্ধ করেছেন, এবং নিজেদের গায়কীর মধ্যেও কিন্তু আমরা সেই পপ গানের একটা ছাপ আমরা অনেক সময় দেখতে পাই।
0: একদম।
1: এবার তাহলে আমরা আরও একটি গানে চলে যাই, কথায় অবশ্যই ফিরে আসব গানের পর। It's our party, we can do what we want.

আমরা এতক্ষণ শুনছিলাম মিলে সেরাসের উই কান্ট স্টপ। পপ মিউজিক অর্থাৎ জনপ্রিয় সঙ্গীতের সেই জগৎ যা প্রজন্মের পর প্রজন্মকে এক অদ্ভুত ছন্দে বেঁধে রেখেছে। পপ মিউজিকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি খুব দ্রুত মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে, কখনো আনন্দ, কখনো ভালোবাসা, কখনো আবার একাকিত্ব। সব অনুভূতিকেই পপ গান সহজ ভাষায় প্রকাশ করে। বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া ও মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে পপ মিউজিক আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। কয়েক মিনিটের একটি গান রাতারাতি কোটি মানুষের হৃদয়ে পৌঁছে যাচ্ছে। তবে শুধু বিনোদন নয়, পপ মিউজিক সমাজে নানান বার্তাও বহন করে। পরিবেশ সচেতনতা, মানসিক স্বাস্থ্য, নারী স্বাধীনতা কিংবা তরুণদের স্বপ্ন, সবকিছুই উঠে আসে গানের কথায় ও সুরে। আমরা শুনব এর পরের গান।

0: আমরা বেশি কথা না বাড়িয়ে পরবর্তী গানে চলে যাচ্ছি। এবার আমরা কি গান শুনতে পারবো অনুষ্কা?
1: এবার শুনে নেওয়া যাক কেলভিন হ্যারিসের সামার।

0: সঙ্গীত মানুষের মনকে যেমন আনন্দ দেয়, তেমনি জীবনের নানা চাপ থেকে কিছুটা হলেও মুক্তি দেয়। তাই পপ মিউজিক আজ শুধুমাত্র একটি সঙ্গীত ধারা নয়, বরং তরুণ সমাজের আবেগ এবং পরিচয়ের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। পপ সঙ্গীত সময়ের সঙ্গে বদলেছে, কিন্তু এর মূল বৈশিষ্ট্য সহজ সুর, মনোগ্রাহী কথা এবং ব্যাপক জনপ্রিয়তা। এবং এই জনপ্রিয়তা আমরা যদি দেখি, সেটি আজও একই রকম রয়েছে। এটি বিশ্ব সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বিভিন্ন প্রজন্মকে এক সূত্রে বেঁধে রেখেছে। তাই তো সেই পুরনো দিনের পপ গান আমরা আজও ভুলতে পারি না। আর সেই গানের কথা যখন আমরা এতক্ষণ বললাম, তাহলে আমরা আজকের পর্বের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, কি তাই নয় কি?
1: একদম। এবং আমরা শেষ গান আজকে শুনব, শেষ গানটা কি হবে আমাদের জন্য, কি শোনাবে আমাদের শেষ গান?
0: আমরা ক্রিস ব্রাউনের ডোন্ট ওয়েক মি আপ গানটি শুনব, এবং এই গানটি শুনতে শুনতে আমাদের আজকের এই পর্ব আমরা শেষ করব। পর্বটি শেষ হয়ে যাবে, কিন্তু গানের সুর এবং সেই রেশ আমাদের মনের মধ্যে ছড়িয়ে থাকবে, এবং আবার এক সপ্তাহের অপেক্ষায় আমরা থাকব। আমরা শুনে নেই আমাদের আজকের এই পর্বের গান।

সবশেষে বলা যায়, পপ সঙ্গীত কেবল বিনোদনের মাধ্যম নয়, সময়, সমাজ ও সংস্কৃতির পরিবর্তনের এক জীবন্ত প্রতিচ্ছবি। যুগে যুগে নতুন শিল্পী, নতুন সুর ও নতুন প্রযুক্তির মাধ্যমে পপ সঙ্গীত মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে এবং নেবেও পরবর্তীতে।

শেষ হলো যুব অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের বিষয় ছিল মুডস অ্যান্ড মেলোডিজ। উপস্থাপনায় ছিলেন শ্রীজ্যোতি ভট্টাচার্য এবং অনুষ্কা দে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে অনুষ্ঠান গ্রামে গঞ্জে। আজকের বিষয় রোড আইল্যান্ড রেড, একটি লাভজনক মুরগি পালন। এ নিয়ে বলবেন বিশেষজ্ঞ রাকেশ রায়। উপস্থাপনায় রয়েছেন সুরজিৎ দাস।

0: মাছে ভাতে বাঙালি, অর্থাৎ মাছ বাঙালির সবথেকে পছন্দের খাদ্য। কিন্তু বাঙালির খাদ্য তালিকা আমরা যদি পর্যবেক্ষণ করি, তাহলে দেখব যে মাছ, মাংস, ডিম অর্থাৎ আমিষ জাতীয় এই সকল খাদ্যই কিন্তু বাঙালির ভীষণ রকম পছন্দ, এবং সেখান থেকেই আমাদের আজকের এই আলোচনার সূত্রপাত। গ্রামীগঞ্জের সকল কৃষক ভাই বোনেদের শুভেচ্ছা জানাই, শুরু করছি আমাদের আজকের নতুন পর্ব। আমাদের আজকের আলোচনার বিষয় মুরগির একটি বিশেষ প্রজাতি আরআইআর অর্থাৎ রোড আইল্যান্ড রেড। এই প্রজাতির চাষ পদ্ধতি নিয়েই আমরা আজকে আলোচনা করব আমাদের এই পর্বে। আলাপ করিয়ে দিই, আমাদের গ্রামীগঞ্জ অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর রাকেশ রায়, প্রধান এবং বরিষ্ঠ বিজ্ঞানী, মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, রতুয়া। নমস্কার জানাই আপনাকে।
1: নমস্কার
0: ডক্টর রায়। প্রথম যে প্রশ্নটা আপনার কাছে রাখব, যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বিশেষ করে গ্রামের দিকে প্রচুর পরিমাণে কৃষকরা আছেন বা মানুষেরা আছেন যারা কিনা পোলট্রি ফার্মিং অর্থাৎ মুরগি পালনের সঙ্গে আজ বহু বছর ধরে যুক্ত, এবং নতুন নতুন আরও অনেক মানুষরাই এগিয়ে আসছেন। আমরা সাধারণত চাষিদের দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি, কিছু কিছু চাষিরা হয়ে থাকেন বেশ শিক্ষিত, কিছু কিছু চাষিরা শিক্ষার দিক থেকে একটুখানি পিছিয়ে আছেন, ছোট করছি না। কিন্তু এই রোড আইল্যান্ড রেড, এই যে মুরগির প্রজাতিটার কথা আমরা আজকে এই পর্বে বলছি, কী পরিমাণে মুরগি পালকরা আছেন যারা কিনা জেনে শুনে এই মুরগির চাষের দিকে এগিয়েছেন?
1: আপনার প্রশ্নটা একেবারেই সঠিক।

0: মাংস বুঝি, এবং লেয়ার ফার্মিং বলতে আমরা ডিম বুঝি, যেটা কমার্শিয়াল লেভেলে হয়, যেটা হলো শিক্ষিত এবং খুব বড় মাপের চাষিরা পোলট্রি ফার্মিং দিকে যারা যান। এবার যদি রোড আইল্যান্ডের কথা বলি, এটাও খুব বড় আকারে করা যেতে পারে, কিন্তু আমরা দেখেছি বড় আকারের থেকেও যারা ছোট কৃষক, যারা দু চার পাঁচটা নিয়ে বা দশটা বা পঞ্চাশ একশোটা নিয়ে করছেন, তারা এই রোড আইল্যান্ড রেটের দিকে যেতে পারেন। তার মূলত কারণ যেটা হলো, এটা খুব অল্প খরচে, খুব অল্প পরিশ্রমে এটার থেকে বেশ ভালো আকারে লাভ পাওয়া যেতে পারে।
1: আচ্ছা, মুরগির প্রজাতির যে নামটা তার সঙ্গেই রয়েছে একটা শব্দ, রেড, অর্থাৎ লাল। সুতরাং আমরা বুঝতে পারি যে মুরগির গায়ের রঙটা লালচে হতে পারে। তো সাধারণত আমরা যে মুরগিটাকে দেখে অভ্যস্ত তা হচ্ছে ব্রয়লার মুরগি। সুতরাং এই মুরগিটা দেখতে ব্রয়লার মুরগির মতো একেবারেই নয়। তাহলে দেখতে কেমন?
0: একদমই প্রশ্নটা ঠিক করেছেন যে এর কালার হলো লাল, এবং রোড আইল্যান্ড এটা হলো আমেরিকান একটা জাত, যেটা হলো রোড আইল্যান্ড থেকে নামটা করণ হয়েছে। যে রোড আইল্যান্ড রেড, এটা আজকের ব্রিড নয়, অনেক আগেকারই একটা ব্রিড, কিন্তু এর যা ক্ষমতা যেটা আছে, আমাদের পশ্চিমবঙ্গ নিরিখে যদি বলি, এখানে আমাদের হিউমিডিটি অনেক বেশি, আজকে অনেক টেম্পারেচারটা অনেক বেড়ে যাচ্ছে, সেই জায়গায় যদি দেখি এদের হলো এই পরিবেশে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতাটা অনেক বেশি। বেশি বলতে আমি বলছি কমার্শিয়াল পোলট্রি যেগুলো হয়, যেগুলো আমরা লেয়ার যেটাকে বলি, তার থেকে অনেকটা বেশি, দেশি মুরগির চেয়ে হয়তো একটু কম। তবে আমরা বলতে পারি যে এই পরিবেশে এরা অনেকটা দেশি মুরগির মতোই দেখা গেছে, যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই ভালো, এবং এই পরিবেশে তারা হলো ভালো ডিম এবং মাংস দেওয়ার ক্ষমতা রাখে।
1: অর্থাৎ বলতে চাইছেন যে ভারতবর্ষের যে আবহাওয়া তার সঙ্গে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা এই মুরগির আছে?
0: একদম একদম একদম।
1: আচ্ছা, আর এর পরের যে প্রশ্নটা, দুটো ভাগে আমরা যদি কিনা ভাগ করে নিই, সাধারণ মানুষ বা গ্রাহকরা কেন দোকানে গিয়ে এই মুরগির খোঁজ করবেন? কিংবা আরও একটা প্রশ্নের সঙ্গে রয়েছে যে মুরগি পালকরা কেন এই প্রজাতির চাষ করবেন?
0: মুরগির পালকরা এই প্রজাতির চাষ করবে সেটা আগেই বললাম, যে এখানে অনেক অল্প খরচে এই মুরগিটা আমরা শুরু করতে পারি। যেমন গ্রামগঞ্জে আমরা দেখা যায় যে মা দিদিরা, তারা হলো 15-20টা সাধারণত দেশি মুরগি নিয়ে চাষবাস করেন। সেখানে যদি আমরা দেশিটাকে পরিবর্তে যদি আমরা রোড আইল্যান্ড রেডটাকে যদি করি, তাহলে দেখা গেছে যে এর হলো ডিম দেওয়ার ক্ষমতা এবং মাংসের যেহেতু ক্ষমতাটা বেশি, তাহলে তারা এক কথায় বেশি লাভ পেতে পারে।
1: বেশি মানে দেশি মুরগির চেয়ে বেশি?
0: না, দেশি মুরগির চেয়ে হলো ডিম দেওয়ার ক্ষমতা এবং মাংসর দেওয়ারও ক্ষমতাটাও বেশি হবে, কিন্তু রোগ প্রতিরোধ মানে ক্ষমতাটা দেশির থেকে একটু হলো কম হবে। কারণ এরা দেশিরা যেভাবে এখানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তাদের যতটা এই আবহাওয়ায় থাকবে, ততটা হয়তো নাও থাকতে পারে।
1: আচ্ছা, আমরা এবারে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করি। এই প্রজাতির মুরগির চাষ পদ্ধতিটা ঠিক কেমন?
0: এর চাষ পদ্ধতি আপনি তিন ভাগে ভাগ করতে পারেন। একটা বলতে পারেন যে মুক্তাঙ্গন পদ্ধতি, যেটা আমরা হলো গ্রামের বাংলায় যেমন দেখি, মা দিদিরা যারা ছেড়ে দিয়ে একটা মানে 15-20টা মুরগি তাদের কাছে আছেন, সকালবেলা ছেড়ে দিয়েছেন, বাড়ির আশেপাশে সবাই পোকামাকড় বা এইসবগুলো খেয়ে তারা বড় হচ্ছে, এবং সকালে হয়তো কিছুটা ধান বা চাল একটুখানি দিচ্ছে বা বিকেলে একটু দিচ্ছে, এইভাবে তারা বড় হচ্ছে, এবং তাদের শুধু রাতে একটা থাকতে একটা দেওয়ার একটা সেহেতু জায়গা থাকে। এটা মুক্তাঙ্গন পদ্ধতিতে হতে পারে। একটা হতে পারে হলো কিছুটা ধরে কিছুটা ছেড়ে, মানে একটা জায়গা আছে সেখানে কিছুটা সময় হলো তাকে অল্প হলো তাকে হলো আমরা উন্নত মানের যে ফিড সেটা আমরা দিচ্ছি, এবং কিছুটা তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি,
1: মানে কিছুটা ঘরের খাবার খাচ্ছে,
0: কিছুটা বাইরের খাবার খাচ্ছে, একদমই। এবং তার সঙ্গে তাদেরকে ভ্যাকসিনেশন করানো হচ্ছে, সেই সবগুলো মেনটেন হচ্ছে। এবং আরেকটা হতে পারে পুরোটাই একটা এরিয়ার মধ্যে আমরা হলো আটকে রেখে তাদেরকে বাইরে ছাড়া হচ্ছে না, এবং তাদেরকে যেমন আমরা এক কথা কমার্শিয়াল পোলট্রি ফার্মিং যেটা জায়গায় বুঝি, একটা জায়গায় যেমন যেভাবে ব্রয়লার অনেকটা চাষ করে, সেভাবে আমরা ওই ঘরের মধ্যে আটকে রেখে তাদেরকে যেভাবে করে একটা সময় মানে বাইরে না ছেড়ে তাদের ফিডিং শিডিউলগুলো মেনটেন করে তাদেরকে চাষ করা। এই তিনভাবেই হতে পারে।
1: সবগুলোই সম্ভব?
0: তো সবগুলোই সম্ভব। এবার এটা ডিপেন্ড করছে যে কৃষক কোন পদ্ধতিটা চাইছে, এবং সে হলো কতটা তার মধ্যে পয়সা লাগাতে পারবে, এবং সে কতটা সময় দিতে পারবে এই চাষের উপর।
1: আচ্ছা, শুরুর দিকের একটা প্রশ্ন, সেটা হচ্ছে মুরগির বাচ্চাগুলোকে আমরা কোত্থেকে সংগ্রহ করব?
0: এটা একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন।

0: বাচ্চা সংগ্রহ করাটা একটু সমস্যা, কারণ এর দেখা গেছে যে রোড আইল্যান্ড রেডের এদের মানে ব্রুডিং বা আমরা যেটা বলি যে ন্যাচারালি ডিম থেকে যে বাচ্চা ফোটানোর যে প্রবণতাটা এই মুরগির খুব কম, নেই বললেই চলে।
1: প্রবণতা কম বলতে
0: মানে এরা ডিমের উপরে তা দিতে বেসিক্যালি বসে না।
1: আচ্ছা,
0: মানে একটা আমার দেশি মুরগিটা কিছু ডিম দেওয়ার পরে যেমন তা দেওয়ার জন্য বসে যায়, ওখান থেকে নতুন বাচ্চা ফুটে আসে। এই ন্যাচারাল যে প্রসিডিওরটা সেটা হলো রোড আইল্যান্ড রেডে খুবই কম।
1: আচ্ছা,
0: তো সেই জায়গাটাকে যদি আমরা দেখি তাহলে আমাকে যেটা হ্যাচারিজ যেগুলো আছে যেখানে ডিম ফোটানো হয়
1: কৃত্রিমভাবে
0: সেগুলোর উপরে আমাকে নির্ভর থাকতে হবে। আজকাল মাদার ইউনিট হয়েছে, সেগুলোর উপর নির্ভর করেই এই বাচ্চাগুলোকে আমাকে পেতে হবে সেইখানে। সেই জন্য গভর্নমেন্ট অনেক এখন উৎসাহ দিচ্ছে অনেক নতুন কৃষকরা, তারা যেন ওই কৃত্রিমভাবে এই ডিমগুলো ফোটানোর দিকে এগিয়ে আসে বা তারা এর থেকে কিছু আয় করতে পারবে।
1: আচ্ছা, যখন কোনো নতুন পদ্ধতি যখন কিনা চাষিদের মধ্যে ছড়ানো হয়, আমরা দেখেছি এখন অবধি হয়ে থাকে যে বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র বা কৃষি বিশ্ববিদ্যালয়গুলো থেকে বীজ হোক, ওষুধ হোক বা কোনো পশুর বাচ্চা হোক, এগুলোকে সরবরাহ করা হয়ে থাকে অনেক সময়। সেক্ষেত্রে কৃষি বিজ্ঞান কেন্দ্র বা কৃষি বিশ্ববিদ্যালয়গুলো কতটা এগিয়ে আছে?
0: নিশ্চয়ই এটা একটা নতুন ব্রিড একেবারে বলবো না, তবে এই ব্রিডটা যেহেতু আমাদের এই গ্রামীণ বাংলায় খুব ভালো মানিয়ে নিতে পারছে এবং অন্য আরও অনেক ব্রিড আছে যেমন বনরাজা আছে, গ্রামপ্রিয়া আছে, তারাও এই কালার্ড বার্ড মানে আমরা যদি লাল কালার এই রংটা যেটাকে বলছি বা ক্রয়লার আছে এগুলো, কিন্তু তার পরেও দেখা গেছে এদের ডিম দেওয়ার ক্ষমতাটা মনে হয় অন্যর থেকে একটু বেশি। আপনি যদি এই কিছুটা আমি বললাম যে একবারে আটকে রেখে যদি ঠিকমতো ফিডিং করিয়ে যদি আপনি চাষবাস করেন তাহলে দেখবেন প্রায় 200 থেকে 210 পর্যন্ত ডিম পাওয়া যেতে পারে এখানে।
1: কতদিনের মধ্যে?
0: মানে একটা সাইকেলে যেখানে হলো একটা আমি দেশি মুরগির থেকে 60 থেকে 70 আমি ডিম পেতে পারি।
1: আচ্ছা,
0: আবার এরও যদি আপনি পালনের পদ্ধতিটা যদি আপনি পাল্টে ফেলেন, যদি মুক্তাঙ্গনে যদি করেন সেখানে আপনি হয়তো 150 থেকে 160 ডিম পেতে পারেন। আসলে অনেকটাই ডিপেন্ড করছে আপনি তাকে কি খাওয়াচ্ছেন তার উপরে। যদি আমরা প্রোটিন জাতীয় খাবার যদি বেশি দিই বা তার খাওয়াটা যদি সুষমভাবে হয় তাহলে ডিম দেওয়ার ক্ষমতাটা অনেক বেড়ে যাবে। একইভাবে বলতে পারি তাহলে মাংসটাও খুব তাড়াতাড়ি বাড়বে যদি ফিডিংটা আমরা ঠিকভাবে করতে পারি। তো সেইটা একটা কারণ আছে যে এই আরআইআরটা আমরা করতে পারি এই জন্য।
1: সেক্ষেত্রে কি মানে বিভিন্ন
0: কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে তার হলো মূলত প্রথমে কিছু মানে চিক্স যেটাকে আমরা বলি মুরগি মানে 28 দিনের বাচ্চা, শুধু কৃষি বিজ্ঞান কেন্দ্র কেন বলবো, আপনি প্রত্যেকটা ব্লকে যারা বিএলডিওরা আছেন ওনাদের মানে স্কিমগুলো আছে সেখানেও মুরগির বাচ্চা দেওয়া হয়, বিভিন্ন এসএইচজিদের দেওয়া হয়, যারা বিপিএল যারা কৃষক আছে তাদেরকে দেওয়া হয়, 10 থেকে 15 করে বাচ্চা দেওয়া হয় যেখানে তারা সেটাকে বড় করে তার থেকে আয় করতে পারবেন। এবং সঙ্গে কিছু মেডিসিনস, কিছু ফিড এবং বড় ফার্ম থাকলে সেখানে ইন্স্যুরেন্সেরও ব্যবস্থা থাকে।
1: আচ্ছা, যে সমস্ত খাদ্য উপাদানগুলো মুরগিটা ঘরের ভিতরে থেকে খাচ্ছে এদের খাদ্যাভ্যাসটা নিয়ে একটুখানি বলুন, কোন কোন খাবার এদেরকে দেওয়া যেতে পারে?
0: এদেরকে মূলত দেওয়া হয় ভুট্টা, গম ভেঙে বা চালের গুঁড়ো ভেঙে, এগুলো মেইনলি কার্বোহাইড্রেটের জন্য বা প্রোটিনের জন্য দেওয়া হচ্ছে। সঙ্গে আপনি খোল বিভিন্ন দেওয়া যেতে পারে একটু পার্সেন্টেজ করে মানে কিছু পরিমাণ, এবং প্রোটিন মানে ফিশ মিল যেটা হলো শুটকি মাছ বা শুকনো মাছ সেগুলোকে ড্রাই করে বা ক্র্যাশ করে এর মধ্যে মিশিয়ে দেওয়া যেতে পারে। মূলত আমরা যদি দেখি যে কমার্শিয়াল যে ফিডগুলো আছে সেখানেই তার বিভিন্ন কম্বিনেশনে মিক্সচার করে এইগুলো দিয়েই ফিডটাকে বানানো হয়। সেটাতে আপনার ডিপেন্ড করে, আমরা যেমন যদি লেয়ার বা ব্রয়লারে হই এখানে এদের ফিডগুলোর কিছু শ্রেণীভাগ আছে, যেমন প্রি স্টার্টার আছে, স্টার্টার আছে, গ্রোয়ার আছে, তারপরে ফিনিশার আছে, সেগুলোতে বিভিন্ন শুধু প্রোটিনের পার্সেন্টেজ বা এন কিছু কম্বিনেশান কম বেশি করে প্রোটিন কার্বোহাইড্রেট চেঞ্জ করে ফিডগুলোকে মূলত বানানো। তো সেই সবগুলো দিয়ে যদি আপনি চাষবাস করতে চান তাহলে দামটা অনেক বেশি পড়ে যাবে, ফিডগুলো যেহেতু অনেকটাই কন্ট্রিবিউট করে পুরো পোলট্রি ফার্মিংটার উপরে। তো সেই জায়গাটায় আমরা বলতে পারি যে বাড়িতে আমরা যদি এই সব আইটেমগুলো দিয়েই যদি আমরা করি তাহলে দামটা কমানো সম্ভব এবং আমার উৎপাদনটাও বেশি পাওয়া সম্ভব।
1: আচ্ছা, অনুষ্ঠানের শুরুতেই ঠিক যেমনটা বললেন যে আমরা মোট 3 রকম চাষ পদ্ধতির মাধ্যমে এই মুরগিটাকে রাখতে পারি। একটা হচ্ছে পুরোপুরি ঘরের মধ্যে আটকে, একটা হচ্ছে কিছুটা আটকে কিছুটা ছেড়ে, এবং আরেকটা হচ্ছে পুরোপুরি ছেড়ে। তো প্রথম যে দুটো পদ্ধতি আছে তার মধ্যে কিন্তু একটা অতিরিক্ত খরচের প্রশ্ন চলে আসছে, যে ঘর থেকে কিছু অতিরিক্ত খাবার এদেরকে সরবরাহ করতে হবে। সেক্ষেত্রে কী পরিমাণ খাবার, ঠিক কতটা বয়সে আমাদের দেওয়াটা দরকার?
0: ঘর থেকে বলতে আমরা যদি মূলত যেটা আমি খাবারের কথা বললাম, যেটা আমরা বানাবো ওই ভুট্টা দিয়ে বা গম দিয়ে বা চালের খুদ দিয়ে,
1: ভুষি হোক, ভুষি মাছের গুঁড়ো হোক,
0: একদম সেগুলো দিয়ে সেটা আমরা যদি বানিয়ে থাকি, তার মোটামুটি তার একটা যদি মিশ্রণ করা যায়, তো দেখা যাচ্ছে যে প্রথম সপ্তাহে একটা মুরগির বাচ্চা 10-12 গ্রাম খাবে, দ্বিতীয় সপ্তাহে থেকে চতুর্থ সপ্তাহে প্রায় 15-30 গ্রাম খাবে পার ডে, মানে দৈনিক, পঞ্চম থেকে অষ্টম খাবে দৈনিক প্রায় 35-50 গ্রাম, নবম থেকে প্রায় 18 সপ্তাহ পর্যন্ত 60-90 গ্রাম করে খাবে, মানে এক একটা মুরগি প্রত্যেক দিন। সেখানে আর যদি পূর্ণবয়স্ক হয় বা ডিম দেওয়ার সময়টা প্রায় 110-120 গ্রাম করে রোজ খাবে। তো সেই হিসাবে আমরা হিসেব করে নিতে পারি যে আমার যদি 10টা থাকে বা আমার 100টা থাকে, সেই হিসাবে আমার খাদ্যের যোগানটা সেই ফার্মে আমার মজুদ রাখতে হবে পার্ট। তাহলে আমরা বুঝতে পারবো যে ওরা রোজ যা ওদের খাদ্যের দরকার যেটা, সেটা আমরা রোজ দিচ্ছি কি দিচ্ছি না। যদি তার কম দিই তাহলে মনে হবে আমরা খাওয়াটা একটু হলেও কম দিয়েছি, বেশি দিলে শুধু শুধু নষ্ট হবে। তো এইভাবে আমরা বুঝতে পারবো যে খাদ্যের পরিমাণটা আমরা মেটাতে পারি ওখানে।
1: আচ্ছা, ভ্যাকসিনেশন সম্পর্কে শুনবো।
0: ভ্যাকসিনেশন আসলে ডিপেন্ড করে আমরা কীভাবে করছি সেটা। যদি আমরা মানে উন্মুক্তভাবে যদি করি বা, তাহলে আমরা 3-4টা ভ্যাকসিনেশন মূলত করে থাকি। রানীক্ষেতটা খুব ইম্পর্টেন্ট একটা ভ্যাকসিন, তারপরে গাম্বরো, ফাউল কলের এবং ফাউল পক্স, এগুলো মূলত আমরা করি। মানে রানীক্ষেতটা প্রথমে 5-7 দিনের মধ্যে করতে হয়, এখানে করে তার একটা শিডিউল আছে, তারপরে 10-12 দিন, তারপরে 20-21 দিনের মাথায়, তারপরে 1 মাস পরে, এইভাবে করে ভ্যাকসিনেশনগুলো করলে মূলত আমরা কমার্শিয়াল ফার্মে যতগুলো করি, এখানে যেহেতু আমরা ছোট আকারে করছি, মূলত 4-5 ভ্যাকসিন করলে এদেরকে রক্ষা করা যাওয়া সম্ভব, সঙ্গে কৃমিনাশক কিছু ওষুধ দেওয়া যেতে পারে।
1: আচ্ছা, যে কোনো ফসল হোক বা যে কোনো চাষ পদ্ধতি হোক, কৃষক ভাইদের মনে কিন্তু সব থেকে বড় চিন্তার বিষয় যেটা, সেটা হচ্ছে রোগ পোকার আক্রমণ। এবং মুরগি পালনের ক্ষেত্রেও ঠিক তেমনটাই, ছাগল পালনের ক্ষেত্রেও ঠিক তেমনটাই। তো কোন কোন রোগের কবলে এই মুরগিটা আসতে পারে, এবং তার জন্য যে সমস্ত ভ্যাকসিন বা ওষুধগুলো দেওয়া দরকার, সেটার বিবরণটা যদি কিনা একটু বিস্তৃত আকারে দেন।
0: আমি প্রথমেই বললাম যে মূলত 4-5টা ভ্যাকসিন যেটা দেওয়াটা খুবই জরুরি, তার মধ্যে রানীক্ষেতটা খুবই দরকার একটা, তার মধ্যে গাম্বরও আছে, তার মধ্যে আছে ফাউল কলেরা, তার মধ্যে আছে হলো ফাউল পক্স। সেই ক্ষেত্রে যদি আমি শিডিউলটা যদি বলতে চাই,
1: কোন কোন বয়সে কোনটা,
0: হ্যাঁ কোন কোন বয়সে, হ্যাঁ বয়স ভিত্তিক যদি বলতি, তাহলে 5-7 দিনে আমরা দেব হলো রানীক্ষেতের প্রথম ডোজ, তারপরে 10-12 দিনে দেব হলো আমরা গাম্বরোর ডোজ, দুটোই দেব চোখে 1 ফোঁটা করে।
1: আচ্ছা,
0: তারপরে আমরা দেব 21-14 দিন বয়সে আবার দেব রানীক্ষেতের একটা বুস্টার ডোজ, এটাও দেব চোখে 1 ফোঁটা, 35-40 দিনে ফাউল পক্স দেব, যেটা ডানার নিচে চামড়ায়, 2 মাসে দেব আবার রানীক্ষেতের ডিজিজ ভ্যাকসিনেশন এর চামড়ায়, এটা 0.5 ml, এবার 3 মাসে ফাউল কলেরা দেব চামড়ার নিচে 1 ml, এবং 4 মাসে কৃমিনাশক ওষুধ খাওয়ার মধ্যে বা জলের মধ্যে দিলে ভালো।
1: আচ্ছা, এর জন্য কী পরিমাণে অতিরিক্ত খরচ হতে পারে বলে আপনার মনে হয়?
0: ভ্যাকসিনেশন আসলে আমরা যেমন যদি বলছি 8-10টার জন্য যদি করি, এটা তো আসলে একটা বড় ডোজ হিসেবে থাকে, 50-100টার, সেখানে 8-10টার জন্য করলে দামটা বেশি পড়ে যাবে। কিন্তু যদি আমরা একটু পরিমাণে যে 200-500টা যদি থাকে, তাহলে ভ্যাকসিনেশনের কস্ট পার বার্ড প্রায় 1 টাকা হয়তো পড়বে।
1: আচ্ছা,
0: খুব একটা বেশি দাম,
1: মানে পুরো জীবনকাল জুড়ে আপনি বলছেন?
0: হ্যাঁ একদম একদম।
1: আচ্ছা, সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে বেশি পরিমাণে মুরগি চাষ করতে না পারলেও, হয়তো গ্রামের মধ্যে অনেকে মিলে যদি কিনা এই প্রজাতির মুরগিটা চাষ করে, তাহলে একসঙ্গে যদি কিনা মানে সবাই মিলে 10-10 করে যদি কিনা 100টা মুরগির হিসাবে যদি কিনা ওষুধটা নিয়ে আসে, তাহলে খরচটা গড়পড়তা একটুখানি আয়ত্তের মধ্যে আসতে পারে।
0: একদম একদম,
1: ঠিক ঠিক। বাজারে গিয়ে আমরা যখন কোনো মুরগির মাংস কিনতে চাই, সাধারণত একটা গড় ওজন আমরা যদি করি মোটামুটি 1.5 থেকে 2 কিলোর মধ্যে সেই মুরগিগুলোকে আমরা পাই। আড়াইয়ার একটা ডিম পাড়ার কতদিন পরে এই ওজনটার মধ্যে আসতে পারবে?
0: এটা মূলত দেখা যায়, আগেই বললাম, ফিডিংয়ের উপর ডিপেন্ড করছে যে আমরা কেমন খাওয়াচ্ছি সেই হিসেবে তার গ্রোথটা আসবে। কিন্তু আমরা যদি দেখি যে ডিম দেওয়ার আগে, মানে একটা পূর্ণবয়স্ক একটা যদি মুরগি এবং মোরগ যদি হয়, মুরগিটা মোটামুটি 2 থেকে 2 কিলো 200 এবং মোরগটা প্রায় 2.5 কিলো থেকে 2 কিলো 800 এরকম একটা ওজনের আসবে। এটা মোটামুটি আপনাকে বলছি 17 থেকে 18 সপ্তাহে।
1: আচ্ছা, ডিম থেকে ডিম আসতে কতদিন সময় লাগবে, মানে ডিম থেকে মুরগি হয়ে ডিম আসতে?
0: সেটা তো আমরা জানি যে ডিম থেকে মুরগির ডিমে হলো 21 দিন লাগে, হাঁসের ডিমে সেটা 28 দিন লাগে।
1: সেক্ষেত্রে মানে সাধারণ মুরগির মতো হিসাবটা,
0: এতে কোনো আলাদা নেই।
1: আচ্ছা, এবারে আসি, যে সমস্ত মুরগি পালক ভাইয়েরা এতদিন ধরে ব্রয়লার মুরগি চাষের সঙ্গে ছিল যুক্ত, ওদের তরফ থেকে একটা প্রশ্ন যদি রাখি, যে এই মুহূর্তে তারা যদি ব্রয়লার চাষ থেকে আড়াইয়ার চাষের দিকে যদি কিনা এগোতে চান, সেটা কি সম্ভব অত বড় স্কেলে?
0: হ্যাঁ, সম্ভব। আসলে সেটা ডিপেন্ড করবে অনেকটা যে আপনি কোন মার্কেটটাকে ধরতে চাইছেন। যদি আপনার যদি মার্কেটটা থাকে ব্রয়লারে, যেমন এটা খুব তাড়াতাড়ি বড় হচ্ছে, আপনারা তো জানি ব্রয়লারের জন্য 40-42 বা 45 দিনে এরা ম্যাচিওর হয়ে যাচ্ছে এবং মার্কেট এরা চলে যাচ্ছে, এইখানে একটু কিন্তু টাইম লাগবে। এবং আমি আগেই বললাম, যেমন এটা হলো ডুয়াল পারপাস ব্রিড, এটা শুধু মাংসের জন্য বা শুধু ডিমের জন্য আমরা করছি না, এটা দুটোর জন্যই করছি। তাহলে দুটোর জন্যই যখন করছি, এটা কোনোটাতেই মাংসটাও অত ব্রয়লারের মতো অত স্পিডে তার গ্রোথ হবে না, এবং ডিমটাও এমনি যদি আমরা হোয়াইট লেগনের যে ডিমগুলো বলি সেটা এত তাড়াতাড়ি কিন্তু আসবে না। কিন্তু দুটোর জন্যই যদি দেখি, এটাও একটু কম, এটাও একটু বেশি, এই দিকে আমরা ঠিক আছি। কিন্তু একেবারে শিফট যদি করতে চাই, তাহলে করতে গেলে আমাদের একটা লক্ষ্য রাখতে হবে, যারা হলো দেশি মুরগির ডিম প্রেফার করেন আর যারা হলো দেশি মুরগি মাংস পছন্দ করেন, তাদের যদি মার্কেটটা ভালো থাকে তাহলে সেই জায়গায় আপনি শিফট করে আসতে পারেন। কারণ আপনার হলো দেশি পছন্দ যেখানে থাকবে, যারা দেশি মুরগির মাংস পছন্দ করেন, সেখানে আড়াইয়ের মাংসটা অনেকটা দেশির মতো মনে হবে তাদেরকে, এবং আড়াইয়ের ডিমটাও তাদেরকে অনেকটা দেশি মুরগির মতো মনে হবে। তো সেই মার্কেটটা ধরতে গেলে আপনি অবশ্যই শিফট করে আসতে পারেন।
1: সেক্ষেত্রে আমার যেটা মনে হয়, যারা কিনা এতদিন ধরে দেশি মুরগি চাষের সঙ্গে যুক্ত রয়েছেন মা বোনেরা, তাহলে কি ওদের জন্যই আপনি বলবেন যে এই প্রজাতির দিকে এগোনো উচিত?
0: নিশ্চয়ই। এটাতে দেখা গেছে কেউ যদি 10 থেকে 15টা যদি মুরগি মুক্তাঙ্গন পদ্ধতিতেও যদি রাখে, তাহলে মাসিক তাদের 1200-1500 বা প্রায় 1800-2000 টাকা পর্যন্ত তাদের প্রায় ডিম বিক্রি করেই তারা আয় করতে পারেন। সঙ্গে মাংসটা আপনি তো আবার আলাদা, কারণ আমি আগেই বললাম যে এর ডিমের একটা আলাদা চাহিদা আছে। এমনি সাদা ডিম আমরা যেটা খেয়ে অভ্যস্ত, যেটা পোলট্রি ডিম বলে আমরা যে বুঝি, ওইটা যদি আজকের রেটে যদি 7 টাকা করে পাওয়া যায়, তাহলে সেটা আপনার মোটামুটি 10-12 টাকা কিন্তু বিক্রি হয়। তাহলে সেই জায়গায় আপনি ডিমের দামটা আপনি অনেকটা বেশি পাচ্ছেন। আর একটা মূলত, এটা যেহেতু কালার্ড এগ, অনেকটা ব্রাউনিশ কালার, সেই জন্য অনেকেরই মনে হয় এটা দেশি মুরগির ডিম এবং তারা পছন্দ করছেন এটা।
1: আর একটুখানি সহজ করে বলি, সেটা হচ্ছে ডিম এবং মাংস, এই দুটো দামের পার্থক্য দেশি মুরগির থেকে ঠিক কতটা বেশি বা কম?
0: দেশি মুরগির থেকে ডিম যদি বলি, তাহলে ডিমের দামটা প্রায় সমান বা একটু হয়তো কম হতে পারে। মাংসর দামটা দেশির থেকে একটু হলেও কম আছে। দেশি মুরগি, যারা দেশি মুরগিটা ঠিক ভালো করে চেনেন, অনেক জায়গায় তো এমনও দেখা গেছে যে এই মুরগিটাকে দেশি বলে চালিয়ে দিচ্ছেন, যদিও এটা দেশি নয়। যারা ভালো মুরগি চেনেন তারা জানে যে এটা দেশি নয়, এটা আড়াইয়ার। তো সেইখানে দেশির থেকে এদের দামটা একটু কম আছে।
1: পুষ্টিগত মূল্য দেশি মুরগির থেকে কতটা কম বা বেশি?
0: পুষ্টিগত মূল্য প্রায় সমান, ডিমেও সমান। ডিমে আসলে আমরা যদি কথাটা বলি ডিমের দিক থেকে, ডিমে যদি প্রোটিনের পার্টটা যদি আমরা দেখি, তাহলে সেটা ওজনের উপর ডিপেন্ড করে। তো সেই হিসাবে দেখতে গেলে প্রোটিন এর দিকটা দেশি মুরগি এবং এমনি যেটা পোলট্রি ডিম বলতে যেটা আমরা বুঝি সেটা সমান। কিন্তু আপনি যদি অন্য নিউট্রিয়েন্ট যদি অ্যাসপেক্টগুলো দেখেন,

0: তাহলে দেখা যায় যে যেগুলো মুরগি চড়ে বেরিয়ে খেয়েছে সেটাতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বা অন্য আরও নিউট্রিশন কম্পারেটিভলি এর থেকে বেশি আছে। সেই দিকটা যাদের চাহিদা তারা ওই ডিমে শিফট করতে পারেন।
1: আচ্ছা, এই প্রজাতির মুরগি চাষ করতে গেলে কোন কোন সতর্কতা বা প্রতিবন্ধকতা হয়ে থাকে বলে আপনার মনে হয়?
0: না, প্রজাতির সঙ্গে খুব একটা ডিফারেন্স নেই,
1: দেশি মুরগির তুলনায় বলছি।
0: আচ্ছা, দেশি মুরগির সঙ্গে করতে গেলে নিশ্চয়ই আমি আগেই বললাম, দেশি মুরগির যেহেতু এই পরিবেশে তাদের রোগ ব্যাধিটা কম্পারেটিভ অনেকটা কম আর এদের যেহেতু একটু বেশি, সেই জায়গায় আমাদের আজকে যেমন চলছে আমাদের পশ্চিমবঙ্গ ধীরে ধীরে গরমটা বেড়ে যাচ্ছে, যেখানে আমাদের দেশি মুরগিটা অনেকটাই খুব ইজিলি তারা মানিয়ে নিতে পারে, এই মুরগিদের একটু হলেও
1: অসুবিধা হয়,
0: দেখতে অসুবিধা হয়, সেই জায়গাগুলো যদি দেখতে হয় তাহলে দেশির থেকে এরা ওই আবহাওয়ার দিক থেকে অনেকটা হলেও পুরোটা আসতে পারেনি।
1: আর কোনো সতর্কতা?
0: আর কোনো সতর্কতা যেমন ভ্যাকসিনেশন তো সবারই একই রকম লাগবে, আর আবহাওয়াটাই মেন
1: আচ্ছা,
0: আর ভ্যাকসিনেশন।
1: আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি, 2 মিনিটের মধ্যে আমাকে এই পুরো প্রজাতির চাষ পদ্ধতিটাকে একটুখানি সংক্ষেপে বলে দিন।
0: একদম, প্রথমেই আমরা যদি আড়াইয়ের মুরগির কথা বলছি, এটা দেশি বা অন্য মুরগির থেকে কিছু আলাদা নয়, এরা প্রথম 10 দিন এদের একটা ব্রুডিং একটা টেম্পারেচার দিতে হয় বা 28 দিন আরও বাড়িয়ে দিলে ভালো হয় সেখানে ব্রুডিং টেম্পারেচার দিয়ে, কারণ তারা যেহেতু হ্যাচারিজ থেকে আসে তো ওদের ওই টেম্পারেচারটার সঙ্গে এই নর্মাল টেম্পারেচার একটা শিফট করলে মানিয়ে নিতে অসুবিধা হয়, তো শুরুতেই তাদের মৃত্যুর হারটা অনেক বেশি থাকে, তো ওই সেই টেম্পারেচারটা মেনটেন করা, ফিডটা ঠিক সময়ে দেওয়া, জলের একটা সবসময় তার ব্যবস্থা রাখা, সেটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি দেখবেন প্রথমে যে মৃত্যুর দরটা অনেক কমে আসবে এবং পরের দিকে খুব বেশি নেই। সঙ্গে আপনি ভ্যাকসিনেশন, আমি বললাম 5 থেকে 7 দিনে প্রথমে একটা ভ্যাকসিনেশন আপনি করবেন রানীক্ষেত, তারপরে 10 থেকে 12, তারপরে এর পরে পরে আবার থাকবে, খুব ভ্যাকসিনেশন বেশি খুব বেশি কিছু করার দরকার নেই, আমি প্রথমেই বললাম 4-5টা ভ্যাকসিন করলেই এরা মোটামুটি মানিয়ে নিতে পারে। তারপরে আপনি যদি ডিমের জন্য যদি বলেন, আপনি মোটামুটি 18 থেকে 19 সপ্তাহ পর থেকে আপনি ডিম পেতে পারেন, তার মোটামুটি একটা ওজন হলো 2 কিলো থেকে 2 কিলো 200 গ্রাম এরকম একটা ওজন আসবে, সেখানে আপনি থেকে ওরা ডিম দেওয়া শুরু করবে, এবং যতদিন আপনি মোটামুটি আপনি যদি ফিডিংটা যদি আমার খাওয়াটা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি প্রায় 180 থেকে 200টা পর্যন্ত আপনি ডিম পেতে পারেন। তারপরে যখন ডিম দেওয়া বন্ধ হয় এবার পরে আপনি ওটা মাংস হিসেবে আবার বিক্রি করে দিতে পারেন। সমস্যা একটাই বলছে যে এদের যেহেতু তা দিয়ে বাচ্চা ফোটানোর প্রবণতাটা খুব কম, সেই জন্য আপনাকে নির্ভর করে থাকতে হবে আবার কোনো হ্যাচারিসের ওপরে, বা যদি আপনি দেশি মুরগি যারা হলো তা দিয়ে বাচ্চা ফোটায় সেখানে আপনাকে খুব ছোট আকারে 8টা থেকে 10টা করে মূলত আপনাকে তা দিয়ে ডিম ফুটিয়ে বাচ্চা আবার আপনাকে সংগ্রহ করতে হবে।
1: সুতরাং আমাদের এই সমগ্র আলোচনা থেকে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে ডিমে তা দেওয়ার সমস্যাটা একটা রয়ে গেছে, এবং দ্বিতীয়টা হচ্ছে এদের কিছু ভ্যাকসিন লাগে কারণ এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটুখানি হলেও কম।
0: ভ্যাকসিনেশন দেশি মুরগিরও দেওয়াটা খুব দরকার, কারণ অসুখ রানীক্ষেত রোগটা এমন নয় সে শুধু পোলট্রি মুরগি বা আমরা এই আড়াইয়ার মুরগির কথা বলছি, রানীক্ষেত রোগটা দেশি মুরগিরও একইভাবে হওয়ার সম্ভব,
1: একই রকমভাবে হয়, কিন্তু দেশি মুরগির যেমন কিনা রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটুখানি হলেও বেশি, এই মুরগির ক্ষেত্রে আমাদেরকে একটুখানি সজাগ থাকতে হবে। এই দুটো জিনিসকে যদি কিনা আমরা মাথায় রাখি তাহলে বর্তমানে গ্রামেগঞ্জে যে সমস্ত মানুষেরা বা মা বোনেরা দেশি মুরগি চাষের সঙ্গে অভ্যস্ত তাদের কিন্তু এই প্রজাতি চাষ করার ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা না, এবং বাজারগত মূল্য আপনি যেটা বললেন যে বেশ ভালো, দেশি মুরগির ডিম বা দেশি মুরগির মাংস বিক্রি করে আমরা যে পরিমাণে লাভ পাই প্রায় কাছাকাছি সেই রকম দামই আমরা পাব। তো আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, আজকে আমাদের অনুষ্ঠানের মূল যা বিষয় ছিল তা হলো রোড আইল্যান্ড রেড, এই প্রজাতির মুরগির চাষ পদ্ধতি। আমাদের সঙ্গে আজকে অনুষ্ঠানে এতক্ষণ ছিলেন ডক্টর রাকেশ রায়, প্রধান এবং বরিষ্ঠ বিজ্ঞানী, মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, রতুয়া। এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: এর সঙ্গেই শেষ করছি আমাদের আজকের গ্রামীগঞ্জে।

শেষ হলো গ্রামগঞ্জ অনুষ্ঠান। গ্রামগঞ্জে অনুষ্ঠানে আজকের বিষয় ছিল রোড আইল্যান্ড রেড, একটি লাভজনক মুরগি পালন। এ নিয়ে বললেন বিশেষজ্ঞ রাকেশ রায়, উপস্থাপনায় ছিলেন সুরজিৎ দাস। আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে অনুষ্ঠান জীবন ও জীবিকা। ধরমচন্দ্র সিংয়ের সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক রজক। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে আনা হয়েছে।

0: শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান জীবন ও জীবিকাতে। জীবন এবং জীবিকা সবসময় কি দুটো এক পথে চলে, তা ঠিক কি নয়? তা তো ঠিক নয়। কখনো কখনো জীবিকার জন্য জীবনের গতিধারা পাল্টে যায়, কখনো জীবনের গতিধারার জন্য জীবিকা দূরে সরে যায়। কিন্তু কিছু মানুষ থাকে যাদের অদম্য ইচ্ছাশক্তি এবং প্রাণ শক্তির মধ্যে দিয়ে তারা দুটোকেই সমানভাবে এগিয়ে নিয়ে যায় তাদের জীবনে। আজ এই জীবন ও জীবিকার অনুষ্ঠানে আমরা যার কাছে ছুটে এসেছি, তিনিও তার জীবনে জীবিকা এবং জীবন উভয়কেই সঠিক ভারসাম্যে রাখার চেষ্টায় মগ্ন হয়ে রয়েছেন। আমরা এসেছি প্রেমচাঁদ গজ বলে একটি গ্রামে এবং আমরা পরিচয় করে নেব আমাদের সেই ব্যক্তির সঙ্গে। ধরমচন্দ্র সিং এই প্রেমচাঁদগঞ্জ গ্রামের একজন বাসিন্দা এবং তার জীবনের জীবিকা হিসেবে তিনি করেন চাষবাস, কিন্তু জীবন হিসেবে তার সঙ্গীত, সঙ্গীতের বাদ্যযন্ত্র, মাটির গানই হচ্ছে মূল সুর। সুতরাং চলে আসি তার কাছে, তার মুখে শুনে নিই তার জীবনের কথা।
1: দেখুন, আমরা গ্রাম অঞ্চলের মানুষ, গ্রামে থাকি। গ্রামে তো আমার বুঝতেই পারছেন যে অনেক সুখ দুঃখ নিয়ে আমরা চলি। তার মধ্যে আমাদের গ্রামে আমাদের মনটাকে যে আমার মনটা যে আনন্দ পাবে, সেই আনন্দ দেওয়ার মতো আমাদের এখানে গ্রাম অঞ্চলে নেই। শুধু

0: একটাই জিনিস আছে যে আমরা পূজাতে বা যে কোনো সময় একটা অনুষ্ঠান করলাম, অনুষ্ঠানে আমাদের গান বাজনা, আগে তো হয়তো যে প্রতিযোগিতা, আমাদের পালাগানের প্রতিযোগিতা হয়তো, আমরা হয়তো একটা পুরস্কার দিয়ে দিলাম, সেখানে দেখা গেলো 15-20টা টিম এসে ওরা প্রতিযোগিতা করলো, প্রতিযোগিতার পর ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ প্রাইজ আমরা একটা দিলাম, নিয়ে যেত। তো তখন থেকে আমি এই গান জগতে দেখছি যে আমার ভালো লাগে। এদিকে জীবন বাঁচার জন্য, পরিবার বাঁচার জন্য খেতি, এই যে কৃষিকাজ তো করি, তার সঙ্গে সঙ্গে মনকে আনন্দ দেওয়ার জন্য এই গান বাজনাটাই ধরে রাখছি।
1: আপনাদের কি ধরনের গান হয়?
0: আমাদের গান হয় আমাদের রাজবংশ ভাষায় গান, যেরকম আমরা রাজবংশী, আমাদের বাংলা ভাষাটা খুব কমই আসে, আমরা সোজাসুজি ভাষা, রাজবংশী ভাষা এতে বুঝতেই পারছেন। তো এই রাজবংশী ভাষায় আমরা পালাটিয়া গান করি। তার মধ্যে আমাদের গানের এক ম্যানেজার আছে, ম্যানেজার রয়েছে, ক্যাশিয়ার আছে, তার মধ্যে আমরা সবাই সহযোগিতা করে প্রায় 20 জন লোক মিলে একটা টিম নিয়ে চলছি।
1: আপনারা এই 20 জনের দলটা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের সঙ্গীত উপস্থাপনা করেন, তাই তো?
0: হ্যাঁ, সব জায়গায় যাই, যেখানে নিয়ে যায় সেখানেই যাই, যেতে আমার কোনো বাধা বিঘ্ন নাই, কারণ তার বিনিময়ে কিছু পয়সা দেয়, আমরা তো এমনি আর যাই না, আর তার বিনিময়ে কিছু পয়সা টয়সা দেয় ওরা, আমরা যাই, যতটুকু পারি আনন্দ দিয়ে আসি।
1: আপনাদের কীভাবে এই অনুষ্ঠানের যোগাযোগগুলো হয়?
0: অনুষ্ঠান আমাদের এখানকার ঠিকানা দেওয়া আছে, অনেকেই জানে, ওখান থেকে মোবাইলে যোগাযোগ করে। আর তাছাড়া এমনি আমরা যে প্রোগ্রাম করতে যাই, এগুলো যে শুনে, শোনার পর ওরা খুঁজে বের করে নেয় যে ওই জায়গায় যেতে হবে, ওই জায়গায় গেলে পাওয়া যাবে।
1: আপনি মোটামুটি কত বছর ধরে এই সঙ্গীত চর্চার সঙ্গে আছেন এবং আনুমানিক কতগুলো অনুষ্ঠান করেছেন?
0: দেখুন, আনুমানিক অনুষ্ঠানের কথা তো বলা যাবে না, আমার বয়স যখন 15 বছর তখন থেকে আমি এই গান জগতে ঢুকেছি, আর এখন আমার বয়স হচ্ছে 59, এই চলছি।
1: আর আপনাদের এই পালাটিয়া গানের পাশাপাশি আর কি কি ধরনের সঙ্গীত চর্চা আপনারা করেন?
0: না, আমরা পালাটিয়া গান করি, তাছাড়া ওই যে আমাদের গ্রামে যা দেখা গেলো যে লক্ষ্মী পূজা হলো বা একটা অন্য কিছু অনুষ্ঠান হলো, তার মধ্যে আমরা যে ওই যে ঠাকুরের গান আর কি, আমোদ বলি, আমাদের দেশি ভাষায় বলি আমোদ, ওগুলোও গান করি চরচুনির মতো।
1: আচ্ছা, এই যে আমোদ বা চরচুনি, এই এইগুলো সম্পর্কে যদি আমাদের বলেন, কি ধরনের গান
0: এগুলো? গান হচ্ছে সেই ঠাকুরের গান, যে আমাদের প্রত্যেকের মধ্যে তো ঠাকুর আছে, আদি গোবিন্দ আছে, তিনার নামগুলো গায়ে সারা রাত ব্যাপী আমরা চলি আর কি। তার মধ্যে বাদ্যযন্ত্র এগুলো তো থাকে না, ওগুলোর বাদ্যযন্ত্র হারমোনিয়াম থাকে, আর এই যে একটা আমরা বলি দেশি ভাষায় ঘোগোমোগো, আর দোতরা থাকে আর খোল, এগুলোই নিয়ে আমরা গাই।
1: আপনার কাছে তো কথায় কথায় গানের কথায় ফিরে আসবই, তবে তার আগে আপনার সম্পর্কে একটু জানি। আপনি এই গ্রামেই আপনি জন্ম বড় হয়ে ওঠা?
0: হ্যাঁ, আমার এই গ্রামেই জন্ম, এই গ্রামে জন্ম, এইখানেই আমি আছি।
1: আপনার বাড়িতে কে কে আছেন?
0: বাড়িতে বউ আছে, ছেলে আছে, বৌমা আছে।
1: আচ্ছা, আপনার বাড়িতে এসে একটা জিনিস দেখলাম যে উঠোনে খুব সুন্দর ধান শুকোনো হচ্ছে এবং প্রচুর পায়রা চারপাশ থেকে উড়ে এসে সেই ধান খাচ্ছে, এবং চারদিক দিয়ে ঘেরা বাড়ি, মাঝখানে উঠোন, যেই সাধারণত বাড়ির ছবি আমরা অনেক আগে ছোটোবেলায় গ্রামগঞ্জে দেখতাম, বা বলা চলে আমরা বড় বড় ঔপন্যাসিকদের উপন্যাসে যার বর্ণনা পেয়েছি। এই যে এত সুন্দরভাবে আপনাদের পরিবেশকে আপনারা রক্ষা করছেন, আপনাদের এই ক্ষেত্রে আপনাদের গ্রামের মানুষদের মধ্যে ঐক্যবদ্ধ ব্যাপারটা কতটা?
0: দেখুন, এর আগে তো আমাদের পরিবেশ অন্যরকম ছিল, এখন আবার পাল্টে গেছে। আগে আমাদের এইভাবে থাকতে বাইরে একটা বাটঘর থাকতো, যে কোনো লোকজন আসলে, আত্মীয় স্বজন আসলে আগে আমরা বাটঘোড়াতে বসাবো, ওটা বৈঠকের মতো আর কি, এখন ওইগুলো আর নাই, এখন পাল্টে গেছে, এখন বাট ঘোরা নাই, এখনকার ছেলেগুলো বাট ঘোরার কথা বললে বুঝতেই পারবে না যে বাট ঘোরা কী। তা আমরা এগুলোও দেখেছি, এখন ওগুলো আর নাই। তবে আমরা এই যে আমার পরিবারটা নিয়ে চলি, শুধু গান বাজনা নিয়ে চলি না, তার সঙ্গে সঙ্গে কৃষিকাজ আর আমার আছে, কৃষিকাজ করি। যেরকম ধান আছে, প্রতি আমরা বছরের চাল খুব কমে কিনি, এই নিজে উপার্জন করে সারা বছরের খাওয়াটা আমরা রোজগার করে নিই। তারপরে এদিকে একটু একটু চা আছে, একটু একটু আনারস আছে, আমরা বিভিন্ন ধরনের কাজগুলো করি, তাই বলে কি বেঁচে আছি।
1: আচ্ছা, আপনাদের এখানে বছরে মোটামুটি কতবার আপনারা ধান চাষ করেন?
0: না, বছরে কেউ কেউ দুইবার চাষ করে, যেরকম বোরো, আর এটা আমরা বলি ওম আমন। তা আমরা আমনটাই করি, বোরোটা করি না, বোরোটার মধ্যে একটু খাটনি হয়, যার জন্য বোরোটা করি না, রেখে দিয়েছি, আমনটা করি। তাতে এখনকার ধানের যা ফলন, মোটামুটি আমাদের ছোট পরিবারে 2 বিঘা যদি আমন ধান করি, তাহলে বছরের ভাত হয়ে যায়।
1: আর এই ধান আনারস বা চা পাতার ব্যবসার ক্ষেত্রে, কারণ আপনার বাড়ি আস্তে আস্তে আমরা দেখছিলাম যে প্রচুর চা বোঝাই গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছে একের পর এক লাইন ধরে, সুতরাং এদিকে চা চাষের এবং চা চাষের ব্যবসার একটা বেশ ভালো জায়গা রয়েছে।
0: হ্যাঁ, এটা জায়গা রয়েছে, কারণ আমাদের এদিকে উঁচা মাটি, তো ধানের ফসলটা হয় একটু কম, যেগুলো নিচা ওগুলো ধানের ফসল হয়, আর যেগুলো উঁচু মাটি এগুলোতে শুধু আনারস আর চা হয়, আর সেই চা সবই চলে যায় আপনাদের বিধাননগর, সোনাপুর, এইগুলো ফ্যাক্টরিতে। আর যেরকম আনারস, আনারস করি আমরা এখানে, কিন্তু আনারসের মার্কেট আমাদের এখানে নাই, আনারসের মার্কেট এক নম্বর বিধাননগর, ওর আমরা এখান থেকে গাড়িতে করে বিধাননগর গদিতে নিয়ে দিই, ওখানে বিক্রি করি। চা তো আমাদের বাড়ি থেকে বাগান থেকে উঠায় নিয়ে চলে যায় ওই পাইকারগুলো, ওরা কোন ফ্যাক্টরি দেয়, তবে বিধাননগর থেকে শুরু করে আমাদের সোনাপুর অবধি, হ্যাঁ, ফ্যাক্টরি যতগুলো হয়েছে বলা যাবে না যে কোন ফ্যাক্টরিতে না দেয়।
1: আচ্ছা, আপনাদের এই গ্রামে আপনার মতন আরও কতজন সঙ্গীত চর্চা করেন?
0: আছে, 2-4 জন আছে, আমাদের গ্রামে না, আমাদের পাশের গ্রামের আছে, মানে প্রত্যেকটা গ্রামে এরকম সঙ্গীত চর্চা করার লোক আছে।
1: আর আপনারা মিলেই সেই দলটা তৈরি করেন?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
1: আচ্ছা, আর আপনার এই চাষবাস এবং এই সঙ্গীত জগৎ, এই দুটোকে আপনি কিভাবে সামলান, আপনি কিভাবে দুটোকে একসাথে নিয়ে চলেন?
0: দেখুন, দিনের বেলায় তো কাজকর্ম করতেই হয়, আমরা যে এই সঙ্গীতে যাই, এগুলো তো আমরা রাত্রি, যেরকম দেখা গেল যে আজকে আমরা এক অনুষ্ঠানে যাব, সারা রাত ব্যাপী ওখানে গান বাজনা করবো, তা আমরা সন্ধ্যা 6টার দিক যাব, সারা রাত ওখানে গান বাজনা যতটুকু পারি ওদের আনন্দ দিব, তারপর কালকে সকালে বাড়ি, বাড়ি আসার পর আবার নিজের কাজে ব্যস্ত তো থাকতেই হবে।
1: আচ্ছা, আপনার সন্তানরা এখন কি মানে পড়াশুনোর মধ্যে আছে নাকি তারাও কাজের ক্ষেত্রে?
0: না, ছেলেও কাজে করে, বাড়িতে কাজ করে, কারণ ছেলের বিয়ে দিয়ে দিছি, এক ছেলে আর মেয়ে দুটো, মেয়ে দুটোরই বিয়ে দিয়ে দিয়েছি, এখন আমরা এই এই পরিবার নিয়ে আমি চলি আর কি।
1: আপনাদের প্রত্যেক দিনের যে নিয়ম, এটা বেশ জানতে ইচ্ছে করে, কারণ শহরের জনজীবন, তাদের জীবনের প্রতিদিনের নিয়ম একরকম, গ্রামের একরকম, তো আপনারা সকাল থেকে সন্ধে আপনাদের যে রুটিন থাকে, আপনাদের যে নিয়মাবলী থাকে, আপনারা কীভাবে দিনটা কাটান?
0: দেখুন, সকাল থেকে সন্ধ্যা অবধি যে আমরা কাটাই, দেখা গেল যে সকালে উঠলাম, একটা চা খেয়ে নিলাম, চাটা খেয়ে আমাদের নিজের তো কাজ আছে বাগানে, ওদিকে এটা এটা সেটা করে 12টার সময় চান টান করে ভাত খেয়ে নিলাম, একটু রেস্ট নিয়ে আবার কাজে ব্যস্ত, আবার এদিক ওদিক করে কাজগুলো দেখলাম বাগানে, হয়তো দেখা গেলো যে কাজ করলাম না, তাছাড়া ছাগল গরু এগুলো বাগান করলেই তো এগুলো দেখতে হবে, কোথায় কী পড়লো না পড়লো এগুলো রক্ষা করতে হবে, এগুলো পর সন্ধ্যায় বাড়ি এসে সন্ধ্যায় খাওয়া দাওয়ার পরে বাসা আমরা ঘুমাই, তাছাড়া অন্য কিছু নেই। আর যেদিন হয়তো আর দেখা গেলো যে আমাদের প্রোগ্রাম আছে আজকে, চলে গেলাম প্রোগ্রামে, সারা দোকানে আনন্দ ফুর্তি করলাম, এইটুকু, এইভাবে চলি।
1: আপনার প্রোগ্রাম বা অনুষ্ঠানের কথা যখন আসলোই, তাহলে

0: শুরু থেকে যে অপেক্ষাটা করছিলাম সেটার একটু স্বাদ মেটানো হোক। আপনার কাছে আপনার বাদ্যযন্ত্র শুনবো। আপনি তো বলছিলেন আপনার গানের সংগঠনে আপনি বাদ্যযন্ত্র বাজান, আপনি কি বাদ্যযন্ত্র বাজান?
1: এই বাঁশি বাজাই, ট্রাম্পেট বাঁশি।
0: আচ্ছা, আপনি ট্রাম্পেট বাঁশিটা আমাদেরকে একটু শোনান, তারপরে এই প্রসঙ্গে আরও বেশ কিছু কথা হবে।

0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: আচ্ছা, এই যে আপনি ট্রাম্পেট বাজিয়ে শোনালেন, আপনি কোথায় শিখেছেন?
2: আমরা যখন গানে যুক্ত হইনি, তার আগে আমাদের বাপ কাকারা এই গান করতো, পালা গান। তো ওদের পিছনে পিছনে ঘুরতাম একটু একটু। তারপরে গানে, গান জগতে যখন গেলাম, তখন আমার শখ এই বাদ্যযন্ত্রের উপরে আমার খুবই শখ। ওখানে গিয়ে আমাদের গ্রামে যে দলের ম্যানেজার, ওর বাড়িতে রিহার্সেল হয়, রিহার্সেলে যেতাম। ওখানে আমি যন্ত্রসঙ্গীত এগুলো লাটতাম একটু, বা একটু ফু ফু দিতাম। তো একদিন আমাদের যে ম্যানেজার ছিল, তিনি এখন আর নাই, তিনি মারা গেছেন, তিনি বলছেন যে তুই হয়তো পারবি, তুই এই যন্ত্রটা নিয়ে রাখ, নিয়ে যা, তুই বাড়িতে গিয়ে একটু এটাকে রিভাইজ করবি। তো আমি সেই তখন থেকে আমার নেশা একটা হয়ে গেল যে আমি এটা শিখবো কী করে, শিখবো কী করে। তখন এটা নিয়ে ওই বাইরে চলে যাই, মাঠে চলে যাই, তখন গরু ছিল, ওই গরু বাড়ি চলে যেতাম, ওই জায়গায় ফুঁকতাম, নিজে নিজে নিজে নিজে ফুঁকফু দিতে আওয়াজটা তুলেই, তারপর উনার কাছে বসতাম। উনি তখন এই রিড সম্পর্কে জানালেন, এই করতে করতে এই আর কি শিখলাম। এটা সবে নিজের মন থেকে শেখা, এটার কোনো আমার মাস্টারও নাই আর গুরুও নাই, কিছু না।
1: আচ্ছা, আর আরেকটা জিনিস জানতে খুব ইচ্ছে করছে, আপনাদের এই যে গানের এত বড় দল, তাতে কি কি বাদ্যযন্ত্র থাকে?
2: আমাদের আগে তো হারমোনিয়াম দিয়ে আমরা গান করতাম, হারমোনিয়াম থাকতো, আর বাঁশি দুটো থাকতো, আর ঢোলি আর ঝুড়ি। এখন তো পাল্টে গেছে, এখন অর্গ্যান আছে, প্যাট আছে, তারপর নাল আছে, আর বাঁশি আছে, এই নিয়ে আমরা গান করি।
1: আচ্ছা, আর আমাদের যে মাটির বাদ্যযন্ত্র, যেমন দোতারা, গাবগু বাগু, এই ধরনের বাদ্যযন্ত্রগুলো কি আপনারা এখন রাখেন না?
2: না, এগুলোও রাখি। এই যে মাটির খোল, ঘুঘুমুঘু যেটা খমক বলে, ওটাও আছে। তবে ওগুলো হচ্ছে গান, ঠাকুরালি গান, আমরা যেটা বলি ওটা ঠাকুরালি গান, আর এটা হলো পাঁচালি গান। পাঁচালি গানে ওইগুলো জিনিস চলে না, এই দোতারা, তারপর খমক, এগুলো চলে না। পাঁচালি গানের মধ্যে চলে শুধু বাঁশি, হারমোনিয়াম বা অর্গ্যান, আর প্যাট, আর ওই ডুকি তবলা, আর ঢোল, এগুলোই আমরা গান করি।
1: আচ্ছা, আপনার সাথে পরিচয় হয়ে, আপনার সাথে কথা বলে, এবং আপনার এই জীবন এবং জীবিকার যে অদ্ভুত ভারসাম্য বজায় রাখার লড়াই, সত্যি খুব ভালো লাগলো আপনার গল্প শুনে, এবং আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও খুব ভালো লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কখনো হয়তো আপনার সাথে গান নিয়ে কথা হবে, বসা হবে, আড্ডা হবে, গল্প হবে।
2: নমস্কার, নমস্কার।

জীবন ও জীবিকা অনুষ্ঠান এখানেই শেষ হল। ধরমচন্দ্র সিংহর আলাপচারিতায় ছিলেন কৌশিক রজক। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে আনা হয়েছিল। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে বাংলা দেশাত্মবোধক গানের অনুষ্ঠান। উপস্থাপনায় ইন্দিরা শিল্পী গোষ্ঠী। শুনে নেব আমরা প্রথম গানটি।

এতক্ষণ শুনলেন বাংলা দেশাত্মবোধক গান। উপস্থাপনায় ছিল ইন্দিরা শিল্পী গোষ্ঠী, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান জোয়ান ভাইদের জন্য।

এতক্ষণ শুনলেন জোয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শুরু করছি আজকের অনুষ্ঠান, সাথে আছি আমি সায়ন্তন। শ্রোতা বন্ধুরা, খাতার পাতা উল্টালেই যেমন পুরনো দিনের গন্ধ পাওয়া যায়, ঠিক তেমনি মনের পাতা উল্টালেই মনে পড়ে যায় সিনেমা হলে সিনেমা দেখার সেই অমলিন দিনগুলির কথা, তাই না? মনে পড়ে ছোট বয়সে প্রথম সিনেমা হলে যাওয়া, অন্ধকার ভয় পাওয়া, বা বড় পর্দায় আলো জ্বলতেই থমকে যাওয়া, বা আরেকটু বড় হলে বন্ধুদের সঙ্গে ব্ল্যাকে টিকিট কাটা। হ্যাঁ, আজ আনন্দধারা অনুষ্ঠানে আমাদের বিষয় ভাবনা সিনেমা দেখার স্মৃতি। আমাদের ফোন করে জানান আপনার জীবনের প্রথম দেখা সিনেমা কোনটি ছিল, কার সাথে দেখেছিলেন, বা সিনেমা দেখার কোন স্মৃতিটা আপনার মনে এখনও জ্বলজ্বল করছে। এসব নিয়ে আপনার কথা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শুনে নিই আজকের অনুষ্ঠানের প্রথম গানটি কিশোর কুমারের কণ্ঠে, ছায়াছবি আনন্দ আশ্রম, সঙ্গীতকার শ্যামল মিত্র এবং গীতকার গৌরী প্রসন্ন মজুমদার। শুনে নিই গানটি।

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আজকের বিষয় ভাবনা, সিনেমা দেখার স্মৃতি। আপনার জীবনের প্রথম সিনেমা দেখা কোনটি, কার সাথে দেখেছিলেন, বা আপনার মনে সিনেমা দেখার এমন কোনো স্মৃতি আছে যেটা এখনও খুবই উজ্জ্বল, এইসব কথা আমাদের সাথে ভাগ করে নিতে ফোন করুন 9434076705 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, সিনেমা নিয়ে যখন কথা হচ্ছে তখন একটু এর ইতিহাস নিয়েও আলোচনা করা জরুরি। ভারতে প্রথম সিনেমা প্রদর্শিত হয় 1896 সালে। 1896 সালের 7ই জুলাই বোম্বেতে ওয়াটসন হোটেলে, হ্যাঁ, লুমিয়ার ব্রাদার্স প্রথম চলমান ছবি প্রদর্শন করেন। মানুষ অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকিয়েছিল তখন, এবং প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি হচ্ছে আলম আরা। 1931 সালের 14ই মার্চ ভারতের প্রথম সবাক সিনেমা অর্থাৎ কথা বলা সিনেমা আলম আরা, সেটি মুক্তি পায়। এবং সিনেমাটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে দর্শকদের সামলাতে পুলিশ ডাকতে হয়েছিল। আলম আরা সিনেমাতেই ভারতীয় সিনেমার ইতিহাসের প্রথম গান রেকর্ড করা হয়, দে দে খুদা কে নাম পর। তখন কোনো প্লেব্যাক প্রযুক্তি ছিল না, তাই অভিনেতার পাশেই হারমোনিয়াম আর তবলা নিয়ে মিউজিশিয়ানরা বসে লাইভ রেকর্ড করেছিলেন। শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আজকের বিষয় ভাবনা, সিনেমা দেখার স্মৃতি। সিনেমা দেখার এমন কোনো স্মৃতি আপনার মনে এখনও উজ্জ্বল হয়ে থাকলে সেটা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। সাথে আমি আছি সায়ন্তন। এবারে শুনে নিই আজকের পরের গানটি, কিশোর কুমারের কণ্ঠে, আনন্দ আশ্রম ছায়াছবি থেকে, সঙ্গীত শ্যামল মিত্র। শুনে নিই গানটি।

0: ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে জুড়তে চাইছেন, দেখিনি কে আছেন লাইনে। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি শিলিগুড়ি থেকে সুব্রা সেন মূর্তি বলছি।
0: বলুন দিদি, কেমন আছেন?
1: ভালো আছি।
0: আচ্ছা, আমাদের অনুষ্ঠান শুনছেন?
1: হ্যাঁ, শুনছি, খুব ভালো লাগছে।
0: আমাদের বিষয়ে ভাবনা হচ্ছে আজকে সিনেমা দেখার স্মৃতি। এ বিষয়ে আপনার
1: হ্যাঁ
0: কোনো স্মৃতি এমন আছে?
1: আছে। এই যে আনন্দাশ্রম গান আপনারা শোনাচ্ছেন,
0: হুম, বলুন।
1: এই বইটাই আমার ছোট কাকা বাংলাদেশ থেকে আসছিলেন, তো
0: আচ্ছা,
1: সেই সময় আমাকে আমাদের চার ভাই বোনকে নিয়ে
0: হুম,
1: উনি মেঘদূতে এই বইটা দেখতে নিয়ে গেছিলেন।
0: আচ্ছা আচ্ছা, তো আপনারা সমস্ত ভাই বোনেরা মিলে এই সিনেমাটা দেখতে গিয়েছিলেন?
1: হ্যাঁ
0: আচ্ছা, সেটা এখনো আপনার মনে খুবই উজ্জ্বল হয়ে আছে?
1: হ্যাঁ,
0: হ্যাঁ,
1: আমার ছোট কাকা এখন নেই,
0: আচ্ছা
1: কিন্তু এই বই সিনেমাটার গান শুনলে পরে মনে পড়ে তখন।
0: আচ্ছা, এটা মেঘদূত সিনেমা হলে দেখতে গিয়েছিলেন?
1: হ্যাঁ
0: বাহ, আচ্ছা, ঠিক আছে শুভ্রাদি, আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, খুব ভালো লাগলো আপনি ফোন করলেন।
1: হ্যাঁ,
0: হ্যাঁ
1: আপনি আপনিও ভালো গান শোনাচ্ছেন আমাদেরকে।
0: হ্যাঁ, আমাদের তো শোনাতে হবেই, আর আপনাদেরও তো আমাদেরকে ফোন করতে হবে, তাই না?
1: হ্যাঁ,
0: হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো লাগলো ফোন করলেন, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। ধন্যবাদ
1: নমস্কার।
0: অসংখ্য। হুম, আমাদের সঙ্গে ছিলেন শিলিগুড়ি পরেশনগর থেকে শুভ্রা সেনগুপ্ত। আমরা এবার চলে যাব আবার গানে।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আজকে আমাদের বিষয়ভাবনা সিনেমা দেখার স্মৃতি। একজন শ্রোতা বন্ধু ফোন করেছেন, দেখে নি কে আছেন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: জলপাইগুড়ি থেকে বলছি, সঙ্গীতা মজুমদার।
0: বলুন,
1: আজকের বিষয় কি?
0: আজকের বিষয় হচ্ছে সিনেমা দেখার স্মৃতি। মানে আপনার এমন কোন স্মৃতি আছে যেটা সিনেমা দেখাকে নিয়ে এখনো মনে খুবই উজ্জ্বল হয়ে আছে, বা প্রথম সিনেমা আপনি কি দেখেছিলেন, কার সঙ্গে দেখতে গেছিলেন?
1: আমি প্রথম সিনেমা দেখেছিলাম আমার দিদার সাথে,
0: হ্যাঁ,
1: দুর্গা যতদিন আসেনি ঠাকুরের এই সিনেমাটা দেখতে গিয়েছিলাম,
0: আচ্ছা,
1: খুব ভালো লেগেছিল। আর ঈশ্বর যে নানা রূপে এসে আমাদের নানা রকম পরীক্ষা নেন,
0: হ্যাঁ,
1: সেটা এই সিনেমা থেকেই আমি বুঝতে পেরেছিলাম। খুব ভালো লেগেছিল আমার এই সিনেমাটা দেখে।
0: আচ্ছা আচ্ছা, এটা আপনি অনেক আগে দেখেছিলেন তাই তো, মানে ছোটবেলায়?
1: হ্যাঁ,
0: আচ্ছা
1: আগে তো এরকম সিনেমা ছাত্রের বই, তারপরে পশু পাখি আসতো, এসবই দেখতাম ছোট থাকতে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি বললেন?
1: আমার নাম সঙ্গীতা মজুমদার,
0: আচ্ছা,
1: জলপাইগুড়ি থেকে বলছি।
0: জলপাইগুড়ি থেকে বলছেন। খুব ভালো লাগলো সঙ্গীতা দি আপনি ফোন করলেন, এ বিষয় নিয়ে আমাদের সঙ্গে আপনার মনের ভাব আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, খুব ভালো
1: আচ্ছা
0: লাগলো
1: দাদা,
0: আপনি ফোন। বলুন
1: অনুরোধ ছিল
0: বলুন বলুন।
1: লতা লতা মঙ্গেশকরের গান আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে।
0: অবশ্যই আমরা চেষ্টা করব, আমাদের এই গানটি সংগ্রহে থাকলে আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব গানটি বাজানোর। ঠিক আছে,
1: নমস্কার, ভালো
0: হ্যাঁ,
1: থাকবেন। আচ্ছা,
0: আপনিও ভালো থাকবেন, ঠিক আছে। শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আজকের আমাদের বিষয় ভাবনা সিনেমা দেখার স্মৃতি। তো সিনেমা নিয়ে একটু আলোচনা হচ্ছিল, সিনেমার ইতিহাস কীরকম, কীভাবে এর প্রথম সিনেমা কবে প্রদর্শিত হয়েছিল, সেসব নিয়ে আলোচনা হচ্ছিল। তো প্রথম যেটা সবাক পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা সেটা হচ্ছে 1931 সালের 14ই মার্চ আলম আরা, যেটি মুক্তি পায়। এবং এই সিনেমার যে গানটি ছিল দে দে খুদা কে নাম্বার, এই গানটি তখন কোনো প্লেব্যাক প্রযুক্তি না থাকাতে অভিনেতার পাশেই হারমোনিয়াম আর তবলা নিয়ে মিউজিশিয়ানরা বসে লাইভ রেকর্ড করেছিল। শ্রোতা বন্ধুরা, আজ আমরা যখন ওটিটি প্ল্যাটফর্মে এক ক্লিকেই সিনেমা দেখছি সব, তখন ভাবুন তো 1931 সালে সে দিনটার কথা, বোম্বাইয়ের ম্যাজেস্টিক সিনেমা হলে লাইন লেগেছে ভারতের প্রথম সবাক ছবি আলম আরা দেখার জন্য। টিকিট না পেয়ে বাইরে উপচে পড়ছে ভিড়, এবং ভিড় সামলাতে রীতিমতন পুলিশ ডাকতে হয়েছিল। আর সেই সিনেমায় মানুষ প্রথমবার পর্দায় গান শুনল দে দে খুদা কে নাম্বার। আপনার জীবনের প্রথম সিনেমা দেখার অভিজ্ঞতা কেমন ছিল জানান আমাদেরকে? আমাদের ফোন করুন 9434076705 এই নম্বরে। ইতিমধ্যেই একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে জুড়তে চাইছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার দা,
0: হ্যালো হ্যালো,
1: হ্যাঁ আমি জলপাইগুড়ি থেকে বলছি, সোমা গাঙ্গুলি।
0: বলুন, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান?
1: হ্যাঁ আপনাদের অনুষ্ঠান খুবই ভালো লাগে, আমি তো সব অনুষ্ঠানগুলি শুনি,
0: হ্যাঁ
1: খুবই ভালো লাগে।
0: আমাদের আজকের বিষয় ভাবনা সিনেমা দেখার স্মৃতি।
1: হ্যাঁ, আর আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আগে তো বই দেখতে যেতাম না, কারণ আমার বাবা খুব রাগি ছিলেন, তো বই দেখতে দিত না।
0: আচ্ছা,
1: একটু বড় যখন ক্লাস 10 যখন পড়ি
0: একটু বড় যখন
1: তখন
0: হয়ে
1: আমার
0: গেলেন,
1: বাবার
0: হ্যাঁ,
1: সাথে আমি গেছিলাম কারবার বই দেখতে, রিচুয়াল সিনেমায়।
0: আচ্ছা, কেমন
1: হ্যাঁ
0: লেগেছিল, কোথায় এটা, কোথায় গেছিলেন?
1: হ্যাঁ, এই জলপাইগুড়িতে, এই আমি
0: জলপাইগুড়িতে?
1: যতদিন থাকি রিচুয়াল সিনেমা হবে,
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: নাইট নাইকার ছিল আশা পারে জিতেন্দ্র।
0: বাহ, তখন তো একটা অন্যরকম উন্মাদনা।
1: হ্যাঁ আমার
0: হ্যাঁ,
1: দাদা তো খুবই আমাকে ভালোবাসতো,
0: হুম
1: ও হলো সাইন বোর্ড লিখতো,
0: হুম
1: পেন্টিং করতো,
0: আচ্ছা,
1: যখনই কোনো কাজ টাজ হতো আমাকে, আমি তো মিষ্টি খেতে ভালোবাসি,
0: হুম হুম
1: সিনেমা দেখা হয়ে গেল ও
0: আচ্ছা
1: আমাকে মিষ্টি খেতে নিয়ে যেত দোকানে।
0: আচ্ছা আচ্ছা,
1: এখন তো ভাই বোন কেউ ইয়েতেই যায় না সিনেমাতে, তাই
0: আচ্ছা,
1: তো?
0: এখন সবই তো বাড়িতেই দেখা হয় আর কি। হ্যাঁ
1: বন্ধু বান্ধবের সাথে,
0: সেটাই,
1: হ্যাঁ কথাটাই মনে পড়ে, তাই একটাই দুঃখের বিষয়, সেই দাদা এখন আর নাই,
0: আচ্ছা
1: উনি অনেকদিন আগেই মারা গেছেন।
0: আচ্ছা আচ্ছা
1: ছিল তো,
0: আচ্ছা
1: তাকানি ছিল আর ঠান্ডা লেগে আর কি মারা গেছে, অনেকদিন হলেই মারা গেছে।
0: আসলে এই স্মৃতিগুলোই তো থেকে যাবে, তাই না? আর এই স্মৃতিগুলো নিয়ে
1: তখনই আমার ওর দাদার কথা মনে পড়ে, আমার মেসটা ছিল।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই, মানে এই তো জীবন, মানে এই স্মৃতি নিয়েই আমাদের থাকতে হবে। হ্যাঁ, খুব ভালো লাগলো সোমাদি, আপনি ফোন করলেন আমাদেরকে, আপনার অনুভূতির কথা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন, খুব ভালো লাগলো।
1: খুব ভালো লাগলো, নমস্কার দাদা।
0: নমস্কার, নমস্কার, খুব ভালো থাকবেন। হ্যাঁ, আমাদের সঙ্গে ছিলেন সোমা গাঙ্গুলি জলপাইগুড়ি থেকে, উনি ওনার মনের কথা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। এবারে আমরা চলে যাই আবার গানে। এবারে শিল্পী কিশোর কুমার গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়, ছায়াছবি পারাবত প্রিয়া, সুর অজয় দাস। শুনে নি গানটি।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আজকের অনুষ্ঠানের আমাদের বিষয় ভাবনা সিনেমা দেখার স্মৃতি। শ্রোতা বন্ধুরা, সিনেমার ইতিহাস নিয়ে যে কথা হচ্ছিল তারই রেশ ধরে বলি, ভারতের প্রথম স্থায়ী সিনেমা হল কিন্তু মুম্বাইতে নয়, সেটা তৈরি হয়েছিল কলকাতায় 1907 সালে। হ্যাঁ, 1907 সালে জামশেদজি ফ্রামজি মদন কলকাতার চৌরঙ্গি প্লেসে গড়ে তোলেন এলফেনস্টোন পিকচার প্যালেস, পরবর্তীতে যার নাম হয় চ্যাপলিন সিনেমা। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু আমাদেরকে ফোন করছেন, দেখে নি লাইনে কে আছে। হ্যালো, আপনার নামটা আরেকবার বলুন। হ্যালো, হ্যাঁ, আপনার নামটা আরেকবার।
1: অরবিন্দ চক্রবর্তী?
0: হ্যাঁ বলুন, বলুন দাদা। হ্যাঁ,
1: গানগুলো খুব ভালো লাগছে। তবে আপনি যে সিনেমার যে প্রথমে আপনাকে নমস্কার জানাই।
0: হ্যাঁ
1: আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন। আর একটা কথা হলো, প্রথম সিনেমার শিলিগুড়ির কথাটা বলতে পারবো?
0: হ্যাঁ,
1: 56 56 57 প্রথম বই আমি একটা রাজা দেখেছিলাম।
0: আচ্ছা আচ্ছা, একটা রাজা। হ্যাঁ,
1: তারপরে পরবর্তী আমার এই একটি বই
0: 84। আচ্ছা আচ্ছা,
1: আমার ভালো লাগে, আমার গানগুলো খুব শুনি আমি।
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমাদেরও খুব ভালো লাগছে যে আপনি ফোন করেছেন, আপনার মনের কথা আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। হ্যাঁ,
1: খুব ভালো লাগে, আমার গানগুলো খুব ভালো লাগে, আপনাদের গানগুলো প্রোগ্রামটা খুব সেট আপ করা।
0: হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, খুব ভাল লাগলো আপনি ফোন করলেন, ধন্যবাদ। হ্যাঁ, আমাদের সঙ্গে ছিলেন অরবিন্দ বাবু শিলিগুড়ি থেকে। আমরা শুনে নেব আজকের অনুষ্ঠানের শেষ গানটি। ও এর আগে বলে দিই যে কথা হচ্ছিল 1907 সালে জামশেদজি ফ্রামজি কলকাতার চৌরঙ্গি প্লেসে গড়ে তোলেন এলফিনস্টন পিকচার প্যালেস, এবং সেটির টিকিটের দাম ছিল প্রথমে মাত্র 1 আনা। হ্যাঁ, আর 1931 সালের 11 এপ্রিল মুক্তি পায় অমর চৌধুরী পরিচালিত জামাই ষষ্ঠী এ সিনেমাটি, এবং এটি হচ্ছে প্রথম সবাক বাংলা ছবি। আজকের মাল্টিপ্লেক্সের বিলাসবহুল পুশব্যাক সিট, দামি পপকর্ন আর ওটিটি স্ক্রিনে এক ক্লিকেই সিনেমা দেখার যে সুবিধা আমরা হয়তো পেয়েছি, কিন্তু আমাদের ছোটবেলার সেই সিঙ্গেল স্ক্রিন সিনেমা দেখার সেখানে অভিজ্ঞতা কিন্তু এখনও আমাদের মনে অমলিন হয়ে আছে। সেরকম অভিজ্ঞতা কি আর কোথাও আছে? প্রযুক্তির এই যুগে আমরা আধুনিক হই, এবং একই সঙ্গে আমাদের মনের ভেতরের সিনেমা দেখার সেই রঙিন স্মৃতিগুলো যেন একেবারে তাজা থাকে। শ্রোতা বন্ধুরা, আমাদের সময় একদম শেষ পর্যায়ে, আমরা এবারে শুনে নেব আজকের একদম শেষ গানটি কিশোর কুমারের কণ্ঠে, অন্তরালে ছায়াছবি থেকে।

এই গানের সঙ্গে শেষ হলো আজকের আনন্দধারা অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার একটি সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। সিকিমের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা মালদাতে ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং ট্যাডংয়ে ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ ছিল ঝালং 20, নিউল্যান্ডস টি গার্ডেন 11, আলিপুরদুয়ার 11, ডায়ানা টি এস্টেট জলপাইগুড়ি 9, মাঝেরদাবড়ি টি গার্ডেন 9, শঙ্কোশ চা বাগান 9, বক্সাদুয়ার 8। আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিকিমের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সেই সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে

0: yesterday's highest maximum temperature of 35.6 degree centigrade was recorded at Malda in the plains and 26.5 degree centigrade at Tadong in the hills of the region. Chief amount of rainfall received: Jhalong 20, Newlands Tea Garden 11, Alipurduar 11, Diana Tea Estate 9, Majhedabri Tea Garden 9, Shankosh Tea Estate 9, Boksaduar 8. Weather forecast for the next 7 days: light to moderate rain or snow very likely to occur at most places over Sikkim. Light to moderate rain or thunder shower very likely to occur at many places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Kochbihar, Alipurduar districts of Sub-Himalayan West Bengal. Weather warning for the next 7 days: thunderstorm with gusty wind 40 to 50 km per hour and lightning very likely to occur at one or two places over all districts of Sub-Himalayan West Bengal. And that concludes. Please stay with us for the next announcement in Bengali. এবার আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠানের সময়সূচি। 6:05 শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মিঠো সুর। 6:40 লোকগীতি শিল্পী জ্যোৎস্না রায়। 8:00 শুনবেন হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। 8:30 শুনবেন প্রিয়াঙ্কা বণিকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। গজল শুনবেন 9:15 বিভিন্ন শিল্পীর কণ্ঠে। গানে গানে 9:30 10:10 শুনবেন নীলিমা সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত এবং 10:30 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। এবারে সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। আজ শহরে গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যান চলাচল ধীরগতি থাকতে পারে। অনুগ্রহ করে সতর্ক থাকুন এবং ট্রাফিক নিয়ম মেনে চলুন। প্রধান ধীরগতির ও নির্মাণাধীন এলাকা দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় পর্যন্ত রাস্তার মেরামতি ও উন্নয়নের কাজ চলছে। ধীরে গাড়ি চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH10 শালুকারা সড়কে নির্মাণ কাজ চলছে, গতি নিয়ন্ত্রণে রাখুন এবং অন্যান্য যানবাহনের থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজ, তিস্তা ক্যানেল, ক্যানেল মোড় নতুন সেতু নির্মাণের জন্য ব্রিজটি বন্ধ রয়েছে। বেলাকবা শিলিগুড়ি অথবা আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নোয়াপাড়া মোড় ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মিঠো সুর। তবে তার আগে বিজ্ঞাপন বিরতি।
1: স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করোনি কি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মিঠো সুর। শ্রোতা বন্ধুরা, 6টি ঋতুর চাদরে মোড়ানো আমাদের এই রূপসী বাংলা। ঋতু পরিবর্তনের সাথে সাথে এদেশের প্রকৃতির যেমন রূপ বদলায়, তেমনি বদলে যায় আমাদের গ্রামীণ মানুষ আর তাদের মনের ভেতর থেকে উঠে আসা সুর। কখনো তপ্ত রোদে বৃষ্টির আকুতি, কখনো আবার ভরা নদীতে মাঝির উদাস কণ্ঠ, আবার কখনো নবান্নের নতুন ফসলের আনন্দ, সবটাই মিশে আছে আমাদের লোকগানে। প্রকৃতি আর সুরের এই যে আত্মিক বন্ধন, সেই আত্মিক বন্ধন বিষয় নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমাদের মিঠো সুর অনুষ্ঠানের বিষয়ভাবনা প্রকৃতি ও লোকগান। শ্রোতা বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কথা বা ভাবনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076

705 এই নম্বরে। শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের প্রথম গান বিপুল রায়ের কণ্ঠে, সুর সুবীর।

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। মেঠো সুর অনুষ্ঠানে আমাদের বিষয় ভাবনা প্রকৃতি ও লোকগান। শ্রোতা বন্ধুরা, বাংলার জীবনে বর্ষা আসে জীবন দেবতা হিসেবে, আবার কখনো ধ্বংসকারী রূপে। নদীমাতৃক বাংলার এই ঋতু লোকগানের সবচেয়ে বড় উৎস। এই সময়ে অর্থাৎ বর্ষার সময়ে মাঝি ও কৃষকদের কণ্ঠে ভাটিয়ালি ও শাড়ি গান ফুটে ওঠে। ভাটিয়ালি, এটি মূলত ভাটির টানে একা একা গাওয়া গান, যা মানুষের বিরহকে জাগিয়ে তোলে। অন্যদিকে শাড়ি গান, এটি হলো দলবদ্ধ শ্রমের গান। বর্ষায় নৌকা বাইচের সময় নৌকার গতি বাড়াতে এবং একসাথে কাজ করবার উদ্দীপনা যোগাতে তালের সাথে এই গান গাওয়া হয়। আবার ধান কাটার উৎসবকে কেন্দ্র করে কৃষকরা মেতে ওঠেন আনন্দ গানে। কার্তিক অগ্রহায়ণ মাসে বাংলার ঘরে ঘরে যখন নতুন আমন ধান ওঠে, তখন শুরু হয় নবান্ন উৎসব। ধান কাটার ক্লান্তি ভুলে কৃষকরা মাঠে ও খামারে, গ্রামীণ নারীরা নতুন চালের পিঠে, এ সমস্ত তৈরির সময় সমবেত কণ্ঠে মেতে ওঠেন নবান্নের কানে। শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান মেঠো সুর। আজকের অনুষ্ঠানের আমাদের বিষয় ভাবনা প্রকৃতি ও লোকগান। এ বিষয়ে আপনাদের কথা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। এবারে শুনে নিই পরের গানটি। পরের গানটি সনজিৎ মণ্ডলের কণ্ঠে। গানের কথা ডক্টর সুভাষ সরকার, সুর সনজিৎ মণ্ডল।

শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়ভাবনা প্রকৃতি ও লোকগান। শ্রোতা বন্ধুরা, শীতের কুয়াশাচ্ছন্ন সকাল ও অলস দুপুরে লোকগান কিন্তু একটা ভিন্ন মাত্রা যোগ করে। পৌষ পার্বণ ও মাঘের শীতে সেই মেঠো পথে বাউল, চটকা এবং ভাওয়াইয়া গানের সুর প্রতিধ্বনিত হয়। বিশেষ করে উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানের মাধ্যমে বিরহ ও প্রকৃতির রূপ প্রকাশ পায়। আবার শীতের রুক্ষতা শেষে বসন্তের আগমন প্রকৃতিতে যেমন নতুন পাতা আনে, তেমনি লোকগানে আনে প্রেমের জোয়ার। ভাওয়াইয়ার একটি দ্রুত তালের এবং মজার ধারা হল চটকা। বসন্তের ফুরফুরে হাওয়ায় গ্রামীণ মানুষেরা এই গান গায়। আবার দোতারার মিষ্টি সুরে বসন্তের বাতাসকে ছুঁয়ে যায় ভাওয়াইয়া গান। শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান মেঠো সুর। আজকের বিষয় প্রকৃতি ও লোকগান। এ বিষয়ে আপনাদের কথা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। এবারে শুনে নিই পরের গানটি সনজিৎ মণ্ডলের কণ্ঠে। গানের কথা ডক্টর সুভাষ সরকার।

শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। আজকে আমাদের বিষয়ভাবনা প্রকৃতি ও লোকগান। প্রকৃতির সঙ্গে এই লোকগানের যেমন একটা আত্মিক বন্ধন আছে, তেমনি ঋতু পরিবর্তনের সাথে সাথেও গ্রামীণ মানুষের তাদের মনের ভেতরকার যে সুর, সেগুলোও কিন্তু বদলাতে থাকে। সে সমস্ত সুর তাদের ভেতর থেকে উঠে আসে। যেরকম বলছিলাম, দোতারার মিষ্টি সুরে বসন্তের বাতাসকে ছুঁয়ে যায় ভাওয়াইয়া গান, ঠিক তেমনি বসন্তকালে রাধা ও কৃষ্ণের লীলাকে কেন্দ্র করে প্রাচীনকাল থেকেই কীর্তনের সুর মিশ্রিত গানগুলি খুবই জনপ্রিয়। আবার রাঢ় বাংলা ও পুরুলিয়ায় এই অঞ্চলে বসন্তে পলাশ ফুল ফোটার সময় মাদলের তালে তালে ঝুমুর গানও গাওয়া হয়। এসবটাই হয় প্রকৃতির সঙ্গে লোকগানের যে ধারা, যে আঙ্গিক, সেগুলো পাল্টে পাল্টে যায়। শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মেঠো সুর। পরের গানটি শুনে নিই স্বর্ণজিৎ মণ্ডলের কণ্ঠে, গানের কথা ডক্টর সুভাষ সরকার।

শ্রোতা বন্ধুরা, আজকের সময় একদম শেষের দিকে। এই গানের সঙ্গেই আজকের অনুষ্ঠান শেষ করব। তবে তার আগে প্রকৃতি ও লোকগান, এই বিষয় ভাবনার রেশ ধরে কিছু কথা বলতে ইচ্ছে করছে। ঋতু আসে ঋতু যায়, কিন্তু মাটির বুকে রেখে যায় সুরের এক একটি দলিল। আধুনিকতার ভিড়ে আজ আমাদের জীবন অনেক যান্ত্রিক হয়ে পড়েছে, কিন্তু যখন একটা দোতারা বা একতারা সুর কিংবা দূর গায়ে ভাটিয়ালির টান শোনা যায়, তখন মনে হয় এই মেঠো সুরগুলোই আমাদের আসল পরিচয়। প্রকৃতিকে ভালোবাসতে হলে, নিজের শেকড়কে চিনতে হলে আমাদের এই গানগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন লোকগীতি, শিল্পী জ্যোৎস্না রায়।

এতক্ষণ শুনলেন জ্যোৎস্না রায়ের কণ্ঠে লোকগীতি আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে নেপালি সংবাদ।

শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে ছায়াছবি কুচ কুচ হোতা হে, শিল্পী উদিত নারায়ণ।

শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারে শিল্পী উদিত নারায়ণ এবং সাধনা সারগম, ছায়াছবি জোজিতা ওহি সিকন্দর।

এই গানের সঙ্গেই শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে নেপালি সংবাদ, এবং তারপরে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: भूमिकाको प्रशंसा गर्नुभएको छ। भारतको ब्रिक्स अध्यक्षता अन्तर्गत कानून तथा न्याय मन्त्रालयले भोलिदेखि गुजरातको गान्धीनगरमा दुई दिने ब्रिक्स वरिष्ठ अधिकारीहरूको बैठक आयोजन गर्ने भएको छ। बैठकमा ब्राजिल, रूस, भारत, चीन र दक्षिण अफ्रिकाका अधिकारीहरूले वैकल्पिक विवाद समाधान प्रणाली सम्बन्धित विषयमा छलफल गर्नेछन्। छलफलमा मध्यस्थ सुधार, संस्थागत समाधान तथा छिटो र सुलभ न्याय सेवाका विशेष समावेश रहने जनाइएको छ। यसपछि मे 21 ब्रिक्स नयाँ मन्त्रीहरूको बैठक पनि आयोजना हुनेछ। आईपीएल क्रिकेटमा अहिले चेन्नई स्थित एमए चिदम्बरम स्टेडियममा चेन्नई सुपर किङ्स र सनराइजर्स हैदराबादको खेल शुरू भएको छ। हिजो दिल्ली क्यापिटल्स र राजस्थान रोयल्सलाई 5 विकेटले पराजित गर्दै त्यस्तै रोयल च्यालेन्जर्स बेंगलुरूले पंजाब किङ्सलाई 23 रनले हराउँदै प्ले अफमा स्थान बनाउन पहिलो टोली बनेको छ।
1: आकाशवाणी खबर पढ्छ धृति शेरशर्मा। বিশেষ বিশেষ খবর হল, পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসলোয় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেন। উভয় নেতা ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার বিষয়ে সহমত হন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে আজ বিকেলে ভিয়েতনামের হ্যানয় পৌঁছেছেন। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তার অনুমোদন দিয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করার সিদ্ধান্ত। রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধে সহ একগুচ্ছ বড় সিদ্ধান্তে ছাড়পত্র। কেরালামে নতুন ইউডিএফ মন্ত্রিসভা রাজ্য পরিবহনের বাসে মহিলা যাত্রীদের জন্য বিনামূল্যে যাতায়াতের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন নরওয়ের রাজধানী অসলোয়ে। সেখানে তিনি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেন। উভয় নেতা ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার বিষয়ে সহমত হন। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক খতিয়ে দেখে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃত্রিম মেধা ও মহাকাশসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সহমত পোষণ করেছেন। বৈঠকের পর দুই নেতা এক যৌথ প্রেস বিবৃতি দেন। প্রধানমন্ত্রী বলেন, গত বছর তার নরওয়ে সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দরুন তা বাতিল করতে হয়। সংকটের সেই সময়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার জন্য তিনি নরওয়েকে ধন্যবাদ জানান এবং একে প্রকৃত বন্ধুত্বের প্রতিফলন হিসেবেও অভিহিত করেন।
2: मैं पिछले वर्ष नॉर्वे आने वाला था, लेकिन पहलगाम में हुए आतंकी हमले के कारण वह यात्रा स्थगित करनी पड़ी। उस कठिन समय में नॉर्वे ने आतंकवाद के विरुद्ध भारत के साथ मजबूती से खड़े होकर सच्ची मित्रता का परिचय दिया। आज जब मैं नॉर्वे आया हूँ तो मैं इस सॉलिडेरिटी के लिए हृदय से आभार व्यक्त करता हूँ।
1: ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি যা গত বছর কার্যকর হয়েছে তাকেও স্বাগত জানান প্রধানমন্ত্রী। ভারত প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগে সামিল হওয়ার নরওয়ের সিদ্ধান্তেও সন্তোষ প্রকাশ করেন তিনি। দুদেশের প্রধানমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মত বিনিময় করেন। এই সফরে প্রধানমন্ত্রী তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে এই তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলন হবে। উল্লেখ্য, এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে গেলেন। নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক এই সফরে আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আগামীকাল যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী সুইডিশ কোম্পানিগুলিকে মেক ইন ইন্ডিয়া, জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন ও বিরল খনিজ মিশনের মতো উদ্যোগে আরও বেশি করে ভারতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। গোথেনবার্গে বাছাই করা সুইডিশ কোম্পানিগুলির সিইওদের সঙ্গে আলাপচারিতায় শ্রী মোদী ভারতে পণ্য প্রস্তুত, পরিবেশ অনুকূল হাইড্রোজেন মিশন, স্বচ্ছ জ্বালানি সহ অন্যান্য ক্ষেত্রে আরও বেশি করে অংশগ্রহণের অনুরোধ জানান। ভারত ও সুইডেনের মধ্যে উদ্ভাবন, স্বচ্ছতা, সুস্থায়ী উন্নয়ন ও গণতন্ত্রের অভিন্ন মূল্যবোধের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারতের দ্রুত অর্থনৈতিক রূপান্তরে সুইডিশ কোম্পানিগুলির অংশগ্রহণ আরও অর্থবহ হয়ে উঠবে। মোবাইল প্রযুক্তির মানোন্নয়নের ওপরেও তিনি জোর দেন। বিজেপি প্রধানমন্ত্রীকে সুইডিশ কোম্পানিগুলি সর্বোচ্চ সম্মান দেওয়ায় তাকে স্বাগত জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে আজ বিকেলে ভিয়েতনামের হ্যানয় পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই দুদেশের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কৌশলগত সামরিক সহযোগিতা বৃদ্ধি, প্রতিরক্ষা শিল্পক্ষেত্রে অংশীদারিত্ব আরও মজবুত করা, সমুদ্রপথে সহযোগিতা এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার বিষয়ে আলোচনায় প্রাধান্য দেওয়া হবে বলেও রাজনাথ সিং জানান। উল্লেখ্য, ভিয়েতনাম সফরে প্রতিরক্ষামন্ত্রী সেদেশের জাতীয় নিরাপত্তা মন্ত্রী জেনারেল ভ্যান ফ্যান গিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। ভিয়েতনামের প্রাক্তন রাষ্ট্রপতি হো চি মিনের 136তম জন্মবার্ষিকীতেও আগামীকাল শ্রী সিং সেখানে থাকবেন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় প্রতিরক্ষামন্ত্রী সেদেশের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী আহান গিউ বাওকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুদেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা পর্যালোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পন্থা পদ্ধতিও খতিয়ে দেখবেন তারা। সরকার জানিয়েছে, দেশে তৈল শোধনাগারগুলি স্বাভাবিকভাবে কাজ করছে এবং পশ্চিম এশিয়ায় চলতি সংকট সত্ত্বেও ভারতে পর্যাপ্ত অপরিশোধিত তেল মজুত রয়েছে। নতুন দিল্লিতে আজ এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, দেশে যথেষ্ট পরিমাণে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাস রয়েছে, এখনও পর্যন্ত কোনো ঘাটতির খবর নেই। এদিকে রসায়ন ও সার মন্ত্রকের যুগ্ম সচিব অপর্ণা শর্মা বলেছেন, খরিফ মৌসুমের জন্য দেশে 50% বেশি বা 2 কোটি মেট্রিক টন সার মজুত রয়েছে। কেন্দ্রীয় সরকার জলজীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাতিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে আজ এই চুক্তি স্বাক্ষরিত হয়। 2028 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, গত 5 বছরে কেন্দ্র পশ্চিমবঙ্গকে 29,000 কোটি টাকা দিলেও প্রকল্পের বাস্তব অগ্রগতি হয়নি এবং বহু ক্ষেত্রে কাজ শুধুমাত্র কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল।
3: আনে বালা দিন মে সেকেন্ড ফেজ মে 39,000 কোটি কা আজ আমারি এগ্রিমেন্ট হো গিয়া হ্যায়, বঙ্গাল কা জনতা ওয়েট কর রহা হ্যায়। 29,000 কোটি টিল নাও পশ্চিম বঙ্গাল সরকার কো মিলা হ্যায়, লেকিন গ্রাউন্ড রিয়েলিটি তো আচ্ছা নেই হিসকো উপর ভি হাম লোক আনে বালা দিন মে সোচনা চাইয়ে দেখনা চাইয়ে।
1: অনুষ্ঠানে কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাতিল জানান, 2026 সালে জলজীবন মিশন শুরু হয়েছে 169,000 কোটি টাকার বাজেট নিয়ে। 2028 সালের ডিসেম্বর মাস পর্যন্ত তা চলবে। তার দাবি, 2019 সালে পশ্চিমবঙ্গে মাত্র 1% গ্রামীণ পরিবারে নলবাহিত জল পৌঁছত, বর্তমানে সেই হার বেড়ে হয়েছে 56%। শ্রী পাতিল আরও জানান, মোট বরাদ্দের মধ্যে কেন্দ্রের অংশ 33,363 কোটি টাকা হলেও এখনও পর্যন্ত প্রায় 13,000 কোটি টাকা খরচ হয়েছে এবং 11,670 কোটি টাকা অব্যবহৃত।
4: পশ্চিম বঙ্গাল মে জল জীবন মিশন কে লিয়ে কুল লাগত 67.811 কোটি হ্যায়, জিসমে সে কেন্দ্র কা হিসসা 33,363 কোটি হ্যায়। 2019-2025-26 কে দৌরান রাজ্য কো আব তক 24,645 কোটি কা কেন্দ্রীয় আমন্ত্রণ কিয়া গয়া হ্যায়, জিসমে সে কেবল 13,000 কোটি প্রতিশত হি খরচ হুয়া হ্যায়। রাজ্য কে রাজ্যাংশ মে দেরি এবং আবশ্যক দস্তাবেজ সময় পর প্রস্তুত না হোনে কে কারণ 11,670 কোটি রাশি অপ্রাপ্ত রই।
1: এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা ভাণ্ডার সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধে, রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন সহ একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আজ এই সমস্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে সরকার পয়লা জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় মহিলাদের 3,000 টাকা করে অর্থ সহায়তা করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে চালু থাকা সহায়তামূলক প্রকল্প এই মাস পর্যন্ত চালু থাকবে।
5: তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ বন্ধ এই মাস চলবে। পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেইলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা জানতে পারবেন।
1: কেরালামে নতুন ইউডিএফ মন্ত্রিসভা রাজ্য পরিবহনের বাসে মহিলা যাত্রীদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধে দানের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী ভিডি সতীশন আজ নবনির্বাচিত মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান। উল্লেখ্য, ভিডি সতীশনের নেতৃত্বে 21 সদস্যের নতুন ইউডিএফ মন্ত্রিসভা আজই শপথ নিয়েছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে। দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে, লাতুর ও অহল্যানগর থেকে এদের ধরা হয়। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি। টসে জিতে চেন্নাই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে তারা 2 ওভারে 1 উইকেটে 31 রান করেছে। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 7:50।
6: আকাশবাণী শিলিগুড়ি, এখন বিজ্ঞাপন বিরতি।
7: স্বভাব পাল্টাও,
8: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
7: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: আকাশবাণী শিলিগুড়ি, এবারে আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা। রাত 8টায় শুনবেন হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। 8:30 প্রিয়াঙ্কা বণিকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। 9:15 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে

ফাজল, 9:30 অনুষ্ঠান, সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে কানে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 10:10 শিল্পী নীলিমা সেন, এবং 10:30 শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা।

এবার আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 MHz প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানের সময়সূচি। রাত 8টায় শুনবেন হাওয়া মহল, 8:15 চিত্রলোক, 9টায় আপকে লিয়ে, 9:30 শুনবেন আজ কে ফানকার, ছায়াগীত রাত 10টায়, এবং রাত 10:30 শুনবেন ঢলতি যায় রাত।

0: শুনলেন আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ এবং FM।
1: পৌঁছনে কা সুলভ ও সস্তা মাধ্যম হ্যায় আকাশবাণী।
2: আকাশবাণী কে বিভিন্ন কেন্দ্রো সে কিজিয়ে আপনে উৎপাদো ও সেবাও কা প্রচার বিজ্ঞাপনো কে মাধ্যম সে
1: লোকাল ও রাষ্ট্রীয় স্তর পর কিজিয়ে আপনে বিজনেস কা বিস্তার, ক্যোঁকি আকাশবাণী মে বিজ্ঞাপন বুকিং হুই বহুত হি আসান।
2: আব ঘর দফতর ইয়া দোকান পর বৈঠে বৈঠে আপ কর সকতে হ্যায় বিজ্ঞাপনো কি বুকিং।
1: ডায়াল কিজিয়ে 8700014242।
2: নম্বর এক বার ফির নোট করে 8700014242।
0: আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করার সিদ্ধান্ত মন্ত্রিসভায়। নতুন রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আজ অন্নপূর্ণা ভাণ্ডার সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধাসহ একগুচ্ছ বড় সিদ্ধান্তে ছাড়পত্র। ধর্মীয় বিন্যাসের ভিত্তিতে কোনো ভাতা এমাসের পর চালু থাকবে না, ঘোষণা মন্ত্রিসভার। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের ওপর নির্যাতনের তদন্তে রাজ্য সরকার দুটি কমিশন গঠন করেছে। হিংসা রুখতে রাজ্যে পুলিশকে সব ধরনের স্বাধীনতা দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। 2021 সালে ভোট পরবর্তী হিংসার 458টি ফাইল পুনরায় খোলা হয়েছে। হুমকি এবং উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টে রক্ষা কবচে আবেদন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুকূল বায়ুপ্রবাহ জলীয় বাষ্প প্রবেশের কারণে রাজ্যে আগামী কয়েকদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। নতুন সরকার গঠনের পর রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আজ অন্নপূর্ণা ভাণ্ডার সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা, রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন সহ একগুচ্ছ বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে

0: সরকার 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় মহিলাদের 3,000 টাকা করে অর্থ সহায়তা করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। যেসব মহিলা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তারা সরাসরি অন্নপূর্ণার ভান্ডারের সুবিধা পাবেন। এসআইআরে যাদের নাম বাদ পড়েছে তারা প্রকল্পের আওতায় না আসলেও যাদের আবেদন এখনও ট্রাইব্যুনালে বিবেচনাধীন তারা প্রকল্পের সুযোগ পাবেন। অন্নপূর্ণা ভান্ডারে নতুনভাবে আবেদন করার জন্য খুব শীঘ্রই একটি পোর্টাল খোলা হবে। এছাড়াও আগামী 1 জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রার সুবিধা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে। মন্ত্রী বলেন, দূরপাল্লা বা লোকাল বাস সব ক্ষেত্রেই এই সুবিধা কার্যকর হবে।
1: 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন।
0: পরিবহন ক্ষেত্রে এই প্রকল্প কার্যকর হলে বিপুল সংখ্যক মহিলা উপকৃত হবেন বলেই মনে করছে প্রশাসন। এদিকে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
1: রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন।
0: যদিও আজকের বৈঠকে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানা যাচ্ছে। এ বিষয়ে পরবর্তী কোনো বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। একই সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে চালু থাকা সহায়তামূলক প্রকল্পগুলি এই মাস পর্যন্তই চালু থাকবে বলে শ্রীমতী পাল জানান। তিনি বলেন, আগামী মাস থেকে সেই প্রকল্পগুলি বন্ধ হয়ে যাচ্ছে। সংরক্ষণ নীতি নিয়েও আজ গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে সরকার। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 2024 সালের 22 মে এর রায়ের প্রেক্ষিতে রাজ্য সরকারের অধীনে চাকরি ও সরকারি পদে অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের হার ও তালিকা পুনর্বিবেচনা করা হবে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে আজকের মন্ত্রিসভার বৈঠকে কোনো ঘোষণা না হওয়ায় বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া মিলেছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, সপ্তম বেতন কমিশন নিয়ে ঘোষণা হলেও কবে তা বাস্তবায়িত হবে বিবেচনাধীন। নির্বাচনের আগে মহার্ঘ ভাতা নিয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা দ্রুত পূরণ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একইভাবে বকেয়া ডিএ মেটানোর বিষয়ে এখনই আশাহত হওয়ার কারণ নেই বলে আকাশবাণীকে জানিয়েছেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী। অন্যদিকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে আজ এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 2028 সালের মধ্যে ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন চুক্তির ফলে প্রতিটি ঘরে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ আরও গতি পাবে। রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতিতে কেন্দ্রের সহযোগিতা ছাড়া বৃহৎ পরিকাঠামো প্রকল্প বাস্তবায়ন হওয়া কঠিন বলে মত প্রকাশ করেন তিনি।
2: বাঙ্গাল কা জনতা ওয়েট কর রহা হ্যায়, পিনে কা সাফ পানি কব মিলেগা, নল সে জল কব মিলেগা, হাম লোগ ইসকো পুরা করনে কা কাম করুঙ্গা। সেন্ট্রাল স্টেট এক সাথ जो डबल इंजन के स्वरूप देश की 20 स्टेट में चल रहा है, मोदी जी का नेतृत्व में गाइडेंस में एक काम भी हम लोग आगे लेकर जाऊंगा। बंगाल का बहुत काम की जरूरत है। विदाउट द सपोर्ट फ्रॉम सेंट्रल गवर्नमेंट, विदाउट द सपोर्ट फ्रॉम योर मिनिस्ट्री, हम लोग आगे बढ़ना मुश्किल है।
0: অনুষ্ঠানে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল জানান, 2019 সালে পশ্চিমবঙ্গে মাত্র 1% গ্রামীণ পরিবারে নলবাহিত জল পৌঁছত, বর্তমানে সেই হার বেড়ে 56% হয়েছে। যদিও স্কুল ও অঙ্গনবাড়িতে পানীয় জলের পরিষেবার হার এখনও জাতীয় গড়ের নিচে, জল সংরক্ষণ এবং জনগণের অংশগ্রহণের ওপর জোর দেন মন্ত্রী। তিনি বলেন, দেশ জুড়ে 1 কোটি জল সংরক্ষণ কাঠামো যে লক্ষ্য নেওয়া হয়েছিল তার মধ্যে ইতিমধ্যেই 89 লক্ষ কাজ সম্পূর্ণ হয়েছে।
3: अभी तक हमारा कभी करीब 89 लाख, हमारा टारगेट 1 करोड़ का, अभी 11 लाख बाकी और हम 1 करोड़ तक जाना चाहते हैं। इसके अंदर लोगों के द्वारा और अभी तो जो मनरेगा में से भी और जी राम जी में भी इसका व्यवस्था है कि जो आपके पास डार्क जोन होगा उस जिले में आपको 65% पैसा मनरेगा का कंपल्सरी।
0: প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও নারী এবং শিশুদের উপর নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার 2টি তদন্ত কমিশন গঠন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত 2টি প্রস্তাব গৃহীত হয়। আগে সরকারের আমলে মিড ডে মিল, আবাস যোজনা, 100 দিনের কাজ, আমফান, কাটমানি, অবৈধ নির্মাণের মতো ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল তার তদন্তে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু ও এডিজি জয়রামনকে সদস্য সচিব করে একটি কমিশন গঠন করা হচ্ছে। অন্যদিকে নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনায় হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি এবং এডিজি দময়ন্তী সেনকে সদস্য সচিব করে অপর একটি কমিশন তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি দ্রুত কার্যকর হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ধনধান্য প্রেক্ষাগৃহে আজ বিভিন্ন বোর্ড পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে তিনি জানান, শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা এবং বিশ্ববিদ্যালয়গুলিতে স্বশাসন ফেরাতে সরকার ব্যবস্থা নিচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কোনো ধর্মীয় স্লোগান তুলে পুলিশের ওপর হামলা, পাথর ছোঁড়া বা বিক্ষোভের জেরে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে রাজ্য সরকার জানিয়েছে। গতকাল কলকাতা পার্ক সার্কাসের 7 পয়েন্টে প্রতিবাদ বিক্ষোভ সামাল দিতে গিয়ে জনতা পুলিশ খণ্ডযুদ্ধের ঘটনায় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আহত পুলিশকর্মীদের সঙ্গে দেখা করতে ডেপুটি কমিশনারের কার্যালয়ে যান। এক্ষেত্রে পুলিশকে সব ধরনের স্বাধীনতা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
4: আমি পুলিশ মন্ত্রী হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে, শুধু অ্যারেস্ট নয় কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে।
0: 2021 সালে ভোট পরবর্তী হিংসার ঘটনায় কোথায় কত মামলা হয়েছে তা বিস্তারিত জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভবানীভবনে এক বৈঠকে। তিনি জানান, 2021 সালে ভোট পরবর্তী হিংসায় 458টি ফাইল পুনরায় খোলা হয়েছে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি এবং উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় আদালতে রক্ষা কবচের আবেদন জানিয়েছেন তিনি। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার 21 মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আগামীকাল শেষ হবে। 26 মে পর্যন্ত ফলতা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করা যাবে না বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। অনুকূল বায়ুপ্রবাহ ও জলীয় বাষ্পের প্রবেশের কারণে রাজ্যে আগামী কয়েকদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 4 জেলা এবং কোচবিহারে ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকছে, আগামীকাল থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। এদিকে দক্ষিণবঙ্গেও আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। অস্বস্তিকর আবহাওয়া থাকলেও আলিপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় স্বাভাবিক 35.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করার সিদ্ধান্ত মন্ত্রিসভায়। ধর্মীয় বিন্যাসের ভিত্তিতে কোনো ভাতা এ মাসের পর চালু থাকবে না, ঘোষণা মন্ত্রিসভার। কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10।
5: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠানে আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের নম্বর 9434076705। শ্রোতা বন্ধুরা, আজ 18ই মে, আজ বিশ্ব এইডস টিকা দিবস বা এইচআইভি ভ্যাকসিন সচেতনতা দিবস। বিশ্ব এইডস টিকা দিবস প্রতি বছর 18ই মে বিশ্বজুড়ে পালিত হয়। এই দিবসের সূত্রপাত হয়েছিল 1997 সালের 18ই মে। সেদিন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন মেরিল্যান্ডের মর্গান স্টেট ইউনিভার্সিটিতে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন। ক্লিন্টনের চ্যালেঞ্জ ছিল, তিনি তার ভাষণে বলেছিলেন, কেবল একটি কার্যকারী এবং প্রতিরোধমূলক এইচআইভি টিকাই পারে এইডসের মতন মহামারীকে পৃথিবী থেকে পুরোপুরি নির্মূল করতে। বিল ক্লিন্টনের সেই ঐতিহাসিক ভাষণের ঠিক এক বছর পর অর্থাৎ 18ই মে 1998 সালে প্রথমবার অফিসিয়ালি এই দিবসটি পালন করা শুরু হয়। তারপর থেকে প্রতি বছর এই দিনে বিশ্বব্যাপী এইডস ভ্যাকসিন সচেতনতা প্রচার চালানো হয়।

শ্রোতা বন্ধুরা, যারা দিনরাত এক করে এইডসের প্রতিষেধক খোঁজার চেষ্টা করছেন, সে সমস্ত বিজ্ঞানী, স্বাস্থ্যকর্মী এবং ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়া হাজার হাজার সাধারণ স্বেচ্ছাসেবকদের কৃতজ্ঞতা ও সম্মান জানানো এই দিনের অন্যতম প্রধান উদ্দেশ্য। বিজ্ঞানীদের গবেষণার জন্য সরকারি ও বেসরকারি তহবিল বা অনুদান নিশ্চিত করার জন্য এই সচেতনতা তৈরি করা হয় এবং মানুষের ভুল ধারণা দূর করার জন্য এই দিনটি পালন করা হয় বা এই দিনে বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি নেওয়া হয়। আজ 18ই মে, আজ বিশ্ব এইডস টিকা দিবস বা HIV ভ্যাকসিন সচেতনতা দিবস। আজকের অনুষ্ঠানের আমাদের বিষয়ভাবনা HIV ভ্যাকসিন সচেতনতা দিবস। শ্রোতা বন্ধুরা, আপনারা এ বিষয়ে আপনাদের কথা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076705 নম্বরে। শুরু করছি হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের প্রথম গান। আশা ভোসলে এবং মোহাম্মদ রফির কণ্ঠে ছায়াছবি ইয়াদো কি বারাত, সুর রাহুল দেববর্মন। শুনেনি গানটি।

শ্রোতা বন্ধুরা শুনছেন হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ 18ই মে, আজ বিশ্ব এইডস টিকা দিবস বা HIV ভ্যাকসিন সচেতনতা দিবস। এটি প্রতি বছর 18ই মে বিশ্বজুড়ে পালিত হয়। একটি নিরাপদ এবং কার্যকরী HIV টিকা তৈরির জন্য যে সমস্ত বিজ্ঞানী, ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা দিনরাত কাজ করছেন, তাদের পরিশ্রমকে সম্মান জানানো এই দিনটির অন্যতম উদ্দেশ্য এবং সাধারণ মানুষের মধ্যে HIV ভ্যাকসিনের প্রয়োজনীয়তা এবং এর বৈজ্ঞানিক অগ্রগতি নিয়ে সচেতনতা তৈরি করতে এই দিনটি উদযাপিত হয়ে আসছে। যারা এই টিকার বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়াল বা পরীক্ষায় অংশ নিয়ে চিকিৎসা বিজ্ঞানকে এগিয়ে নিতে সাহায্য করছেন, তাদেরকেও সম্মান জানানো হয় এই দিনটিতে। আজকের অনুষ্ঠানের আমাদের বিষয় ভাবনা বিশ্ব এইডস টিকা দিবস বা HIV ভ্যাকসিন সচেতনতা দিবস।

এ বিষয়ে আমাদের সাথে কথা বলবার জন্য আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। এবারে শুনে নিই পরের গান, আশা ভোসলে এবং মোহাম্মদ রফির কণ্ঠে, ছায়াছবি তিসরি মঞ্জিল।

0: ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু আমাদের ফোন করেছেন, দেখিনি কে আছেন লাইনে। নমস্কার, হ্যালো।
1: হ্যাঁ নমস্কার
0: নমস্কার, কে বলছেন?
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: বলুন নিতাই বাবু।
1: হ্যাঁ, আজকে যে বিষয় দেখেছেন,
0: হ্যাঁ
1: বিশ্ব সচেতনতা টিকা দিবস, তো
0: হ্যাঁ এইডস টিকা দিবস।
1: হ্যাঁ এইডস টিকা দিবস, তো এখন প্রত্যেকটা মানুষই কিন্তু সচেতনভাবে টিকা দিচ্ছে, প্রত্যেক বাচ্চাকে টিকা দিচ্ছে। হ্যাঁ, যে টাইমে টিকা দেওয়ার কথা সেই টাইমে এবং সেই সময়ই দিচ্ছে। তো এইভাবে যদি আমরা সচেতন হই, তাহলে ভবিষ্যতে আমাদের একদম রোগমুক্ত পরিবেশ তৈরি হবে।
0: হ্যাঁ, মানে এখনো আমাদের আর কি কার্যকরী HIV টিকা এখনো তৈরি হয়নি, মানে এখনো সমস্ত বিজ্ঞানী বা ডাক্তাররা বা স্বাস্থ্যকর্মীরা এটা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে, একটা কার্যকরী HIV টিকা তৈরির জন্য। মানে আজকের দিনটা সেই সমস্ত মানুষদেরকে সম্মান জানানো যারা এর পিছনে দিনরাত কাজ করে চলেছেন।
1: হ্যাঁ হ্যাঁ,
0: হ্যাঁ
1: তাদেরকে তো সম্মান জানাতেই হবে একদম।
0: হ্যাঁ
1: হ্যাঁ, তাদের যেন সফলতা সফলতা হয় সেই কাজে।
0: হ্যাঁ
1: আর অন্যান্য যে সব টিকা দেওয়া হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক সচেতন হয়েছে মানুষ এখন।
0: একদমই একদমই ঠিক আছে
1: এইভাবে যদি
0: নিতাইবাবু।
1: আমরা সচেতন হই,
0: হ্যাঁ
1: তাহলে নিশ্চয়ই আমরা রোগমুক্ত একদিন পরিবেশ তৈরি করতে পারবো।
0: একেবারেই,
1: হ্যাঁ,
0: অনেক ধন্যবাদ
1: নমস্কার।
0: নিতাইবাবু, হ্যাঁ ফোন করার জন্য। শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। নিতাইবাবু ফোন করেছিলেন বীরভূম থেকে। আমরা আবার চলে যাই গানে।

শ্রোতা বন্ধুরা শুনছেন হিন্দি এবং বাংলা ছায়াছবির গানে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের আমাদের বিষয়ভাবনা বিশ্ব এইডস টিকা দিবস বা এইচআইভি ভ্যাকসিন সচেতনতা দিবস। ১৮ মে ১৯৯৮ সালে প্রথমবার এই দিবসটি পালন করা শুরু হয়। তারপর থেকে প্রতি বছর এই দিনেই বিশ্বব্যাপী সচেতনতা প্রচার চালানো হয়। যে সমস্ত বিজ্ঞানী, স্বাস্থ্যকর্মী বা স্বেচ্ছাসেবকরা ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছেন, সেই সমস্ত মানুষদের সম্মান জানানো এই দিনের অন্যতম প্রধান উদ্দেশ্য, এবং এইচআইভি নিয়ে মানুষের ভুল ধারণা দূর করা, এটিও কিন্তু এ দিবসটা পালনের একটি অন্যতম উদ্দেশ্য। এইচআইভি এবং এইডস আক্রান্ত ব্যক্তিদের প্রতি সমাজের যে কুসংস্কার বা একটা সামাজিক ভেদাভেদ রয়েছে তা দূর করতে এই দিনে বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি নেওয়া হয়ে থাকে। শুনছেন বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। পরের গানটি শুনে নি আশা ভোসলে এবং কিশোর কুমারের কণ্ঠে, ছায়াছবি কলঙ্কিনী, গানের সুর শ্যামল মিত্র।

শুনছেন বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। পরের গানটি শুনে নি কিশোর কুমারের কণ্ঠে, ছায়াছবি জীবন মরণ, সুর অজয় দাশ।

এই গানের সঙ্গেই শেষ হলো আজকের হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী প্রিয়াঙ্কা বণিক, যন্ত্রানুষঙ্গে এসরাজে পার্বতীচরণ চট্টোপাধ্যায়, তবলায় যোগেশ ছেত্রী, পারকাশন বিপ্লব দে।

এতক্ষণ শুনলেন প্রিয়াঙ্কা বণিকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ, তারপর ইংরেজি সংবাদ।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। শ্রোতা বন্ধুরা, গান আসলে

শুধু সুর আর শব্দের তো মেলবন্ধন নয়, গান হলো একটা নীরব অনুভূতি। যখন আমাদের চারপাশের চেনা কোলাহলগুলো একে একে শান্ত হয়ে যায়, মনের ভেতর যখন একটা গভীর শূন্যতা তৈরি হয়, ঠিক তখনই সুরের আসল রূপটা প্রকাশ পায়। সেই শূন্যতার মধ্যে জেগে ওঠে আমাদের নিজেদের জীবনের কোনো হারিয়ে যাওয়া গল্প, কোনো এক পুরনো স্মৃতি। পুরনো দিনের গানগুলো আসলে আমাদের সেই নীরব অনুভূতিগুলোকেই ভাষা দেয়। তাই গান যখন মনের গভীরে গিয়ে পৌঁছয়, তখন গান আর আলাদা করে গান থাকে না। আমাদের যাপন করা সেই অনুভবটাই স্বয়ং গান হয়ে ওঠে। শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। আজকে আমাদের বিষয় ভাবনা অনুভবে গান। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। চলুন শুনে নেওয়া যাক আজকের অনুষ্ঠানের প্রথম গানটি, মোহাম্মদ রফি এবং সুষমা শ্রেষ্ঠার কণ্ঠে হাম কিসি সে কম নেহি ছায়াছবি থেকে।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। ইতিমধ্যেই একজন শ্রোতা বন্ধু আমাদের ফোন করছেন। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: আমি রাঙামাটি থেকে প্রফুল্ল কুমার সিংহ বলছি।
0: বলুন প্রফুল্লবাবু।
1: আজকের গানগুলো খুব ভালো লাগছে, কারণ এই সব গান শুনলে মনে হয় আমি সেই ছোটবেলায় চলে গেলাম, আমার জীবনটা ছোট চলে গেল।
0: একদমই।
1: হ্যাঁ হ্যাঁ, এই যে হাম কিছু যে কম নেই, তখন কিন্তু এই এইসব গান আমরা দেখতে পাইতাম না, মানে শুনতাম মাইকেই।
0: হুম,
1: হ্যাঁ, মানে
0: ঠিকই।
1: সেরকম ব্যবস্থা ছিল না
0: হুম হুম
1: তখন, আমাদের মাইক আনতে হতো একদম মাটিগড়া থেকে।
0: হুম
1: হ্যাঁ, কোনো বিয়ের অনুষ্ঠান যদি লাগতো, হ্যাঁ, তখন তো ওই আঞ্চলিক ভাওয়াইয়া গানগুলো ছিল না, শুধু ওই হিন্দি গানগুলো বেশি বাজতো।
0: হুম
1: হ্যাঁ, আর সারা রাত ধরে এইসব গান আমরা বাজাইতাম। হ্যাঁ,
0: আচ্ছা
1: গ্রামোফোন রেকর্ডের থালাতে।
0: আচ্ছা
1: হ্যাঁ, তো এই গান আজকে শুনেই মানে আমি মুগ্ধ হয়ে গেলাম, যে এই মনে হয় চলে গেলাম আমার 12-14 বছর বয়সের আমি যুবক।
0: একদমই একদমই। আসলে গান তো আমাদেরকে কোথাও না কোথাও স্মৃতির যে পুরনো যে সমস্ত অতীত যেগুলো আছে আমাদের মনের মধ্যে, সেখানেই তো নিয়ে যায় গান।
1: আর তখনকার এই যে গানগুলোর যে বাজনা মিউজিক গুলো ছিল,
0: হুম,
1: লক্ষ্মীকান্ত, আনন্দ বক্সি,
0: একদমই।
1: তারপরে বাপি লাহিড়ী, যে যাদের এদের যে যন্ত্রগুলো,
0: হুম,
1: মানে সেই সুর। আর এখন তো ইলেকট্রনিক মিডিয়া, এখন তো ইলেকট্রনিকের যন্ত্র, এতে কিন্তু সব পাওয়া যায় না, যেগুলো হাতে মুখের সুর তোলা হতো বাঁশিতে।
0: হুম,
1: হ্যাঁ, সেইগুলো বেশি এখনো এখনো থাকবে এরা।
0: ঠিকই
1: হ্যাঁ
0: বলেছেন, ঠিকই। হুম, ঠিক আছে প্রফুল্লবাবু, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান,
1: হ্যাঁ,
0: খুব ভালো
1: আমি
0: লাগলো
1: একটু
0: আপনি ফোন করেছেন।
1: গান শুনাই দেন। হ্যাঁ,
0: একদমই,
1: ঠিক আছে,
0: শুনতে
1: ঠিক
0: থাকুন
1: আছে,
0: অনুষ্ঠান। ধন্যবাদ অসংখ্য।
1: ঠিক আছে।
0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। ইতিমধ্যে আরেকজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে জুড়তে চাইছেন, দেখিনি লাইনে কে আছেন।
2: হ্যালো,
0: হ্যালো,
2: হ্যাঁ, হ্যালো দাদা ভাই, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল। দাদা ভাই,
0: বলুন প্রবীরবাবু, কেমন আছেন?
2: খুব ভালো আছি দাদা ভাই, আপনি কিরকম আছেন?
0: ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আমাদের
2: আচ্ছা,
0: অনুষ্ঠান কেমন লাগছে?
2: না না, ও বাবরে, ওটা তো আর বলা যাবে না দাদা ভাই, ওটা বললে আমার নিজেকে ছোট মনে হবে।
0: না না, সেটা কেন,
2: আপনাদের আপনাদের সাথে সত্যি করে আমরা যেভাবে এক আত্মা এক প্রাণ হয়ে গেছি, তার বিহীন বেতারের সাথে জুড়ে, সত্যি করে আমরা সত্যি আপনাদেরকে শতকোটি প্রণাম দাদা ভাই, যে যেভাবে আপনারা অনুষ্ঠানটা চালাচ্ছেন এবং আমরাও জুড়ে আছি অনুষ্ঠানটা
0: অবশ্যই আপনারা যে
2: সঙ্গে।
0: জুড়ে আছেন এটাই হচ্ছে আসল কথা।
2: হ্যাঁ
0: আপনারা যে
2: হ্যাঁ
0: ফোন
2: হ্যাঁ
0: করছেন
2: হ্যাঁ
0: এটাতেই
2: দাদা ভাই,
0: আমরা আরো অনুপ্রাণিত হচ্ছি।
2: হ্যাঁ,
0: হুম,
2: এবং আপনাদের, হ্যাঁ, আপনারাও আমাদেরকে ভালোবেসে সঙ্গে নিয়েছেন, আমরাও আপনাদেরকে ভালোবেসে সঙ্গে করে নিয়ে চলছি দাদা ভাই। এইটা যেন অটুট বন্ধনটা যেন চিরজীবন থাকে। হ্যাঁ,
0: একদমই।
2: তো এই জায়গাটা থেকে আর গান যা যা গান শোনাচ্ছেন সত্যি, হ্যাঁ, তেরো ওয়াদা ওই গানটা শোনালেন, খুব ভালো লাগলো,
0: হুম,
2: এবং আরো গান শুনতে চাই দাদা ভাই। তো
0: একদমই।
2: এই হিন্দি গানই শোনাবেন না বাংলাও শোনাবেন দাদা ভাই?
0: না, বাংলাও আছে আমাদের সংগ্রহে, আপনি শুনতে
2: আচ্ছা
0: থাকুন অনুষ্ঠান।
2: আচ্ছা দাদা ভাই, তো ঠিক আছে, আমার একটা গান ছিল, সেটা যদি শ্যামল মিত্রের যদি কোনো একটা গান বাংলা কি হয় তাহলেও হবে, আর নাহলে
0: আচ্ছা,
2: মান্নাদের, আর মান্নাদের হিন্দি গান হলেও হবে দাদা ভাই, যদি আপনার সংগ্রহে থাকে শোনাবেন,
0: অবশ্যই
2: আমি
0: অবশ্যই,
2: রইলাম সঙ্গে। হ্যাঁ, জুড়ে থাকছি দাদা ভাই,
0: একদমই সঙ্গে থাকুন,
2: ভালো
0: শুনতে
2: থাকবেন,
0: থাকুন,
2: ভালো থাকবেন, সুস্থ থাকবেন দাদা
0: আপনিও
2: ভাই।
0: খুব ভালো থাকবেন। ধন্যবাদ।
2: হ্যাঁ, ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। আসলে শ্রোতা বন্ধুরা, আমরা যখন একা থাকি বা কোনো চেনা গান শুনি, তখন কিন্তু আমরা কেবল গানটা শুনি না, আমরা আসলে সেই গানের সাথে জড়িয়ে থাকা আমাদের পুরনো দিনগুলোকে অনুভব করি। কিশোর কুমার বা লতা মঙ্গেশকর বা হেমন্ত মুখোপাধ্যায় বা আশা ভোঁসলে, এদের এক একটা গান আমাদের এক নিমেষে 30-40 বছর আগের কোনো চেনা বিকেলে ফিরিয়ে নিয়ে যেতে পারে। এটাই হলো অনুভবে গানের শক্তি। আসুন সুরের এই গভীর অনুভূতির রেশ ধরেই মনের মণিকোঠায় আরও একবার ডুব দেওয়া যাক। ইতিমধ্যেই একজন শ্রোতাবন্ধু ফোন করেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? শুভ্রাদি, বলুন, কেমন লাগছে অনুষ্ঠান? আচ্ছা, আজকে আমাদের বিষয় হচ্ছে অনুভবে গান। একদমই, এবং অতীতের স্মৃতিতেও ডুব দেওয়া যায়, অনেক কিছু বেরিয়ে আসে, সেই সমস্ত দিনগুলোকেও ফিরে পাওয়া যায়। একদমই,
3: আমার একটা অনুরোধ ছিল,
0: বলুন।
3: দোয়ানজান ছবি থেকে কিশোর কুমারের গানতে লুকোছুপি লুকোছুপি আও না।
0: আচ্ছা, অবশ্যই চেষ্টা করব শুভ্রাদি, গানটা শোনানোর জন্য আমাদের সংগ্রহে থাকলে অবশ্যই শোনাবো আমরা। ঠিক আছে,
3: ঠিক আছে,
0: হ্যাঁ, শুনতে থাকুন অনুষ্ঠান, ভালো থাকবেন।
3: হ্যাঁ, নমস্কার।
0: নমস্কার। শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। এবারে শুনে নিই আমাদের পরের গানটি, লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছায়াছবি ভো কন্থী।

0: শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। ইতিমধ্যেই একজন শ্রোতা বন্ধু আমাদের ফোন করছেন, দেখেনি লাইনে কে আছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি ইসলামপুর থেকে বলছি, মোহাম্মদ আলম, অনেকদিন পরে।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: আপনার প্রোগ্রাম আমি শুনছি রেডিও থেকে।
0: হ্যাঁ, আজকে আমাদের
1: ভালো লাগে, পুরানা গানটা ভালো লাগে আমাকে। একটা হাতি মেরে সাথী,
0: আচ্ছা
1: বই যে আছে ওর, মোহাম্মদ রফির গান একটা শুনে দেন।
0: আচ্ছা ঠিক আছে, আমাদের সংগ্রহে থাকলে আমরা অবশ্যই শোনাবো গানটি। হ্যাঁ
1: নফরত কি দুনিয়া কো ছোড় দে,
0: ঠিক আছে শোনাবো, যদি আমাদের সংগ্রহে থাকে অবশ্যই শোনাবো। আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। হ্যাঁ
1: ঠিক, নমস্কার।
0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। আপনারা ফোন করুন আমাদের 9434076705 এই নম্বরে। আজ 18ই মে, আজ বিশ্ব এইডস টিকা দিবস। এর পাশাপাশি আজ

0: আন্তর্জাতিক মিউজিয়াম দিবস বা সংগ্রহালয় দিবস। বিশ্বজুড়ে সংস্কৃতির আদান প্রদান, ঐতিহ্য সংরক্ষণ এবং সমাজে উন্নয়নে জাদুঘর বা মিউজিয়ামের ভূমিকা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে 1977 সাল থেকে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামস প্রতি বছর 18ই মে এ দিবসটি পালন করে। আন্তর্জাতিক মিউজিয়াম দিবসের মূল ভাবনাটি প্রথম শুরু হয়েছিল 1951 সালে। ইন্টারন্যাশনাল কাউন্সিলস অফ মিউজিয়ামস একটি বিশেষ সভার আয়োজন করেছিল যার মূল বিষয় ছিল মিউজিয়াম এবং শিক্ষা, অর্থাৎ মিউজিয়ামস অ্যান্ড এডুকেশন। এরপর 1977 সালে রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামসের একটি সাধারণ সভায় একটি প্রস্তাব পাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই দিবসটি ঘোষণা করা হয়। মিউজিয়াম বা জাদুঘর কেবল পুরনো জিনিস রাখার জায়গা নয়, এটি হলো বিভিন্ন দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের ইতিহাসকে জানার একটি প্রধান মাধ্যম। আজ 18ই মে, আজ আন্তর্জাতিক মিউজিয়াম দিবস বা সংগ্রহালয় দিবস। শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। ইতিমধ্যেই একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে জুড়তে চাইছেন। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার স্যার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমাদের সঙ্গে যেমন
0: অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। আপনার ফোন কর, হ্যাঁ শুনতে থাকুন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান গানে গানে। এবারে চলে যাব পরের গানে। পরের শিল্পী আশা ভোসলে, গানের সুর রাহুল দেব বর্মন, ছায়াছবি একান্ত আপন। শুনে নিন গানটি।

শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে সময় পার হয়ে গেল এবং আমাদের আজকের গানে গানে অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। পুরনো দিনের এই গানগুলো আসলে কোনো কখনো পুরনো হয় না, এগুলো সারা জীবন আমাদের মনে অমলিন থেকে যায়। আশা করি আজকের এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। এতক্ষণ শুনলেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 kHz এবং নিউজ অন AIR অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরওয়েতে প্রথম সফরে ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার কথা ঘোষণা করা হয়েছে। শুভেচ্ছার নিদর্শন হিসেবে নরওয়ের রাজা হ্যারাল্ড প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের বিশেষ পুরস্কার গ্র্যান্ড ক্রস অব দ্য রয়্যাল নরওয়েয়ান অর্ডার অফ মেরিটে ভূষিত করেছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও বিভিন্ন মন্ত্রী প্রধানমন্ত্রীর এই সম্মানে ভূষিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে সার্বিক নজরদারির জন্য ইরান একটি নিয়ন্ত্রক সংস্থা গঠন করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং মার্কিন শিল্প প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ভারতে পরমাণু ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ ও শিল্প সহযোগিতা ক্ষেত্রে সুযোগ আলোচনা করেছেন। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। মহারাষ্ট্রের পালঘরের ধানিভরিতে সড়ক দুর্ঘটনায় 13 জনের মৃত্যু, আহত আরও অন্তত 20। তীব্র গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে আয়ুষ মন্ত্রক একটি অ্যাডভাইসারি জারি করেছে। আসছি বিস্তারিত খবরে। পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরওয়েতে প্রথম সফরে উল্লেখযোগ্য সাফল্য লাভ সম্ভব হয়েছে। দুটি দেশ ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার কথা ঘোষণা করেছে। অসলোয় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোনাস গড স্টোরের সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন, পরিবেশ বান্ধব শক্তি থেকে জলবায়ু, সামুদ্রিক অর্থনীতি থেকে পরিবেশ বান্ধব জাহাজ চলাচল, সব ক্ষেত্রেই দুদেশের অংশীদারিত্ব এক নতুন মাত্রায় পৌঁছেছে। নরওয়ের প্রযুক্তির সঙ্গে ভারতের প্রতিভা, উন্নয়নের গতি ও মাপকাঠি ব্যবহার করে ভারতীয় কোম্পানিগুলি আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগে সামিল হওয়ার নরওয়ের সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী মোদী বলেন, গত বছর তা নরওয়ে সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু পহেলগামে জঙ্গি হামলার দরুন তা বাতিল করতে হয়। সংকটে সেই সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার জন্য তিনি নরওয়েকে ধন্যবাদ জানান এবং একে প্রকৃত বন্ধুত্বের প্রতিফলন হিসেবে অভিহিত করেন। ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি যা গত বছর কার্যকর হয়েছে তাকেও স্বাগত জানান শ্রী মোদী। উভয় প্রধানমন্ত্রী আজকের দ্বিপাক্ষিক বৈঠকে বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেন। এর মধ্যে আছে স্বাস্থ্য ক্ষেত্রে ডিজিটাল পরিকাঠামো, মহাকাশ ক্ষেত্রে সম্পর্ক আরও নিবিড় করার লক্ষ্যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং নরওয়ের মহাকাশ কেন্দ্রের মধ্যেও একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। এছাড়া সহযোগিতা সংক্রান্ত একটি ত্রিপাক্ষিক চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ভারত ও নরওয়ে ভারতের ডিজিটাল পরিকাঠামো ব্যবহার করে দক্ষিণী বিশ্বের দেশগুলিকে মানব সম্পদ উন্নয়নে বিশেষভাবে সাহায্য করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
1: আজ নরওয়ে ও ভারতকে বিজনেস ও রিসার্চ কমিউনিটি কে বিচ হোনা ইয়ে মেরে লিয়ে বহুত খুশি কি বাত হ্যায়। কুছ সাথিও কো জো সুনা ইয়ে সুনকার বিশ্বাস হোতা হ্যায় কি হামারি পার্টনারশিপ কি নীব বহুত হি মজবুত হ্যায়। ইয়ে কেবল সম্ভাবনাও কি নহিঁ, ইয়ে এক প্রুভন পার্টনারশিপ হ্যায়। আজ জব ফুড फ्यूअल और फर्टिलाइजर सिक्योरिटी एक प्रकार से ग्लोबल चैलेंज बन गई है, तो भारत और नॉर्वे इनका मिलकर समाधान कर रहे हैं।
0: নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গড়স্টোর সংঘাতদীর্ণ এই বিশ্বে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। প্রযুক্তি ক্ষেত্রে ভারতের অসামান্য নেতৃত্বের কথাও স্বীকার করেন তিনি। উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের অভিন্ন মতাদর্শ এবং আলোচনা ও কূটনীতির অঙ্গীকারবদ্ধতা পুনর্ব্যক্ত করেন। পরে শ্রী মোদী নরওয়ের রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গেও সাক্ষাৎ করেন। শুভেচ্ছার নিদর্শন হিসেবে নরওয়ের রাজা হ্যারাল্ড প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের বিশেষ পুরস্কার গ্র্যান্ড ক্রস অফ দ্য রয়্যাল নরওয়েয়ান অর্ডার অফ মেরিটে ভূষিত করেন। প্রধানমন্ত্রী এখন অসলোয় নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। দুদেশের সরকারের প্রতিনিধি ছাড়াও শিল্প, শিক্ষা ও গবেষণা সংস্থাগুলির প্রতিনিধিরাও এতে যোগ দিচ্ছেন। বাণিজ্য, উদ্ভাবনা, সুস্থায়ী উন্নয়ন এবং বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বৈঠকে আলোচনা চলেছে। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আগামীকাল যাবেন ইতালিতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও বিভিন্ন মন্ত্রী প্রধানমন্ত্রীর এই সম্মানে ভূষিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। অধ্যক্ষ ওম বিড়লা সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, এই সম্মান প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে তাঁর অঙ্গীকারবদ্ধতার প্রতি।

তাই প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এই দুদেশের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করার জন্য অধীর আগ্রহে তিনি অপেক্ষা করছেন। আন্তর্জাতিক জাহাজ চলাচলের ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌপরিবহন এবং সার্বিকভাবে নজরদারির জন্য ইরান একটি নতুন রেগুলেটরি বডি বা নিয়ন্ত্রক সংস্থা গঠনের কথা ঘোষণা করেছে। দেশের জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ পরিষদ এক্স হ্যান্ডেলে একথা জানিয়ে পারস্য উপসাগরীয় খাঁড়ি কর্তৃপক্ষের অফিসিয়াল অ্যাকাউন্ট বর্তমানে চালু রয়েছে। এই পদক্ষেপের ফলে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা জাহাজের ওপর নজরদারি ছাড়াও সুসম্পিত কার্যক্রম এবং উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করা সম্ভব হবে। ভারতের পরমাণু ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ এবং শিল্প সহযোগিতা ক্ষেত্রে ক্রমবর্ধমান সুযোগ সৃষ্টি নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং এক উচ্চ পর্যায়ের মার্কিন শিল্প প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। পারমাণবিক শক্তি ও উন্নত প্রযুক্তি ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা বাড়াতে সেদেশের পরমাণু শিল্প, ব্যবসায়িক অংশীদার এবং সংশ্লিষ্ট আধিকারিকরা আলাপ আলোচনা করেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে।

0: কেরালামে নতুন ইউডিএফ মন্ত্রিসভা রাজ্য পরিবহনের বাসে মহিলা যাত্রীদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা দানের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী ভিডি সতীশন আজ নবনির্বাচিত মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, খুব শীঘ্রই এব্যাপারে বিস্তারিত জানানো হবে। মহারাষ্ট্রের পালঘর জেলার ধানীভরিতে ট্রাক ও কন্টেনারের মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩, সংকটজনক অবস্থায় অন্তত ২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। একটি বিয়ের অনুষ্ঠানের জন্য ১০০রও বেশি যাত্রী নিয়ে মুম্বাই আমেদাবাদ জাতীয় সড়কে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সেটিতে ধারণ ক্ষমতার বেশি যাত্রী ছিলেন এবং সরু রাস্তায় অত্যন্ত দ্রুতগতিতে ট্রাকটি যাচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই দুর্ঘটনায় এত প্রাণহানি হওয়ায় শোক প্রকাশ করেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। রাজ্য সরকার নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দানের ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তাঁর ছত্তিশগড় সফরে বাস্তার জেলার নেতানার গ্রামে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধনই করেছেন। আদিবাসী নেতা ও স্বাধীনতা সংগ্রামী শহীদ বীর গুন্ডাধুরের নামে এই কেন্দ্রের নামকরণ করা হয়েছে। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক আজ তীব্র গরম এবং তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে একটি জনস্বাস্থ্য নির্দেশিকা বা অ্যাডভাইসারি জারি করেছে। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, সরাসরি তীব্র রোদ এড়ানো, হালকা সুতির পোশাক পরা এবং ঋতুকালীন ফল খাওয়ার উপর এতে জোর দেওয়া হয়েছে। ইলেকট্রোলাইট সহ পানীয় গ্রহণের পরামর্শও দেওয়া হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরওয়েতে প্রথম সফরে ভারত নরওয়ের সম্পর্ককে পরিবেশ বান্ধব অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার কথা ঘোষণা করা হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সার্বিক নজরদারির জন্য ইরান একটি নিয়ন্ত্রক সংস্থা গঠন করেছে। মহারাষ্ট্রের পালঘরের ধানীভরিতে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু, আহত আরও অন্তত ২০। খবর আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল ৬:২০ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী

এতক্ষণ শুনলেন নীলিমা সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 kHz এবং নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। শ্রোতা বন্ধুরা, সারাদিন তো আমরা অন্যের ইচ্ছে

বা নিয়মের খাঁচায় বন্দি থাকি। কিন্তু রাতে যখন আমরা একা বসি, তখন খুলে যায় আমাদের মনের আকাশ। এখানে কোনো নিয়ম নেই, কোনো বারণ নেই, আপনি এখানে নিজের মতো করে ডানা মেলতে পারেন, যা খুশি তাই ভাবতে পারেন। আচ্ছা, সারাদিনের ব্যস্ততা শেষে ঘরের জানলাটা খুলে যখন ওই দূরের এক ফালি আকাশ চোখে পড়ে, মনটা কেমন শান্ত হয়ে যায় না? মনের আকাশ আসলে আমাদের স্বপ্ন দেখার জায়গা, যেখানে রোজ মিষ্টি রোদ ওঠে। আজ আমরাও মনের জানলাটা খুলে দেব, আর সেই এক ফালি আকাশে ছড়িয়ে দেব সোনালি যুগের কিছু চিরসবুজ সুর। চলুন তবে শুরু করা যাক আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজকের মনের জানালা অনুষ্ঠানে আমাদের বিষয় মনের আকাশ। আপনারা আমাদের ফোন করুন 9434076705 এই নম্বরে, এবং আপনাদের মনের কথা আমাদের সাথে ভাগ করে নিন। আজকের অনুষ্ঠানের প্রথম গান শুনব মান্নাদের কণ্ঠে। গানের কথা জহর মজুমদার এবং সুর প্রভাস দে।

শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। আজকে আমাদের বিষয় ভাবনা মনের আকাশ। শ্রোতা বন্ধুরা, মনের এই আকাশটা কিন্তু বাইরের ওই মেঘ বৃষ্টির আকাশ নয়, এটা আমার, আপনার, আমাদের সবার মনের ভেতরের সেই এক টুকরো খোলা জায়গা, যেখানে কোনো আড়াল নেই, যেখানে আমরা আমাদের জমানো অভিমান, কিছুটা একাকিত্ব আর এক মুঠো স্বপ্নকে ডানা মেলতে দিতে পারি। শুনছেন অনুষ্ঠান মনের জানালা। আপনারা আমাদের ফোন করুন 9434076705 এই নম্বরে। চলুন এবার শুনে নিই পরের গানটি আবারও মান্নাদের কণ্ঠে। গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর প্রভাস দে।

শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। আজকের অনুষ্ঠানের আমাদের বিষয় ভাবনা মনের আকাশ। চলে যাই পরের গানটিতে। পরের গানটি কিশোর কুমারের কণ্ঠে, ছায়াছবি অমানুষ, গানের সুর শ্যামল মিত্র।

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। এই অনুষ্ঠানে আমাদের বিষয় ভাবনা মনের আকাশ। এ বিষয়ে আপনাদের মনের কথাগুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। এবারে শিল্পী আবারও কিশোর কুমার, ছায়াছবি অনুরাগের ছোঁয়া, গানের কথা গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর অজয় দাশ।

শুনছেন অনুষ্ঠান মনের জানালা। এবারের গানটি শুনব আশা ভোসলের কণ্ঠে, ছায়াছবি একান্ত আপন, গানের কথা স্বপন চক্রবর্তী এবং সুর রাহুল দেববর্মণ।

0: একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে জুড়তে চাইছেন।
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ
0: নমস্কার।
1: দাদা ভাই, দাদা ভাই নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার ভূজপুর থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: প্রবীর বাবু, বলুন, কেমন লাগছে
1: হ্যাঁ
0: অনুষ্ঠান?
1: দাদা ভাই, খুব ভালো লাগছে, এবং মান্নাদের দুটো গান শোনালেন, সত্যি মুগ্ধ হয়ে গেলাম।
0: হুম
1: প্রেমহীন প্রেমহীন হাজার বছর,
0: হুম
1: এই যে প্রেম, সত্যি করে এই প্রেম যদি না থাকতো আজ
0: একদমই
1: কিন্তু মানুষ সমাজে থাকা যেত না দাদা ভাই। এবং
0: একদমই
1: এই এই জায়গাটাই তো হচ্ছে, দেখেন মনের জানালা থেকে আজকে বলি দাদা ভাই, যে আমরা সত্যি করেই, যে এই যে আমার আমার আপনার দিদি ভাইকে নিয়ে আমি চলছি, তারও সাথে আমার প্রেম রয়েছে, তিনিও আমার সাথে চলছে, এবং
0: হুম
1: ভালোবাসার জন্য আজ দিদি ভাইকে নিয়ে, আপনার দিদি ভাইকে নিয়ে চলছি। এই দেখুন, মা আমার 76 বছর বয়স,
0: আচ্ছা,
1: মাকে নিয়েও চলছি সঙ্গে। হ্যাঁ,
0: একদমই
1: তো সেই প্রেমটা যদি না থাকতো মায়ের
0: ঠিকই
1: সাথেও আমরা কিন্তু
0: ঠিকই
1: থাকতে পারতাম না।
0: ঠিকই
1: আজ আমার জন্মদিনে কিন্তু মা এখনো পর্যন্ত বলে যে বাবা পায়েসটা রান্না করেছি তোমার জন্মদিন আজকে।
0: হুম
1: তো এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা সত্যি করেই পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছেন,
0: হুম
1: ওনাদের দূরদর্শিতার সত্যি করেই মানে একটা একটা করে তাদের, হ্যাঁ, প্রেমহীন হাজার বছর, মানে
0: একদমই
1: প্রেমটা
0: একদমই
1: হাজার বছর ধরে চলে আসছে। তো
0: সেটাই
1: সেই, হ্যাঁ, তো সেই দাদা ভাই, আপনারও এর মধ্যে অনেক মানে ভালোবাসা রয়েছে, যে আমাদেরকে ওই গানগুলো শোনাচ্ছেন এবং মুগ্ধ করছেন, এটাও কিন্তু আমাদের একটা প্রাপ্য দাদা ভাই।
0: না
1: তো
0: না অবশ্যই,
1: দাদা ভাই,
0: হ্যাঁ
1: তাই আপনাদেরকেও শতকোটি প্রণাম, যে আপনারাও আমাদের এই রাত্রেবেলা
0: না না
1: এই যে
0: এমন বলবেন না,
1: গানগুলো শুনে
0: আপনাদের
1: মুগ্ধ
0: জন্যই
1: করছেন।
0: তো সবকিছু, তাই না? হ্যাঁ
1: একশোবার
0: হ্যাঁ
1: একশোবার দাদা ভাই। তো এই ভালোবাসাটা থাকুক অটুট হয়ে। হ্যাঁ
0: একদমই
1: হ্যাঁ, তো প্রেমহীন হাজার বছর ধরেই থাকুক, এতে এইটুকু বললাম দাদা ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন, অসংখ্য
1: হ্যাঁ
0: ধন্যবাদ ফোন করবার জন্য
1: হ্যাঁ
0: প্রবীরবাবু,
1: হ্যাঁ
0: ভালো
1: দাদা ভাই।
0: থাকবেন। হুম আমরা আবার চলে যাই গানে।

একজন শ্রোতা বন্ধু, না, লাইনটি কেটে গেল। শুনতে থাকুন গানটি।

0: একজন শ্রোতা বন্ধু লাইনে আছেন। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার। আমি জলপাইগুড়ি থেকে অঞ্জলি চন্দ্র বলছি।
0: বলুন।

0: কেমন আছেন?
1: আছি, মোটামুটি আছি,
0: কেমন লাগছে অনুষ্ঠান?
1: দারুণ লাগছে।
0: আচ্ছা, আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় ভাবনা মনের আকাশ।
1: মনের আকাশ, মনের আকাশ তো সবার নিজস্ব নিজস্ব, এটা তো
0: একদমই
1: আর
0: তাই,
1: মনের
0: এবং
1: ভেতরে থাকে, এটা তো
0: মনের
1: কাউকে
0: ভেতরে থাকে
1: দেখানো যায় না।
0: ঠিকই।
1: এই আকাশে মানে এমনি আকাশে যেমন অসংখ্য তারা যেমন কিছু থাকে, সব সবাই আমরা দেখতে পাই, কিন্তু
0: একদমই
1: মনের আকাশ হচ্ছে নিজস্ব,
0: একদমই
1: এখানে সুখ দুঃখ আনন্দ বেদনা সব ধরে রাখা থাকে, শুধু নিজস্ব একা। এবং যখন অবসর সময় সেগুলো নিয়ে ভাবতে দারুণ ভালো লাগে,
0: ঠিকই
1: বিষয়টা ভীষণ ভালো, আপনাদের
0: ঠিকই।
1: ভালো লাগছে, গানগুলোও ভালো লাগছে,
0: আচ্ছা আচ্ছা
1: বিষয়টাও খুব ভালো লাগছে।
0: আচ্ছা, অঞ্জলিদি অসংখ্য ধন্যবাদ, আপনি ফোন করলেন। আপনি শুনতে থাকুন অনুষ্ঠান, খুব ভালো লাগলো, ভালো থাকবেন।
1: ঠিক আছে, আপনারাও ভালো থাকবেন,
0: হুম।
1: ঠিক আছে।
0: আমরা শুনে নিই গানটি।

শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় শেষ। এই গানের সঙ্গেই শেষ হচ্ছে আজকের মনের জানালা অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ, তারপরে ইংরেজি সংবাদ।

সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। সকাল 9টায় শুনবেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে আধুনিক গান। জেলার চিঠি 9:25, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী তনিমা ঠাকুর, 10টায় শ্যামা সঙ্গীত শিল্পী অনুপ চালোটা, 10:20 মজদুর মণ্ডলী, আগামীকালের বিষয়ে বাঁশ জাত শিল্প, 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT, 11টায় শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে, 11:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান জলই জীবন, এবং তারপরে শুনবেন অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য, আগামীকালের বিষয়ে দ্বাদশ শ্রেণীর ইংরেজি পাঠদান করবেন শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিমল দাস, 12:05 শুনবেন কথায় সুরে, 1টায় শুনবেন মহিলা মজলিস। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের আগামীকালের অনুষ্ঠানের সূচি। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:13, আমাদের সান্ধ্য অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি, জয় হিন্দ।